আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ মঙ্গলবার 14 জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 31 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 37 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে নদী অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান, সেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী সুচিন্তন আজ শুনবেন ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ।
1: সারা ভারতবর্ষই ধর্ম বিষয়ে চিরদিন উদার, তাহার উপর জৈন বৌদ্ধ নাথ পন্থ যোগীদের মত ও বৈদিক ধর্ম, এরূপ নানা মতবাদের প্রচার একে একে বাংলাদেশে হওয়ায় বাংলার সাধনার আকাশ নানাভাবে আরও উদার হইয়া উঠিয়াছে। বর্তমান যুগেও রামমোহনের ব্রাহ্মধর্ম আর্য সমাজের পূর্বে প্রতিষ্ঠিত, পরমহংস রামকৃষ্ণের উদার সন্ন্যাস ধর্ম সকল ভারতের হৃদয় জয় করিয়াছে। অতি প্রাচীনকাল হইতেই বাংলাদেশ উদার মতাবলম্বী। মীমাংসা দর্শনের দুইটি শাখা, কুমারিল হইলেন রক্ষণশীল, প্রভাকর হইলেন উদার। বাঙালি শালিকনাথ যে উদার মতের প্রভাকরের অনুবর্তী সে কথা স্থানান্তরে বলা হইয়াছে। প্রভাকরের উদার মত সমর্থন করিয়া মীমাংসা দর্শনেও বাঙালি আপন উদার বুদ্ধির পরিচয় দিল। পূর্বেই বাংলায় বেদ চর্চা প্রসঙ্গে পূর্ববঙ্গের অধিপতি শ্রী চন্দ্রদেবের নাম করা হইয়াছে। পূর্ববঙ্গের অধিপতি শ্রী চন্দ্রদেব সৌগত অর্থাৎ বুদ্ধ ভক্ত হইয়াও ব্রাহ্মণ্য ধর্মের প্রতি ভক্তিমান ছিলেন, বুদ্ধ ভক্তিও তাঁহার কম ছিল না। ঢাকা মিউজিয়ামে ধল্লায় প্রাপ্ত রাজা শ্রী চন্দ্রদেবের একটি তাম্র শাসন আছে। তিনি বুদ্ধ ভট্টারকের নামে কান্ন শাখাধ্যায়ী ব্যাস গঙ্গা শর্মাকে চতুর্হোমানুষ্ঠানের অদ্ভুত শান্তিক্রিয়া সম্পন্ন করায় ভূমিদান করিতেছেন, বুদ্ধের নামে বৈদিক অনুষ্ঠানের দান। এই রূপ আচরণ কি আর কোথাও পরিদৃষ্ট হয়? রামপাল তাম্র শাসনে শ্রী চন্দ্রশান্তি বারিক পিতবাস রামগুপ্ত শর্মাকে ভূমিদান করিতেছেন। পাহাড়পুর স্তূপে 478-479 খ্রিস্টাব্দে সম্পাদিত অনুশাসনে জানা যায়, ব্রাহ্মণনাথ শর্মা ও তাঁহার পত্নী রামী নিজেদের বাসস্থান বটগোহালি গ্রামে নির্গ্রন্থদের অধিষ্ঠিত বিহারে ভগবান অর্হত্যের উদ্দেশ্যে ভূমিদান করিয়াছেন। জয়দেব ও মহাপ্রভু শ্রী চৈতন্য বুদ্ধদেবকেও নারায়ণের অবতার বলিয়া মান্য করিয়াছেন। রাজা ধর্মপাল দেবের রাজ্যাব্দের 2600 বৎসরে ভাদ্র কৃষ্ণা পঞ্চমীতে শনিবারে উজ্জ্বল ভাস্করের পুত্র কেশব বুদ্ধগয়াতে একটি চতুর্মুখ মহাদেব মূর্তি প্রতিষ্ঠা করিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী মল্ল স্নাতকদের কল্যাণার্থ অতি সুগভীর পুষ্করিণী খনন করাইয়া দিয়াছিলেন। বরেন্দ্রভূমিতে ধুরাইল নামক স্থানে 1530 খ্রিস্টাব্দে একটি সেতু রচিত হয়, পাঠান রাজাদেরই রচিত সেই সেতু। তাহাতে যে লেখা আছে তাহা সংস্কৃতে লেখা। ত্রিবেণীতে যে জাফর খাঁ গাজীর সমাধিস্থান আছে তাহাতে রামায়ণ ও মহাভারতের চিত্রাবলীর সঙ্গে যে লেখা আছে তাহা বঙ্গাক্ষরে। পাণ্ডুয়া মসজিদে রক্ষিত শেখ শুভদিয়া গ্রন্থখানি সংস্কৃত ভাষায় রচিত। রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতির উদারতার কথা অনেকেই জানেন, একজন পণ্ডিতের কথা অনেকেরই জানা নাই, তিনিও বাঙালি। ইংরেজরা যখন এদেশে আসেন তখন ভারতীয় পণ্ডিতেরা

0: কেহই তাঁহাদের সংস্কৃত পড়াইবেন না। আজ যে প্রাচ্য পাশ্চাত্যের পাণ্ডিত্যের এত বড় শুভযোগ, তাহার আদি গুরুদের মধ্যে স্যার উইলিয়াম জোন্স একজন মহা তপস্বী। তাহাকে যখন কেহই সংস্কৃত শিখাইতে রাজি হইলেন না, তখন শালকিয়াবাসী রামলোচন কবিভূষণ এই ভাগ লইলেন।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো। আজ শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, প্রথমে রাগ ললিত ও পরে টোড়ি।

আগে শরদ শুনলেন, বাজিয়েছেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। এই সঙ্গেই শেষ হল সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো। আকাশবাণী মৈত্রী, একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসএতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। বার্মিংহামে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছে বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসএতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

0: এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা শান্তিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী মিশন চালু হওয়ার পর থেকে ভারত এ ধরনের 50টি মিশনে প্রায় 3 লক্ষ কর্মীকে পাঠিয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। বর্তমানে রাষ্ট্রসংঘের 10টি শান্তিরক্ষী কর্মী, 4,300 বেশি কর্মী নিযুক্ত রয়েছেন। দক্ষিণী বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, ভারত নির্বাচিত হলে 2028 থেকে তাদের কার্যকালের মেয়াদ হবে 2 বছরের। গাজায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইইউ $100 কোটি উত্তোলনে উদ্যোগ গ্রহণ করেছে। এই জোটের শীর্ষ নেতৃত্ব গতকাল জানিয়েছেন, হোয়াইট হাউস ও রাষ্ট্রসংঘ সহ ইইউ 65টি সরকার ও সংগঠনের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছে। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস ব্রাসেলসে প্যালেস্তিনীয় ডোনার্স গোষ্ঠীর সঙ্গে বৈঠকের পর ত্রাণ সাহায্যের কথা ঘোষণা করেন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় নিকাশি ও চাষবাসের কাজ পুনরায় শুরু করার লক্ষ্যে ইইউ এই সহায়তার কথা জানিয়েছে। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয় ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ইউরোপকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে ইউক্রেন সহ অন্য 9টি দেশ জোট গড়ার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন এবং ব্রিটেনের নেতারা জানিয়েছেন, তাদের দেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই হামলা প্রতিরোধ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেয়ে কঠিন। প্যারিসে এই 10টি দেশ এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপের জন্য এক অভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ দক্ষতা গড়ে তোলাই এখন তাদের মূল লক্ষ্য। ব্রিটেন ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এবং তেহরান সমর্থিত আরেকটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিটিশ ভূখণ্ডে কথিত ইহুদি বিরোধী হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সপ্তাহান্তের নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করছে। ওমান উপকূলে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে এই উত্তেজনা বৃদ্ধি পায়। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। চলতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য তিনি তেহরানের তীব্র সমালোচনা করেন। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। ভারতের দূতাবাসের পক্ষে ভিয়েতনামী কর্তৃপক্ষকে শোকের এই সময় তাদের সক্রিয় সহযোগিতা উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলেছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে FB মা কালী নামের ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্রবন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারে কেবিন থেকে উদ্ধার হওয়া 9 মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। তারপর তা শনাক্তকরণের জন্য কাটাপুকুর মর্গে রাখা হয়েছে। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 1 লক্ষ আবার পড়ছি মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছে। দেশে সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
1: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। ক্রমশ কমে আসছে ভূগর্ভস্থ জলের পরিমাণ। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল

0: লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল, তাই বিজ্ঞানীরা বলছেন সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
1: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আমরা একটা প্লাস্টিক দিয়ে একটা পাত্রের মধ্যে প্রথম বৃষ্টিটাকে ছেড়ে দিলে পরের বৃষ্টিটা কিন্তু আমাদের কাছে খুব উপযোগী হয়ে যায়, এবং দরকার হলে আমরা সেখানে ছোটোখাটো ফিল্টারও ব্যবহার করতে পারি, এবং তাতে কিন্তু এটা অনেক সহজে অনেক সস্তায় আমাদের একটা বিকল্প চাহিদা হিসেবে তৈরি হবে। এবং আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পৌরসভা ও পৌর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার জুন মাসে বৃদ্ধি পেয়ে 4.38% হয়েছে। মে মাসে এই হার ছিল 3.93%। উপভোক্তা মূল্যসূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি এ নিয়ে পরপর 6 মাস বৃদ্ধি পেল। গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতি বেড়েছে 4.74% এবং শহরাঞ্চলে 3.92%। অসমের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলে জল জমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শিবসাগর, লক্ষিমপুর, দরং, শোনিতপুর, ধেমাজি ও যোরহাট এই 6টি জেলা বন্যা কবলিত। নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা ও এমআর শিট ও পরীক্ষার্থীদের রেকর্ড করা উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে ওএমআর শিট ও রেকর্ড করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে ও স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। 2 দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
0: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন শিবরাম চক্রবর্তীর জীবন কথা।
3: কৌতুক রসের লেখা লিখে পাঠকদের হাসিয়ে মাত করবার মতো বাংলায় যে অল্প সংখ্যক লেখক আছেন, তিনি ছিলেন সেই বিরল লেখকদের অন্যতম, শিবরাম চক্রবর্তী। 1903 সালের 13ই ডিসেম্বর কলকাতায় মামার বাড়িতে তাঁর জন্ম। প্রথম পাহাড়পুরে, পরে কৈশোর অতিবাহিত হয় মালদহের চাঁচলে। চাঁচল রাজবাড়ির লোক ছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই বাউন্ডুলেপনা ছিল তাঁর রক্তে। রাজপরিবারের উত্তরাধিকারী হয়েও রাজসম্পত্তি, সংসার কোনো কিছুতেই মায়া জন্মায়নি কোনো দিন। কিশোর বয়সেই একদিন সব ছেড়ে ভবঘুরের মতো পাকাপাকিভাবে বাড়ি ছেড়ে পালান দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে। স্বদেশের কাজ করতেই হবে, নইলে জীবন বৃথা। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশবন্ধুর নির্দেশে স্বদেশী কাগজ মাথায় নিয়ে ফেরি করেছেন, জেলও খেটেছেন। শিবরামের সাহিত্য জীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। বিজুলি,

ফরওয়ার্ড, আত্মশক্তি প্রভৃতি কাগজে ছোট ছোট ফিচার লিখতেন, লিখতেন অম্লমধুর টিকা টিপ্পণী। যুগান্তর নাম দিয়ে একটি পত্রিকাও সম্পাদনা করতেন, তাতে ইংরেজ সরকারের বিরুদ্ধে কলম চালিয়ে রাজরোষেও পড়েন। বসুমতিতে বাঁকা চোখে, আনন্দবাজারে অল্পবিস্তর, বিসংবাদ এবং দেশপত্রিকায় আপনি কি হারাইতেছেন আপনি জানেন না বিশেষ উল্লেখযোগ্য। প্রথম জীবনে দুটি কবিতার বই প্রকাশ পেলেও মূলত এসব খুচরো চুটকি লেখা দিয়েই তাঁর প্রথম দিকের লেখক জীবন শুরু হয়। আফসোস করতেন গল্প তাঁর আসে না বলে। সেই শিবরাম অদ্ভুতভাবে তাঁর প্রথম গল্পের কাঠামো পেয়ে যান সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের প্রেরণায়। ঘটনাটা অদ্ভুত। একদিন রাস্তার পাথরে হোঁচট খেয়ে শিবরামের জুতোর স্ট্র্যাপ গেল ছিঁড়ে। খুব রাগ হল তার। আরেকটা পাথর জোগাড় করে ঠুকে ঠুকে ভেঙে আর খুঁচিয়ে খুঁচিয়ে রাস্তার পাথরটাকে তুলে ছুঁড়ে ফেলে দিলেন। গল্প শুনে প্রেমেন্দ্র মিত্র জিজ্ঞাসা করলেন, পাথরটা এবড়োখেবড়ো না একটু গোলগাল? গোলগাল শুনে প্রেমেনবাবু বললেন, সেই গোলগাল পাথরটা কোনোদিন কেউ তুলে যদি একটা মোটা শিকড়ের ওপর ফেলে রাখে, একটু সিঁদুর লেপে দেয়, দুটো ফুলও ফেলে দিয়ে যেতে পারে, দিনে দিনে পাথরটা ভক্তি উৎপন্ন করবে, সেই সঙ্গে পাথরের নুড়ি দেবতাকে পুজো দেবার জন্য ভক্তের ভিড় বাড়বে দিনে দিনে। অবাক হয়ে শুনে শিবরামের প্রথম গল্প মাথায় এল, দেবতার জন্ম। একে একে লেখেন বাড়ি থেকে পালিয়ে, মস্কো বনাম পণ্ডিচেরি, ঈশ্বর পৃথিবী ভালোবাসা প্রভৃতি অসাধারণ গ্রন্থ। তাঁর সৃষ্ট হর্ষবর্ধন গোবর্ধন দুই ভাই ও বিনি চরিত্র বাংলা সাহিত্যে বিশেষ স্মরণীয় হয়ে আছে। প্রায় 150 বই লিখেছেন তিনি। শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ ষোড়শী তাঁরই দেওয়া। যখন তারা বলবে নামক উল্লেখযোগ্য একটি নাটকও রচনা করেন তিনি। 134 নম্বর মুক্তারামবাবু স্ট্রিটের মেসবাড়িতে মুক্তারামের তক্তারামে সুক্তরাম খেয়ে আমৃত্যু কাটিয়ে গেছেন। নিজের লেখা সম্পর্কে বলেছিলেন, আমি কখনোই কালজয়ী হতে চাইনি, সেই বৃথা চেষ্টার অক্লান্ত সাধনায় কালক্ষয় না করে সকলের জীবনের সকালটা না জয় করতে নয়, তার সঙ্গী হতেই চেয়েছিলাম আমি। ছেলেমেয়েরা ছোটবেলায় আমার লেখা পড়বে, একটু বেলা হলে বড় হলেই অক্লেশে ভুলে যাবে আমায়, সেই একটুক্ষণ তাদের একটু হাসি হাসি করতে পারলেই আমার খুশি। আমাদের সব বয়সের সেই খুশির রাজা শিবরাম চক্রবর্তী 1980 সালের 28 আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফসলের দেশি জাতের সংরক্ষণ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কৌশিক ব্রহ্মচারী।
2: একে জনবিস্ফোরণের তীব্র চাপে ক্রমবর্ধমান ফসলের চাহিদা, এর মধ্যে বিস্ময়িত বাজার দেখাচ্ছে গোদের উপর বিস্ফোরা রূপে। রাজ্যের 10 কোটি মানুষের জন্য উৎপাদিত খাদ্যশস্যের পরিমাণ প্রায় 187 লক্ষ টনের আশপাশে। পরিসংখ্যানই বলে দেয় যে এই শস্য উৎপাদন লক্ষ্যমাত্রার থেকে কম তো বটেই, পাশাপাশি জনপ্রতি দৈনিক খাদ্য তথা সুষম খাদ্যের চাহিদার সাথে যোগানের অনেকটা পার্থক্য। সুতরাং রাজ্যের কৃষি ও কৃষি অর্থনীতিকে আরও বেশি উৎপাদনমুখী, গতিশীল ও লাভজনক করার লক্ষ্যে ফসলের উচ্চ ফলনশীল ও সংকর জাতের চাষ অবশ্যই চালিয়ে যেতে হবে, কিন্তু সাথে সাথে কৃষি ব্যবস্থাকে প্রতিযোগিতাপূর্ণ, পরিবেশ সহায়ক তথা স্থিতিশীল করার লক্ষ্যে ও অদূর ভবিষ্যতে কৃষককে পরমুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাতে ফসলের দেশি জাতগুলোকেও টিকিয়ে রাখতে হবে। রাজ্যের কৃষিচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই যে দিনের পর দিন উচ্চ ফলনশীলতার গুণে আকৃষ্ট হয়ে আমাদের কৃষকেরা সংকর তথা উচ্চ ফলনশীল জাতের ধান ও অন্যান্য ফসলের চাষের দিকে এতটাই ঝুঁকে পড়েছেন যে তারা ক্রমশই দেশি জাতগুলোকে হারাতে বসেছেন। আমাদের দেশ তথা রাজ্যের বিশেষ বিশেষ অঞ্চলে বিভিন্ন ফসলের প্রথাগত অর্থাৎ সাবেকি বা দেশি এমন অনেক জাত আছে যেগুলোর সেই সব নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু সহ্য করার ক্ষমতা অপরিসীম। এইসব অঞ্চলের কৃষকেরা তাদের প্রথাগত পদ্ধতিতে এইসব জাতের চাষ করতেও সিদ্ধহস্ত। একদিন বীজহীন ফল দেখে আমরা অবাক হয়েছিলাম, তারপর দেখছি ফলে বীজ আছে কিন্তু তার থেকে উপযুক্ত চারা পাচ্ছি না আমরা। সদাগরী সংস্থা থেকে তাই আজ কৃষকেরা ফি বছরই নতুন বীজ কিনতে বাধ্য হচ্ছেন চড়া দামের বিনিময়ে। আজ তারা শুনতে অভ্যস্ত হচ্ছেন বীজের কেজি প্রতি দামের বদলে প্রতি 100 গ্রামের দাম। সেদিনও আসতে আর দেরি নেই যেদিন বীজ বিক্রয়কারী সংস্থাগুলো কৃষকের কাছ থেকে প্রতিটি বীজের দাম নেবে আলাদা আলাদাভাবে। ততদিনে আমাদের দেশি প্রজাতিগুলো হারিয়ে যাবে স্বাভাবিকভাবেই। দেশের উদ্ভিদ বৈচিত্র্য, বিশেষত খাদ্যশস্য বৈচিত্র্য হবে চরমভাবে বিপন্ন। সর্বোপরি দারিদ্র পীড়িত কৃষকের জীবনে ঘটবে করুণতম পরিণতি। এ প্রসঙ্গে বলা যেতে পারে যে দেশি জাতগুলোর কোনো কোনোটির বন্যা, খরা, তীব্র ঠান্ডা, অম্ল, খার, নোনা ইত্যাদি সহনশীলতা খুব বেশি হওয়ায় সমস্যা সংকুল এলাকাকে আরও বেশি পরিমাণে চাষের আওতায় আনা যেতে পারে এদের চাষ বাড়িয়ে। তাই বিশেষ কোনো গুণ সম্পন্ন যেমন ধানের ক্ষেত্রে সরু, লম্বা, সুগন্ধি ইত্যাদি গুণ, খরা, বন্যা বা তুষার সহনশীলতা অথবা রোগ পোকা সহনশীলতা ইত্যাদি, দেশি প্রজাতিগুলোর চাষও করা উচিত সামান্যতম এলাকাতে বা অল্প জমিতে হলেও। উচিত সাবেকি পদ্ধতি অবলম্বন করে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করা। প্রাসঙ্গিকভাবেই উল্লেখ্য যে অবিভক্ত বাংলার দিনাজপুর ও মালদা জেলার 12 থেকে 14টা সুগন্ধি দেশি ধান আজ অবহেলা ও সচেতনতার অভাবে হারিয়ে যেতে বসেছিল। এদের গুণগত উৎকর্ষ বাজার চলতেই তথাকথিত বাসমতি চালাচ্ছে কম কিছু নয়। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা আজকে পালন করছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো থেকেও অনেকেই এগিয়ে এসছেন এই কাজে ব্রতী হয়ে। বিশ্ববিদ্যালয় স্তরেও এই ধরনের কাজ খুব জোরকদমেই এগোচ্ছে। এবং সবশেষে বলতে হয় যে কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি। কৃষকরা যদি আজকে তাদের মতো করে তাদের বীজ সংরক্ষণ করতে পারেন তাহলে, এবং একই সঙ্গে বিজ্ঞানীরা যদি তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে এবং সরকার যদি তাদের বাজার ব্যবস্থা করে দেয় এবং এই সমস্ত বীজগুলোকে নিবন্ধীকরণের জন্য যা যা করণীয় সেগুলো যদি সরকার স্তরে গড়ে তোলা যায় ঠিকভাবে, তাহলে কিন্তু সামনের দিনে আমরা হারিয়ে যেতে বসা, এই কথাটা বললে বোধ আরো ভালো হয়। কারণ হারিয়ে গেছে অনেক ফসলের প্রজাতি, হারিয়ে যেতে বসেছে অনেক প্রজাতি, অর্থাৎ হারিয়ে যেতে বসা যে সমস্ত প্রজাতি সেই সমস্ত প্রজাতিগুলোকে কিন্তু আমরা আবার আমাদের মূল স্রোতে নিয়ে আসার মতো জায়গায় ফিরে পাবো। আজকে প্রতিজ্ঞা করা উচিত যে আসুন সবাই মিলে আমরা এই হারিয়ে যেতে বসা ফসলের যে দেশি জাত, যে সংরক্ষণ, এই কাজে আমরা ব্রতী হই। সেখানে কৃষকের ভূমিকা, বিজ্ঞানীদের ভূমিকা এবং সরকারি স্তরের ভূমিকা যেন সব এক সূত্রে যেন বাঁধা হয়।
1: শুনলেন ফসলের দেশি জাতের সংরক্ষণ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কৌশিক ব্রহ্মচারী।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:18, বাংলাদেশ সময় সকাল 7:30 হয়ে 25 সেকেন্ড। এখন আজ অর্থাৎ মঙ্গলবার 14 জুলাই 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের গন্তব্য কেরালার মুনরদ্বীপ, 7:35 সকালের আড্ডা, 8:30 ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর মাইসোর, উপস্থাপনায় ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়, 8:45 কথাকার, শুনবেন বিস্মৃত বাঙালি বীরেন্দ্রনাথ সরকার, বলবেন রজত চক্রবর্তী, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী কৌশিকী ভট্টাচার্য, এরপর পুরাতনী শিল্পী পরাগ দত্ত, 11:00 গ্রামীণ মহিলাদের জন্য ব্রতকথা ও গ্রামীণ নারী, এ বিষয়ে পুষ্পরানী সাঁতরা, সুমিতা সাহা, দেবজানী মিত্রর সঙ্গে আলাপচারিতায় স্বাগতা মণ্ডল মল্লিক, রম্যগীতি 11:30, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা, 12:30 বেতার নাটক পথের শেষ কোথায়, রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র, 1:40 বাংলা ব্যান্ডের গান। মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে দুপুর 2:30, দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় মন নিয়ে, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, বিকেল 4:35 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, এরপর এলিফ্যান্ট করিডোর বিষয়ে শান্তনু ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ ও প্রতিরোধ, এ বিষয়ে ডাক্তার ইন্দ্রনীল সামন্তর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন ইমিউনিটির অভাবে কি কি লক্ষণ দেখা যায় এ বিষয়ে কথিকা, বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়, 7:00 যুববাণী থেকে অনাদি অতীত, উপস্থাপনায় সৃজনী পাল, 7:45 কবি কণ্ঠে কবি সুদেশনা মৈত্রর সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, শুনবেন এই আলাপচারিতার দ্বিতীয় পর্ব, রাত 8:15 এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা রায়, শুনবেন এই সাক্ষাৎকারের প্রথম পর্ব, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, কলম এবং মেরামতকারী, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, ভারতীয় সময় রাত 12:00 মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ অর্থাৎ মঙ্গলবার 14 জুলাই 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি।

জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। কেউ ভালোবেসে ত্যাগ করলেন সঙ্গীতের প্রমিসিং কেরিয়ার, আবার কেউ ভালোবাসাকে মূলধন করে ঝুঁকি নিলেন প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠার, আবার দুই শিল্পী ভালোবেসে যাত্রা করলেন অনিশ্চিতের উদ্দেশ্যে।

তবে সে অনিশ্চিত জীবনে নিশ্চিত ছিল শিল্প, যার মাধ্যমে প্রথম দেখা থেকে শুভদৃষ্টি হয়ে আরও অনেক দূরে দিগন্তে বিলীন হয়েছে কিছু সম্পর্কের গল্প, যেমন হেমন্ত এবং বেলা। বাংলা ছবির গানের জগতে কিছু নক্ষত্রের ভালোবাসার গল্প নিয়ে আজ হারানো দিনের গানের আসরে শুনবেন যুগলে সঙ্গীত, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আকাশবাণী মৈত্রী। এখন লোকগীতির অনুষ্ঠান, প্রথম শিল্পী পূর্ণদাস পাউল।

শুরু করছি আসুন বেরিয়ে যান ভারতে। প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর সুবিশাল ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্র অর্থাৎ ভ্রমণ ঠিকানার বর্ণনামূলক ও সুলুক সন্ধানমূলক এই অনুষ্ঠান। ভ্রমণপ্রিয় ভ্রমণ রসিক তথা ভ্রমণ পিপাসু মানুষের হৃদয়ের ভ্রমণ অভিলাষকে চরিতার্থ করতে আকাশবাণী মৈত্রীর এই নিয়মিত অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। আজ আপনার মানস ভ্রমণ সঙ্গী আমি অরিজিৎ ঘোষ। আসলে আট থেকে আসি আমরা সবাই বেড়াতে ভালোবাসি, কি তাই তো? একেবারেই তাই। ভারতের দাক্ষিণাত্য অর্থাৎ দক্ষিণ ভারত, যেখানে সমভূমি থেকে শুরু করে সমুদ্রপকূল অঞ্চল, সবুজ বনানী, সবকিছুই মনোমুগ্ধকর প্রাকৃতিক শোভায় সমৃদ্ধ। আজ আপনাকে মনে মনে বেড়াতে নিয়ে যাব দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোল্লামের কাছে অবস্থিত ভ্রমণ ঠিকানা মুনরো দ্বীপে অর্থাৎ মুনরো আইল্যান্ডে। এই মুনরো আইল্যান্ডে রয়েছে অসংখ্য নারকেল গাছের সারি, অসংখ্য সরু সরু ক্যানাল বা খাল, যেগুলির আশপাশে রয়েছে ঘন সবুজের শোভা। সঙ্গে রয়েছে আরও কিছু আকর্ষণীয় দর্শনীয় স্থান এবং উপভোগ্য বিষয়। এই সব কিছুর কথা অবশ্যই আপনাকে বলবো। তার আগে বলি মুনরো আইল্যান্ডে কিভাবে পৌঁছবেন সে সম্পর্কে। ভারতের বিভিন্ন জায়গা থেকেই সড়ক পথে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে আসা যায়। তিরুবনন্তপুরম থেকে গাড়িতে কোল্লাম হয়ে পৌঁছে যেতে পারেন মুনরো দ্বীপে। তিরুবনন্তপুরম থেকে কোল্লামের দূরত্ব প্রায় 68 কিলোমিটার, আর কোল্লাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই মুনরো দ্বীপ। ট্রেনে করে আসার ক্ষেত্রে ভারতের বিভিন্ন স্টেশন থেকে তো বটেই, এমনকি হাওড়ার নিকটবর্তী দুটি স্টেশন শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনে করে আপনি চলে আসতে পারেন তিরুবনন্তপুরমে। স্টেশন থেকে আপনি চলে আসবেন মুনরো আইল্যান্ড স্টেশনে। হ্যাঁ, তিরুবনন্তপুরম থেকে আবার ট্রেন পাল্টে মুনরো আইল্যান্ড স্টেশনে আপনাকে আসতে হবে। এই মুনরো আইল্যান্ড স্টেশনটির স্বীকৃত নাম হল মুনরো তুরুত্থু স্টেশন। প্লেনে করে এলে আপনাকে নামতে হবে ত্রিভান্দ্রম এয়ারপোর্ট বা তিরুবনন্তপুরম এয়ারপোর্টে। এই এয়ারপোর্ট থেকে সড়ক পথে ভাড়ার গাড়ি করে প্রায় 80 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাকে পৌঁছতে হবে মুনরো আইল্যান্ড। এবারে বলি মুনরো দ্বীপের প্রাকৃতিক শোভা, বিশেষ দ্রষ্টব্য এবং অন্যান্য আকর্ষণের কথা। সবুজ প্রকৃতির সান্নিধ্যে শান্ত নিরিবিলি এক গ্রামীণ জীবনযাত্রার ছবি আপনার চোখের সামনে ফুটে উঠবে এই মুনরো আইল্যান্ডে।

বাংলার যেমন ছোট বড় ডিঙি নৌকা বা নৌকা, কাশ্মীরে যেমন ছোট বড় শিকারা, তেমনি কেরালার মুনরো দ্বীপের ছোট বড় নৌকাগুলিকে বলা হয় ক্যানো। এই ক্যানো চড়ে সরু সরু খালের মধ্যে দিয়ে ভ্রমণ, যা ক্যানো রাইড বা ক্যানো ক্রুজ নামে দর্শনার্থীদের কাছে অতীব মনোরম এক অভিজ্ঞতা সঞ্চয়ের উপায়। তার মজা নিতে একদম ভুলবেন না কিন্তু।

এই সরু খাল বা জলপথগুলির দুদিকে থাকা ম্যানগ্রোভ ও নারকেল গাছের সারি, সেই সঙ্গে অসংখ্য রংবেরঙের পাখিদের সমারোহ এক স্বর্গীয় অনুভূতির জন্ম দেবে আপনার মনে। এ প্রসঙ্গে একটা কথা বলাই যায়, ইতালির ভেনিস শহরে যেমন স্থানীয় কান্ট্রি বোট বা গন্ডোলা চড়ে ভ্রমণের সময় ছোট ছোট সাঁকো বা সেতুর নিচ দিয়ে গন্ডোলাগুলি চলে যায়, এখানে ঠিক তেমনই অনুভূতি আপনার হবে যখন আপনার ক্যানোটি এখানকার কোনো ছোট বড় সেতুর নিচ দিয়ে চলে যাবে। একটি দরকারি কথা জানিয়ে রাখি, ক্যানো ভ্রমণ করতে করতে সবুজ প্রকৃতির সৌন্দর্য চাক্ষুষ করার পাশাপাশি যদি আপনি পক্ষীকুলের দর্শন বেশি করে পেতে চান, তবে খুব সকালে অথবা পড়ন্ত বিকেলে বা সন্ধ্যার কিছু আগে এই ক্যানো রাইড বা ক্যানো ক্রুজ ভ্রমণ আপনাকে করতে হবে। মুনরো আইল্যান্ডকে বলা চলে আলেপ্পির ক্ষুদ্র সংস্করণ, কারণ এখানকার এই জলাশয় বা জলাভূমির সৌন্দর্যের কারণে। কোথাও কোথাও এই সংকীর্ণ বা ছোট জলাশয়গুলি গিয়ে মিশেছে আরও উন্মুক্ত ও প্রশস্ত জলাশয়ে। আলেপ্পির থেকে জনসমাগম এখনও পর্যন্ত অনেকখানি কম হয় মুনরো দ্বীপে, তাই অতিরিক্ত ভিড় থেকেও আপনি দূরে থাকতে পারবেন।

কেন রাইডে চড়ে সমস্ত মনরো আইল্যান্ড ঘুরে দেখতে দু থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগে। ঘন্টা প্রতি হিসাবে খুব কম খরচেই আপনি এই ক্যানো রাইড করে মনরো আইল্যান্ডের শোভা উপভোগ করতে পারেন। প্রায় আটটি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে মনরো আইল্যান্ড। এই সংকীর্ণ বা সরু জলপথগুলিকে ব্যাকওয়াটারও বলা হয়। স্থানীয় গ্রামীণ জীবনের বিভিন্ন দৃশ্যের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল স্থানীয় মৎস্যজীবীদের জাল ফেলে মাছ ধরার দৃশ্য, আর নারকেলের ছোবড়া অর্থাৎ নারকেলের দড়ি তৈরি করার বিভিন্ন ব্যবস্থা রয়েছে এখানকার বাড়িগুলিতে। মুনরো দ্বীপে বেড়াতে এসে আপনি থাকবার জন্য পাবেন স্থানীয় হোমস্টে ও রিসর্ট। কম, মাঝারি ও উচ্চ সব রকমের ব্যয় সাপেক্ষ হোমস্টে অথবা রিসর্ট এখানে রয়েছে। তাই আর দেরি না করে লাগেজ গুছিয়ে নিন আর আসা যাওয়ার বন্দোবস্ত করে ফেলুন, এবং অবশ্যই চলে আসুন আর বেরিয়ে যান দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মুনরো আইল্যান্ড থেকে। মুনরো আইল্যান্ডের বর্ণনা আজ এ পর্যন্তই, এ সঙ্গেই শেষ করছি, আসুন বেরিয়ে যান ভারতে। একটু পরেই বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জনযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে, ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়েছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ফিফা ফুটবল বিশ্বকাপের আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মত দর্শনী এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। দক্ষিণ বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।
1: As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world. A world where the voice of the global south is heard in equal measure. A world where peacekeeping is ready for contemporary and future challenges. A world where multilateralism reflects contemporary realities and provides effective solutions, not remain a bystander. A world where the promise of technology is fully realized while safeguarding against its misuse and misapplication.
0: এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তৈলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন, তাদের মধ্যে 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আলবাহিয়া নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত নাবিক মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, এই প্রতিরোধ শুধুমাত্র ইরানের জাহাজ এবং সেদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত জলযানগুলির ক্ষেত্রে কার্যকর হবে, অন্য দেশের বাণিজ্যিক জাহাজ অবাধে ওই জলপথে যাতায়াত করতে পারবে। এদিকে মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকে ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলির ওপর ইরানের হামলার ফলে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘোষণা। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘির জানিয়েছেন, কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। কোনো আঞ্চলিক দল যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

0: মার্কিন যুক্তরাষ্ট্র এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। দেশে সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
1: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের ১৩তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
2: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মাকালি নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া 9 জন মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্পে চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গে কলকাতার রবীন্দ্র সদনে। আসামের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলেও জলজমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজও আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রধান পেসার জসপ্রীত বুমরাও দলে ফেরায়। বোলিং বিভাগে বাড়তি শক্তি নিয়ে নামছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। 2 দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফাইনাল খেলা রবিবার নিউ ইয়র্কে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর 2টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 1 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

সকালের আড্ডায় আজ আপনার আড্ডা সঙ্গী আমি অরিজিৎ ঘোষ। যারা এই মুহূর্তে সকালের আড্ডা শুনছেন তাদের সকলকে স্বাগত জানাই। আজ বলবো আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষাক্ষেত্রে ভারতের এক বিশেষ সাফল্যের কথা। ক্রীড়া জগতে দুই ভারতীয় কন্যার বিশেষ কৃতিত্বের কথা, ভারতীয় রেলের যাত্রী পরিষেবা সংক্রান্ত একটি তথ্য, আরেকটি মানবিক বা জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে কিছু বার্তা। পড়ব চলতি বিশ্বকাপে খেলা কেমন দেখলেন, এই প্রশ্নের উত্তরে মৈত্রীর ফেসবুক পেজে পাঠানো আপনাদের বার্তা। সেই সঙ্গে শোনাব দৃষ্টিকোণ ও জানা অজানা। শুনুন প্রথম গান।

গুপি গাইন বাঘাবাইন ছবির গান শুনলেন শিল্পী অনুপ ঘোষাল। আচ্ছা, ছাত্রছাত্রীরা যখন পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করে, তখন তাদের শিক্ষক শিক্ষিকা বা তাদের বাবা মা, আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশীরাও অনেকখানি আনন্দিত ও গর্বিত বোধ করেন, তাই না? গত দুদিন যাবত ভারতের পাঁচজন ছাত্র, তারা হলেন মহারাষ্ট্রের কনিষ্ক জৈন ও শ্রেষ্ঠ সুরাইয়া, মধ্যপ্রদেশের ঋদ্ধেশ আনন্ত বেন্ডলে, দিল্লির ঋষিত গর্গ আর গুজরাটের শ্বেত যোশী। এদের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবকেরা তো বটেই, তাদের আত্মীয় স্বজন এবং তাদের পাড়া প্রতিবেশীরা শুধু নয়, আনন্দিত ও গর্বিত হয়েছেন সমগ্র ভারতবাসী এই পাঁচজনের জন্য। কারণ গত 4 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত কলম্বিয়ার বুকারামাঙ্গায় আয়োজিত 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে এই পাঁচজন কৃতী ছাত্র ভারতের হয়ে স্বর্ণপদক জয় করেছে। ফলে ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন বা বিজয়ী হয়েছে রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও কাজাখস্তানের সঙ্গে। 87টি দেশের 381 জন ছাত্রছাত্রী এই অলিম্পিয়াডে অংশ নিয়েছিল। এই পাঁচজন ছাত্রের এই দুর্ধর্ষ সাফল্যের নেপথ্যে রয়েছেন এদের 4 জন বিশিষ্ট ও সম্মানীয় প্রশিক্ষক। তারা হলেন অধ্যাপক অন্বেষ মজুমদার, ডক্টর লীনা যোশী, অধ্যাপক আনন্দ দাশগুপ্ত এবং নিশা কেলকার। ভারতের মুখ উজ্জ্বল করা এই কৃতী পড়ুয়াদের জানাই আন্তরিক অভিনন্দন। শুনুন পরের গান।

0: জয় জয়ন্তী ছবির গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। এখন সচেতনতার বার্তা।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
0: শুনলেন সচেতনতার বার্তা। এবারে বলবো এক ভারতীয় মহিলা ক্রিকেটারের বিশেষ কৃতিত্বের কথা। তার আগে ক্রিকেট সম্পর্কে এই গানটি শুনে নি হংসরাজ ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

को होए जाए दुखला।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: বিগত দুটি দশক যাবৎ ভারতে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশই বেড়েছে। মিতালি রাজ, অঞ্জুম চোপড়া, ঝুলন গোস্বামীর মতো কৃতি মহিলা ক্রিকেটারদের আমরা পেয়েছি। আর গত বছর নভেম্বরে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের জন্য ICC বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর হরমনপ্রীত কৌর, ঋচা ঘোষ, স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগসদের মতো সাফল্যের পথের যাত্রী হতে ভারতের বহু পরিবার তাদের কন্যা সন্তানদের সহযোগিতা করছে। সদ্য সমাপ্ত মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা তার 356তম উইকেটটি সংগ্রহ করে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতেরই প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠেছেন। বাঁহাতি ব্যাটার ও ডানহাতি অফ স্পিনার অলরাউন্ডার দীপ্তি শর্মা একই সঙ্গে মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটেও বর্তমানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। দীপ্তি শর্মা ও ভারতের মহিলা ক্রিকেট দলের সাফল্যের যাত্রাপথ আরও সুদীর্ঘ, আরও প্রশস্ত হোক এই শুভেচ্ছা জানাই। চলছে বিশ্বকাপ ফুটবল 2026, আর আকাশবাণী মৈত্রীর ফেসবুকে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে খেলা কেমন দেখলেন। তার উত্তরে এবার দেখে নেওয়ার সময় আপনারা কি বার্তা পাঠিয়েছেন। আজকের প্রথম বার্তাটি পাঠিয়েছেন আদিত্যবর্ণ বসু। লিখছেন, 2026 সালের ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচই দারুণ উপভোগ করছি। গভীর রাতের ম্যাচগুলো লাইভ দেখা না হলেও পরদিন হাইলাইট দেখে নিই। বিশেষ করে নকআউট পর্বের রোমাঞ্চ, বিশ্বসেরা খেলোয়াড়দের পারফরম্যান্স আর দর্শকদের উচ্ছ্বাস বিশ্বকাপকে আরও উপভোগ্য করে তুলেছে। ফাইনালের অপেক্ষায় আছি। বাবার চাকরির সূত্রে 6 বছর রাঁচিতে ছিলাম, সেখানে ফুটবল নিয়ে তেমন আগ্রহ দেখিনি। তবে ভারতের দক্ষিণের কিছু রাজ্য আর আমাদের পশ্চিমবঙ্গে ফুটবলের প্রতি ভালোবাসা সত্যিই আলাদা। বাঙালির সঙ্গে ফুটবলের সম্পর্ক চিরন্তন। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, লিখেছেন আদিত্যবর্ণ বসু। এরপরের বার্তাটি রূপম দত্তর। লিখছেন, ফুটবল শুধু খেলা নয়, ফুটবল আমাদের অসম্ভবকে বিশ্বাস করতে শেখায়। 2026 বিশ্বকাপে একদিকে যেমন কাবো ভার্দে, নরওয়ে বা মিশরের মতো দলগুলো দেখালো মাঠের

হোসি শেষ কথা। তেমনি স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা মনে করিয়ে দিল দলগত সংহতির গুরুত্ব। রোনাল্ডোদের বিদায়ের আবেগ আর লামিন ইয়ামাল হালান্ডের নতুন যুগের সূর্যোদয়, এটাই তো ফুটবলের অমোঘ নিয়ম। 90 মিনিটের এই জাদুতে ট্রফি কে পাবে তা সময় বলবে, কিন্তু কোটি কোটি মানুষের এই রাত জাগা আবেগই ফুটবলের আসল সৌন্দর্য। আর একজন ভারতীয় হিসেবে বুকে আজও একটাই স্বপ্ন, একদিন বিশ্বকাপের মঞ্চে বাজবে ভারতের জাতীয় সঙ্গীত, গ্যালারিতে উঠবে তেরঙ্গা। সেই দিন হয়তো দূরে, কিন্তু ফুটবলই আমাদের শিখিয়েছে কোনো স্বপ্নই অসম্ভব নয়। ফুটবল শেষ হলেও তার অনুভূতি থেকে যায়, আর তাই প্রতি 4 বছর পর আমরা নতুন করে এই জাদুতে প্রেমে পড়ি। রূপম দত্ত লিখেছেন। এর পরের বার্তাটি সাহির আলী ছোট্ট করে লিখেছেন, আমার কেন মনে হচ্ছে এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হতে পারে, নরওয়েও অনেক দূর যাবে। নরওয়ে তো বিদায় নিয়েছে ইতিমধ্যে, দেখা যাক ফ্রান্স কি করে। সাহির আলীর বার্তা পড়লাম। শুনছেন সকালের আড্ডা। এবারে পরপর 2টি গান আপনাকে শোনাবো। প্রথমে ধন্যি মেয়ে ছবি থেকে মান্না দেও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, এরপরে মোহনবাগানের মেয়ে ছবির গান অনুপ ঘোষালের কণ্ঠে।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: দোলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: এখন মৈত্রী সংবাদ প্রযোজিত দৃষ্টিকোণে শুনুন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উষা গঙ্গোপাধ্যায়ের কিছু কথা, সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।
2: আমি খুব ছোটবেলায় কলকাতা এসেছিলাম। জন্ম আমার যোধপুরে, উত্তরপ্রদেশের মেয়ে আমি, কিন্তু প্রবাসী হয়ে খুব ছোটবেলা থেকে কলকাতায়, প্রায় 7 বছর বয়স হবে তখন থেকে কলকাতায় এসেছি। আর তারপরে তো ছোটবেলা থেকে কলকাতায় মানুষ, টালিগঞ্জের বাসা, সাংস্কৃতিক ধারার মধ্যে যেটা আমাদের খুব প্রভাবিত করেছিল সেটা হচ্ছে গান, নাচ। সেই ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের ছড়া বা গান বা নাচ এইসব কিন্তু ছোটবেলা থেকেই আমরা আরম্ভ করলাম, পুরো পরিবারটা আরম্ভ করে দিয়েছিলাম। সেই সময় কিন্তু কলকাতায় এরকম ছিল না, অন্য কলকাতায়, টালিগঞ্জে খুব কম বাড়ি, পুকুর বাড়ি, সে পুকুরে চান করা, শয়তানি করা, সেই সব দিনগুলো খুব মনে পড়ে। ছোটবেলা থেকে এই পুরো পাড়াটা কিন্তু বেশিরভাগে বাঙালি ছিল, পাশের বাড়িতে বাংলা, তার ডান দিকে বাড়িতে বাংলা, সামনে বাঙালি। তো সেই ছোটবেলা থেকে ওদের সঙ্গে বাংলায় কথা বলা, ওদের সঙ্গে বাংলা গান শোনা, সেই গান শুনে নাচগুলো তৈরি করা। তো আমাদের সেই সময় পাড়ায় পাড়ায় খুব নানা রকম কালচারাল অ্যাক্টিভিটিস হতো, খেলাধুলো হতো। একটা অন্য মাটি থেকে, অন্য জায়গা থেকে এসে যদি কেউ যে জায়গাতে প্রবাসী হয়ে থামে, সেটাকে যদি ভালোবাসতে আরম্ভ করে, রেসপেক্ট করতে আরম্ভ করে, সেটাকে এগিয়ে যদি ধারণ করতে আরম্ভ করে দেয়, ভাষা হোক, সংস্কৃতি হোক, শিক্ষা হোক, মানুষ হোক, মানুষকে ভালোবাসতে যদি আরম্ভ করে দেয়, যখন থাকবো এখানে আর আমি ভাববো যে ওটা আমার সোনার জায়গা, যখন পারবো আমি ওখানে ফিরে যাব, তখনই কিন্তু প্রবলেম হয়। থেকেও না থাকাই কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করে। আমার সেই প্রবলেমটা ছিল না, আমি এখানকার মানুষ হয়ে গেছিলাম। মাকে দেখেছি ভাঙা ভাঙা বাংলায়, যারা কাজ করতে আসছো তার সঙ্গে ভাঙা ভাঙা বাংলায় কথাগুলো বলতে আরম্ভ করতাম। আমার প্রথম দিকের কথা বলছিলাম, যদি কেউ আমাদের খ্যাপাতো, এ মা হিন্দি মে নিম্বু খেতেও, আর বাংলাতে লেবু, তো এইসব ছোটোবেলার আমাদের ঝগড়া ঝাঁটি এর মধ্যে কিন্তু আমরা আস্তে আস্তে ওই বাংলা শিখতে আরম্ভ করলাম। পড়াচ্ছি একটা স্কুলে, বালিগঞ্জ শিক্ষা সদনে, যখন পড়া কিছু মাসের জন্য ছিলাম, পড়াচ্ছি যখন, তখন সারা শহরে দেখেছি যে মৃত্যুকটিকে আমি বসন্ত সেনা সবাই খুঁজছে।

0: নাচ জানে মেয়ে, সেই সূত্রে নাচ জানে আমি একজন স্কুলে এলেন যখন আমি পড়াচ্ছিলাম, আমি প্রথম সন্ধ্যায় গেলাম, ব্যাস বিশ্বকোটিকে আমি বসন্ত সেনা প্রথম অভিনয়। আমি নিজেও মাঝে মাঝে ভাবি যে নাচটাকে শুধু এখন নির্দেশ নেয় কাজে লাগাই, বেটিয়ায় যখন করি বা পরিচালনার মধ্যে যখন একটা কোরিওগ্রাফি করি বা ব্লকিং করি, নাচকে খুব কাজে লাগিয়েছি, আমি এখনও লাগাচ্ছি। কিন্তু আমি ভাবি যে ছেড়ে দিলাম কেন, কি ছিল যে আমাকে ধরে রাখতে পারলাম না, কেন কি ছিল, কি চাইছিলাম যে সেটা আমি নাচে পাইনি, এই ছোট ছোট প্রশ্ন যখন মনে ওঠায় আমার মনে হয় যে নাচের যে সুন্দর তত্ত্বটা, বেশিরভাগে ভরতনাট্যম করতাম তো, আর তখন ভরতনাট্যমে এত এক্সপেরিমেন্ট হতো না, মানে এখন তো ভরতনাট্যমে তুলসীদাস আর রবীন্দ্রনাথের গানের উপরে ভরতনাট্যম হচ্ছে, সেই সময় সিক্সটিজের কথা, সেভেন্টিজের কথা বলছিলাম, সেভেন্টিজের কথা, তখন মনে হচ্ছে শুধু সুন্দর তত্ত্ব, আর সুন্দর আমাকে খুব বেশি একটা টানে না। পারিজাত হরণ করেছি, সাকেত করেছি, মেঘদূতম করেছি, আবি গান সঙ্গ, কিন্তু কোনো একটা জায়গায় বোধ হয় আমার মনে হতো যে মানুষ, মানুষের কথা, সমাজ, সমাজের দুঃখের কথা, তার সমস্যার কথা, ছাত্রদের, এই এই এটা আমি বোধহয় নাচে পাইনি, তাই জন্যে বোধহয় যখন ছাড়ার সময় হয়েছে ঠিক ছেড়ে থিয়েটারে চলে এসেছি। বসন্ত সিনহার পরে ওখানে সঙ্গীত কলা মন্দিরে আমি অনেক নাটক করেছি, জসমা উড়ানে সেখানে একটা সম্মানও পেয়েছি অভিনয়ের জন্যে, তারপরে আন্ধেরে কা সূরজ, ভূমিজা, কিসি এক ফুল কা নাম লো, অনেকগুলো নাটক করেছিলাম। কিন্তু যখন আমি নাটক করছি আসার কয়েকদিন, কিন্তু ভেতরে একটা যে একটা মানসিক তৃপ্তির ব্যাপার যে একটা থাকে, বা যেটা বৌদ্ধিক জগতের সঙ্গে একটা যে যেটা আমি বাংলা থিয়েটারে দেখে পাচ্ছিলাম, সেই জায়গাটা পুরো ফাঁকা। যেখানে কাজ করছিলাম ভীষণ অ্যামেচারিশ কাজের ধরনটা, কোনো প্রফেশনাল অ্যাপ্রোচ ছিল না, কোনো জীবন দর্শন ছিল না, কোনো কমিটমেন্ট টুয়ার্ডস সোসাইটি ছিল না, নাটক বাছাইটা কোনো মানে বিশেষভাবে হতো না, তো সেই পুরো প্রতিক্রিয়ায় আমি ভাবলাম না আর এখানে না। একদিকে বাংলা থিয়েটার, গ্রুপ থিয়েটার প্রভাব রোজ, আর একদিকে এই অ্যামেচারিশ থিয়েটার, না না। আর আমার বাড়ি থেকেও তখন আমার তো হাজব্যান্ড বা ওর বন্ধুরা বা সবাই বলতো বাংলা থিয়েটারের মতন একটা গ্রুপ থিয়েটার যদি কর তাহলে নিজের কথা বলতে পারবে। তখন আমরা ওই ওখান থেকে বেরিয়ে প্রায় 100টা জন তরুণ তরুণীরা আমরা প্রায় এক বছর আমরা একটা জায়গায় মুক্তানবাবু স্ট্রিটে বসতাম যে নতুন কাজ করব, নতুন ধরনের কাজ করব, নতুন জায়গা কাজ করব, একটা বছর কোনো থিয়েটার করিনি, সেই যে একটা বছর থিয়েটার করিনি তাই জন্য আজকে আমরা বেঁচে আছি 27 বছর।
1: মৈত্রী সংবাদ প্রযোজিত দৃষ্টিকোণে আজ শুনলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উষা গঙ্গোপাধ্যায়ের কিছু কথা। সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত। এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবির নাম শেষ পর্যন্ত।

0: আচ্ছা, আপনার বাড়ির ক্ষুদে সদস্যটি পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালোবাসে? সে কি ছবি আঁকতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, ভালো আবৃত্তি করতে পারে, খুব জোরে ছুটতে পারে, সাইকেল চালাতে ভালোবাসে বুঝি, নাকি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন বা অন্য কিছু খেলতে ভালোবাসে? বিশেষজ্ঞরা বলছেন পড়াশুনোর পাশাপাশি বাচ্চারা অন্যান্য কার্যকলাপে যদি আগ্রহী হয়, বাড়ির বড়দের অবশ্যই সেদিকে বিশেষ নজর দেওয়া উচিত, তবেই ঘটবে শিশুদের প্রতিভার পূর্ণ বিকাশ। আর বাবা মা বা অভিভাবকেরা এ বিষয়ে ছোটদের পাশে থেকে তাদের উৎসাহ দিলে ছোটরা বিশ্ব জয় করতে পারে। ঠিক যেমন ভারতের গুজরাটের আহমেদাবাদের 8 বছর বয়সী মিষ্টি মেয়ে তক্সবি ভগানি সম্প্রতি মাত্র 16 সেন্টিমিটার উঁচু বাধার নিচ দিয়ে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে লিম্বো স্কেটিং করে। আর এই নজির স্থাপনের জন্য সে অন্তর্ভুক্ত হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে এটি তক্সবির দ্বিতীয় রেকর্ড। এর আগে 2024 সালে সর্বনিম্ন লিম্বো স্কেটিংয়ের আরও একটি নজির সে গড়েছিল। মূলত তার বাবা মাই তার কাছে এই লিম্বো স্কেটিংয়ের অনুপ্রেরণা। শারীরিক নমনীয়তা ও ভারসাম্যের এক দুর্দান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে 8 বছরের বিস্ময় বালিকা তক্সবি ভগানি। তার স্বপ্ন হল সে খেলাধুলায় ভবিষ্যতে ভারতকে বহু পদক জয় করে এনে দেবে। এবারে শুনে নি সচেতনতার বার্তা।
1: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
0: জানিয়ে দিই আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন পরিমাণ ছিল 76%। গতকাল সকাল 6:30 থেকে আজ সকাল 6:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 55.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলে নদী অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ অর্থাৎ 14 জুলাই আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। তবে আগামী

আগামীকাল আগামীকাল অর্থাৎ 15 জুলাই থেকে আগামী 17 জুলাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 35-45 কিলোমিটার থাকতে পারে, যা মাঝে মধ্যে বেড়ে গিয়ে 55 কিলোমিটার প্রতি ঘণ্টায়ও পৌঁছতে পারে। মৎস্যজীবীদের আগামী 15 জুলাই থেকে আগামী 17 জুলাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল ও সন্নিহিত সমুদ্র অঞ্চলে যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। শুনছেন সকালের আড্ডা। এবার থেকে যখনই আপনি বেশ কয়েকটি ব্যাগ, ট্রলি ব্যাগ অর্থাৎ লাগেজ নিয়ে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করবেন, তখন স্টেশনে পৌঁছে আপনার লাগেজ বা জিনিসপত্র নিরাপদে আপনি যেন রাখতে পারেন, তার জন্য ভারতীয় রেল চালু করেছে ডিজিটাল লকার বা স্মার্ট লাগেজ লকার। গত 29 জুন আনুষ্ঠানিকভাবে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই স্মার্ট ডিজিটাল লাগেজ লকার চালু হয়েছে। এই স্বয়ংক্রিয় লকারে আপনি আপনার মোবাইল নম্বর বা স্মার্টফোনে ওটিপির সাহায্যে জিনিসপত্র রাখতে পারেন অর্থাৎ স্টোর করতে পারেন, কিংবা জিনিসপত্র সেখান থেকে নিতে বা পিক আপ করতেও পারেন। 6 ঘন্টা, 12 ঘন্টা ও 24 ঘন্টার জন্য নিরাপদে লাগেজ সুরক্ষিত রাখা যাবে। ছোট, মাঝারি, বড় আকারের কোন লকার আপনি নিচ্ছেন এবং আপনি কতক্ষণ সময়ের জন্য সেই লকারটি নিতে চাইছেন, সেই অনুযায়ী নির্ধারিত মূল্য আপনাকে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তার আগে অবশ্যই আপনি দেখে নিতে পারবেন যে কোন কোন লকার খালি রয়েছে এবং কোন কোন লকারগুলি ইতিমধ্যেই ভর্তি রয়েছে। আপনি আংশিকভাবে আপনার কিছু জিনিসপত্র লকার থেকে বার করে নিতে পারেন, কিংবা সব জিনিসপত্র একসঙ্গে লকার থেকে বার করে নিতে পারেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলে কিন্তু আপনাকে তার জন্য অর্থ দিতে হবে। ক্রমশই ভারতের আরও অসংখ্য রেলওয়ে স্টেশনে এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছে ভারতীয় রেলের কর্তৃপক্ষ। অবশ্য এই লকার ব্যবহার করার সময় আপনি অবশ্যই দেখে নেবেন লকারটি ঠিকভাবে বন্ধ হয়েছে কিনা। শুনুন এই জনপ্রিয় গানটি রুনা লায়লার কণ্ঠে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: হ্যাঁ, আপনি শুনছেন সকালের আড্ডা, আপনার সঙ্গে রয়েছি আমি অরিজিৎ ঘোষ। এখন বিজ্ঞানের কথিকা জানা অজানা।
2: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন অরণ্যের স্বাস্থ্য শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
3: অরণ্য সপ্তাহের উদযাপন প্রসঙ্গে কিছু বলতে গেলে স্বাভাবিকভাবেই চলে আসে সেই সব বনাঞ্চলের কথা যেগুলোকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। পশ্চিমবঙ্গে বাস করে আমরা তাই বেছে নিতে পারি সুন্দরবনকে। ভারতীয় সুন্দরবনকে 1878 সালে রাজ্য বনবিভাগ একটি সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। এরপরে ব্রিটিশ সরকার 1865 সালের অরণ্য আইনের অধীনে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে মনোনীত করে। সেই সময়ে এই সংরক্ষিত অঞ্চলটিকে পরিষ্কার করে কৃষিজমিতে রূপান্তরিত করার বা কাঠের উৎপাদন করবার ব্যবস্থা ছিল, যা বনবিভাগ সাধারণ মানুষকে ইজারা দিত। বাঘে মানুষে টানাটানির ঘটনা শুরু সম্ভবত এখান থেকেই। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতীয় সুন্দরবনের জনসংখ্যা প্রায় 44 লক্ষ। 2011 সালের জনগণনার রিপোর্ট অনুযায়ী সুন্দরবনের 19টি ব্লকের প্রতি বর্গ কিলোমিটারে 110 জন মানুষের বাস। এদের বেশিরভাগই আর্থিকভাবে দুর্বল, মূল জীবিকা কৃষিকাজ ও মাছ ধরা। সেচ ব্যবস্থার অভাবে কৃষিকাজও মূলত বৃষ্টি নির্ভর, তাই রোজগারের তাগিদে জঙ্গলে কাঠ, মধু, মোম বা মাছের খোঁজে ঢোকা। গত কয়েক বছরে জনসংখ্যাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে, তাই এই ধরনের মানুষের সংখ্যাও বেড়েছে। সুন্দরবনে কোর এরিয়া বা গভীরতম অরণ্যের কাছাকাছি গড়ে ওঠা জনপদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। বাঘের নিজস্ব বাসস্থানের এত কাছাকাছি এই রকম অরক্ষিতভাবে বাস করা একটি বিরল ঘটনা। এই অঞ্চলের অধিবাসীদের পরিকাঠামোভিত্তিক সুবিধাও কম, এই ধরনের মানুষদের জঙ্গলে ঢোকার সম্ভাবনা বেশি। অরণ্যে মানুষদের আনাগোনা বাড়লে কি হবে? অরণ্যচারী প্রাণীদের জীবনচর্চায় ব্যাঘাত ঘটবে, তার প্রয়োজনে মানুষ জঙ্গল সাফ করবে, তৈরি হবে শস্যক্ষেত, বসতবাড়ি। বাঘ ও অন্যান্য প্রাণীদের স্বাভাবিক চলাফেরার জন্য যতটা জায়গা প্রয়োজন তারা ততটা পাবে না। ম্যানগ্রোভ অরণ্য যেহেতু একটি চলমান জৈব প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও বিপন্ন হয়ে পড়বে। মানুষের কথা তো হল, এবার বরং বাঘের কথা বলা যাক। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তত্ত্বাবধানে বাঘ শুমারি হয় প্রতি 4 বছরে একবার। ওই সংস্থার প্রকাশিত স্ট্যাটাস অফ টাইগার্স, কো প্রিডেটার্স, প্রে অ্যান্ড দেয়ার হ্যাবিটেটের তথ্য অনুযায়ী 2010 সালে ভারতীয় সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 70টি। 2014 সালে সেই সংখ্যা দাঁড়ায় 76টিতে। 2018 সালে বাঘের সংখ্যা বেড়ে হয় 88। 2020 ভারতীয় সুন্দরবনে বাঘ পাওয়া গেছে 96টি। এটা পরিষ্কার যে বাঘের সংখ্যার এই ক্রমবর্ধমান বৃদ্ধির সাথে মানুষের বাসস্থানে বা তার আশপাশে বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনে বাঘ যেমন আছে তেমনই আছে সাপ। বাঘের আক্রমণে মৃত্যুর সঙ্গেই পাল্লা দেয় সাপের কামড়ে মৃত্যু। সুন্দরবনে আছে মোটামুটি 5 প্রজাতির বিষধর সাপ। নির্বিষ সাপের প্রজাতির সংখ্যা 17। প্রতি 20,000 মানুষের মধ্যে একজনকে সাপ কামড়ায় প্রতি বছর। সেই হিসেবে প্রতি বছর প্রায় 1,020 মানুষকে সাপে কামড়ায় সুন্দরবন অঞ্চলে। তার মধ্যে 12,000 মতো মানুষের মৃত্যু ঘটে সাপের কামড়ে। মূলত দুটি প্রজাতির সাপের কামড়ে

0: মৃত্যুর সংখ্যা বেশি, প্রথমটি অবশ্যই কেউটে, অপরটি শঙ্খচূড়। অবশ্য সাপের কামড়ে মৃত্যুর হার অনেকটাই কমানো গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া গেছে সাপের অ্যান্টিভেনাম। এখন সুন্দরবনের প্রায় প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই অ্যান্টিভেনামের যোগান থাকা আবশ্যক, যার ফলে সাপে কাটা মানুষকে সময় মতো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিলে তার মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমছে। সুন্দরবনে সাপের সংখ্যাও কমছে। ভারতীয় প্রাণীবিজ্ঞান সর্বেক্ষণের তরফে একটি সমীক্ষা বলছে, সাপের প্রাকৃতিক বাসস্থান নষ্ট হওয়া, মাছের জালে সাপের আটকে যাওয়া এবং অতিরিক্ত কৃষি রাসায়নিক ব্যবহার এর অন্যতম কারণ। তার সঙ্গে আছে ভীত মানুষের সাপকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা। সাধারণভাবে বাসযোগ্য জমি কমে যাওয়া, নিরাপদ পানীয় জলের অভাব, প্রাকৃতিক সম্পদের ঘাটতি সম্মিলিতভাবে মানুষ ও বন্যপ্রাণী উভয়েরই বেঁচে থাকার সংকট তৈরি করছে। তাই উভয়ই একে অপরের সীমানা অতিক্রম করছে, সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও গত কয়েক বছরে বাঘের আক্রমণে মৃত্যুর সংখ্যাও অনেকটা কমেছে, তার কারণ অবশ্য অন্য। সরকার এবং অসরকারি সংস্থার সহায়তায় এইসব মানুষদের জন্য বিকল্প পেশা এবং উন্নততর কৃষি ও মৎস্য চাষের ব্যবস্থা করা গেছে। যারা বাফার অঞ্চলে থাকেন তারা পর্যটনকে পেশা হিসেবে নিয়েছেন। এইসব কারণেই অরণ্য নির্ভরতা কমানো গেছে, ফলে কমেছে সাপ বা বাঘের আক্রমণে মৃত্যু। তবে এই সাফল্য কি সাময়িক, সে বিষয়ে আমরা কথা বলব আগামী পর্বে।
1: জানা অজানে এতক্ষণ শুনলেন অরণ্যের স্বাস্থ্য শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব। বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানান maitribondhu23@gmail.com-এ মেল করে, অথবা আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত প্রাণ কবিতায় লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। হ্যাঁ, এই সুন্দর পৃথিবীর সুন্দর মানুষের মাঝে অনন্তকাল বেঁচে থাকার ইচ্ছা আমাদের সকলের থাকলেও বাস্তবে তা সম্ভব নয়। তবে আমি আপনি আমরা চাইলে আমরা চলে যাওয়ার পরেও আমরা বেঁচে থাকতে পারি, অপর একজন মানুষকে এই সুন্দর পৃথিবীতে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে সহযোগিতা করার মাধ্যমে। আর এভাবেই সেই মানুষটির মধ্যে আমরাও এই সুন্দর পৃথিবীতে রয়ে যেতে পারি। কিভাবে? মরণোত্তর চক্ষুদান কিংবা মরণোত্তর দেহদান কিংবা অঙ্গদান করে। বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই মহৎ মানবিক অঙ্গীকারটি করছেন নির্দিষ্ট নিয়ম অনুসারে। আমাদের দেশেও রয়েছে নির্দিষ্ট নিয়মাবলী, সেই অনুযায়ী এই কাজটি করা যায়। এ প্রসঙ্গে দুটি বিশেষ ঘটনার উল্লেখ করছি। চণ্ডীগড়ের একটি চিকিৎসা প্রতিষ্ঠানে মাত্র তিন দিন, হ্যাঁ বন্ধু, মাত্র তিন দিন বয়সী একটি শিশুর অঙ্গদান করা হয়েছিল। এছাড়াও কেরালা রাজ্যের 10 মাস বয়সী একটি শিশু অ্যালিন শেরিন আব্রাহামের মরণোত্তর অঙ্গদানে সম্মতি দিয়েছিলেন তার মহৎ ও সাহসী পিতামাতা। অ্যালিনের দেহের বিভিন্ন অঙ্গ 5 জন রোগীকে সাহায্য করেছিল, 5 জন রোগীর শরীরে প্রতিস্থাপিত হয়েছিল অ্যালিনের অঙ্গ প্রত্যঙ্গ। এই মহৎ মানবিক কার্যসাধনের দৃষ্টান্ত বারে বারে প্রমাণ করে যে মানুষ মানুষেরই জন্যে।

0: আকাশবাণী মৈত্রী, এখন ঐতিহাসিক শহরের কথা।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর মহীশূর বা মাইসোর, বলছেন ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

আশেপাশের মানুষজন নিজেদের ইতিহাস সম্পর্কে নিতান্তই উদাসীন। কে বলেছিলেন এই কথা মনে পড়ে? স্কুল জীবনে পরীক্ষার হলে এই প্রশ্নের মুখোমুখি হওয়ার সেই স্মৃতি। উত্তরে লিখতে হতো মধ্যযুগের পর্যটক আল বেরুনি, পুরো নাম আবু রায়হান মুহাম্মদ ইবনে আল বেরুনি, পারস্য দেশের পণ্ডিত। আল বেরুনি যে অর্থে একথা বলেছিলেন, ঠিক সেই অর্থে হয়তো ইতিহাসের চর্চা প্রাচীন বা মধ্যযুগের ভারতে ছিল না, কিন্তু যা ছিল তা হল ভারতীয় সংস্কৃতির নিজস্ব আঙ্গিকে মুখে মুখে ছড়িয়ে পড়া ইতিহাস, বা ইতি কথা বলার ইতি কথনের এক ধরন, যার সঙ্গে মিলে যায় পুরাণ লোকগাথার বহু বিচিত্র ধারা। ঐতিহাসিক শহরের কথা বলতে গেলেই ফিরে যেতে হয় ইতিহাস পুরাণ আর স্থল পুরাণের কথকতায়, যা মিলে মিশে পরবর্তীকালে তৈরি করেছে এক একটি জায়গার ইতিহাস রচনার তাৎপর্য। এই ভাবনা মাথায় রেখেই আজ ফিরে দেখা যাক এমন এক ঐতিহাসিক শহরকে, যার নাম মাহাত্ম্যে জড়িয়ে আছে পুরাণ আর স্থান মাহাত্ম্যে ইতিহাস। মহীশূর বা মাইসুরু, বা খানিক ইংরেজি ঘেঁষা উচ্চারণে মাইসোর, যে নামেই ডাকি না কেন, এর উৎস খুঁজতে চলে যেতে হবে দেবী ভাগবত পুরাণের সঙ্গে লৌকিক বিশ্বাসের মেলবন্ধনে গড়া এক পুরাবৃত্তে। মাইসুরু শব্দটি এসেছে মহিসুসারানা উরু শব্দ থেকে, যার অর্থ স্থানীয় কন্নড় ভাষায় মহিষাসুরের শহর। দেবী পুরাণের কাহিনী অনুসারে কর্ণাটকের এই পাহাড়ি অঞ্চলে রাজ্য শাসন করতেন সেই প্রাচীন যুগে মহিষাসুর। অসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবতাদের প্রার্থনায় দেবী দুর্গা চামুণ্ডেশ্বরী অবতারে আত্মপ্রকাশ করেন। মাইসুরের কাছে চামুণ্ডী পাহাড়ের চূড়ায় দেবীর সঙ্গে যুদ্ধে নিহত হন মহিষাসুর এবং তার দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড। এই হল স্থানীয় বিশ্বাসের লৌকিক বিশ্বাসের ভিত্তিভূমি। চামুণ্ডী এবং মাইসুরু, এই পাহাড় আর শহরের নামকরণে এভাবেই মিলে মিশে গেছে পুরাণ এবং আঞ্চলিক ইতিহাস। চামুণ্ডী পাহাড়ের ওপর দেবী চামুণ্ডেশ্বরীর মন্দির এবং মহিষাসুরের মূর্তি মাইসোর ভ্রমণে আসা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা এখনও। ওয়াদিয়ার রাজবংশ দ্বারা শাসিত মহীশূর রাজ্যের রাজধানী ছিল মাইসুরু বা মাইসোর শহরটি। প্রথমে এটি বিজয়নগর সাম্রাজ্যের অধীনে একটি সামন্ত রাজ্য হিসেবে ছিল। পরবর্তীকালে 1339 খ্রিস্টাব্দে যদু রাজবংশ মহীশূরে ক্ষমতায় আসে। বিজয়নগর সাম্রাজ্যের সামন্ত রাজা হিসেবে যদু রাজবংশের শাসকরা মহীশূরের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছিলেন। রাজা বেত্তাদা চামরাইয়া ওয়াদিয়ার মহীশূরের দুর্গটি পুনর্নির্মাণ শুরু করেন, তার সদর দপ্তর করেন এই শহরটিকে, এবং তখন থেকেই এর নাম হয় মহীশূরু নগরা অর্থাৎ মহীশূর নগর। 1553 সাল থেকে এটি স্বাধীন রাজ্যে পরিণত হয়। 1610 সাল মহীশূরের ইতিহাসে এক মাইল ফলক, কারণ এই বছরেই মহীশূর থেকে শ্রীরঙ্গপত্তনমে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। তবে রাজধানী স্থানান্তরিত হলেও রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হিসেবে মাইসোরের মর্যাদা ছিল যথেষ্টই। আধুনিক যুগে মহীশূরের ইতিহাস বললেই আমাদের মনে পড়ে হায়দার আলী আর টিপু সুলতানের কথা। 1761 সালে রাজ্যের সেনাপ্রধান হায়দার আলীর উত্থান ঘটে। ব্রিটিশ শাসকদের সঙ্গে স্বাধীন চেতা হায়দার আলীর সংঘর্ষ, প্রথম ও দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, এসব কথাই উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে মহীশূরের শৌর্যের ইতিহাসে। হায়দার আলীর পর তার সুযোগ্য পুত্র টিপু সুলতান রাজ্যের শাসনভার হাতে নেন। আমৃত্যু সাম্রাজ্যবাদী ইংরেজ শক্তির সঙ্গে সংগ্রাম করে গিয়েছিলেন তিনি। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের পরাজয়ের পর

এই রাজ্যের যাবতীয় উত্থান পতনের সাক্ষী, আর সেই সঙ্গে শিল্পকলা, স্থাপত্য ও ভাস্কর্যের এক চমৎকার নিদর্শন। প্রথম ওয়াদিয়ার রাজা যদুরাইয়া চতুর্দশ শতাব্দীতে প্রাসাদ নির্মাণ শুরু করেন। প্রথমে এটি দুর্গ হিসেবে গড়ে উঠেছিল। চামরাইয়া ওয়াদিয়ার 1574 সালে এই প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শেষ করেন। মহীশূর রাজপরিবারের ইতিহাস অনুযায়ী প্রাসাদটি বজ্রপাতে ধ্বংস হয়ে যায়। পরে কান্থিরাওয়া নরসারাইয়া ওয়াদিয়ার, তাঁর সময়ে এটি নতুন করে নির্মাণ করা হয়। ততদিনে মহীশূর শুধুমাত্র একটি স্বাধীন রাজ্যেই পরিণত হয়নি, একটি আধুনিক, উদার ও সাংস্কৃতিক সমাজের সঙ্গে বৃহত্তম শিল্পোন্নত শহর ছিল এই দাক্ষিণাত্য অঞ্চলে। 1797 সালে টিপু সুলতান নতুন রাজধানী নাজারাবাদের জন্য জায়গা তৈরি করার উদ্দেশ্যে প্রাসাদের প্রাচীরের ভেতরকার স্থাপত্যগুলি ধ্বংস করে দিয়েছিলেন। তবে মূল প্রাসাদ চত্বরের মন্দিরগুলির কোনো ক্ষতি করা হয়নি। নতুন কাঠামো তৈরি করা হয় এবং মহীশূর প্রাসাদ নাজারাবাদ শহরে পরিণত হয়, কিন্তু এটিও বেশিদিন স্থায়ী হয়নি। 1799 সালের মে মাসে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, ব্রিটিশদের হাতে টিপু সুলতানের পরাজয় ও মৃত্যুর পর তৃতীয় কৃষ্ণরাইয়া ওয়াদিয়ার মহীশূর রাজকীয় রাজ্যের অর্থাৎ নেটিভ স্টেটের প্রধান হিসেবে নিযুক্ত হলেন। রাজা হওয়ার পর তাঁর প্রথম কাজই ছিল প্রাসাদটিকে পুনরুদ্ধার করা। আবার ফিরে আসি মাইসোর প্যালেসের কথায়। 1897 সালে রাজকুমারী জয়লক্ষ্মণীর বিবাহের সময় অত্যন্ত দ্রুত তৈরি করা হয়েছিল একটি কাঠের প্রাসাদ, সেটি আগুনে ধ্বংস হয়ে যায়। রানী তখন সেকালের বিখ্যাত ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনকে নতুন প্রাসাদ নির্মাণের দায়িত্ব দেন। এই পুনর্নির্মাণের জন্য তখনকার হিসেবে প্রায় 42 লাখ টাকা খরচ হয়েছিল। এটির কাজ শেষ হয়েছিল 1912 সালে। জয়চাম রাজেন্দ্র ওয়াদিয়ার মহীশূরের 25তম এবং শেষ রাজা, 1940 সালে আবার এই প্রাসাদটির সীমা সম্প্রসারিত করেছিলেন। আমরা এখন যে প্রাসাদটি দেখতে পাই তা হল এই পুনর্নির্মিত প্রাসাদ। ইন্দো সারাসেনিয়া রীতিতে গড়া এক সুদৃশ্য রাজকীয় ভবন, গাঢ় গোলাপি রঙের গম্বুজ, বুরুজ, খিলান, মিনার, কলোনেড ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো। উপাদান হিসেবে দেখতে পাওয়া যায় দামি পাথর এবং বিশেষ করে মার্বেল অর্থাৎ মর্মর শিল্পের ব্যবহার। বহুবার প্রাসাদটির সংস্কার হয়েছে। ধূসর গ্রানাইটের ভিত্তিতে গাঁথা তিনতলা কাঠামোটিতে এখন ইসলামিক, গথিক এবং রাজপুত শৈলীর স্থাপত্যের মেলবন্ধন, মিশ্রণ দেখতে পাওয়া যায়। এটিতে একটি 185 ফুট উচ্চতার সোনার ধাতুপটে আবৃত গম্বুজসহ 5তলা মিনার, 2টি দরবার কক্ষ এবং বর্তমান রাজপরিবারের বাসস্থানও রয়েছে। অলঙ্কৃত মেহগানির ফটক, বেশ কয়েকটি উঠান এবং মনোরম জ্যামিতিকভাবে সাজানো বাগান এর সৌন্দর্য বাড়িয়েছে। কেন্দ্রীয় খিলানের শীর্ষে রয়েছে ধন ও সমৃদ্ধির দেবী গজলক্ষ্মীর একটি চমৎকার ভাস্কর্য। ওয়াদিয়ার রাজারা শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন, বিশেষ করে সাহিত্য এবং চারুকলায় তাঁদের আগ্রহ ছিল। রাজ্যের সেরা কারিগররা এই প্রাসাদে কাজ করতেন। মাইসোর প্রাসাদের দরবার কক্ষটির অলঙ্কৃত ছাদ এবং ভাস্কর্য সত্যি মুগ্ধ হয়ে দেখার মতো দৃশ্য। এখানে রয়েছে ময়ূর চিহ্নযুক্ত কল্যাণ মণ্ডপ অর্থাৎ বিবাহের মণ্ডপ, কাঁচের জানালা, ফুলের মণ্ডল দিয়ে অলঙ্কৃত সুন্দর সব চিত্রকর্ম। এছাড়াও প্রাসাদ প্রাঙ্গণে রয়েছে একটি জাদুঘর, যা নিয়মিত হাজার হাজার দর্শককে আকর্ষণ করে চলেছে। যদিও টিপু সুলতান রাজধানী স্থানান্তর করেছিলেন, নাজারাবাদ শহর তৈরি করেছিলেন নতুন করে, তিনি এই প্রাসাদে বসবাস করতেন না, তার স্মৃতিচিহ্ন হিসেবে তার তরবারি কিন্তু রাখা রয়েছে এই জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে। রূপোর দরজা, রত্নখচিত রাজকীয় সিংহাসন যাকে বলা হয় চিন্নাদা সিংহাসন, শোনা যায় এই সিংহাসন একসময় নাকি পাণ্ডবদের অধিকারে ছিল। এছাড়াও রয়েছে রাজকীয় পোশাক এবং অস্ত্রের পাশাপাশি বিচিত্র

0: সব সংগ্রহ, চেকোস্লোভাকিয়া থেকে আনা বেশ কয়েকটি কামান এবং ঝাড়বাতি দিয়ে সজ্জিত একটি কাঠের হাতির হাওদা, আরও অনেক কিছু। অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে প্রবেশপথে পুতুলের প্যাভিলিয়ন, সেখানে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বিভিন্ন রকম পুতুলের বিস্তৃত সংগ্রহ রয়েছে। চতুর্দশ শতাব্দীতে নির্মিত সোমেশ্বর, লক্ষ্মীরামন এবং শ্বেত বরাহ স্বামী মন্দির সহ এই প্রাসাদ প্রাঙ্গণে মোট ১২টি মন্দির রয়েছে। আরেকটি ঐতিহাসিক মন্দির, না কোনো দেবদেবীর মন্দির নয়, ইতিহাসের এক ভাগ্য বিড়ম্বিত নারী চরিত্রের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির। মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের শাসক তিরুমালা রাজার স্ত্রী আলামেলাম্মার। স্বামীর মৃত্যুর পর আলামেলাম্মা তাঁর অলঙ্কার খুলে ফেলতে চাননি। এ অলঙ্কার ছিল তাঁর ঐশ্বর্য নয়, তাঁর মর্যাদার প্রতীক। তাঁকে এই সব অলঙ্কার যখন খুলে ফেলতে জোর করা হয়, ওয়াদিয়ারদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়, তিনি অস্বীকার করেন। শোনা যায় রানী আলামেলাম্মা আত্মসম্মান রক্ষা করতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। জলে ঝাঁপ দেওয়ার আগে ওয়াদিয়ারদের অভিশাপ দিয়েছিলেন তিনি, তারা নির্বংশ হবেন। ইতিহাসের বুকে লুকিয়ে রয়েছে এমন অনেক রহস্য রোমাঞ্চে ঘেরা অভিশাপের কাহিনী, যার বাস্তবে ব্যাখ্যা হয়তো খুঁজে পাওয়া সম্ভব নয়। আলামেলাম্বার অভিশাপ ফলেও গিয়েছিল অদ্ভুতভাবে। অভিশাপের ভয়েই হোক বা অন্য কোনো কারণে, ১৬১২ সালের পর থেকে শুধুমাত্র দত্তক নেওয়া পুরুষ অধিকারী ছাড়া অন্য কেউ মহীশূরের শাসক হিসেবে সিংহাসনে বসতে পারেননি। ১৬১২ খ্রিস্টাব্দে আলামেলাম্মার সম্মানে একটি সোনার মূর্তি স্থাপন করা হয় এবং তার উদ্দেশ্যে মন্দির নির্মাণ করে উৎসর্গ করা হয়। মাইসোর আজ একটি আধুনিক শহর, যা তার প্রাচীন ইতিহাসকে ধরে রেখেছে, সযত্নে সাজিয়ে রেখেছে ইতিহাস পিপাসু, ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য। শহরটি চন্দন কাঠ এবং রোজউডের শিল্পকর্ম, পাথরের ভাস্কর্য, ধূপকাঠি, হাতির দাঁতের কাজ, এই সমস্ত কিছুর জন্য আজও বিখ্যাত। রেশম বস্ত্রশিল্পের জন্য মাইসোর সিল্কের নাম বারবার উঠে আসে। একে আইভরি সিটিও বলা হয়। হাতির দাঁতের কাজ এতটাই বিখ্যাত এই মাইসোর শহরে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে কর্ণাটকের এই শহরের আকর্ষণ আজও অনবদ্য, স্বতন্ত্র ইতিহাস সংস্কৃতির নিরিখে অনন্য।
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, আজ শুনলেন মহীশূর বা মাইসোরের কথা, বললেন ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।
2: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, আকাশবাণী মৈত্রী। শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টসে। শুরু হচ্ছে অনুষ্ঠান কথাকার। আজ শুনবেন বিস্তৃত বাঙালি পর্যায়ে বীরেন্দ্রনাথ সরকারের কথা, বলছেন রজত চক্রবর্তী।
3: একজন সৌম্যদর্শন মানুষ মোহনবাগান মাঠ থেকে ছুটতে ছুটতে চলেছেন টালিগঞ্জের দিকে পাগলের মতো। টালিগঞ্জে তার হাতে তৈরি নিউ থিয়েটার্সের সামনে যখন পৌঁছলেন, তখন দাউদাউ আগুনে পুড়ছে সব, সব ছাই হয়ে যাচ্ছে। ভদ্রলোক প্রমথেশ বড়ুয়ার পাশে এসে দাঁড়িয়েছেন। প্রমথেশ বড়ুয়া সহ্য করতে পারলেন না এই আগুন, কান্না জড়ানো গলায় বলে উঠলেন, আমার দেবদাসটাও পুড়ে গেল। এতক্ষণ ছুটে আসা মানুষটি আশ্বাস দিয়ে বললেন, পড়েনি, এই তো দেবদাস আমার পাশেই দাঁড়িয়ে আছে। নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার তার এতদিনের স্বপ্নের স্টুডিও ছাই হয়ে যাওয়া দেখতে দেখতেও শিল্পীকে সাহস দিয়ে যাচ্ছেন। ১৯৪০ সালের ৯ আগস্ট নিউ থিয়েটার্সের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সময়ও তিনি ছিলেন অবিচল। প্রসঙ্গত, ১৯৩৫ সালে নিউ থিয়েটার্স প্রযোজিত দেবদাস চলচ্চিত্রটির পরিচালক ছিলেন প্রমথেশ বড়ুয়া এবং তিনিই ছিলেন দেবদাস চরিত্রাভিনেতা। বীরেন্দ্রনাথ

ছিলেন বাংলায় চলচ্চিত্র নির্মাণ ও বাণিজ্যের প্রাণপুরুষ। ১৯২০ সাল নাগাদ তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়ে ফিরে এলেন কলকাতায়। তাঁর জন্ম ভাগলপুরে ১৯০১ সালের ৫ই জুলাই। ভাগলপুরে প্রাথমিক পড়াশোনার পর চলে আসেন কলকাতায়। কলকাতায় হিন্দু স্কুলের পর প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা। তখনকার নিয়ম মেনে বিয়ে হল তার চোরবাগানের সম্ভ্রান্ত মিত্র পরিবারের মেয়ে ১২ বছরের অমিয়বালার সঙ্গে। তারপরেই চলে গেলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে। বীরেন্দ্রনাথের বাবা ছিলেন অবিভক্ত বাংলার অ্যাডভোকেট জেনারেল স্যার নরেন্দ্রনাথ সরকার। বিখ্যাত শিক্ষাবিদ, পাঠ্যপুস্তক রচয়িতা, সমাজ সংস্কারক স্যার প্যারিচরণ সরকারের বংশধর তাঁরা। লন্ডন থেকে ফিরে এসে তরুণ বীরেন্দ্রনাথ নতুন কিছু করার তাগিদ অনুভব করেন। বন্ধু ইঞ্জিনিয়ার প্রমথনাথ রায়ের সাথে শুরু করলেন ব্যবসা। এই সময় শিল্পী হরেন ঘোষের সঙ্গে তাঁর আলাপ। হরেন ঘোষ তখন টাকার অভাবে বুকের বোঝা নামে এক নির্বাক ছবি শেষ করতে পারেননি। আর্থিক সাহায্য করেন বীরেন্দ্রনাথ। ১৯৩০ সালে নভেম্বর মাসে রিলিজ করল সিনেমা, চলল না। বন্ধু প্রমথনাথ ও অমর মল্লিককে নিয়ে গড়ে তুললেন ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফট। ১৯৩০ সালের ডিসেম্বর মাসেই চিত্রা নামে সিনেমা হল তৈরি করলেন বীরেন্দ্রনাথ। সুভাষচন্দ্র বসু এসেছিলেন উদ্বোধন করতে। ১৯৩১ সালেই দুটি নির্বাক ছবি রিলিজ করলেন, চারু রায় পরিচালিত চাষার মেয়ে এবং প্রফুল্ল রায় পরিচালিত চোর কাঁটা। সন্তুষ্ট হলেন না বীরেন্দ্রনাথ। একদিকে ইঞ্জিনিয়ারিং মস্তিষ্ক, আরেকদিকে সৃজনশীলতায় নতুন কিছু করার তাগিদ যা বিদেশি শিক্ষায় পরিশীলিত। কলকাতার দক্ষিণ প্রান্তে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের কাছে বিঘে দশেক জমি লিজ নিলেন বাসন্তী কটন মিলের মালিকের থেকে। জঙ্গল পরিষ্কার করে তৈরি হল স্টুডিও, দুটি বড় বড় ফ্লোর, রেকর্ড রুম, ল্যাব, ক্যান্টিন, অফিস ঘর, চারিপাশে সাজানো বাগান, পুকুর, বড় বড় গাছ। ১৯৩০ সালের ১৯শে সেপ্টেম্বর কলকাতায় নিউ থিয়েটার্সের উদ্বোধন হল। প্রতীক হাতির মুখ এবং বীজ মন্ত্র যা প্রতীকের নিচে লেখা আছে তা হল জীবতাং জ্যোতির্হেতু ছায়াম, জীবন আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক। বীরেন্দ্রনাথ শুরু করলেন এক নতুন পথের যাত্রা। তখন চলচ্চিত্রে প্রথম সবাক সিনেমা বা টকি শুরু করেছে বোম্বে ইম্পেরিয়াল মুভিটন কোম্পানি। সিনেমার নাম আলম তারা। বীরেন্দ্রনাথ গেলেন বোম্বে, নিজে প্রযুক্তিবিদ হওয়ায় দ্রুত শিখে এলেন টকি সিনেমার প্রযুক্তি। তখন বাংলা সিনেমায় ম্যাডান থিয়েটার্সের একক আধিপত্য। তাদের ব্যানারে টকি প্রদর্শিত হল ১৯৩১ সালের ১১ এপ্রিল জামাইষষ্ঠী সিনেমা ক্রাউন হলে। আর বীরেন্দ্রনাথের নিউ থিয়েটার্সের প্রযোজনায় টকি সিনেমা দেনা পাওনা মুক্তি পেল চিত্রা হলে ১৯৩১ সালে ৩০শে ডিসেম্বর। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরিচালনায় প্রেমাঙ্কুর আতর্থী, অভিনয় ছিলেন জহর বন্দ্যোপাধ্যায়, নিভানবনী দেবী। বীরেন্দ্রনাথের উদ্যোগে নিউ থিয়েটার্সের প্রথম ছবিটি ছিল সবাক সিনেমা। এরপরেই বীরেন্দ্রনাথ গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এই অনুরোধ নিয়ে যে নটীর পূজা নৃত্যনাট্যটি ছায়াছবি হিসেবে করতে চান। রবীন্দ্রনাথ রাজি হলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় একমাত্র সিনেমা নটীর পূজা। চার দিনে শুটিং শেষ। রবীন্দ্রনাথ নিজে অভিনয় করলেন, ক্যামেরায় ছিলেন নিতিন বসু। কিন্তু দেখা গেল সিনেমা নয়, নৃত্যনাট্যটি ক্যামেরাবন্দী হয়েছে মাত্র। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৩২ সালের ২২শে মার্চ, কিন্তু সাফল্য আসেনি। সেই একই সময় নিউ থিয়েটার্স প্রযোজিত হিন্দি সিনেমা তৈরি হয় মহব্বত কি আসু। রায়চাঁদ বড়াল পাঞ্জাব থেকে আসা তরুণ কুন্দনলাল সাইগালকে নিয়ে এলেন বিএন সরকারের কাছে। জহুরির চোখ চিনেছিল প্রতিভা। কে এল সাইগালকে মাসিক ২০০ টাকা বেতনে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয় নিউ থিয়েটার্সের সাথে। প্রথম একজন গায়ক নায়কের আবির্ভাব হল মহব্বত কি আসু ছবিতে। নিউ থিয়েটার্সের প্রথম হিন্দি ছবি সাফল্য না পেলেও তারপরেই ১৯৩২ সালের ২৪শে সেপ্টেম্বর মুক্তি পেল দেবকী বসুর চণ্ডীদাস। কলকাতায় ৬৪ সপ্তাহ টানা চলেছিল। বাণিজ্যিক সফল এই ছবির হিন্দি ভার্সন করলেন বিএন সরকার। হিন্দি চণ্ডীদাসের পরিচালক ছিলেন নিতিন বসু। ভারতীয় সিনেমায় ডবল ভার্সন সিনেমা করার পথিকৃৎ বীরেন্দ্রনাথ সরকার।

0: 1934 সাল, গৌরীপুরের রাজকুমার প্রমথচন্দ্র বড়ুয়া যোগ দিলেন নিউ থিয়েটার্সে। যোগ দিয়েই বীরেন্দ্রনাথ সরকারের সঙ্গে কথা বলে ছুটলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ নিয়ে, দেবদাস উপন্যাসটির অনুমতি দিন, সিনেমা করব। শরৎচন্দ্র আপত্তি করেন, কিন্তু রাজকুমারের জেদ রাজি করিয়ে ফিরলেন। 1935 সালে প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় তৈরি হল সিনেমা দেবদাস। নাম ভূমিকায় প্রমথেশ বড়ুয়া, পার্বতীর ভূমিকায় যমুনা বড়ুয়া, চন্দ্রমুখীর চরিত্রে চন্দ্রাবতী দেবী। তারপর সাফল্যের ইতিহাস। 1936 সালে তৈরি হল দেবদাসের হিন্দি ভার্সন। হিন্দি দেবদাস সিনেমায় দেবদাসের ভূমিকায় অভিনয় করলেন কে এল সাইগল। বাণিজ্যিক সাফল্যের শীর্ষে নিয়ে গেল নিউ থিয়েটার্সের কোম্পানিকে। তারপর হল অসমীয়া ভাষায়। উদ্যোগী পুরুষ বীরেন্দ্রনাথ বিস্তার ঘটান তার সিনেমা শিল্পের সুদূর লাহোর পর্যন্ত। 1934 সালে লাহোরে প্রতিষ্ঠিত করলেন নিউ ইন্ডিয়া ফিল্ম স্টুডিও। 1937 সালে যদিও বন্ধ হয়ে যায়, তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ। চলচ্চিত্র শিল্প এক গভীর সংকটময় পরিস্থিতিতে তখন। 1940 সালে নিউ থিয়েটার্সে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড। 1940 সালেই প্রিয় বন্ধু প্রমথেশ বড়ুয়া নিউ থিয়েটার্স ছেড়ে চলে যান। গভীর আঘাত পেয়েছিলেন বীরেন্দ্রনাথ সরকার। একটি কথাও না বলে বাড়িতে নিজেকে বন্দী করে রাখেন এক উদ্যোগী পুরুষ। চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কারো সঙ্গে দেখা বা কথা বলতেন না। নিউ থিয়েটার্স বন্ধ হয়ে যায়। বিভিন্ন ভাষায় 130টি সিনেমা প্রযোজনা করে যে মানুষটি বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হঠাৎ স্বেচ্ছা নির্বাসনে চলে গেলেন। এই সময় প্রমথেশ বড়ুয়া মারা যান মাত্র 48 বছর বয়সে। প্রমথেশ বড়ুয়ার শেষ ইচ্ছা অনুযায়ী তার শবদেহ নিয়ে যাওয়া হয়েছিল এলগিন রোডে তার প্রিয় বন্ধু বীরেন্দ্রনাথ সরকারের বাড়ির সামনে। বন্ধুত্বের সম্পর্ক কত গভীর হলে মানুষের শেষ ইচ্ছে হয় বন্ধুর বাড়ির সামনে দিয়ে যেন নিয়ে যাওয়া হয় শবদেহ। বীরেন্দ্রনাথ স্থির, নিশ্চুপ, ভাষাহীন। ভারত সরকার 1970 সালে চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য বীরেন্দ্রনাথ সরকারকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। 1972 সালে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত করে। 1980 সালের 28 নভেম্বর বাংলা তথা ভারতীয় সিনেমার অন্যতম স্থপতির জীবনাবসান হয়। বাংলা তথা ভারতীয় সিনেমার প্রাণপুরুষ বীরেন্দ্রনাথ সরকারের 125তম জন্মবার্ষিকী আগামী 5 জুলাই 2026। আধুনিক প্রযুক্তির জৌলুসময় সিনেমার রোশনায় সামনে দাঁড়িয়ে নিউ থিয়েটার্সের ধুলো সরিয়ে আমাদের স্মরণ করা প্রয়োজন সিনেমায় বীরেন্দ্রনাথ সরকারের অবদান।
1: কথাকার অনুষ্ঠানে আজ বিস্তৃত বাঙালি পর্যায়ে শুনলেন বীরেন্দ্রনাথ সরকারের কথা। বললেন রজত চক্রবর্তী, আকাশবাণী মৈত্রী। এখন আরও একবার জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। কেউ ভালোবেসে ত্যাগ করলেন সঙ্গীতের প্রমিসিং ক্যারিয়ার, আবার কেউ ভালোবাসাকে মূলধন করে ঝুঁকি নিলেন প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠার, আবার দুই শিল্পী ভালোবেসে যাত্রা করলেন অনিশ্চিতের উদ্দেশ্যে। তবে সে অনিশ্চিত জীবনে নিশ্চিত ছিল শিল্প, যার মাধ্যমে প্রথম দেখা থেকে শুভদৃষ্টি হয়ে আরও অনেক দূরে দিগন্তে বিলীন হয়েছে কিছু সম্পর্কের গল্প, যেমন হেমন্ত এবং বেলা। বাংলা ছবির গানের জগতে কিছু নক্ষত্রের ভালোবাসার গল্প নিয়ে আগামীকাল, মাফ করবেন, আজ হারানো দিনের গানের আসরে শুনবেন যুগলে সঙ্গীত। উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। শুনলেন আজকের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আকাশবাণী মৈত্রী।

0: শুনুন, শোনান।
1: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানো ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitreekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আহির ভ্যারো রাগে খেয়াল শুনবেন শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। তবলায় সহযোগিতা করেছেন ইমন সরকার, হারমোনিয়ামে রতন নট্ট।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করলেন শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন ইমন সরকার এবং হারমোনিয়ামে সহযোগিতা করলেন রতন নট্ট। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান। শ্রোতা বন্ধুরা, মানুষ যখন ভাষাকে শব্দে আর শব্দকে অক্ষরে বেঁধে ফেলতে শিখল, তখনই জন্ম নিল এক আশ্চর্য সেতু বন্ধনের। তার নাম চিঠি। দূরে থেকেও কাছের মানুষের কাছে পৌঁছে যাওয়ার সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম ছিল।

একটি ভাঁজ করা কাগজ, একটি খাম আর কয়েকটি আন্তরিক বাক্য। ইতিহাস সাক্ষী, রাজদরবারে রাষ্ট্রীয় সংবাদ থেকে শুরু করে মায়ের স্নেহ, প্রেমিকের অপেক্ষা, সৈনিকের সাহস কিংবা কবির নিভৃত অনুভব সবই একদিন আশ্রয় নিয়েছিল চিঠির পাতায়। আজকের ডিজিটাল সময়ে মুহূর্তের মধ্যে বার্তা পৌঁছে যায়, কিন্তু হাতে লেখা একটি চিঠির যে উষ্ণতা, যে ব্যক্তিগত স্পর্শ, যে অপেক্ষার মধুরতা, তার বিকল্প এখনো তৈরি হয়নি। সে হারিয়ে যেতে বসা অনুভূতিকেই আজ স্মরণ করব গান আর কথার মেলবন্ধনে। চিঠি, অক্ষরে অক্ষরে হৃদয়ের কথা। না আর কথার জাল বুনবো না, শুরুতেই শুনব এমন একটি গান যার আবহে যেন লুকিয়ে আছে অপেক্ষা, স্মৃতি আর মনের না বলা কথার অনুরণন। শিল্পী দেবদূত সাধু।

ভারতীয় উপমহাদেশে সংগঠিত ডাক ব্যবস্থার বিকাশ ঊনবিংশ শতাব্দীতে নতুন গতি পায়। ডাকটিকিট, ডাকবাক্স আর ডাক পিয়নের হাত ধরে চিঠি পৌঁছে যেতে থাকে গ্রাম থেকে শহরে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শুধু খবর পৌঁছত না, পৌঁছে যেত মানুষের বিশ্বাস, ভরসা আর ভালোবাসাও। কলমের কালি শুকিয়ে যাওয়ার আগেই মিশে থাকত লেখকের মনের উষ্ণতা আর সেই চিঠি হাতে পাওয়ার আনন্দ। তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। হয়তো তাই আজও পুরনো বই খাতা ঘাটলে বইয়ের পাতার খাঁজে কিংবা আলমারির গোপন তাকে খুঁজে পাওয়া কোনো বিবর্ণ চিঠি মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় বহু বছরের পুরনো সময়। কি খুব নস্টালজিক হয়ে পড়েছেন তো? সে হন, মাঝে মাঝে নস্টালজিক হওয়া ভালো। তবে এবার আরও একটা গান শোনাবো।

একটি অসাধারণ না মৌসুমি ভৌমিকের এই চিঠি নামক গানটি মনটা কেমন এলোমেলো করে দিল, কেমন একটা শান্ত করে দিল, আবার কোনো একটা জায়গা থেকে একটা অন্য রকমের অনুভূতি না? আচ্ছা বন্ধুরা, মনে পড়ে প্রথম কাকে চিঠি লিখেছিলেন এবং কোন বয়সে লিখেছিলেন? একটু স্মৃতি হাতড়ান না, ঠিক মনে পড়ে যাবে। চিঠির সঙ্গে যেন অপেক্ষা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তা না? এমন অপেক্ষা যার প্রতিটি মুহূর্তে মিশে থাকে আশা।

উৎকণ্ঠা, আনন্দ আর অজানা আশঙ্কাও। একসময় দিনের একটি নির্দিষ্ট সময় গ্রামের কাঁচা পথ হোক বা শহরের ওই সরু গলিগুলি, সবার কিন্তু চোখ থাকত সেই পরিচিত মানুষটার দিকে, যার কাঁধে ঝোলানো থাকত একটা ব্যাগ, মানে ডাক ব্যাগ। আর সাইকেলের ঘন্টার ক্রিং ক্রিং ক্রিং ক্রিং শব্দ যেন বহু মানুষের হৃদস্পন্দন একেবারে বাড়িয়ে দিত, বাড়িয়ে দেওয়ারই তো কথা, কারণ চিঠি আসছে যে। গানে গানে শুনি।

কুমাশানু আর আলকা ইয়াগনিক তাদের চিঠি মন মানে না। আবার অন্যদিকে যখন কবিতায় বলা হয় যে দিলে তুমি সোনা মোরা ফাউন্টেন পেন, কত মতো লেখার আসবাব ছোট ডিস্কখানি আক্রুট কাঠ দিয়ে গড়া, ছাপমারা চিঠির কাগজ নানা বহুরের রূপুর কাগজ কাটা এনামেল করা, কাঁচি ছুরি গালা লাল ফিতে কাঁচের কাগজ চাপা, লাল নীল সবুজ পেন্সিল, বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে। রবীন্দ্র

রবীন্দ্রনাথ তার পত্র লেখা কবিতায় চিঠির মধ্যে জমে থাকা হতাশা, অভিমান, অপেক্ষার ছবি এঁকেছেন। আবার চিঠি লিখতে হলে কত কি যে সরঞ্জামের প্রয়োজন, সেসবও শিল্পীর ইজিলে ধরা পড়েছে। তবে সময়ের সাথে সাথে চিঠির ভাষা রূপ বদলে গেলেও চিঠির সঙ্গে মিশে থাকা আরতি কিন্তু বদলায়নি। গানেই শুনব সে কথা, শিল্পী শ্রেয়া ঘোষাল।

চিঠির একটা আশ্চর্য ক্ষমতা আছে, সে সময়কে ধরে রাখতে পারে। একটি তারিখ, একটি সম্বোধন, কয়েকটি সাধারণ বাক্য, অথচ তার মধ্যে লুকিয়ে থাকে একটা যুগের জীবনযাত্রা, মানুষের সম্পর্ক, আশা নিরাশার ইতিহাস। ইতিহাসবিদরা যেমন পুরনো পুঁথিপত্র থেকে একটি সময়ের সমাজ

আজ সংস্কৃতির পরিচয় খুঁজে পান, তেমনি সাধারণ মানুষও নিজের জীবনের অনেক হারিয়ে যাওয়া মুহূর্তকে ফিরে পান একটি চিঠির স্পর্শে। চিঠির কথা বলতে বলতেই মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র, বিশেষ করে ছিন্নপত্র। বাংলা সাহিত্যের কিন্তু একেবারে একটা অমূল্য সম্পদ, সেখানে শুধু ব্যক্তিগত অনুভূতি নয়, ধরা পড়েছে প্রকৃত মানুষ ও জীবনের গভীর উপলব্ধি। তাই চিঠি কখনো কেবল ব্যক্তিগত বিনিময় নয়, অনেক সময় তা হয়ে ওঠে সাহিত্য, ইতিহাস এবং মানব মনের মূল্যবান দলিল। আচ্ছা শ্রোতা বন্ধুরা, এবার কি গান শোনানো যায় বলুন তো? চিঠি থাকবে তার মধ্যে। আচ্ছা, অমিত কুমারের এই গানটা শোনাই, শুনুন।

চিঠি নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমার খুব সুকান্ত ভট্টাচার্যের কালোজয়ী সেই কবিতাটা মনে পড়ছে, প্রিয়তমাশু, সীমান্তে আজ আমি প্রহরী, যেখানে একজন সৈনিক তার প্রিয়তমাকে চিঠি লিখছেন। যুদ্ধক্ষেত্র থেকে যে চিঠির প্রতিটি অক্ষরে অক্ষরে লেখা রয়েছে ঘরে ফেরার টান, পরিবারের প্রতি উৎকণ্ঠা এবং যুদ্ধ জয়ের আনন্দ। আবার এটাও হয়, সুদূর গ্রাম থেকে যখন তাদের পরিবারের কাছ থেকে চিঠি আসে, তখন সেই চিঠি তাদের কাছে না এসে চলে যায় অন্যখানে, তাই দীর্ঘ প্রতীক্ষার পর সেই চিঠির হদিশ মেলে না। এরকমও গান রয়েছে, আমরা শুনব রূপঙ্করের গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। মনের মতো গান এই অনুষ্ঠানে আমরা আজকে রয়েছি চিঠি, যার অক্ষরে অক্ষরে লেখা রয়েছে মনের কথা। এই বিষয়টি নিয়ে একটা সময় ছিল যখন চিঠির সঙ্গে আবার উড়ো চিঠিও আসত। যে চিঠি কে লিখেছে, কোথা থেকে লিখেছে, কেন লিখেছে কিছুই বোঝা যেত না। অর্থাৎ এমন একটা চিঠি যার প্রেরকের পরিচয় স্পষ্ট নয়, কিংবা ইচ্ছে করেই গোপন রাখা হয়েছে। কখনো তাতে সতর্কবার্তা, কখনো অভিযোগ, কখনো গুজব, আবার কখনো নিছক কৌতুক বা দুষ্টুমি। তাই উড়ো চিঠি মানুষের মনে যেমন কৌতূহল জাগায়, আবার অনেক সময় আতঙ্কেরও কারণ হয়। বাংলা সাহিত্য নাটকে উড়ো চিঠিকে ঘিরে বহু রহস্য, ভুল বোঝা

বুঝি এবং নাটকের ঘটনাও রয়েছে। উড়োচিঠির কথাই যখন উঠল, তখন একটা না হয় উড়োচিঠির গানই হয়ে যাক শিল্পী রিঙ্কু মুখোপাধ্যায়।

জানা যায় স্বামী বিবেকানন্দের চিঠির সংখ্যা 500-এরও বেশি। এগুলি পরে লেটার্স অব স্বামী বিবেকানন্দ নামে সংকলিত হয়। তার চিঠিতে ধর্ম, শিক্ষা, মানব

সেবা, জাতীয় জাগরণ এবং আত্মশক্তির কথাও বারবার উঠে এসেছে। অপরদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বহু চিঠি আজও ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত। তিনি মা প্রভাবতী দেবী, পরিবারের সদস্য, সহযোদ্ধা এবং বিভিন্ন জাতীয় নেতাকে অসংখ্য চিঠি লিখেছেন, যার চিঠিতে দেশপ্রেম, আত্মত্যাগ, সংগঠন এবং স্বাধীন ভারতের স্বপ্ন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। চিঠি যেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম, সেখানে এরকম অসংখ্য মূল্যবান চিঠি থাকবে তার বলার অপেক্ষা রাখে না, যখন ছিল আর কি। আচ্ছা, এত যে চিঠি নিয়ে কথা বলছি, আজ তো মঙ্গলবার, আর এই মঙ্গলবার দুপুরবেলায় যদি হঠাৎই আপনার কাছে ডাকে চিঠি আসে, আপনার নামে আপনার কোনো প্রিয়জন সেই চিঠি দিয়েছে, কেমন হবে বলুন তো বিষয়টা? এরকমই একটি গান শুনব, শিল্পী কণাভদ্র।

চিঠি মানেই যে শুধু খামের ভেতর লুকিয়ে থাকা ব্যক্তিগত অনুভূতি তা কিন্তু নয়। চিঠির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খোলা চিঠি। এই চিঠি একজনের উদ্দেশ্যে লেখা হলেও তা পড়ার জন্য উন্মুক্ত থাকে সমগ্র সমাজের কাছে। প্রতিবাদ, মতামত, আবেদন কিংবা সমাজকে নতুন করে ভাবতে শেখানোর জন্য বহু মনীষীরা খোলা

চিঠির আশ্রয় নিয়েছেন। সংবাদপত্রের পাতায় প্রকাশিত সেই সব খোলা চিঠি অনেক সময় জনমত গড়ে তুলেছে, সমাজে এনেছে নতুন আলোচনার সূচনা। তাই চিঠি কখনো শুধু দুই মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কখনো তা হয়ে ওঠে সময়ের কণ্ঠস্বর, একটি জাতির বিবেক। শুনব ভূপেন হাজারিকার কণ্ঠে সেই খোলা চিঠির কথা।

চিঠির মধ্যে অন্যতম চিঠি হলো প্রেমপত্র। আচ্ছা বলুন তো বন্ধুরা, যখন আমাদের জীবনে মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ SMS কিচ্ছু ছিল না, তখন কত শত প্রেমপত্র লেখা হয়েছে। ভালোবাসার মানুষটিকে মনের কথা লিখতে গিয়ে বারবার মনে হয়েছে নাকি যে কি লিখি তোমায়।

তোমার চিঠি আজ বিকেলে 4টে নাগাদ পেলাম, দেরি হলেও জবাব দিলে সপ্তকোটি সেলাম। আমার জন্য কান্নাকাটি, মনকে পাথর বানাও, চারুলতা আসছে আবার দেখবে কিনা জানাও, কখন কোথায় দেখা হচ্ছে লেখনি এক ফোঁটাও, পিঠে পরীর ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও, আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাংশুজার মালিক, রূপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক। কবি পূর্ণেন্দু পত্রের কবিতা কথোপকথন সাত, এখানে বিকেলের ডাকের কথা বলা হয়েছে, অর্থাৎ বিকেলের ডাক পিয়নের কথা বলা হয়েছে। বিকেলের ডাকের কথা যখন উঠলই, তখন বনশ্রী সেনগুপ্তের সেই অনবদ্য গানটি শুনব, শোনাই তাহলে।

হাতে লেখা একটি চিঠি কেবল কয়েকটি বাক্য নয়, তা লেখকের ব্যক্তিত্ব, মনের অবস্থা, এমনকি তাঁর স্পর্শ যেন বহন করে নিয়ে আসে। তাই পুরনো চিঠি আজও মানুষ যত্ন করে তুলে রাখে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে কাগজের রং বদলায়, কালির অক্ষরও ফিকে হয়ে আসে, কিন্তু স্মৃতির রং কখনো মুছে যায় না। চিঠি তাই শুধু অতীতের স্মারক নয়, মানুষের হৃদয়ের এক অমূল্য সম্পদ। ধীরে ধীরে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কেমন লাগছে আপনাদের এই মনের মতো গান অনুষ্ঠান? অবশ্যই আমাদের জানাবেন। আপনারা আমাদের ইমেল করতে পারেন maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি, বি নয়, মাঝখানে রয়েছে বি, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। এখানে চিঠি নিয়ে কথা হচ্ছিল যখন, তখন আমরা জানি যে আর কাউকে চিঠি না লিখলেও আপনারা কিন্তু চিঠি লিখতে আমাদের ভুলেন না। আমাদের ঠিকানা তো আপনারা অবশ্যই জানেন, আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 701। আর যদি আমাদের চিঠি না লেখেন তাহলে কিন্তু আমরা ভীষণ রাগ করব। তবে না, গানে গানেই বলি সে কথা, বলবেন ফিরোজা বেগম। শেষ করব আজকের মনের মতো গানে অনুষ্ঠানটি আমাদের শেষ শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে আজ শুরুতেই নজরুল গীতি, শিল্পী কৌশিকী ভট্টাচার্য।

এতক্ষণ কৌশিকী ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলেন নজরুল গীতি। রামধনু অনুষ্ঠানে এবার পুরাতনী শিল্পী পরাগ দত্ত।

0: পরপর তিনটি পুরাতনই শোনালেন পরাগ দত্ত, এবং সেই সঙ্গে শেষ হল আজকের নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজকের অনুষ্ঠান শুরু করছি। এবং অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেকবার যেমন জানতে চাই যে বন্ধুরা কেমন আছেন, সকলে ভালো আছেন নিশ্চয়ই, আর ওই যে বলেছি ভালো তো আমাদের সকলকে থাকতেই হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আর এই ভালো থাকা ভালো রাখা এই সব কিছুর কোথায় যেন জড়িয়ে আছে আমাদের মতন মা বোনেরা, আপনাদের মতন মা বোনেরা, অর্থাৎ আমার সেই চিরসুধাময়ী বাংলার নারী। ঘুরে ফিরে আপনাদের কথাই বারবার আমি বলি, বলতে চাই, আজকের অনুষ্ঠানেও কিন্তু তার একটু ব্যতিক্রম নয়। যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সেই বিষয়টিও কিন্তু আমাদের সঙ্গে, অর্থাৎ আপনার সঙ্গে, আমার সঙ্গে, আমার আশেপাশে যারা রয়েছেন সেই সমস্ত মহিলাদের সঙ্গে কেমন যেন একেবারে সেই বলে না যে খুঁটোয় বাঁধা রয়েছে, ঠিক তেমন করে বাঁধাটি রয়েছে। কি কথা বলবো? কথা বলবো গ্রামীণ নারী ও ব্রত কথা। যদিও আমাদের শিরোনাম গ্রামীণ নারী ও ব্রত কথা, কিন্তু আমার যেন মনে হয় বন্ধু, ব্রত কথা কিন্তু শুধুই গ্রামে সীমাবদ্ধ নয়। এই যে দেখুন, আজকে যারা আকাশছোঁয়া ফ্ল্যাটে থাকেন, আমি ধরেই নি না কেন কলকাতা শহরেই থাকেন তারা, তারাও কিন্তু বৃহস্পতিবার মা লক্ষ্মীর জন্য পাঁচালি কি পড়েন না, ব্রত কথা কি করেন না, করেন না কি অন্য অন্য পুজো, সব কিছু এখনও আছে, একই রকমভাবে আছে, হয়তো একটু তার রূপ বদল হয়ে গেছে, বা হয়তো সময়ের জন্য সব সময় আমরা ঠিকঠিক সময় করে উঠতে পারি না, কিন্তু এই যে আমাদের গ্রামের লোক সংস্কৃতি, তার সঙ্গে এই যে ব্রত কথা, পাঁচালি, এই সব একেবারে যেন একেবারে কোথায় ভালোবাসার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, তাই না? তো এই নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং যখন আমি কথা বলবো, শুধু আমি তো বকবক করবো না, তাই না, আমার সঙ্গে রয়েছেন আরও আরও তিনজন আমাদেরই আজকের অতিথি যারা এসেছেন, তাদের পরিচয়টা আগে সেরে ফেলি। আমাদের সাথে রয়েছেন হস্তশিল্পী সুনিতা সাহা, রয়েছেন গৃহবধূ দেবযানী মিত্র, এবং রয়েছেন পাঁচালী শিল্পী পুষ্প সাত্রা। আমি সকলকে আকাশবাণীর স্টুডিওতে অনেক অনেক স্বাগত জানাই।
2: নমস্কার।
3: নমস্কার।
4: নমস্কার।
1: যেমনটা আমি বলছিলাম আর কি, যে আমাদের বাংলার ব্রত কথা মূলত এটা আমাদের সঙ্গে, অর্থাৎ নারীদের সঙ্গেই জড়িত রয়েছে, কিন্তু কোনো কোনো ব্রত বা কোনো কোনো পূজাচার তো পুরুষদের সঙ্গেও জড়িয়ে রয়েছে।

0: মূলত এটা নারীদের সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং দেখা যায় যে আমরা যে ব্রতকথাগুলি পাই সেই ব্রতকথাগুলো সাধারণত দুরকম ভাগেই ভাগ করা রয়েছে। কিছু কিছু ব্রতকথা মহিলাদের বিবাহের পূর্বের ব্রতর কথা, যেগুলোকে আমরা কুমারী ব্রত বলছি, আবার কিছু কিছু ব্রত যেমন কুমারীরাও পালন করছে, আবার বিবাহের পর নারীরাও তার সংসারের মঙ্গল কামনায় করছে, সন্তান সন্ততিদের মঙ্গল কামনায় করছে। তো সেই সমস্ত কথা আজকে আমরা শুনবো যে মোটামুটি কবে থেকে এই ব্রত কথা আমাদের সংস্কৃতির সঙ্গে একটু একটু করে মিশে গেল, সেই কথা শুনবো। আর পাশাপাশি যেহেতু আমাদের সঙ্গে আজকে একজন পাঁচালী শিল্পী রয়েছেন, সেই পাঁচালি কিন্তু অবশ্যই শুনবো। কেমন যেন মনের মধ্যে সেই ভেসে ভেসে আসছে বৃহস্পতিবারের সেই পাঁচালি, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মৃদু বহিতেছে মলয় বাতাস, আমি একদম ভালো পারি না। তাহলে শুরুতেই চলে যাই আমি দেবযানীদির কাছে, দেবযানীদি রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা দেবযানীদি, আমাদের এই যে ব্রত কথা যা আমাদের জীবনযাত্রার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কবে থেকে এটা আমাদের এই বাংলার সংস্কৃতির সঙ্গে একটু একটু করে জুড়ে গেল, বা কিভাবে তার বিস্তৃতি ব্যাপ্তিটা ছড়িয়ে পড়লো একটু যদি বলো আমাদেরকে?
1: দেখো, একদম সঠিক কাল নির্ণয় করা সম্ভব না আমাদের এই বাঙালির ব্রত বা বাংলার নারী ব্রত কবে শুরু হয়েছে। তবে বিভিন্ন গবেষণা থেকে এইটুকু বলতে পারি যে আর্যরা যখন আমাদের দেশে এসেছেন তাদের কিছু রীতিনীতি, আবার আমাদের বেদ পুরাণ এর কিছু রীতিনীতি ভাঙতে ভাঙতে আমাদের মা বোনেদের মধ্যে কোথাও গিয়ে একটা পাঁচালি বলো একটা ব্রত কথার রূপ নিয়েছে। এবং সেই ব্রত কথা বা পাঁচালি সবটাই কিন্তু হয়তো চাষবাসের মঙ্গলের কামনায়, অথবা ধরো কেউ গঙ্গায় নৌকো নিয়ে যাবে তার আবার ফিরে আসা,
0: ঠিক ঠিক
1: তার মঙ্গল কামনা, কারু সন্তান সন্ততির মঙ্গল কামনা, অথবা কখনো আমাদের মেয়েদের বিয়ে হবে তার বিবাহিত জীবন যেন সুখের হয় সেটা নিয়ে একটা ভাবনা। এর থেকে কিন্তু নানা রকম ব্রত পাঁচালি মঙ্গল চিন্তা থেকেই আমার মনে হয় এর একটা রূপ নিয়েছে। কিন্তু এটাকে তো আমরা একটা সময় তো আমাদের বাংলা এপার বাংলা ওপার বাংলা এক সুতোয় গাঁথা ছিল, তো সেই ক্ষেত্রে তাকে বেঁধে রাখা সম্ভব না যে এটা আমাদের
0: ধর্মের আঙ্গিনায়,
1: ধর্মের আঙ্গিনায় তো বাঁধা সম্ভবই না। মানে বাঙালির নারী মানে বাঙালির নারী বা বাঙালারই নারী, তারা এপার বাংলায়ও বাংলার নারী, ওপার বাংলায় তারা বাঙালারই নারী।
0: সুতরাং
1: সবার মানে মায়েদের বা মেয়েদের মঙ্গল কামনা ওই জন্য সম্প্রদায় দিয়ে জাতি দিয়ে ধর্ম দিয়ে বাধা যায়নি,
0: ঠিক
1: এটা কোথাও যেন মিলে মিশে গেছে। তাদের অন্য সম্প্রদায়ের ব্রত কথাতেও আমরা যেমন মানে একটা কোথাও প্রাণ খুঁজে পাই, আবার আমাদের ব্রত কথা বা হিন্দুদের ব্রত কথাতেও কোথাও যেন অন্য সম্প্রদায়ের মানুষও একটা প্রাণ খুঁজে পায়।
0: এই প্রসঙ্গে যেমন আমার মনে পড়ছে যে এই যে পীরের ব্রত কথা হয় সেটাও হয়, এবং সেটাও খুব গ্রামের বিভিন্ন অংশে সেটাও ভীষণভাবে প্রচলিত, সেখানেও কিন্তু ওই সিন্নি দেওয়া হয়,
2: সত্যপীরের পাঁচালি।
0: হ্যাঁ, সত্যপীরের পাঁচালি দিয়ে, মানে এই যে ব্রতকথা যার মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের বন্দনা করা, তাকে পুজো করা, এবং সেই পুজোর মধ্যে কোথাও মিলেমিশে গেছে সংসারের মঙ্গল, পরিবেশ পরিস্থিতির মঙ্গল সবটাই, যেমন
1: মঙ্গল কামনা,
0: মঙ্গল একটা কামনা। এবং এই এই ব্রতর শেষে তার যে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যে গান বা যে কথা বর্ণনা করি বা বলি সেইটাকেও আমরা পাঁচালির আকারে অনেক সময় বলি, কখনো কখনো কাহিনীর আকারেও সেটা আসে, তাই তো? পুষ্প দিদি রয়েছেন, পুষ্প দিদিকে তাহলে জিজ্ঞাসা করি যে এই যে পাঁচালি বা ব্রত কথা এইটা কি আসলে?
2: ব্রত হলো উদযাপন করা, উপবাস থেকে সংযমী থেকে, আর কথা হলো দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা করা, সেটা কথার আকারে কেউ প্রকাশ করে, কেউ গানের আকারে প্রকাশ করে, কেউ সুর ছন্দ তাল দিয়ে তার একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করে।
0: ঠিক, তো আমরা অনুষ্ঠানের শুরুতে একটা পাঁচালি শুনি না আপনার কাছে?
2: সরস্বতী বাগদেবী, আমি বাগদেবীর পাঁচালি দিয়ে শুরু করছি।

অনন্ত শয্যাতে প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে। একই প্রকৃতি পরে নানা মূর্তি লয়, তারই অন্য রূপ সরস্বতী যে হয়। যেবা পূজে যেবা সরে এই ভূমণ্ডলে চারিবে।

0: দুঃখে দিন কাটে নাহি কো সংশয়, পূজায়ন্তে বাগদেবীর বন্দনা করিবে, তারপর ভক্তি ভরে নির্মাল্য লহিবে।
1: বাবা, সাধু সাধু, খুব সুন্দর পাঁচালি দিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাকে একদম পরিপূর্ণ করে দিলেন আমাদের পুষ্প দিদি। আর আরেকজন দিদি ভাই বসে রয়েছেন, সুনিতা দিদি। সুনিতা দিদির কাছে আমি জানবো যে মূলত দিদি, আমরা এই যে ব্রতগুলো, নানান রকম ব্রত, মানে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তার থেকেও বেশি হচ্ছে ব্রত, কী কী রকমের ব্রত আমরা সাধারণত পাই?
2: প্রথমেই বলি যে বঙ্গনারীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এই ব্রত কথাগুলো। 12 মাসে বাঙালির 13 পার্বণ, প্রত্যেক মাসেই কিছু না কিছু ব্রত আমাদের থাকে। বছরের প্রথম থেকে যদি শুরু করি আমরা, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী, চৈত্র মাসে নীল ষষ্ঠী,
1: আরো কিছু আছে,
2: অনেক ষষ্ঠী আছে প্রত্যেক মাসে, যে মানে কিছু বললাম। তারপরে অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য মনস্কামনা করে সুবচনী পুজো করা হয়। সুবচনী ব্রত বলতে আমরা, ওটা গ্রামের দিকেও করা হয়, শহরেও করা হয়।
1: আচ্ছা,
2: এখন তো শহরেও লোকে থাকে, ওটা ঘরের ভেতরে করা হয় না, উঠোনে করা হয় পুজোটা।
1: আচ্ছা আচ্ছা।
2: আর এখানে মূলত পুকুর লাগে, কিন্তু শহরে যেহেতু পুকুর নেই, তার জন্য উঠোনের মাঝখানেই পুকুরের মতো আঁকা হয়, সেখানে হাঁস আঁকা হয়।
1: আচ্ছা।
2: আর পান, কুলো, তেল, সিঁদুর, সুপড়ি ওর মধ্যে দেওয়া হয় পানগুলোতে। আর এই হাঁসগুলো 21টা কি 17টা কি 19টা বেজোড় হিসাবে আঁকা হয়, তার মধ্যে 20টা হাঁস 21টা হলে 20টা হাঁস সুস্থ, 1টা হাঁস খোড়া থাকে। সেই খোড়া হাঁসের ওপরে, প্রত্যেকটা হাঁসের ওপরে পান, সুপারি, কলা দেওয়া হয়।
1: মানে আলপনাটা ওইভাবে করা হয়,
2: ওটা যেহেতু পুকুর নেই ওইভাবে করা হয়। আর এটা তো অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য করা হয়, আবার করা হলে তাদের বিয়ের পরে নবদম্পতিকে নিয়ে এই পুজোটা করা হয়।
1: আচ্ছা আচ্ছা।
2: তখন ওই নবদম্পতিকে বসানো হয়, আর একটা বালককে বসানো হয়। পুজোর শেষে ওই বালকের হাতে খোড়া হাঁসের উপরে যে পান সুপারিটা রয়েছে সেটা দেওয়া হয়। আর কুলোর মধ্যে যে তেল সিঁদুর ওগুলো থাকে, অবিবাহিত মেয়ে যে থাকে তাকে আগে ছোঁয়ানো হয়, তারপরে সমস্ত এওদের ওইগুলোকে দান করা হয়।
1: বাহ, এটা তো একেবারে একদম নতুন একটা ব্রতের কথা আপনার কাছে শুনলাম। আর আরও কিছু ব্রত যেগুলো হয়তো সাধারণভাবে সেই রকমভাবে প্রচলিত নয়, কিন্তু আঞ্চলিক আঞ্চলিক জায়গা অনুযায়ী বিভিন্ন অঞ্চলের প্রেক্ষিতে কিছু ব্রত রয়েছে, দেবযানীদি যদি সেই দিকটা একটু আমাদেরকে বলেন।
3: দেখো, পৌষ মাসে মানে শেষে আমরা আর কি, যখন পৌষ লক্ষ্মীকে বাংলার মেয়েরা ঘরে তোলে, সে তো হয়ে গেল যে পৌষের লক্ষ্মী ঘরে এলো, কিন্তু তার পরেও ফসলের যাতে উন্নতি হয় সেই কথা মাথায় রেখে বাংলার মেয়েরা সূর্যের আরাধনা করে। এটাকে বলে হচ্ছে মাঘ মণ্ডল ব্রত। এটা কিন্তু দু মানে এপার বাংলা ওপার বাংলা দু বাংলার মেয়েরাই করে, বিশেষত কৃষি পরিবারের এটা ব্রত, মানে যাতে ফসলটা ভালো হয় পরবর্তীকালে। এবং এইটা মানে ধরো একটা মাঘ মাসের উদযাপন করা, মানে প্রথম ব্রতটা নেওয়া হলো, তারপরে এটা কিন্তু দীর্ঘ 5 বছর ধরে এই ব্রতটা পালন করে।
1: আচ্ছা, মানে যে বছরে শুরু করবে তারপরে 5 বছর ধরে সেটা চলবে।
3: হ্যাঁ, ওই জন্য এটা মণ্ডল, মাঘ মণ্ডল।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
3: এবার এই ব্রতটা সম্বন্ধে একটু বলি যে এটা হচ্ছে কি, বিশেষত সূর্যের পুজো। এই সময় মেয়েরা কি করে, সেই তোমার পুকুরের ধারে বা বাড়ির উঠোনে একটা মণ্ডল আঁকে। তার পূর্ব দিকে সূর্য আঁকে, পশ্চিম দিকে তোমার চন্দ্রকে আঁকে।
1: আচ্ছা।
3: এবার মাঝখানে তোমার একটা মানে একটা করে মণ্ডল বাড়ানো হয়,

0: একটা করে বছর বাড়ে, একটা করে মন্ডল,
1: মানে মন্ডল বলতে সৌরমন্ডল,
0: মন্ডলটা বৃদ্ধি পেতে থাকে। আর পূজোটা হয় মানে কলা গাছকে এরা তোমার সূর্যের টোটেম মনে করে, মানে প্রতীকী মনে করে। এবার আমরা যেমন মনে করি কি যে একটা গাছ পুঁতবো, গাছটা ধীরে ধীরে বেড়ে উঠবে এবং সে ফলবান হবে, এরা কলা গাছকে কি করে সূর্যের প্রতীক হিসাবে রাখে এবং সেই কলা গাছের উপরেই তারা ফুল জল দিয়ে পুজো করতে থাকে। তারা মনে করে যে তাদের পরবর্তী শস্য একদম সবুজে ভরে যাবে এবং সূর্যদেব তাদের কৃপা করবে।
1: মানে এই ব্রতের সঙ্গে প্রকৃতির আরাধনাও জড়িয়ে
0: জড়িয়ে রয়েছে একদম। এই হচ্ছে গিয়ে তোমার মানে মাঘ মন্ডলের বিশেষ ব্রত কথা। এটা ওরা 5 বছর ধরে মানে বাঙালি মেয়েরা করে। তারপরে আরো নানা রকম, ধরো এই মাঘ মন্ডলের পরে আসে অনেকে পুণ্যপুকুর ব্রত করে। এই পুণ্যপুকুর ব্রতটা হচ্ছে তোমার, এটা হচ্ছে মেয়েদের ব্রত তোমার গ্রাম বাংলায়,
1: মানে কুমারী মেয়ে,
0: হ্যাঁ কুমারী মেয়েরা।
1: আচ্ছা,
0: গ্রাম বাংলার যে হিন্দু বাড়ির মেয়েরা, ধরো যারা 5 থেকে 9 বছরের বয়সের মধ্যে, তারা চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাসের শেষ দিন অবধি এই ব্রতটা করে।
1: আচ্ছা,
0: ধরো যেমন বৈশাখ মাসের গরমে কি হয়, নদী নালা সব যে শুকিয়ে যায় না, ধরো নদিয়া মুর্শিদাবাদ এসব অংশে এখনো গ্রামের বেশ কিছু জায়গা আছে যারা ধরো ওই পুকুরের জল খেয়ে কিন্তু দিন কাটায়। এবার সেই মানে পুকুরের জল যেন সবসময় জলে পূর্ণ থাকে, সেই আশা
1: পরিশুদ্ধ থাকে,
0: তারা কিন্তু সেই পুণ্যপুকুরের পুজো করে। এই জন্য চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই ব্রতের মাধ্যমে। এবং বাড়িতে কি করে, বাড়িতে একটা তোমার পুকুরের মতো ছোট্ট গর্ত খনন করে, সেটাকে জল দিয়ে পরিপূর্ণ করে এবং সেখানে তোমার পুজোর রীতি আছে। এবং সেখানে একটাই কামনা করা হয়, মেয়েরা কামনা করে যে সারা বছর তাদের জলাশয়টা যেন জলে পূর্ণ থাকে এবং এদের যেন জলের কোনো অভাব না হয়।
1: আচ্ছা, এছাড়াও তো টুসু ভাদু ইতু কত ব্রত রয়েছে না?
0: একদম, করম আছে,
1: হ্যাঁ
0: জায়া আছে। যেমন ধরো দক্ষিণ পশ্চিম বাংলার যে জনজাতি যারা কুর্মি মাহাতো সম্প্রদায়ের, এদের একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে কি এই করম। খরা বর্ষায় ধরো ভাদ্র মাসের একাদশীর ঠিক একদিন আগে এই করম অনুষ্ঠানটা মানে ওরা পালন করে। কি করে, মাটিতে একটা গাছের ডাল পোতে এবং সে গাছের ডালের নিচটা সুন্দর করে বালি বিছিয়ে দেয়।
1: আচ্ছা,
0: এবার এই বালির উপরে ধানের বীজ, গমের বীজ, যব, ছোলা, সর্ষে এর বীজ ছড়িয়ে দেয়। এবার প্রতিদিন এরা কি করে, হলুদ জল গুলে ওর মধ্যে ছিটিয়ে দেয়, ছিটিয়ে ছিটিয়ে পুজো করে। সেই পরিসরটাকে ঘিরে বিভিন্ন রকম নাচ গান এগুলো ওরা করতে থাকে।
1: আচ্ছা,
0: তোমার মেয়েরা ভীষণ মানে বেশি সংখ্যায় অংশগ্রহণ করে। আর এতে কি হয়, অনেক আত্মীয় স্বজন এদের অনুষ্ঠানটাকে মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
1: আচ্ছা,
0: যেমন তোমার ফসলের একটা শুভকামনা তো আছেই যে পরবর্তী ফসল যেন ভালো হয়,
1: তার সাথে
0: আত্মীয় সমাগম হয়, একটা সুন্দর মেলবন্ধন হয় ওদের মধ্যে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে।
1: আচ্ছা, এই সুনিতা দি, এই যে ব্রতগুলোর কথা বলছে এর সঙ্গে আরেকটা ব্রত হচ্ছে নাটাই চণ্ডী ব্রত, তাই না?
2: হ্যাঁ,
1: নাটাই চণ্ডী ব্রতটা একটু যদি তুমি বলো।
2: এটা মূলত অগ্রহায়ণ মাসে করা হয় আর এটা রোববার দিন করা হয়, কিন্তু এই ব্রত হয় রাত্রিবেলায় সন্ধ্যার পরে,
1: আচ্ছা
2: সকালে না।
1: আচ্ছা,
2: আর ব্রত করার পরে এই ব্রত করা হয় মূলত ছোট ছোট বাচ্চাদের যাতে মনস্কামনা পূরণ হয়, তার জন্য তারাই করে এই ব্রতটা,
1: বাচ্চারাই
2: করে।
1: আচ্ছা, তার মানে এটাও খানিকটা কুমারী ব্রতের মতো,
2: কুমারী ব্রতের মতনই ওরকম। আর এই ব্রততে মানে দেখা যাচ্ছে যে একজন কৃষক ছিলেন, সে বিয়ে করেছিল, প্রথমে তার 2 ছেলেমেয়ে হলো, তারপরে আরেকজন স্ত্রী মারা গেল। মারা যাওয়ার পর সে যখন আবার বিয়ে করলো, তখন ওই পরের মা এসে প্রথম জনদের আর দেখতে পারত না, দেখতে না পারার জন্য বাবা তো ওদের ভালোবাসতো, বাবা ভালোবাসার জন্য বললো তুমি তাহলে বাইরে যাও, ওরা এখানে থাকুক। ওদেরকে দেখতে পারতো না, খেতে দিত না, তখন ওরা একটা জায়গাতে গেল, গিয়ে দেখলো যে ওইখানে একটা ব্রত হচ্ছে। ওরা পাশে দাঁড়িয়ে থাকলো, বললো কি হচ্ছে এখানে, তখন দেখলো যে নাটাইচন্দ্র ব্রত হচ্ছে, বিভিন্ন রকম উপাচার সমেত ব্রত করা হচ্ছে, কিন্তু ব্রত করছে বাচ্চারা। বললো তোমরা তাহলে আসো, আমরা এখানে তোমরা পুজো করো। কিছু চালের গুঁড়ো দিয়ে চাপাটির মতো তৈরি করা হয়, ওইটাকেই ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হয়।
1: আচ্ছা,
2: আর
1: পুষ্প দিয়ে বোধহয় একটু কিছু সংযোজন করতে চাইছেন, একটু শুনি পুষ্পদির কাছেও।
3: আসলে প্রত্যেক মাসেই লক্ষ্মীর সঙ্গে পূজিত হন মা চণ্ডী। শনি মঙ্গলবার ধরে মনসা পূজা হয় এবং চণ্ডীকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। কেন মঙ্গল চণ্ডী বলা হয়,

সংসারের মঙ্গল, সমাজের মঙ্গল এবং পারিবারিক মঙ্গলের জন্য এই মঙ্গলচণ্ডীর পাঁচালি পাঠ করা হয়। আমি পাঁচালি পাঠ করছি। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, মঙ্গলচণ্ডিকায় আমি করিব পূজন। মঙ্গলচণ্ডিকা পদে কোটি নমস্কার, মহামায়া রূপে দেবী ধরিলা সংসার। পরমা সুন্দরী উমা অত শিশুবালা, ক্ষম্য বস্ত্র পরিহিতা সুবর্ণ মেখলা। মণিময় মুকুট শোভিত শির দেশে, ললাটে সিন্দুর শোভে অলকা বিশেষে। গলদেশে কিবা শোভা গজমতিহার, নানা অঙ্গে শোভা করে দিব্য অলঙ্কার। বরদা অভয়া দেবী ও মাতৃনয়নী, অনুগত জনে রক্ষ দিবস যামিনী। নমস্তে মা মায়া, মায়া মোরে দাও পদ ছায়া, মঙ্গল চণ্ডিকা ভগবতী। সর্বদেব দেবী মাতা ত্রিভুবন সুপালিতা, পদে তব সহস্র প্রণতি। সত্য রজতম গুণে সাধি নিরবধি মনে

0: পৃথিবীতে রম্য গ্রাম উজানি নগর ধাম কেশরী সম্মান দণ্ডধারী মহাধনী দলবতী তথায় করে বসতি লহর না খুলল না দুই নারী।
1: বাহ, খুব সুন্দর। এবার আমি একটুখানি আবার সুনিতাদের কাছেই আসি, কারণ নাটাই চণ্ডীর কথা শুনছিলাম সুনিতাদের কাছে, সেখান থেকে আমরা চলে গেলাম একেবারে চণ্ডীর মঙ্গলচণ্ডীর ব্রত কথা বা মঙ্গলচণ্ডীর পাঁচালির গানে। যে ব্রত কথাগুলো ভীষণ ভীষণভাবে প্রচলিত সেইগুলোর কথা এবার একটু আমি সুনিতাদের কাছে আসি, যে নীল ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, আপনি শুরুতেই বলছিলেন জামাই ষষ্ঠী। মানে জামাই ষষ্ঠী শুনলেই সবাই ভাবি যে খুব খাওয়া দাওয়ার একটা জমজমাট ব্যাপার, কিন্তু তার সাথেও তো কিছু পুজো ব্রত আছে। আর শীতল ষষ্ঠী, ছোট ছোট করে এই ষষ্ঠীগুলো যদি একটু বলেন।
2: আমি প্রথমেই নীল ষষ্ঠী বলছি, এটি বাংলার একটি জনপ্রিয় ব্রত। আর এই ব্রতটি মূলত মহাদেবের উদ্দেশ্যে করা হয়, কিন্তু যেহেতু এখানে ষষ্ঠীর কথা বলা হয়েছে, মহাদেবের সাথে ও ষষ্ঠী মাতাকেও পুজো করা হয়, তার জন্য একে নীল ষষ্ঠী বলা হয়। এটি মূলত সন্তানের মঙ্গল কামনার জন্য করা হয়। আর এই পুজোর শেষে রাত্রির বেলাতে প্রদীপ জ্বালানো হয়, সারা রাত্রি নীলের ঘরে প্রদীপ
1: জ্বালানো হয়।
2: সেই প্রদীপ চার পোহরে মহাদেবের মাথায় জল ঢালা হয় আর সারা রাত নীলের ঘরে বাতি জ্বালানো হয়। এর বিভিন্ন উপচার আছে, কিন্তু এখানে তো এত কথা বলার সময় নেই,
1: আমরা খুব ছোট করে তার
2: জন্য ছোট করে বললাম এটা। আর যেহেতু এটা শিবের পুজো, তার জন্য শিবের যেটা পছন্দের জিনিস, আকন্দ, বেলপাতা, ধূত্র ফুল, এই তিনটি জিনিস লাগেই। ফলে বেল এটা তো মূলত দিতেই হয়, ধূত্রা ফুলও দিতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে পঞ্চামৃত লাগে। পঞ্চামৃত বলতে দুধ, দই, ঘি, মধু, শর্করা। দুর্গা ষষ্ঠী দুর্গাপুজোর দিন ষষ্ঠীর দিন করা হয়। এদিনও সন্তান কামনাতেই দুর্গা ষষ্ঠী করা হয়। মূলত সমস্ত ষষ্ঠী পুজোগুলোই সন্তানের মঙ্গল কামনা ও পরিবারের মঙ্গল কামনার জন্য করা হয়। আর জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে এই পুজো করা হয়। জামাই ষষ্ঠী এদিনও সন্তানের মঙ্গল কামনার জন্য করা হয় ষষ্ঠী পুজো। আর শীতল ষষ্ঠী করা হয় মাঘ মাসে সরস্বতী পূজার পরের দিন।
1: আর একটা যেটা সারা বাংলাতে খুব ভীষণ ভীষণভাবে প্রচলিত এবং যার সঙ্গে একটা শস্যের যোগাযোগ রয়েছে, সেটা হচ্ছে ইতু, ইতু পুজো, তাই তো?
3: ইতুটা সংক্রান্তিতে পালন করা হয়।
1: একদমই,
3: হ্যাঁ। ইতুটা কোথাও মানে তোমার মানে কি বলবো, ধরো এটা এই সূর্যের উপাসনায় একটা,
1: এবং শস্যেরও তো পূজা করা হয়,
3: শস্যের মঙ্গল কামনা।
1: ঠিক ঠিক।
3: এবার এটা হচ্ছে কবে, তোমার ষষ্ঠী উপলক্ষে না, হচ্ছে সংক্রান্তি উপলক্ষে, মানে কার্তিকের সংক্রান্তিতে ইতু পুজোর সূচনা। এবার পুরো অঘ্রাণ মাসটা ধরে এই ইতু পুজো হবে, এবং রবিবার দিনকে মানে বাড়ির মেয়ে বৌরা নিরামিষ খান, পূজা করেন, এবং যেটা করেন কি, এই ব্রতে ওই সূর্য মূর্তির পরিবর্তে মাটির সরার মধ্যে না,
1: মাটি
3: কাদা মাটি।

0: দিয়ে এর মধ্যে বিভিন্ন শস্যের বীজ
1: ঠিক
0: পুঁতে দেন এবং প্রতিদিন যখন পুজো হয় ওর মধ্যে জলসিঞ্চন করেন। এই জলসিঞ্চন করার ফলে কি হয়, ওই যে শস্যের বীজগুলো অঙ্কুরিত হয় এবং এক মাস ধরে সেগুলো বেড়ে ওঠে।
1: ঠিক ঠিক,
0: যেটা বলা হয় যে আমাদের বাংলা তো
1: শস্য শ্যামলা,
0: এবারে সেই মঙ্গল শস্যের যাতে উন্নতি হয় সেই জন্য প্রতি রবিবার দিনকে অঘ্রাণ মাস ধরে আমাদের মেয়েরা বা বাংলার মায়েরা এই পুজোটা করেন। যেদিনকে এটা উদযাপন হয় সেদিনকে যে আমরা ইতুর ঘট পেতেছিলাম সেই ঘট, তার থেকে যে সরায় যে সবজিগুলো বেরিয়েছে, শস্যগুলো বেরিয়েছিল, তাদের একত্র করে তাদের বরণ করা হয়। ধূপ দীপ দিয়ে বরণ করে মাথায় স্থাপন করে গঙ্গায় বা স্থানীয় যার যেরকম
1: জলাশয় আছে
0: সেখানে গিয়ে ওটাকে বিসর্জন দেওয়া। এটাই হচ্ছে ইতু পুজোর মূল রীতি এবং একটাই উদ্দেশ্য যে
1: শস্য শ্যামলা বসুন্ধরা
0: এবং শস্যের উন্নতি, শস্যের যেন কোনো ক্ষতি না হয়।
1: তার মানে আমরা বারবারই যেটা বুঝতে পারছি যে এই যে বিভিন্ন ব্রতগুলো রয়েছে, আরো অনেক ব্রত রয়েছে যার কথা হয়তো বলতে পারলাম না, সময় তো খুবই সংক্ষিপ্ত, কিন্তু মূলত সংসারের মঙ্গল কামনা, শস্যের মঙ্গল কামনা, নদীর মঙ্গল কামনা, এই সবকিছু বাণিজ্যের মঙ্গল কামনা, মানে একটা মঙ্গল কামনা রয়েছে। এখন যেমন আমরা বলি যে বারবার বলা হয় মেডিটেশন করা বা ভালো কথা বারবার করে বলা যাতে আমাদের চারপাশটায় একটা পজিটিভ এনার্জি তৈরি হয়, এই প্রচলন কিন্তু সেই পুরাণের সময় থেকেই রয়েছে, যেগুলোকেই হয়তো আমরা এই বিভিন্ন পুজো পার্বণ ব্রত কথার মধ্যে দিয়ে পেয়ে এসেছি, তাই না? তো অনুষ্ঠানের তো শেষে এসেছি, একটা পাঁচালি দিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। পুষ্প দিদির কাছে যাই।
2: সন্তোষী মাতার পূজা সাধারণত শুক্রবারে অনুষ্ঠিত হয়, যে কোনো মাসের বা সপ্তাহের যে কোনো শুক্রবারে এই ব্রত,
1: সারা বছর ধরে,
2: সারা বছরই চলে।
1: হ্যাঁ হ্যাঁ,
2: বিশেষ করে মায়েরাই তো এই ব্রতটা করেন, তাই সন্তোষী মাতার পাঁচালিটা করছি। সন্তোষী মাতার ব্রতের অপূর্ব কথন, শুনো শুনো ভাই ও ভগ্নী শোনো নিবেদন, কর্মহীনে কর্ম দেন জ্ঞানহীনে জ্ঞান, পুত্রহীনে পুত্র দেন নির্ধনের ধন, যা কিছু মন মাঝে থাকিবে কামনা সন্তোষী মাতার দয়ায় পুরিবে বাসনা, ধন লাগি কষ্ট পায় জোটে না হার, মাতার দয়ায় হয় সম্পদ অপার।
1: বন্ধুরা, সময় কিন্তু একেবারেই শেষ হয়ে এসেছে। আজকে আমরা আলোচনা করছিলাম গ্রামীণ নারী ও ব্রত কথা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে এতক্ষণ যারা এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তুললেন তারা হলেন হস্তশিল্পী সুনিতা সাহা, গৃহবধূ দেবযানী মিত্র এবং পাঁচালি শিল্পী পুষ্প সাঁতরা। আর হ্যাঁ, আমি ছিলাম আপনাদের সাথে আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। সকলকে নমস্কার জানাই এবং সেই সঙ্গে বলি ভালো ভালো ব্রত কথা অবশ্যই আপনারা করুন, যাতে সংসারের মঙ্গল হয়, সকলের মঙ্গল হয়। আর সকলের মঙ্গল কামনা দিয়ে আমিও কিন্তু আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।
3: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
5: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের

নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com বন্ধু, তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com।

রোমগীতিতে আজ শুরুতেই শান্তিময় কারফার্মার কথায় অলোকনাথদের সুরে গেয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায়।

রোমগীতিতে এবারের গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর জয়দেব সেন, গেয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়।

রোমগীতিতে আজকের শেষ গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার, শিল্পীর নিজের সুরে গিয়েছেন মানস মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী মৈত্রী এখন যুববানের অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা।

আকাশের মেঘগুলো আজ যেন বেশ ভারী হয়ে আছে, তাই না? চারিদিকে বৃষ্টির ছাঁট, আর সেই বৃষ্টির গন্ধে ভিজে উঠেছে চারপাশ। কিন্তু আমার মনটা আজ পড়ে আছে অন্য কোথাও, যেখানে নদী আর জঙ্গল মিলেমিশে একাকার, যেখানে নোনা জলের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে, সেই রহস্যময় সুন্দরবনের অন্দরে। কেমন আছো সবাই? বাইরের আকাশটা বেশ মেঘলা, তাই না? জানালার ধারে বসে বৃষ্টির শব্দ শুনতে, বা এই ধরো বৃষ্টি উপভোগ করতে করতে চা বা কফির কাপে চুমুক দেওয়ার মজাটাই আলাদা। কিন্তু বন্ধু, আজ আমরা একটু অন্যরকম জায়গায় যাব। আমরা যাব আজ সুন্দরবনের গভীরে। বর্ষায় সুন্দরবন কেমন লাগে জানো কি? চারিদিকে জল, মাঝখানে ছোট ছোট দ্বীপ, আর তারই মাঝে লুকিয়ে থাকা এক অন্য জগৎ। তবে সুন্দরবনের মানুষের কাছে কিন্তু বর্ষা মানে শুধু বৃষ্টি নয়, বর্ষা মানে তাদের কাছে বেঁচে থাকার লড়াই। আজকের এই অল্প অল্প গল্প কথার আসরে তোমাদের আমি নিয়ে যাব সেই নোনা জলের দেশে। বর্ষার এই বেলায় যখন জঙ্গল আর বাঘের গর্জন আর মৌমাছির গুঞ্জনে নতুন করে জেগে উঠছে, তখন লোকগাথার পাতায় কি সব অজানা গল্প লেখা হয়। তোমরা কি শুনতে পাচ্ছ সেই নোনা জলের টান? শুনছ যুববাণী অল্প অল্প গল্প কথা, আজকের আমাদের আড্ডার আসর নোনা জলের টানে। আমি শ্বেতা তোমাদের সঙ্গে আছি যুববাণীর এই অনুষ্ঠানে সুন্দরবনের বর্ষা আর সেখানকার মানুষদের হারিয়ে যাওয়া সংস্কৃতির খোঁজে।

তোমরা হয়তো শুনেছো সুন্দরবনের বাঘের কথা, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা, কিন্তু বর্ষায় বাঘের আচরণ সম্বন্ধে একটা কিন্তু অদ্ভুত তথ্য আছে। বর্ষায় যখন জোয়ারের জলে দ্বীপগুলো ডুবে যায়, তখন বাঘেরা কিন্তু বাধ্য হয়ে উঁচু জায়গায়, অর্থাৎ আমাদের এই লোকালয়ের কাছাকাছি চলে আসে। একে কিন্তু সুন্দরবনের মানুষ বলে বাঘের ডেরা পরিবর্তন। সুন্দরবনের বেশিরভাগ এলাকায় কিন্তু নিচু। বর্ষাকালে যখন ভরাকোটাল আসে বা ভারী বৃষ্টি হয়, তখন নদীর জল ফুলে ফেঁপে সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলের অনেকটা অংশ ডুবিয়ে দেয়। বাঘ তো এমনিতে জল পছন্দই করে, কিন্তু সে আবার বেশিক্ষণ জলে থাকতে পারে না, তাই নিজের থাবা শুকনো রাখার জন্য বাঘগুলো বাধ্য হয়ে উঁচু মাটির খোঁজে ডেরা বদল করে। আবার বর্ষাকালে ওদিকে হরিণ আবার অন্যান্য ছোট ছোট প্রাণীগুলোও কিন্তু উঁচু জায়গার খোঁজে একই দিকে ছুটতে থাকে। বাঘ এমনিতেই খুব বুদ্ধিমান প্রাণী, সে জানে কোন দিকে গেলে তার শিকারকে সে ধরতে পারবে, তাই সে শিকারের পিছু নিয়ে নিজের ডেরাও বদল করে ফেলে। অর্থাৎ বাঘের ডেরা পরিবর্তনের পেছনে কেবল জল থেকে বাঁচাই নয়, বরং শিকারের পথ অনুসরণ করাটাও একটা বেশ বড় কারণ। আর ইন্টারেস্টিং কথা শুনবে নাকি, বর্ষার ঘুমট রাতে বাঘের গর্জন অনেক দূর পর্যন্ত শোনা যায়। জেলেরা বা মোয়ালরা মনে করেন, বাঘ যখন তার ডেরা বদল করে বা এলাকা পরিবর্তন করে, তখন সে এক ধরনের বিশেষ শব্দ বা গর্জন করে। অনেক অভিজ্ঞ জেলেদের দাবি, এই গর্জনের ধরন শুনে বোঝা যায় বাঘ কোন দিক থেকে কোন দিকে সরে যাচ্ছে। এই লোকজ জ্ঞান আর সুন্দরবনের জেলেদের কাছে এক ধরনের বেঁচে থাকার মন্ত্র বলতে পারো। আরেকটা বিষয় বলি, নৌকো চালানোর সময় কিন্তু জেলেরা ছন্দে ছন্দে কিছু গান গায়, এগুলোকে বলে সারি গান। বর্ষার নদীতে এই গানের টান যেন নদীর ঢেউয়ের সাথে মিলে মিশে যায়। তোমরা যারা শুনেছো, তারা কি কখনো ওই সুন্দরবনের নোনা হাওয়া অনুভব করেছো? কোনো বৃষ্টির দিনে কি কখনো নৌকায় ঘুরেছো? তোমাদের কোনো সুন্দরবনের গল্প থাকলে আমাদেরকে জানাও ধ্রুববাণী কলকাতার ফেসবুক পেজে, আমাদের আজকের এই অল্প অল্প গল্প কথার পোস্টারের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, জানো তো সুন্দরবনের এই মানুষদের নিজস্ব কিছু ভাষাও আছে। ওরা যখন নদীতে নৌকায় করে মাছ ধরতে যায়, তখন কিন্তু একে অপরের সাথে ইশারায় কথা বলে। এটাকে আবার বলা হয় নৌ সংকেত। বর্ষার সময় যখন আকাশ মেঘলা থাকে, তখন খুব যে ভালো শব্দ বোঝা যায় এরকম নয়, তাই এই সংকেতগুলোই তাদের ভরসা। যেমন নৌকা চালানোর সময় বৈঠা দিয়ে নৌকার গায়ে এক বিশেষ ছন্দে টোকা দেওয়া হয়। যেমন ধরো একটা টোকা কেউ দিল, তাহলে সবাই বুঝল যে সব কিছু ঠিক আছে। কিন্তু দ্রুত যদি পরপর দু তিনটে টোকা দেয় কেউ, তার মানে কিন্তু সাবধান, সামনে একদম বিপদ। এই শব্দটা বাঘের উপস্থিতির ইঙ্গিতও হতে পারে বা কোনো ডুবোচরের সংকেতও হতে পারে, সেটা তো সুন্দরবনে গিয়েই আমাদেরকে বুঝতে হবে। হাতের ইশারায় বোঝায় আবার অনেকেই যে বৈঠা বা হাতটাকে নদীর জল তোল পার করে নির্দিষ্ট দিকে, সেটা অন্যদেরকে ইশারায় বোঝায় যে আমাদেরকে এবার এদিকে যেতে হবে বা এদিকে ঘুরতে হবে। আর আরেকটা বিষয় জানো তো, একটা আমি জানি, সেটা হচ্ছে উপরের দিকে যখন ওই জেলেরা হাত তুলে দেয়, সেটার মানে কিন্তু স্রোত বাড়ছে, এবার ঘুরে চলে যাওয়াই ভালো বা ফিরে যাওয়াই ভালো। আর একটাও জানি, সেটা হচ্ছে আবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল ঘোরায় হাতটাকে উপরের দিকে তুলে, সেটার মানে আবার কিন্তু যে এইখানটায় জাল ফেলার খুব ভালো জায়গা, মানে এখানে বেশ অনেক মাছ আছে। তাহলে বুঝলে তো কত রকম ইশারা করতে হয়। আর বর্ষায় জঙ্গল যখন খুব ঘন হয়ে যায়, তখন মোয়ালরাও জঙ্গলে যায় বনবিবিকে ডাকতে। সেই বিষয়ে তো বলবোই, তার আগে এই যে নদী নিয়ে এত গল্প।

সুন্দরবনের এই যে নদীর কথা তো বললাম, আর হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে এই বর্ষাকালে বনবিবির কথা নিশ্চয়ই তোমরা শুনেছ, একটু আগে বলছিলাম বর্ষায় জঙ্গল যখন খুব ঘন হয়ে যায় তখন মৌয়ালরা জঙ্গলে যাওয়ার আগে বনবিবিকে ডাকে। ওরা বলে বনবিবি আমাদের মা, জঙ্গল তাঁরই সন্তান। এই বিশ্বাসগুলোই তো আমাদের লোকসংস্কৃতির আসল পরিচয়, তাই না? এবার একটা গল্প বলি। হ্যাঁ, তোমরা কি বনবিবি আর দক্ষিণ রায়ের কথা শুনেছো?

লোককথা অনুযায়ী দক্ষিণ রায় হলেন বাঘের দেবতা। লোকে বলে বর্ষার রাতে দক্ষিণ রায় বাঘের বেশে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর বনবিবি সেই বাঘের আক্রমণ থেকেই মানুষকে বাঁচান। বর্ষায় যখন সুন্দরবনের নদীগুলো ফুলে ফেঁপে ওঠে, তখন বনবিবির পুজো এক ভিন্ন মাত্রা পায়। সাধারণত সুন্দরবনে বনবিবির পুজো সারা বছরই হয় মোটামুটি, কিন্তু বর্ষার এই শুরুর দিকটায় মানে শ্রাবণ মাসে এই পুজোর গুরুত্ব কিন্তু অনেকটা বেড়ে যায়। এর কারণ হলো বর্ষা মানেই তো বাঘের উপদ্রব বৃদ্ধি পাওয়া, আর জঙ্গলের মানুষের জীবনের ঝুঁকি বেড়ে যাওয়া। নদী উত্তাল থাকায় মাঝিরা যখন গভীর জঙ্গলের নদী দিয়ে যায়, তখন তারা নতুন করে বিপদ থেকে মুক্তির জন্য একটা পুজো করে, মানে একটু স্পেশাল কল বলতে পারো। একটা মজার তথ্য দিই, সুন্দরবনের অনেক জায়গাতেই বনবিবির পুজোর সময় কিন্তু কোনো মূর্তি থাকে না, থাকে কাঠের তৈরি একটা খুঁটি বা প্রতীক। গ্রামের মানুষ বাঁশের মাচা তৈরি করে তার উপরে বনবিবির প্রতীক বা পট রেখে পুজো দেয়। এই দৃশ্যটা কিন্তু খুবই আবেগময়, চারিদিকে জল, মাঝখানে ছোট্ট একটা মাচা, আর তাতে হ্যারিকেনের আলোতে পুজো হচ্ছে। আর মজার একটা ব্যাপার হলো, পুজোর সময় কিন্তু সব সম্প্রদায়ের মানুষ ভাই ভাই হয়ে যায়, সমান শ্রদ্ধায় সবাই অংশগ্রহণ করে। এ যে সম্প্রীতি, এটা সুন্দরবনের লোকসংস্কৃতির সবচেয়ে বড় সৌন্দর্য। বর্ষার সময় যখন জঙ্গল থেকে বাঘের গর্জন শোনা যায়, তখন গ্রামের মানুষ এই বিশ্বাসগুলোকেই শক্ত করে ধরে রাখে। এই বিশ্বাসে ভর করেই তারা জঙ্গলে যায় কাঠ মধু সংগ্রহ করতে। সুন্দরবনের বর্ষার মধু সংগ্রহ নিয়ে কথা বলা মানেই কিন্তু বেশ একটা ভীষণ রোমাঞ্চকর আর কিছুটা বিপদের গন্ধ। বন্ধু, একবার কল্পনা করো তো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চারিদিকে কাদা আর জঙ্গল, তার মাঝেই একদল মোয়াল প্রাণ হাতে নিয়ে জঙ্গলের ভিতর থেকে আরো ভিতরের দিকে যাচ্ছে। কিসের আশায়? মধুর আশায়। মৌয়ালরা বলে বর্ষায় যখন জঙ্গলে বাঘের গর্জন শোনা যায়, তখন তাদের কাছে একমাত্র বনবিবি হয়ে ওঠেন রক্ষাকর্ত্রী। সাধারণত আমরা জানি যে বসন্তকালেই মধু সংগ্রহ করা হয়, কিন্তু সুন্দরবনের একটা বর্ষার মধু বা ওই ওখানকার ভাষায় বলতে পারো আষাঢ়ে মধুও কিন্তু সংগ্রহ করা হয়। বর্ষার মধু কিন্তু আবার খুব একটা মিষ্টি হয় না, বরং তাতে একটা হালকা নোনা ভাব আর গাছের কষের একটা অদ্ভুত ঘ্রাণও থাকে। এই বর্ষায় মধু আনার গল্পটা কিন্তু একেবারেই আলাদা। এমনিতে তো জানোই সুন্দরবনের বাঘকে কনফিউজ করার জন্য মাথার পেছন দিকে মুখোশ পরে জঙ্গলে যাওয়ার একটা চল তো আছেই। আর আষাঢ় শ্রাবণ মাসে যখন গাছে নতুন ফুল আসে, তখন মৌয়ালরা জঙ্গলে চলে যায় এই আষাঢ়ে মধু আনতে। তারা যখন গাছে ওঠে, তখন নিচে থাকা সঙ্গীরা বৈঠা দিয়ে জল বা গাছ চাপড়ে আওয়াজ করে, যাতে বাঘ কাছে আসতে না পারে। এই যে পারস্পরিক বিশ্বাস আর সাহসের গল্প, এটাই তো সুন্দরবনের আসল প্রাণ। তুমি কি কখনো ভেবে দেখেছ আমাদের হাতের ওই সামান্য একটু মধুর পেছনে কত মানুষের কত বড় ঝুঁকি আর গভীর বিশ্বাস লুকিয়ে আছে?

0: এই বৃষ্টির সঙ্গে আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো বড়শি দিয়ে কাঁকড়া ধরা। বর্ষার সময় সুন্দরবনের ছোট ছোট খালে কাঁকড়া ধরা কিন্তু একটা বেশ বড় পেশা। আগেকার দিনে মানুষ কিন্তু হাতে বানানো বড়শি দিয়েই কাঁকড়া ধরত, আর এখন তো প্লাস্টিকের জালের ব্যবহার বেড়েছে, তাই সেই পুরনো কৌশলগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে একেবারেই। আর হ্যাঁ, জানো তো, সুন্দরবনের গ্রামে বর্ষার সময় বেশ কিছু পিঠে তৈরি হয়, যেগুলোকে বলে নোনা জলের পিঠে। এগুলো কিন্তু শহরের পিঠের মতো মিষ্টি হয় না, একটু ঝাল ঝাল আর নোনতা স্বাদের হয়। এই পিঠেগুলো রান্না করার পদ্ধতিও এই আমাদের জেনারেশন থেকে একটু দূরেই আর কি। তো আমাদের তাই কাজ হচ্ছে ছোট ছোট জিনিসগুলোকেই হারিয়ে যেতে না দেওয়া আর ফিরিয়ে আনা। যাই হোক, তোমাদের সুন্দরবনের গল্প বলতে বলতে শুনে নাও এই জুলাই মাসের বলতে চাই তোমাদের টপিক কি।
1: তখন বুঝলি, এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে,
2: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
3: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে,
4: দূর, এ আবার হয় নাকি?
3: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
5: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
3: কিন্তু
5: কিভাবে গল্প পাঠাবে?
3: হ্যাঁ,
2: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
5: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026।

0: এরপরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আশারে গপ্পর জন্য।
1: হেরে, সময়টা কিভাবে পেরিয়ে গেল টেরই পেলাম না। সুন্দরবনের বর্ষা মানে একরাশ রহস্য আর বেঁচে থাকার প্রবল ইচ্ছা। যারা সুন্দরবনকে চেনেন তারাও জানেন ওখানকার মানুষের মনটাও কিন্তু ওদের নদীর মতোই, কখনো শান্ত আবার কখনো উত্তাল। আজকের এই বৃষ্টি ভেজা আড্ডা তোমাদের কেমন লাগলো তা আমাদের লিখে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বৃষ্টির দিনগুলো প্রাণ খুলে উপভোগ করো। আজ তাহলে আসি।

0: এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক পথের শেষ কোথায়।
1: নাটক পথের শেষ কোথায়।

0: পথের শেষ কোথায়?
1: জুটলো কোথেকে? ওই সিঁড়িটায় সকাল থেকে শুয়ে বসে কাটিয়ে দিল বেচারা। যাই, কিছু খাবার নিয়ে আসি। আরে আরে, বুঝেছি বুঝেছি, আয় আয় আয়, আমার সঙ্গে আয় আয়। এই ওই যে জড়ানো বিছানাটা দেখছিস, ওটা সোজা করে পাত। হ্যাঁ খোল। হ্যাঁ আচ্ছা, বসে সেখানটা। আরে বস না, বস বস, ভয় নেই। হ্যাঁ এগিয়ে, আর একটু এগিয়ে। হ্যাঁ
2: জল খেয়ে, জল খেয়ে, জল খেয়ে, জল খেয়ে।
1: পেটে কদিন দানা পানি পড়েনি?
3: তিন দিন।
1: গা থেকে সবই বুঝিয়ে কলকাতায় এলি, বাবা মার সঙ্গে ঝগড়াঝাটি করে।
2: আরে জল খা।

0: জল খা, জল খা, জল খা। কে আছে বাড়িতে?
1: মোর কেউ নেই।
0: ও, কেউ নেই, ভালোই হলো। তা তুই বস এবার, আমি একটু খেয়ে নি। হ্যাঁ, শহরে যে এলি, এতটুকু ছেলে কি করবি? ভাত কাপড়ের জোগাড় হবে কোথেকে? চুরি চামারি করবি? আরে আমি তো খোঁড়া লোক, নিজেরই কষ্টে সৃষ্টে চলে। তবে ও তোদের মতো হতভাগা ছেলে মেয়েদের জন্য রোজগারের সোজা রাস্তা আছে। ওই রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করা, তাই করবি?
1: না,
0: করবি না। তোলোকের বাড়ি ভাই ফরমাস খাটবা চাকরের কাজ?
1: না,
0: তাও না। তো সন্ধ্যা মার্কা গতর হলে না হয় মুটে মুজুরের কাজ করতিস, কিন্তু তাহলে নিজেই ভেবে চিনতে ঠিক কর কি করবি। আরে থাক না, আমি আমি আমি
1: দাও না।
0: রাস্তার ওদিকটায় ফেলে তুই হাতটা ধুয়ে চলে আয়।

0: কিরে, পেট ভরেছে তো? অনেক রাত হলো, এবার আমার এই পাশটায় যাও, করে শুয়ে পড়। কি রে, হ্যাঁ, এই কাঁচিস নাকি? এই কাঁচিস কেন? এই বাড়ি সকলের জন্য মন কেমন করছে? হ্যাঁ,
1: আমিও তো ভাসতি ভাসতি কোথায় ঠিক কেন মালুম পাইনি। বাবুরা মরে বাঁচালে উঁচু একটা বাড়িতে হপ্তা ভোর রাখলে, সিঁড়ি পাউরুটি আর তেত গুড় খেতি দেলে।
0: বুঝলাম বুঝলাম, এই হলো বৃত্তান্ত।
1: বাবা দাদা ঠুসকি বৌদি কাউরে খুঁজে পেলুম নি, তারপর পাপ পেয়ে একটা নড়ির ওপর সরি এখানে পাইলে। এনু
0: তোদের গায়ে কি বন্যে হয়েছিল নাকি?
1: চারিদিকে জলে জলময়, মাটির ঘর বাড়ি সব ধুয়ে মুছে একাকার। বাবুরা লোক হয়ে করি গাদা গাদা লোকের এনি আমি যেখানে চিনু সেখানে রাখতেছিল। কারণ কি কথা নি হাসিনি, সবাই এ ওরে জড়ামড়ি করি খালি কাঁদতেছে।

0: কথা তো কিছু বললিনি বাপ।
1: তবে আর বলতিছি কি, বাবা যখন মার কথা মনে পড়ত না, তখনই তো টুস্কিটারে পোড়া কপালি বলতো। বাবা রাগ হলি পরে টুস্কিরে গাল পেরি বলতো, তরে এই দুনিয়ায় আলো দেখিয়ে সেই সতীনক্ষী চিরকালে সন্নি আবার ঘোর আঁধারে সে দিয়ে গেল।
0: যা হবার হয়ে গেছে নি বাবা, এসব পরে শুনবো, এখন ভেবে তো আর কোন লাভ নেই, শুয়ে পড়। শুয়ে পড়, সকালে তো বেশি দেরি নেই, শুয়ে পড়। কাল সকালে আবার।
2: পারুল, ও পারুল, তাড়াতাড়ি আমার আর বাবারে ভাত দিয়ে দাও তো।
3: এত তাড়া কেন গো?
2: এইখুনি আবার একবার মাঠের দিকে যেতে হবে।
3: আগে দেনি, ওদের তারা রয়েছে যে। আর এদিকে সোনা মাসের অম্বল তো এখনো হয়নি।
2: আরে রসু, স্কুলে গেলিনি কেন? খালি খেলা আর খেলা।
4: আমার এপাশে এসে বস।
2: হ্যাঁ গো বাবা, সেদিন তোমার সঙ্গে শঙ্কর মাস্টার কি গপ্প ফেঁদি বসে গেল?
4: গপ্প নয়, সে এক নজ্জার কথা।
2: নজ্জার কথা শুনি হাসতি হলো। বাবা তুমি কও।
4: ওই জোরে ওই বলছিল যে রসুটা স্কুলে যায় না দেখি, মাস্টারকে জিজ্ঞেস করলো, তা বলে কাকা স্কুল কোথায় যে যাবে, ভাঙা ছোড়া একখানা ঘর, তাই ছাউনিনি দু বছর বসবার চেটাইখানা একবারে শতকুটি, আমার জন্য একটা চেয়ার পর্যন্ত নেই, ছেলে মেয়েদের বই সেলেট প্রধানবাবুর বাড়ি থেকে আসবার সময়ই হয় না, এই তো হাল। তা জানি সেদিন শহরে গেছি নু মিটিং দেখতে, দেয়ালে দেয়ালে লেখা রয়েছে এসো পড়াই কিছু করে দেখাই। আমার মাস মাইনের টাকা পরের মাসে এক সময় পেয়ে যাই, তাই থেকে আবার
0: আমারে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়।

0: এই ছোঁড়াটাকে আবার কোথেকে জোটালি গো ফুল দাদা?
1: তোমারে আমারে যে দুনিয়াতে জুটিয়েছে বুঝলে জগন্নাথ, সেই জুটিয়ে দিল আর কি। চল তোরে দেখি দি কোথায় স্নান টান করবি, সকালে জল খাবা, দুপুরে ডাল ভাত খাবি। কি হলো বসে রইলি কেন? আয় শোন, এখানে এসে যখন দেখবি ওই পুলিশ দাদা হাত দেখে তোরে ওদিকে সব গাড়ি থামিয়ে দিয়েছে, তুই তখনই রাস্তা পার হবি। বুঝেছিস? হো নয় মনে থাকে যেন ওই ওস্তাদি মারতে গেলে হয় আমার মতো একটা পা উড়ে যাবে।

নয়তো গোটা শরীরটা রাস্তায় পিছিয়ে যাবে। হ্যাঁ, আয় এবার আমার সঙ্গে আয়।

0: কি হলো? ও শুভমা, কাঁদছো কেন গো?
1: মাকে তখন থেকে বলছি আমার মেয়ের খিদে পেয়েছে, খেতে দাও, তা নয় উনি
2: থামতো পুরে।
0: ও কি বৌমা, সকাল বেলায় তা রতনকে দেখছি না যে, এরই মধ্যে কাজে বেরিয়ে গেছে নাকি?
2: না কাকা, ওই ওদিক পানে গেছে কি একটা দরকার, এক্ষুনি এসে পড়বে। আপনি আপনি ওই পীড়েটাই বসুন কাকা।
0: না গো বৌমা, ওই কাল সকাল থেকে আমার আস্তানায় এই নতুন অতিথিটি এসেছে, একে ওই দোকানটা একটু দেখিয়ে দিয়ে আসি।
2: ও মা, তা অতিথিটি তো বেশ, কোত্থেকে এলো, কি নাম?
0: হ্যাঁ, নাম যেমন তেমন নয়, রসিক লাল। এসেছেন কোত্থেকে? না সুবুদ্ধি ডাঙা থেকে।
2: সুবুদ্ধি ডাঙালয় গো, সুবুদ্ধি পুর।
0: ওরে তোর পুর তো হাবুডুবু খাচ্ছে, ডাঙারি তো হদিস নেই। তা সে যাক, অনেক কথা, রাতে তাড়াতাড়ি ফিরলে আসবো। গুন আমার ফাটা কপালের সঙ্গে রসিকলালে, হ্যাঁ হ্যাঁ বলবো কোন বলবো কোন সব বলবো।
1: রাত্রিরে আসবে তো দাদু?
0: হ্যাঁ,
1: আমার মেয়ে আজকাল বড্ড বায়না ধরেছে, তুমি একটু ধমকে দাও তো দাদু।
0: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব দেব, নিশ্চয়ই একটু ধমকে দেব। আচ্ছা চলি বৌমা, রতনকে বলো। হ্যাঁ
2: আচ্ছা বলবো কাকা।
0: রসিক, অত মন দিয়ে কি দেখছিস?
3: এই একটা একটা ফুল কেমন করি কাটিতে বেঁধি, পরে থোকা বানাচ্ছ, তাই দেখতেছি।
0: তুই পারবি?
3: কাটিতে বাঁধতে পারবো, তবে তোমার মতো এত তাড়াতাড়ি এখনই পারবো না। আর এমন সুন্দর সে থোকা বানাতিও,
0: এখনই পারবো নি। হ্যাঁ এই তো। আচ্ছা বেশ বেশ, তুই তাহলে তুই কাটিতেই বাঁধ।
3: আচ্ছা
0: বাবা বাহ বাহ, এই তো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ এই ফুলগুলো চিনতে পারিস?
3: হ্যাঁ, এগুলান গোলাপ,
0: হ্যাঁ
3: ওগুলান সাপা,
0: হ্যাঁ
3: আর
0: ও
3: আর কোনটা?
0: ও তো রজনীগন্ধা, আর এগুলো হচ্ছে গিয়ে ক্যালেন্ডুলা, আর ওপাশে যেগুলো দেখছিস ও সব মৌসুমি ফুল।
3: তা তুমি কি করবে এই ফুলের বান্ডিল নে, বিক্রি? কোথায়?
0: এই তো এখানে যদি থাকিস তো দেখবি, দেখিয়ে দেবো তোকে।
3: কোথায় বা যাবো আমি বলো, যদি তুমি তাড়িয়ে দাও।
0: না না না না, তাড়িয়ে দেবো কেন, তাড়িয়ে দেবো কেন, তুই তুই আমার কাছেই থাকবি বাবা, আমার কাছেই থাকবি।
4: আরে খোকা, তোর নামটা কি জানো?
3: রসিক।
4: রসিক, তেমন ঘুম মেরে বসে রয়েছিস যে, কিরে ভয় করছে?
3: না দাদুর ফিরতে দেরি হতেছে, শুধু ঝড় জল।
4: আরে ঝড় জল আমাদের মতো মানুষদের কাবু করতে পারে না রে, তোর দাদিকেও পারবে না।
3: তোমরা এইখানে থাকো কেন?
4: তুই বা এখানে কেন
3: জানো? গিরামে না আমাদের একখান ঘর ছিল, সেই সরসলের রাতে সেই ঘরে হুড়হুড় করে জল ঢুকলো, ঘরের পাশে একটা গাছে আমরা সব সরি বসলাম, তারপর তারপর সেই গাছ ভেঙে পড়লো জলে।

0: বাবা, দাদা, বৌদি, টুসকি, সব সালে তরি ভাসতে ভাসতে কোথায় এসে হাইরে গেল, আমি খুঁজে পেলুম নি।
1: সবই কপালের ফের, বুঝলি?
0: ওমা, এরে বাবা, একেবারে ভিজে গেছো যে দাদু।
2: এরে বাবা, এই ফোটলাটা একটু আগে ধর।
0: দাও দাও দাও দাও,
2: রাখ রাখ রাখ, সিঁড়ির উপর রাখ। এবার বিছানাটা খুলে লুঙ্গিটা একটু দে তো ভাব।
1: আরে, আকাশের অবস্থা দেখে তাড়াতাড়ি ফিরবে তো? হ্যাঁ, অসময়ের জলে ভিজে জর্জারি হলে সেবারের কথা মনে নেই? একেবারে নিকেশ হতে হতে।
2: নিকেশ ঠিকই বা কি, জমিদারি বাড়ছে।
0: এই নাও দাদু তোমার লুঙ্গি।
2: ও
0: দাদু,
2: হ্যাঁ,
0: তোমার হাতে ওটা কিসির প্যাকেট?
2: ও দেখ দিন, এটা এটা দেখ দিন তো হয় কি না।
0: কি?
2: এই তো দুটো প্যান্ট আর দুটো জামা, ওই তোর জন্য নিয়ে এলাম।
0: এই তো বেশ সেলো।
2: দূর তাই হয়, এক কাপড়ে পর। বা বা বা বা বা, আনজাতে হলেও কিন্তু ঠিক হয়েছে তখন, না দেখো
1: মানিয়েছে।
0: ও দাদু, আজ অনেক ফুল ফেরত নিয়ে এসো।
2: হ্যাঁ বাবা, বিক্রি হয়নি তো, ঝড় জলের কারণে বিক্রি হয়নি, তবে কাল চলে যাবে কিছু। এই নে, এসব তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড় দিনি, না ঝড় বৃষ্টি বাবা। আমার দিকে শুনি, আয় আমার জড়িয়ে ধরি, শুনে
0: জানো দাদু, সেদিনও না ঠিক এমনি ধারা ঝড় জল শুরু হয়েছিল। সকাল থেকে সাঁঝের বেলায় দাদা মাঠেতে এসে বাবারে বললে,
3: জানো বাবা, আর যদি জল বাড়ে তাইলে ধান গাছ একেবারে তৈলি যাবে। যে কদিনই ফসল ঘরে তুলব ভেবেছিল, তাও এবার জলের নিচে চলে যাবে।
4: গরিবের মেদি ভগবান যে কি সুখ পান। শুভলা শুভলা শুভলা, উঠোনের জল যে ধান দিকে আসতে দেখেছি রে।
5: রসু রসু রে,
0: হ্যাঁ দাদা,
5: গল্পন দে তো নালি কেটে জল বার করে দি।
0: রান্না হয়েছে একসঙ্গে সব খেয়ে নিলে পারতে।
4: ঘরে নিয়ে যাও বাবা, তুমি ঘরে নিয়ে যাও, তুমি রসু আর টুসকি খেয়ে নাও, মোরা আসতেছি।
5: তুমি আর এসো নি বাবা, তোমার শরীর ভালো নি, মুই একাই দেখতেছি।
4: কিছু কিছু হবেনি।
0: তুই কাঁদিস নি টুসকি, আমার কোলের মধ্যে বসে তুই খেয়ে নে।
4: যে ঘরের মধ্যে হুড়ুল করে জল ঢুকতে চায়। বোমা বোমা, তুমি রসু আর টুসকি টারে নে,
5: জলের কি তোর? বাবা বাবা, ঘরে থাকলে সবাই রে মরতি হবে, তাতে চলো ওই শেতলা মাঠানের পাশের আম গাছে সবাই উঠি বসি। পারুল, তুমি তুমি টুসকি কোলে নে না বাবা।

0: আমাদের তো খাওয়া হলো নি।
1: আরে জেট আমারও তোমার খাওয়ার মুখি। আরুল তুমি তুমি ডিবরিটা হাতে নে নাও। রসু রসু রে
0: হ্যাঁ দাদা
1: তুমি মোর কাঁধে ও
0: না না
2: কাঁধোস কাঁধোস
0: মই মই যেতে পারবো দাদা।
1: যা বলতিছি শোন বেঁচে বেঁচে এসো গো।
0: বাবা
1: টুস্কিরে দাও এবারে তুমি উঠো ধরিছ ধরিছ ডাল ধরিছ বেশি উপরে উঠো নি যান কেমন সম্পেশ করি ডাল ধরি বসো হ্যাঁ নড়াচড়া একদম করনি। বাবা বাবা তুমি মোর কাঁধে পা দিয়ে ওঠো ওঠো ওঠো ওপরে বেশি ওঠুনি যা বলছি রসু
0: দাদা দাদা দাদা ওই মাকে ভয় করতেছি দাদা দাদা তুমি কোথায় ও দাদা
1: কি পাশেই রয়েছি পারুল পারুল টুস্কিরে কোলের মধ্যে নে সাবধানে বসি থাকবা
2: আরে আরে শুভলা তুই তুই যেন বেশি ওপরে উঠিস দি
1: মুই ঠিক আছি বাবা কোথাও এক চিঙ্কি ডাঙানি মনে হচ্ছে গোটা গাছটা সেন মাটিতে নুই পড়বে যে যার কাছে ডাল ধরি থাকবা তোমরা জোর করে ডাল ধরে থাকবা
3: চুলার কোথায় কি হলো রে
4: কি হলো রসিক ও রসিক
0: কিছু জানিনি বাবুরা মোরে কোত্থেকে আনলে কোথায় রাখলে কিছু জানিনি এক বাবু বললে হাওয়াতে সাত নিজে বেঁচেছিস এবার সরে খা
4: যা হওয়ারটা তো হয়েই গেছে বুঝলি রসিক আমরা শুধু হারিয়েই যাই হারিয়েও যায় আমাদের সব কিছু আমাদের টিকে থাকতে হয় আফসোস করে আমার কাছে সরে আয় সরে আমার কাছে সরে আয় একটু ঘুমোতে চেষ্টা কর ঘুমো

কে রসিকলালের ঘুম ভাঙলো কিরে? ফুল দাদাকে খুঁজছিস? আরে ফুল দাদা হলো বিজনেসম্যান, সকালেই বেরিয়ে যায় হাওড়ায়, টানিক বাদেই দেখবি হরেক রকমের ফুল নিয়ে ফিরবে। এই কোথায় চললি?

0: মুখ হাত ধুতি।
1: হয়তো হয়তো এসে পড়েছে ফুল দাদা, এসো দাদা এসো।
2: ও জগন্নাথ, আমাদের রসিক রে দেখেছো নাকি?
1: রসিক?
2: হ্যাঁ,
1: একটু আগেই তো মুখ হাত ধুয়ে। ওই তো
2: আয় আয়
0: দাদু, কাল সকালে আমি তোমার সঙ্গে যাব।
2: কেন রে?
0: দেখি আসবো।
2: হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাস নে এখন, বস বস।
1: বুঝলি রসিক, তোর ভাগ্য একদিক থেকে ভালো, একটা ডেরা তো পেয়ে গেলি। তোর নসিবে যদি থাকে আর ওই মগজের বুদ্ধি যদি একটু চোখা হয় তো ব্যাস, আর দেখতে হবে না। দাদা রসিককে এবারে তোমার বিজনেসের হেল্পার করে নাও না। হ্যাঁ, পরে একেবারে পার্টনার করে নেবে।
2: আগে দেখি এখানে ওর মন বসে কি না।
1: মন উড়ু উড়ু হলে ভুগবে, একবার তো কপাল পুড়েছে। আর হ্যাঁ, গায়ে গতরে বেশ শাঁসালো মতো হলে, যদি মনে করো খান সাহেবের সাকরেত বানিয়ে নিতে পারলে তো কথাই নেই গো। হ্যাঁ, তোমাকে আর ফুল বেচতে হবে না, রসিক মাসে হাজার হাজার টাকা কামাতে পারবে, বলা যায় না একদিন কোটিপতিও বনে যেতে পারে।
2: কোটিপতি আয় আয়।
0: ঘুমলো পাড়া জুড়লো বড়কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। আসুন আসুন কাকা। অ শুভমা, দাদুকে পিড়িটা দে।
2: না না, থাক থাক থাক, এমনি দেখতে এলো, কাল রাত্রিরে যা ঝড় জল।
0: দাদু, তোমার কাল ভয় করছিল
2: না তো? তোমার?
0: আমি মেয়েকে নিয়ে কোণের দিকে আগে শুয়ে পড়েছি।
2: ও
0: রসিক দাদা, তোমার ভয় করেনি?
3: করেছিল তো।
0: এ মা, এত বড় ছেলের ভয় করে?
3: ও মা, এতে হাসবার কি হলো? তো থাম তো, আয় বাবা আয় আমার কাছে আয় তো। তোর নামটা একদম ভুলে গেছি বাবা।
0: আমার ডাক নাম রসু।
2: হ্যাঁ, ডাক নাম রসু আর ভালো নাম হলে গিয়ে রসিকলাল। তা এগো বৌমা, কদিন ধরে তো রতনের দেখা পাচ্ছি না, গেল কোথায়?
0: মা, রসু দাদাকে আমি কি বলে ডাকবো?
3: ও মা, ডেকেই তো ফেলেছিস, আমি আবার বলবো কি?
0: এদিকে এসো না রসু দাদা, মেয়েকে ঘুম পাড়িয়ে তোমার সঙ্গে গল্প করব। এসো না,
3: চলো।
2: বেচারা ছেলেটা দুষ্টি শুদ্ধকে হারিয়ে এই শহরে এসেছে, আবার বোধহয় নিজেই হারিয়ে যেতে। আয় আয় রে, কদিনই বড় মায়া পড়ে গেছে। আমার জন্য দু ফোঁটা চোখের জল ফেলার তো কেউ ছিল না। ও মনে হয় এবারে
3: রসুরে প্রথম দিন থেকে মনে হয়েছিল ওর বুকের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে আছে।
2: আমাদের মতো অভাগাদের যত কষ্টই থাক বৌমা, সব বুকের আড়ালে লুকিয়ে রাখতে হয়, বাইরে বার করে আনতে নেই, তাতে কষ্ট বাড়ে বই কমে না। রতনকে বলো আমি এসেছিলাম।
3: হ্যাঁ হ্যাঁ বলবো কাকা, শ্যামবাজারের কাছে একটা নতুন কাজ ধরেছে, অনেক সকালে যেতে হয়, ফিরতে ফিরতে সেই রাত্রির কিছু দরকার থাকলে রাত্রিরে আপনার কাছে পাঠিয়ে দেবো। কোন
2: না না, তেমন কোনো দরকার নেই।
3: এখন কোথায় যাচ্ছেন কাকা?
2: এই অল্প কটা ফুল আনতে যাবো, কাল ঝড় জলের জন্য বেচাকেনা তো তেমন হয়নি, ফুল কিছু রয়ে গেছে।
3: তাহলে রসি এখন এখানে থাক।
2: হ্যাঁ থাক,
3: পরে
2: হ্যাঁ ফিরবা।

0: পথে নাই, আমি নিয়ে যাব কোন
1: দাদু।
0: হ্যাঁ তুই এখানে থাক, আমি একবার ঘুরে আসি, হ্যাঁ পরে এসে নিয়ে যাব। এই ও বাবা, পেট ভরে কিছু খেলিনি মনে হলো, কি হয়েছে রে রসিক? ও বাবা, ওরা কিছু বলেছিল? কি কি রে?
1: শুভর মা বলতেছিল, রসু তোর ইচ্ছে হলে আমারে মা বলে ডাকবি। আমার বাবা, দাদা, বৌদি, টুসকি, ওরাও কি কোথাও বসি আমার মতো করে খাবার খেতেছে নাকি? ভাসতি ভাসতি আমার সমান আদারে সিঁড়ি গেছে। বলো না দাদু। ও দাদু,
0: বলবো বলবো বলবো, পরে বলবো পরে বলবো। খাদিস খাদিস নি খাদিস নি দাদি, নিচে যখন ফিরে এসেছিস আবার লড়তে হবে, বুঝলি না বাবা? লড়তে হবে, মানুষ তো মানুষকে লড়তে হয়। হ্যাঁ আয় চল আমার সঙ্গে চল। এখানে অনেকক্ষণ গাড়ি দাঁড়ায় বুঝলি, ওই যে লাল আলো, আলো নিভলেই গাড়ি চলবে। এই গাড়ির পাশে পাশে আবার একটু পাশ গলিয়ে যেরকম যেরকম যেতে পারবি যাবি, তবে খুব সাবধানে, বুঝছ? খুব সাবধানে। কিন্তু ওই কি বুঝলি না, কথা বলবি, পয়সা নিবি, ফুল দিবি, ব্যাস মিটে গেল। কিন্তু সব সময় খেয়াল রাখবি ওই লাল আলোর দিকে, হ্যাঁ ওইটা দেখবি। কেমন?
1: বুঝিসি গো বুঝিসি, আর বলতে হবে নি, আমি এপেশ থেকে ফাঁক গইলে ঠিক চলি যাব। তুমি রাস্তার ওপারে আগে থেকে চলি যাও তো দাদু।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে।
1: ফুল নেবেন বাবু? টাটকা ফুল নেবেন নাকি দিদিমণি? মাঠান, স্বর্ণ চাঁপা, গোলাপ, বেলপুরির মালা নেবেন নাকি? ও দিদিমণি মাঠান গো, নেবেন নাকি গো? এই দেখেন কত ফুল, চাঁপা, গোলাপ, ও মাঠান। আপনার হলো গে 10 টাকা। দেন দেন বাবু দেন।

0: কৌশিক
1: দাদু,
0: এই যে জায়গাটা, এটারে বলে ধম্মতলা।
1: ধম্মতলা মানে?
0: ধম্মতলা মানে হলো গিয়ে এখানে যতই অধম্য করো, অন্যায় করো, পাপ করো, সাত খুন পাপ, দিনের বেলা একদিন এই পুরো চত্বরটা ধরে ঘুরে নিয়ে যাব। পা রাখা ধায় তখন।
1: ও, তবে বুঝি এখানে মানুষে উড়ে চলে?
0: তাই বটে, তাই বটে। দেখবি কোন এটা কি বাবা, উঁচু খাসি কেন?
1: দাদু, একটা কথা বলবো, রাগ করবে নি বলো?
0: আরে তুই বলেই দেখ না।
1: এই একটা গোলাপ পুরি সুবুর মেয়ের জন্য।
2: বাবা, এই ব্যাপারটা কি ফুল দাদা, এমন হাসি তো তোমার মুখে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না। কি রেকর্ড বিক্রি বাটা হয়েছে বুঝি?
0: তা হয়েছে বটে, তবে হাসিটা
2: কি
1: বলো না, বলো না দাদা,
2: কি বলবে না, কি বলবে না, কি
0: বলবে না,
2: বলবে না,
0: বলবো না।

0: দাদু ও দাদু, ওদিক ঘুরে দোকান থেকে একেবারে খাবার নিয়ে আসবো, পয়সা তো আমার কাছেই রয়েছে।
1: তা নিয়ে আয় তো, শোন টাকা পয়সা একটু সামলে বাবা, চারপাশ ভালো করে দেখে রাস্তা পার হবি। হ্যাঁ এই একদম তাড়াহুড়ো করবি নি।
0: হ্যাঁ গো দাদু, তুমি তো একটা দোকান বাই নিনে পয়সা কেনা করতে পারতে, তা না খোঁড়া পানে।
2: বেশ বলেছিস বাবা, তুই তো তবু তোর বাবা মা দাদা বৌদি ছোট বোন সকলের চোখের দেখাটুকু অন্তত দেখে তারপরে হারিয়ে ফেলেছিস, তাই না হয় পথে আজ তোর আশ্রয়। আমি তো যাকে বলে সত্যিকারের অনাথ, বোধহয় মনে হয় আমার যে আমি বোধহয় রাস্তাতেই জন্মালাম, রাস্তাতে জন্মেছি, রাস্তাতেই বড় হয়েছি, রাস্তাতেই বুড়ো হলাম, এখন এই রাস্তা থেকেই বোধহয় দুনিয়া ছেড়ে আমায় একদিন
0: দাদু
2: রাস্তা থেকে কুড়িয়ে যারা আমাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বাঁচালো বড় করলো, তাদেরই তো মা বাবা বলে চিনতুম ডাকতুম, একদিন একদিন তারাও কোথায় চলে গেল এই শহরের ভিড়ের মাঝখান থেকে মিলিয়ে, তারপর কত কি যে ঘটে গেল বাবা মার।
0: দাদু তোমার এই পাটা কেটে গেল কি করে গো?
2: কেটে গেল নয় বাপ, লরির ধাক্কা খেলু, তারপর আর হুঁশ নেই, হাসপাতাল থেকে বেরিয়ে আসবার সময় দেখলু ডাক্তারবাবুরা হাঁটু থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে, তা নইলে নাকি বাঁচতুম না। বাপ যেন বাঁচা, এইরকম বাঁচাটা আমার খুব দরকার ছিল।
0: ছিলই তো, না হলে আমার কি দশা হতো? তারপর কি করলে দাদু?
2: কি করলুম, করলুম পেটের দানা পানি জোগাড় করতে রাস্তায় রাস্তায় লোকের সামনে ভিক্ষের হাত বাড়ালুম, কত লোকে তখন কত কথা, এই বুকের মধ্যে থেকে কেমন যেন লজ্জা এসে ধাক্কা মারতে লাগলো, আমি ও ভিক্ষে করা ছেড়ে দিলাম, বুঝলি, ভিক্ষে করা ছেড়ে দিলাম। কতদিন তারপর আমি উপোস করে থেকেছি, তারপর তারপর তারপর একজন বললে যে এই রেশের বই বিক্রি করবি, রেশের বই, বললাম করবো। বেশি রোজগারের লোভ করতে গিয়ে শেষে একদিন পুলিশের খপ্পরে, ও ই বেধড়ক পিটুনি রে বাপ।
0: পুলিশ তোমাকে মারলে দাদু?
2: কেন মারবে না বল, খারাপ কাজ করলে মারবে না?
0: পুরিয়া পাচার বুঝি খারাপ কাজ?
2: খুব খারাপ, খুব খারাপ দাদু, খুব খারাপ।
0: তারপর কি হলো?
2: তারপর একদিন ওই জগন্নাথের সঙ্গে পথে আলাপ হলো, সে আমার সব কথা শুনে আমায় নিয়ে গেল ওই গাড়ি বারান্দার নিচে, ও যে থাকবার জায়গা করে দিলে, ফুল বিক্রি করার জন্য টাকা দিলে, সেই থেকে।
0: আচ্ছা দাদু, জগন্নাথ কাকা কি করে গো? ওরকে কেউ নেই।
2: ও বোধহয় তোর আমার চেয়েও পোড়া কপালে, আর একদিন বলবো ওর কথা। আর একদিন জগন্নাথ এখন কোলে মার্কেটে ভ্যান রিক্সা চালায়, চল এসে পড়েছি চল।
0: চলো দাদু, দাদু দাদু তুমি তুমি ওদিক মানে যাও, রাস্তায় একদম নেমনি কিন্তু, সাবধানে যাবে। গোলাপ চাঁপা জুঁই ফুল নেবেন নাকি মাঠান অতিথিমণি?

0: রজনী ঋষি কাছে অমাঠান নেবেন নাকি? চাপা জুই রজনী ঋষিক
1: নেবে কা খোকা?
0: এই যে এই যে মাঠান।
1: চাপার তোরা কত রে?
0: 10 টাকা গো। এই নেন মা।
2: এই এই এদিকে আয় তো।
0: হ্যাঁ।
2: আরে ভাই তোর গোলাপ কত করে রে?
0: একে এক থোকা 5 টাকা, 3 থোকা 10।
2: 3 থোকা 10। আরে দে তিনটি।
0: গোলাপ জুঁইয়ের গোড়ে মালা আছে, স্বর্ণ চাঁপার তোড়া আছে, সব আছে মা, সব আছে।
1: তোর কাছে যা যা যত ফুল মালা আছে আজ সব দিয়ে দে।
0: সব?
1: হ্যাঁ হ্যাঁ সব। আজ যে দিদি ভাইয়ের জন্মদিন।
0: জন্মদিন? জন্মদিন কি মা?
1: পরে বলবো। তা হ্যাঁ রে, তোর দাদুকে জিজ্ঞেস করেছিলি আমাদের বাড়িতে কাজ করবি, লেখাপড়া করবি কি না?
0: একদম ভুলে গেছি মা, কাল ঠিক বলবো, ঠিক বলবো কাল।
1: ঠিক বলিস।
0: হ্যাঁ হ্যাঁ।
1: ধর টাকাটা।
0: হ্যাঁ হ্যাঁ।
1: সাবধানে রাখিস।
0: হ্যাঁ মা।

0: আরে রসিক
1: দাদু,
0: মা ঠাকুরুন তুই 100 টাকা দিলি, দাম তো মোটে
1: কি জানি, তা কালকে বলবো দাদু, বললে না তো
0: ওই যাবার কথা। হ্যাঁ ভালোই তো, ভালোই তো, বড় লোকের বাড়ি যাবি, থাকবি, ভালো খাবি দাবি, লেখাপড়া শিখে ভদ্র লোকের মতো।
1: দাদু তোমার সেরিয়ে আমি কোথাও যাবো না, কোথাও যাবো না তোমার সেরিয়ে।

0: যখন না আরে কি হলো বলো তো,
1: সামনের বাড়িটা একেবারে ভেঙে পড়েছে গো দাদা।
0: ও
2: সবুদের কি হবে গো দাদু?
0: চারদিক তো অন্ধকার হয়ে গেল, কিছু তো ঠাউর করতে পারছি না। এই এই তুই অন্ধকারে কোথায় যাচ্ছিস? চাপা পড়ে গেলে তুই কি তাদের বাঁচাতে পারবি? এত পানির জলে বাবা দাদা বৌদি তুষ্কি সব ভেসে গেল, পেরেছিলি তাদের বাঁচাতে? জগন্নাথ
1: দাদা,
0: সকালবেলা ছেলেটা কোথায় গেল বলো দিনি?
1: বোধ হয় ওপারেই গেছে। আমি আমি দেখছি দাদা।
0: দেখো দেখো,
3: ওদিকে কোথায় যাচ্ছিস? সরে যা, ভাগ ভাগ আসে শিগগিরই, সরে বলছি। এই এই উপরে বারান্দাটা ঘুরি ভেঙে পড়বে, পালিয়ায় পালিয়ায় বলছি।
2: অশুভ শুভ এনে এনে ধরবে শুভ।
4: দাদা
2: সে কি রসু তুই? সারা গায়ে ধুলো কাদা, কেন বাবা কেন বিপদ মাথা নিয়ে ওখানে গেলি? তোরে পুলিশ মারেনি তো?
4: না গো না মারেনি। শুভ রে শুভ আমি যাই, দাদু জগন্নাথ কাকা ওরা হয়তো আমায় খুঁজতে লেগেছে, পরে আসবো রে শুভ আমি যাই।
5: আহা মেয়ের আমার কত লেগেছে, কোথায় লেগেছে মা? আহা

0: দাদু।
1: রসিক, রসিক, আজ আমি তাড়াতাড়ি ফিরবো বুঝলি দাদু।
0: আচ্ছা দাদু, শুভরা খুব বেঁচে গেছে, কি বলো গো?
1: হ্যাঁ, আরো দুঃখ কষ্ট ভোগ করতে হবে বলে বেঁচে রইল। আমি ওদিকটায় যাচ্ছি, মা ঠাকুরিনীর সঙ্গে যদি দেখা হয় কে জানে।
0: স্বর্ণ সাপা গোলাপের তোড়া আছে গো, রজনীর ইষ্টিক আছে, জুয়ের গোড়ে মালা আছে, মা ঠাকুর নেবে গো।
2: কি হলো রসিক দাদা, মুখটা এমন ভার ভার কেন?
0: শুভুদের কাউরে খুঁজে পেলুম নি গো, পুলিশ বাবু বললে ওখানে যারা ছিল সবাই চলে গেছে, কোথায় কেউ জানে না।
1: ভূত যাদের শেষ আশ্রয়, ভূত তাদের সামনে কখনো ফুরোয় না বাপ, হয় এখানে নয় সেখানে।
0: তাহলে
1: পথ চলতে চলতে যদি কখনো হঠাৎ
0: দেখা হতে পারে,
1: না হওয়াটাই সম্ভব, তবে থাকো কথা, আজকের গোলাপের কুঁড়িটা কি করলি?
0: সুরা যেখানে ছিল সেই ভাঙা সুরা জঞ্জালের মধ্যে উঠে দেনু। Ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha

0: পথের শেষ কোথায় নাটকটি শেষ হল। রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, অভিনয় করেছেন রসিকের বাবা সুনীল চট্টোপাধ্যায়, রসিকের দাদা ভবতোষ দাস, পুলিশ মনতোষ রায়, মহিলা বেলা চক্রবর্তী, শুভ দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়, শুভুর মা শিপ্রা ঘোষ, পারুল বিদিশা মাইতি, রসিক রাতুলা বসু, জগন্নাথ বিপ্লব কেতন চক্রবর্তী এবং বৃদ্ধের ভূমিকায় শ্যামল ঘোষ। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা রামজীবন মিত্র।
1: এতক্ষণ শুনছিলেন নাটক পথের শেষ কোথায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক এবং ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর্যুপরি হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারত টেক্স হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ উদ্যোগ। চলতি বছর 60,000-এরও বেশি ক্রেতা এবং 130টি দেশের প্রদর্শক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারাও এখানে যোগ দিয়েছেন।
1: দুনিয়াকে 130 দেশো সে উপর বায়ার আয়া অভি মোদী জি নে 56 দেশো সে FTA হো রাহা কুছে হো গয়া হ্যা কুছে বাকি ইয়ে বাতাতা হ্যা কি আজ 60,000 সে উপর এক্সিবিটর আয়ে আর সবসে বড়ি খাসিয়ত হ্যা ইস এক্সপো মে 90% MSME আয়ে। মে উম্মীদ কর রাহা হুঁ কি ইস বার জো বায়ার আ রহে হ্যায় ইয়ে সারে দুনিয়াকে রেকর্ড কো তোড়েগে।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিভিন্ন রাজ্যের বস্ত্রমন্ত্রীরাও। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি, বিনিয়োগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এখানে তুলে ধরা হচ্ছে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে ব্রিটেনের বাজারে রপ্তানিযোগ্য প্রায় সব ভারতীয় পণ্যের ক্ষেত্রে কোন শুল্ক লাগবে না। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুদেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হল এই চুক্তি। 2021 সালের মে মাসে উন্নত বাণিজ্য অংশীদারিত্ব এবং ভারত ব্রিটেন রূপরেখা 2030 গ্রহণের মাধ্যমে এই চুক্তির ভিত তৈরি হয়। এর লক্ষ্য ছিল 2030 সালের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন বিশ্বের মধ্যে সুসংহত, স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে ভারতের যাত্রাপথের একটি বড় পদক্ষেপ। এর ফলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর 70%, সামুদ্রিক পণ্যের ওপর 21% বেশি, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশের ওপর প্রায় 18%, জুতো ও অন্যান্য চামড়াজাতীয় পণ্যের ওপর 16% পর্যন্ত এবং বস্ত্র ও পোশাকের ওপর প্রায় 12% শুল্ক শূন্যে নেমে আসবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট

0: নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টেগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
1: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, তারা আবু মুসা, বন্দর আব্বাস, বুশাহার, চাবাহার, জাস্ক এবং কোনারকের ওপর ইরানি তটরক্ষী বাহিনীকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন আক্রমণ চালিয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর স্বীকার করেনি। সেন্টকম আরও বলেছে, ইরানি বাহিনীর সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার জন্যই নতুন করে তাদের এই আক্রমণ। ইরানও পাল্টা বাহরাইন, জর্ডনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাবার সময় আমির শাহের দুটি ট্যাঙ্কারে তেহরান হামলা চালালে একজন নৌসেনা নিহত এবং অন্য আটজন জখম হন। আমির শাহের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ট্যাঙ্কার দুটির ওপর ইরানি হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ছজন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। জর্ডনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের চারটি ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে পেরেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পিকাক্স পাহাড়ে ইরানের সম্ভাব্য পরমাণু শক্তি কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান সেখানে পরমাণু শক্তি ব্যবহার করে অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমী গোয়েন্দাদের অনুমান। এর আগে গতকাল ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানি পণ্যবাহী জাহাজ গেলে মার্কিন যুক্তরাষ্ট্র 20% শুল্ক আদায় করবে। এই অবরোধ শুধুমাত্র ইরানি জাহাজ বা ইরানের সঙ্গে ব্যবসাকারী জাহাজগুলির ওপর প্রযোজ্য হবে। তবে ইরান এই মার্কিন উদ্যোগ ও দাবি খারিজ করে দিয়েছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা জানাতে সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ দোহা রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আধুনিক কাতার গঠনে আমির শেখ হামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ভারতের সঙ্গেও তার সম্পর্ক ছিল গভীর। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন বলে সমাজ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে এবং প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গাইনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। 2023-এর ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে, পাশাপাশি সেখানেই আয়োজিত হচ্ছে দিব্য কলা মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামোন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে, ডিজি কারা নটরাজন রমেশবাবুকে রাজ্য সিআইডির ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের লাতেহার জেলার চান্দওয়া থানা এলাকা থেকে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, 2019 সালে 22 নভেম্বর চান্দওয়ার লুকুইয়া মোড়ের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় গঞ্জু ছিল মূল অভিযুক্ত। ওই ঘটনায় 4 পুলিশকর্মী নিহত হয়েছিলেন। ব্যাংককের একটি মিউজিক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 30। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আহত 70 জনেরও বেশি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে 24 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ এবং বাড়তি নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। রথযাত্রার প্রাক্কালে আজ ওড়িশার পুরী, হুগলির মাহেশ সহ বিভিন্ন স্থানে

0: টেক্স 2026 এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক ও ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। খবর শেষ হলো।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এখন বর্ষাকাল, তাই বৃষ্টি তো পড়ছেই। সাধারণ মানুষের কাছে বৃষ্টি অসহ্য, অসহনীয়, বিরক্তিকর। বৃষ্টি হলেও মুশকিল, না হলেও, তাই তো বৃষ্টিকে নিয়ে তাদের অভাব অভিযোগেরও শেষ নেই। কিন্তু কবি সাহিত্যিকদের কাছে বৃষ্টি অসাধারণ, অপরূপ, ভারী মিষ্টি, তাই তো গানে, গল্পে, কবিতায় বৃষ্টির নানা রূপ ধরা পড়ে বারবার। ভাবছেন শ্রাবণী হঠাৎ বৃষ্টি নিয়ে পড়ল কেন? আসলে এই যে সবসময় বৃষ্টি হচ্ছে, একটা ব্যবসা গরম, একটু যখন বৃষ্টি হচ্ছে তখন ভালো লাগছে, আর যখন হচ্ছে না তখন কেমন যেন লাগছে। বাংলা ব্যান্ডের গানে আজ থাকবো একটু বৃষ্টি নিয়ে। শুরুটা করা যাক ইস্টার্ন ব্লুজের বৃষ্টি দিয়ে।

আসলে অতিবৃষ্টিতে সবাই একটু উদ্বেগী থাকেন, তাই তো বিশ্বকবি আষাঢ় কবিতায় লিখেছে, নৌরে আজ তোরা যাসনি গো তোরা যাসনি ঘরের বাইরে। আবার দেখুন ডিঙা, সে গাইছে ঝিরিঝিরি বৃষ্টি, কি গাইছে একটু শুনে নিই।

রড স্টুয়ার্টের সেই গানটার কথা মনে পড়ে, হ্যাভ ইউ এভার সিন দ্য রেইন, কিংবা হিন্দি ছবি মঞ্জিলে সেই মন ছোঁয়া গানটা, রিমঝিমে গিরে সাওয়ন। তেমনি ভূমি এ বৃষ্টি দেখে বলছে, তুমি বৃষ্টি ভেজো না, ঠান্ডা লেগে যাবে। ভাবুন তো কি মুশকিল, বৃষ্টি যখন আসে না তখন বৃষ্টির জন্য আমরা হাহাকার করি, আবার বৃষ্টি এলে পরে তখন বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, তার জন্য আবার ভয় লাগে। শুনি ভূমির এই গানটি।

বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। এ বৃষ্টিকে তো খুব ছোট্টবেলায় ছড়ায় ডেকেছি আমরা, আই বৃষ্টি যে পে ধান দেব মেপে, কিংবা সেই রাইমস রেইন রেইন গো অ্যাওয়ে কাম এগেইন অ্যানাদার ডে। আসলে বৃষ্টিকে আমরা নিজেদের প্রয়োজনে কখনো কাছে ডেকেছি, আবার কখনো বা দূরে ঠেলে দিয়েছি। তবে বৃষ্টি কিন্তু কিচ্ছু মনে করে, সে নিজের খেয়ালেই চলেছে, তাই তো বৃষ্টি এত মিষ্টি। যেতে যেতে শুনে নি কায়ার এই গানটা।

এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন মিড ডে নিউজ।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময়ে বিকেল 3:30 হয়ে 24 সেকেন্ড, বাংলাদেশ সময় বিকেল 4:34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মূলত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের দেখা মিলতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন 76%। গত 14/7/2026 সকাল 11:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 55.4 মিলিমিটার। এবারে আরও একটি খবর জানাই আপনাদের। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা। এলোমেলো হাওয়ার গতিবেগ 35 থেকে 45 কিলোমিটার ঘন্টায়, যা সর্বোচ্চ 55 কিলোমিটার ঘন্টা বেগে বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর, যার প্রভাবে আগামী 15/7/2026 থেকে 18/7/2026 পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এখন আকাশবাণী মৈত্রীতে আপনারা যে যে অনুষ্ঠান শুনবেন সেই অনুষ্ঠান দ্বিতীয় অধিবেশনে আপনাদের জানিয়ে দিই। ভারতীয় সময় দুপুর 3:35 অনুরোধের আসর, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় মন নিয়ে উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 অন্বেষা। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ ও প্রতিরোধ, এই বিষয়ে ডক্টর ইন্দ্রনীল সামন্ত সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন ইমিউনিটির অভাবে কি কি লক্ষণ দেখা যায়, এই বিষয়ে কথিকা বলবেন ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। 7:00 যুববাণীর অনুষ্ঠান, যুববাণী থেকে অনাদি অতীত, উপস্থাপনায় সৃজনী পাল। 7:45 কবিকণ্ঠে কবি সুদেশনা মৈত্রের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনায় সেহনাজ আব্দুল রব, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা রায়, শুনবেন প্রথম পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সিদ্ধার্থ মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, কলম ও মেরামতকারী, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, রাগ চন্দ্রকৌন্স, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন গৌতম চক্রবর্তী এবং শিল্পীকে হারমোনিয়ামে সাহায্য করেছেন কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে সমাপ্তি। শুনলেন
আকাশবাণী মৈত্রীতে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠানের খবর আজ দ্বিতীয় অধিবেশনে। এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে আপনারা যে গান অনুরোধ করেন আমরা চেষ্টা করি সেই গান আপনাদের শোনানোর। আজ অনুরোধের আসরের শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। প্রথমে যে গানটি আপনাদের শোনাব সে গানটির অনুরোধ করেছেন চন্দন কুমার রায়, রাজশ্রী রায়, খানাকুল হুগলি থেকে। আপনাদের অনুরোধে শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।

পরের গানটি অনুরোধ করেছেন অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি, ভট্টাচার্য, গুপ্তিপাড়া জেলা হুগলি থেকে। আপনাদের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

পরের গানটি অনুরোধ করেছেন হরিহর মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনার থানা কলকাতা লেদার কমপ্লেক্স পোস্ট ভোজেরহাট গ্রাম উষাপাড়া, এখান থেকে যে গানটি অনুরোধ করেছেন সে গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

পরের গানটির অনুরোধ করেছেন গুরুপ্রসাদ মিশ্র, রত্না মিশ্র, তনুশ্রী মিশ্র, অনুরাগ মিশ্র, অর্ঘ্য মিশ্র, অর্ণাংশ মিশ্র, সুপর্ণা মিশ্র, কালনা পূর্ব বর্ধমান থেকে। আপনার অনুরোধে এই গানটি।

এরপরে কিশোর কুমারের কণ্ঠে আরও একটি গানের অনুরোধ। এই গানটির অনুরোধ করেছেন অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘড়া, দেবব্রত ব্যানার্জি, সৌমিক সঞ্জীব ভৌমিক, শিবনাথ দে, অমর ব্যানার্জি, স্বপন চক্রবর্তী এবং স্বপন সরকার, মীরছোবা শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে। আপনাদের গানের অনুরোধে এই গানটি।

মেহেদি হাসান মামুন, নার্গিস পারভিন এবং আজিজ খাঁ জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের অনুরোধে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসর। এই অনুরোধের আসরে আপনারা অনুরোধ করেন, যে গান অনুরোধ করেন সে গান আমরা শোনাবার চেষ্টা করি। তো প্রতি সপ্তাহে আমরা পাঁচ দিন করে আপনাদের যে গানের অনুরোধের কথা বলি, আপনারা অসংখ্য গানের অনুরোধ করেন, সেখান থেকে চয়ন করে কিছু গান আপনাদের শোনাবার চেষ্টা করি। অনুরোধের আসর আজ এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মহিলাদের আসর।
3: এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় শোভা মুখোপাধ্যায়।

0: নমস্কার, আমি শোভা মুখোপাধ্যায়। আজ মহিলাদের আসরে আপনাদের সঙ্গে। আমার দুই বাংলার বন্ধুরা কেমন আছেন আপনারা? জীবন কিন্তু চলেছে তার নিজের গতিতে, আর আমরাও সমান তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। আজ মহিলাদের আসরে বিষয় মন নিয়ে, আর আজ মন নিয়েতে কথা হবে এমন একটি বিষয় নিয়ে যে বিষয় কিন্তু আমাদের প্রত্যেকে কোনো না কোনো সময় পেরিয়ে আসতে হয়েছে। বিষয়টি পোস্ট পার্টাম ডিপ্রেশন। আজ অতিথি হিসেবে রয়েছেন সাইকোলজিস্ট অন্তরা বড়ুয়া। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে।
1: থ্যাংক ইউ ভেরি মাচ।
0: আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, পোস্ট পার্টাম ডিপ্রেশন, সেই নিয়ে কথা হবে। তাই প্রথমেই আপনার থেকে জেনে নিতে চাইব যে পোস্ট পার্টাম ডিপ্রেশন বলতে আমরা কি বুঝি।
1: আচ্ছা, এটা একটা ধরনের আর কি ডিপ্রেশন ডিসঅর্ডার। মূলত দেখতে পাওয়া যায় যে বাচ্চা হওয়ার পর এই ডিপ্রেশনটা হয়, মানে প্রচন্ড রকম একটা স্যাডনেস, ইরিটেবিলিটি, এই সমস্ত জিনিসগুলো বাচ্চা হওয়ার পরে মায়েদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর যদি আপনি কারণ এর বলেন, তাহলে হচ্ছে বাচ্চা সারাক্ষণ ধরে আগলে রাখার যে ফাটিগ, একটা প্রচন্ড রকম ক্লান্ত।

0: কিছু কিছু বাচ্চা তো এরকমও থাকে যারা মা ছাড়া কিছুই বোঝে না, অন্য কারোর কাছে যেতে চায় না, তো ফলে মা না একেবারে এই সময়টাতে কোনো রকম ফ্রি টাইম পায় না। ঘুমের অসুবিধা, বাচ্চাকে ফিড করানো, এগুলো তো রয়েছে, সেই সাথে একটা প্রচন্ড একটা হরমোনাল রোলার কোস্টার এটার মধ্যে দিয়ে মা যায়। মানে স্লিপিং ব্যাপারটা যেটা নর্মালি আমরা ঘুমাই সেটা হচ্ছে না, যেটা নর্মাল ইটিং সেই জায়গাটা থেকে তো মা অনেকটা মানে সবকিছু কম্প্রোমাইজ করে, তো এক্ষেত্রে মানে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়, তো এক্ষেত্রে না মানে এই ধরনের ডিপ্রেশনটা আসে। আর যদি মায়ের আর কি প্রিভিয়াস কোনো ডিপ্রেশনের হিস্ট্রি থেকে থাকে তাহলে তো এই চান্সটা মানে রেকারেন্সের চান্সটা আরো অনেক বেড়ে যায়।
1: ডিপ্রেশন, যেটা পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা বাচ্চা হওয়ার সময় থেকে শুরু হয় এবং সেটা ঠিক কত দিন ধরে চলতে পারে?
0: এমনিতে বাচ্চা হওয়ার আগে তো স্বাভাবিকভাবেই ধরুন একটা প্রচন্ড রকম যে ফিমেল হরমোন গুলো বাচ্চা হওয়ার জন্য যে আর কি প্রচন্ড রকম ভাবে অ্যাক্টিভ রয়েছে, সেটা তো অটোমেটিক্যালি বাচ্চা হয়ে যাওয়ার পরে শাট ডাউন হয়, তো সেই যার ফলে গর্ভাবস্থা থাকাকালীন মানে সাডেন ড্রপটা গর্ভাবস্থা থাকাকালীন হয় না, রিপ্রোডাক্টিভ হরমোন গুলো সাডেন ড্রপটা হয় বাচ্চাটা হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, বাচ্চাটা হয়ে যাওয়ার আগে তো স্বাভাবিকভাবে একটা প্রচন্ড শারীরিক অস্থিরতা একটা থাকে, মানে একটা প্রচন্ড অস্বস্তি অস্থিরতা এই জিনিসগুলো থাকে, কিন্তু মূলত এটা দেখতে পাওয়া যায় যে বাচ্চাটা হওয়ার পর এবং যখন আর কি মা নিজের জন্য কোনো রকম কোনো সময় পাচ্ছে না, সারাক্ষণ বাচ্চাকে আগলে তার দিন যাপন চলছে এবং তার যে ধরুন শারীরিক কষ্ট, এই সময় তো একটা প্রচন্ড রকম শারীরিক কষ্ট হয়, সেই শারীরিক কষ্টটা ভাগ করে নেওয়ার কেউ নেই, কিন্তু যে মানসিক কষ্ট সেই মানসিক কষ্টটাও যখন সে কারোর সাথে শেয়ার করতে পারে না, তখনই কিন্তু মূলত এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। ব্যাপারটা কি জানেন তো, মায়ের উপর খবরদারি করার অনেক লোক এই সময় চলে আসে, পাড়া প্রতিবেশী বাচ্চাকে দেখতে আসছে, আত্মীয় স্বজন বাচ্চাকে দেখতে আসছে, তারা এসে বলছে, মাকে অ্যাডভাইস করছে, এই তোর মেয়ে বা ছেলে মুখ দিয়ে দেখ দই তুলছে, ওকে ঠিক করে বার্ব করাস নি, ওকে এইভাবে বসিয়ে খাওয়াবি, ওইভাবে ধরবি, এইভাবে। মাও তো নতুন মা হয়েছে, তারও তো একটা নতুন এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে সে যাচ্ছে, তো এবার এই খবরদারিটা না করে যদি সে নিজে কিছুক্ষণ বাচ্চাটাকে খানিকটা হলেও ধরে, 1/2 ঘন্টা 1 ঘন্টার জন্য মাকে একটু রিলিফ দেয়, সেটা কিন্তু বরং অনেক বেশি কার্যকরী হবে, যে মা একটু মি টাইম পাচ্ছে। চলে কতদিন সেটা যদি আপনি বলেন, তো এটা যদি ধরুন প্রথমেই ব্যাপারটা ঠিক হয়ে যায়, বাচ্চাটা যখন হচ্ছে বা মানে যখন ডাক্তার এটা আর কি ডিক্লেয়ার করে প্রেগনেন্সিটা, তখন থেকে যদি একটা প্রপার ট্রিটমেন্ট কাউন্সিলরের কাছে গিয়ে মানে কাউন্সিলিং সেশনস, মানে যে মা হবে সে এবং তার সাথে তার পার্টনার হাজবেন্ড এবং মা হওয়ার পরে মা যেখানে থাকবে সেখানে যে দাদু দিদার কাছে থাকুক বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে, তারাও যদি একটুখানি প্রথম থেকে যে কি কি সমস্যার সম্মুখীন তারা হতে পারে সদ্য হয়ে মানে বাচ্চাটা আসলে বলে সদ্যজাতের সাথে, তো সেইটার জন্য যদি একটু তারা মেন্টালি প্রিপেয়ার থাকেন এবং নিজেদের কোপিং মেকানিজমটাকে ইউজ করেন, মানে সেটা কিভাবে ইউজ করবেন সেটা যদি প্রফেশনালি একটুখানি জানেন, তাহলে না বাচ্চা হওয়ার পরের এই সমস্যাগুলোকে আটকানো যায়। আর কতদিন চলে মানে স্ট্রেস নিয়ে এসেছে, PTSD যেটাকে বলে, এই PTSD যেটা নিয়ে যখন কেউ আসে তখনও দেখা যায় সে কিন্তু ওই লুপের মধ্যে, যে যখন আমার বাচ্চা হয়েছিল আমার শাশুড়ি তখন আমাকে এই বলেছিল, এটা খেতে দেয়নি, তো ওই জায়গাটা থেকে না বেরোতে পারে না, মানে একটা জিনিস আরেকটা জিনিসের উপরে ওভারল্যাপ করে। যে কোনো মেন্টাল হেলথ প্রবলেমের ক্ষেত্রেই এই ব্যাপারটা থাকে, যে কোনো একটা জিনিস কিন্তু আরেকটা জিনিসের সাথে সংযুক্ত, তো এক্ষেত্রেও তাই যে এটার ওইভাবে স্প্যানটা যে কতদিনে সারবে বা কতদিনে এটা হঠাৎ করে দেখা যাবে সেটা কিন্তু ওইভাবে বলাটা যায় না। কারোর 2 মাস পর থেকেও দেখা যায়, কারোর 6 মাস পর থেকেও দেখা যায়, কেউ আবার অফিস জয়েন করলো বা নর্মাল লাইফের মধ্যে একটু একটু করে চলে গেল, তাতে দেখা গেল 3 বছরের মধ্যে ব্যাপারটা ঠিক হয়ে গেল, কিন্তু হ্যাঁ সবার প্রথমে যেটা হয় বাচ্চাটা হওয়ার পরে যেহেতু ওই হরমোনাল রোলার কোস্টারটা চলে এবং বাচ্চাটার সাথে ধরুন ফিডিং, বাচ্চাটার একটা একটা প্রচন্ড রকম ধরুন একটা স্লিপের একটা প্রবলেম সেই সময়টা চলে, এন্ডলেস ওয়াশিং, এই ব্যাপারগুলো যখন চলছে সারাক্ষণ কাচাকাচি, তারপরে ধরুন হাইপার ব্রেন ভিজিল।

0: পেরেন্টস, মানে সারাক্ষণ মায়ের একটা ফোকাস বা অ্যাওয়ারনেস বাচ্চাটাকে নিয়ে, তখন কিন্তু এই ব্যাপারটা একদম শুরুতেই দেখতে পাওয়া যায়। মেইন ব্যাপারটা হচ্ছে কোপিং মেকানিজমটার উপর ডিপেন্ড করছে। আর এই কোপিং মেকানিজমটাকে যদি প্রথম থেকে ঠিক করে নেওয়া যায় যে বাচ্চা আসার পরে এই এই ধরনের সমস্যাগুলো হতে পারে, তারা যদি প্রথম থেকেই বাড়ির লোক, মা বাবা, মানে সদ্যজাতর মা বাবা আর কি, তারা যদি প্রথম থেকেই ব্যাপারটা সম্বন্ধে জানতে পারে, তাহলে কিন্তু অনেক উপকার হয় আর কি। মানে এই ধরনের সমস্যাটা অতটা বাড়াবাড়ি হয় না।
1: কাউকে দেখে তার আচরণে কিছু আমরা বুঝতে পারি যে না, এর সমস্যা কিছু দেখা দিচ্ছে।
0: বাচ্চাটা হয়েছে, অনেক সময় হয় যে মারা প্রচন্ড রকম স্যাডনেস এর মধ্যে চলে যায়, প্রচন্ড রকম স্ট্রেস এর মধ্যে চলে যায়, কেউ কেউ সারাদিন ধরে কাঁদছে। নিজের যে এই ফিজিক্যাল চেঞ্জ বলুন বা জবের জায়গায় একটা ইনসিকিউরিটি, কারণ সমস্ত কম্প্রোমাইজ তো মাকেই করতে হচ্ছে, সে কিন্তু এই জায়গাটাতে নিজের যে অভিযোগ গুলো সেইগুলোতে একটা শোনার, একটা ভেন্ট আউট করার জায়গা থাকে। তো সে যখন এবার সমস্যাগুলো, যেহেতু এক রাতে ঘুমাতে পারিনি, কোমরে ব্যথা, এগুলো তো একদিনে ব্যাপারটা যায় না, তো তখন স্বাভাবিকভাবে নিজের পছন্দের খাবার খেতে পারছি না, এই একই অভিযোগ গুলো যখন তারা বাড়ির লোককে করতে থাকে কন্টিনিউয়াসলি, তখন বাড়ির লোক যদি কিছু না জাস্ট শুনে ব্যাপারটাকে, তাহলেই অনেকটা না উপকার হয়। কিন্তু বাড়ির লোক যদি ওই সময়টাতে ডিসকার্ড করে, একই কথা রোজ রোজ বলছিস, আর কতবার বলবি, এবং এই ধরনের কথাগুলো যদি পার্টনারের কাছ থেকে আসে, সে যদি বলে যে দিদি বৌদি এরাও তো ম্যানেজ করেছে, তুমি কেন করতে পারছো না, সবার কিন্তু ইকিউ মানে ইমোশনাল কোশেন্ট সেটা কিন্তু সবার একই রকম হয় না, একই রকম থাকে না। তো এবার স্বাভাবিকভাবে যেটা অন্য লোক ম্যানেজ করতে পেরেছে, বা যেটা ধরুন আমাদের মা বাবার, মারা যেটা ম্যানেজ করতে পেরেছে, তখন তো কাজটা টেকনিক্যালি ডিভাইডই করা থাকতো যে বাইরেটা দেখবে বাবারা আর ঘর সংসার সামলাবে মারা। কিন্তু এখন মেয়েদেরকে সবকিছুই দেখতে হচ্ছে, তারা নিজেদের ক্যারিয়ারেও কনসেন্ট্রেট করছে, বাচ্চাকেও দেখছে, এদিকে বডি নিয়ে একটা শেমিং, সেটা কিন্তু পার্টনারের কাছ থেকে প্রচন্ড পরিমাণ আসে। সেটাই যদি ধরুন বডি শেম না করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবসময় যে ডাইরেক্ট বডি শেম করছে তা না, কিন্তু যে নর্মাল কনভার্সেশন, কাপল কনভার্সেশন, সেই কাপল কনভার্সেশনটা বন্ধ হয়ে যায়। এবার ধরুন কাপল কনভার্সেশনটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন নিজের যে ডিফর্ম, এন্টায়ার বডি যে ডিফর্ম, সেটা তো হয়, বিশ্ব সুন্দরীরও হয়েছে। তো এবার স্বাভাবিক ভাবে যখন মা হচ্ছে, সে তখন সেই যে ডিফর্মটা, সেইটাকে যদি অ্যাকনলেজ হয়, অ্যাকনলেজড হয় বাই পার্টনার, বাই হাজবেন্ড, এবং সে যদি বলে যে হ্যাঁ এটা একটু টেম্পোরারি ফেজ, এটা কিছুদিন বাদে ঠিক হয়ে যাবে, সে যদি ভ্যালিডেশন পায়, মা যদি ভ্যালিডেশন পায় তার হাজবেন্ডের কাছ থেকে, অ্যাপ্রিসিয়েশন পায়, একটা কনস্ট্যান্ট হাগ মানে ফ্রিকোয়েন্ট একটা হাগ, এবং মাকে যদি এটা আশ্বস্ত করা যায় যে হ্যাঁ তোমার যে সমস্যাটা হচ্ছে সেটা আমি শুনছি, তোমার তুমি যে জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা বোঝা বা এই কষ্টটা নেওয়া আমার সম্ভব না, কিন্তু আমি ইমোশনালি অ্যাভেলেবল তোমার জন্য, আমি ইমোশনালি অ্যাভেলেবল, এবং সেটা শুধু বলা, বারবার করে বলা না, মানে তাকে আশ্বস্ত করা বলে যে হ্যাঁ আমি ইমোশনালি অ্যাভেলেবল, তোমার যা বক্তব্য সেটা তুমি বলো। এবং যে লাভ ল্যাঙ্গুয়েজ, আমাদের তো প্রত্যেকেরই একটা লাভ ল্যাঙ্গুয়েজ আছে, কারোর ধরুন টাচটা লাভ ল্যাঙ্গুয়েজ, কারোর হাগটা লাভ ল্যাঙ্গুয়েজ, তো সেই লাভ ল্যাঙ্গুয়েজটা বুঝে তার সাথে তাকে তার হাতটা ধরে একটু বসা বা পাশে একটু বসা তাকে নিয়ে, বা ফ্রিকুয়েন্টলি মানে ফোরহেড কিস এটা, বা একটু বিকালবেলা, মানে বাচ্চাটা যখন 1-2 মাস হয়ে যায়, তখন একটু বিকালবেলা একটু চা কফি খেতে রাস্তা দিয়ে পাশে একসাথে হাত ধরে হাঁটা, এই জিনিসগুলো কিন্তু এই সমস্যাটা থেকে বের করতে প্রচন্ড রকম ভাবে হেল্প করে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে মা নিজেও বুঝতে পারছে না, কখনো সে গিল্টি ফিল করছে, কখনো সে কাঁদছে, কখনো সে বাচ্চাকেই মনে করছে যে বাচ্চাটাই হয়তো দায়ী, কিন্তু আবার বাচ্চাটাকে দায়ী করে সে নিজে আবার গিল্টে চলে যাচ্ছে, কারণ স্নেহ তো অপত্য, স্নেহটার মধ্যে তো কোনো রকম কোনো কি বলবো তার মধ্যে কোনো মিশ্রণ নেই, সে তো বাচ্চাটাকে স্নেহ করছে, ভালোবেসেছে, এবং সে নিজে চেয়েছে বাচ্চাটা আসুক। কিন্তু এই যে এই সমস্যাগুলো, এবং এই সমস্যাগুলো শোনার এবং বোঝার যখন লোক পায় না, তখন ওই কান্না, ইরিটেশন, খিটখিটে, এই ব্যাপারগুলো, রেগে যাওয়া, চিৎকার চেঁচামেচি করা, বিকট ভাবে ঝগড়া করা, এই ব্যাপারগুলো কিন্তু আসে, এবং এগুলো দেখে কিন্তু বোঝা যায় যে তার মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে। ওভারওয়েলমিং, এগুলো দেখে কিন্তু বোঝা যায় যে তার মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যদি সেটা কনসিয়াসলি বাড়ির লোক ইগনোর করে যে কেন এরকম করছিস, কেন এরকম বলছিস, আমরা

0: আমরাও তো মা হয়েছি, এই কথাটা যখন সদ্যোজাতর মা তার নিজের মায়ের কাছ থেকে শোনে, তো তখন অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসগুলো মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়।
1: ধরুন একজন ম্যারিড সিঙ্গেল মাদার, তার কি এর ক্ষেত্রে সমস্যা আরো অনেক বেশি?
0: যে ম্যারিড সিঙ্গেল মম একটা এমন কনসেপ্ট, এটা না মানে বাবারা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ভীষণ রকম ভাবে টাকাটা দিয়ে, মানে ধরুন বাচ্চাটাকে মানুষ করার জন্য তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগে। এবার যখন মা চাকরি করছে তখন মা কিন্তু সেই জায়গাটা নিজেরও যে একটা লাইফস্টাইল সেটাকে মেনটেন করছে। এবার যখন বাচ্চাটা সবে হলো, বাচ্চাটা দেখভাল করার জন্য মা কিন্তু মানে তার 100% দিচ্ছে, আর বাবারা কি করছে, শুধু বাচ্চাটা লালন পালন করার জন্য টাকাটা দিয়েই খালাস হয়ে যাচ্ছে। এবং মা যেহেতু নিজে এখন বেরিয়ে কাজ করতে পারছে না, তো অটোমেটিক্যালি বাবার এই ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেটার উপরে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ছে। আর যেহেতু বাবার এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটার উপর মা নির্ভরশীল হয়ে পড়ছে, আপনি মনে কর ভাবুন না যে আপনি যদি নিজে আপনার হাজবেন্ডের উপরে পুরোপুরি ভাবে মানে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ড করে চলেন, সে কিন্তু একটা না একটা জায়গায় আপার হ্যান্ড নেবেই, এটা হবেই, এটা মানে হতেই হবে, সে কিন্তু একটা না একটা জায়গায় আপার হ্যান্ড নেবেই। তো এই বিল পে করাটা ছাড়া বাবারা কিন্তু আর কিছু করছে না। আর মায়েদের কি করতে হচ্ছে, মায়েরা সমস্ত জায়গায় সমস্ত দায়িত্ব নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছে, সমস্ত রেসপন্সিবিলিটি নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছে। এক্ষেত্রে রিলেশনশিপ রিগার্ডিং একটা স্ট্রাগল সেটাও চলছে, আবার ধরুন ক্যারিয়ার স্ট্রাগল সেটাও চলছে, প্রাত্যহিক জীবনের যে স্ট্রাগল সেটাও চলছে, আবার যে বাচ্চাটাকে বড় করার যে স্ট্রাগল সেটাও কিন্তু মা একাই নিচ্ছে। কারণ ওই যে বললাম বিল পেটুকু শুধু বাবা করছে। একটা জাপানিজ, রিসেন্ট আমি একটা জায়গায় পড়ছিলাম যে একটা জাপানিজ কাপল কাপল সম্বন্ধে, এরা 22 বছর নিজেরা নিজেদের মধ্যে কোনো কনভার্সেশন করেনি, ঠিক আছে? প্রথম যখন বাচ্চাটা তাদের হয়, হাজবেন্ড কনভার্সেশন করা তার ওয়াইফের সাথে বন্ধ করে দেয়, এবং 22 বছর ধরে হাজবেন্ড ওয়াইফ দুজনেই একসাথে রয়েছে, বাচ্চাকে মানুষ করছে, এবং যে সাংসারিক প্রাত্যহিক কাজকর্ম তারা সব করছে, এবং প্রথম বাচ্চাটার পরে তাদের আরো দুটো বাচ্চা হয়, কিন্তু তারা কনভার্সেশন করে না। এবার যে বড় ছেলে সে ব্যাপারটাকে অবজার্ভ করে, অবজার্ভ করে মা বাবাকে কাউন্সেলিং সেশনের জন্য পাঠায়। সেখানে গিয়ে তার বাবা রিভিল করে যে এতদিন অব্দি তার মা আর কি, মায়ের কেন্দ্রবিন্দু ছিল তার হাজবেন্ড, ওয়াইফের কেন্দ্রবিন্দু ছিল তার হাজবেন্ড, কিন্তু যখনই সদ্যজাতটা আসে সদ্যজাতর কেয়ার করতে গিয়ে মায়ের যে এই সেন্টারটা আর কি, মানে ফোকাসের সেন্টারটা সেটা শিফট হয়ে যায় বাচ্চার ক্ষেত্রে, এটা না কাইন্ড অফ একটা জেলাসি বাবার মধ্যে ক্রিয়েট করে। মানে এখানে যে ভালোবাসা দায়িত্বের অভাব সেটা কিন্তু না, মায়ের প্রতিও ভালোবাসা রয়েছে, বাবার সন্তানের প্রতিও ভালোবাসা রয়েছে, কিন্তু ওই যে ব্যাপারটা সেটা কিন্তু বাবাটা বাবারা মেনে নিতে পারে না। মানে শুধু ধরুন মায়েদের তো হচ্ছেই, মানে মারাত্মক হচ্ছে, কিন্তু এটা মানে এটাও একটা পার্সপেক্টিভ যেখান থেকে কিন্তু ধরুন কি বলবো, মানে আমাদের দেশে তো ভীষণ পরিমাণ স্লিপ ডাইভোর্স দেখতে পাওয়া যায়। ওয়ান অফ দ্য মেইন রিজন মানে বিহাইন্ড দিস স্লিপ ডাইভোর্স কিরকম, মানে ডাইভোর্স আমাদের দেশে তুলনামূলক ভাবে রেট অনেক কম, আপনি যদি অন্য আনাদার ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে দেখেন সেখানে অনেক বেশি ডাইভোর্স হয়, কিন্তু বাচ্চা হওয়ার পরে মা আর বাবা দেখবেন সেপারেটলি ঘুমাচ্ছে, ঠিক আছে? তো এটাকে স্লিপ ডাইভোর্স বলছি, এটা এখানেই এই কমিউনিকেশনের অভাব, এখানেই দুজনে দুজনের সাথে সেই যে প্রিভিয়াস কেমিস্ট্রি বাচ্চাটা হওয়ার আগে সেটা শেয়ার করতে ভুলে যাচ্ছে, এখন শুধুই ডেবট, এখন শুধুই বাচ্চাটাকে বাচ্চাটার বিল, এই বিলগুলো বাবা বাবার মতো পে করছে, আর মা সমস্ত রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে একা কাঁধে করে নিয়ে বয়ে বেড়াচ্ছে।
1: আসলে এই যে বিষয়গুলো, এগুলো ভীষণ এক একটার সাথে এক একটা সম্পর্ক যুক্ত আর কি।
0: প্রচন্ড রকম, প্রচন্ড রকম ভাবে একটার সাথে একটা সম্পর্ক যুক্ত, সম্পর্কগুলোকে না ঠিক রাখা যায় যদি আপনি প্রপার নিজেরাই প্রপার কমিউনিকেশন করতে পারেন, কিন্তু সেইটাই হয়ে ওঠে না। আর সেটার জন্য সেই কমিউনিকেশনটা যাতে ফ্লো তা থাকে সেটার জন্যই মানে অন্তত মাঝে মধ্যে এক আধবার যদি আপনি মনে করেন যে আপনারা কমিউনিকেশন করে ঠিক করে নিতে পারছেন তাহলে তো কোনো প্রয়োজনই নেই, কিন্তু যদি আপনাদের মধ্যে এই কমিউনিকেশন গ্যাপটা থেকে যায় তখন কিন্তু একটা থার্ড পার্টির হেল্প দরকার। আর যদি আমাদের মতো প্রফেশনাল, আমার কাছে ধরুন আমি তো প্রফেশনালি কাজ করি, বা অন্য কোনো প্রফেশনালের কাছেও যায়, তারা কিন্তু এই সমস্যাগুলো অনেকটা রিজলভ করতে হেল্প করে। আদারওয়াইজ কিন্তু এই সমস্যাগুলো থেকেই যায় এবং একটা থেকে আরেকটা, আরেকটা থেকে

0: আরেকটা মানে একটা জট পাকতে শুরু করে।
1: আচ্ছা, এই যে ব্রেন হাইপার ভিজিলেন্স, এইটার বিষয়ে যদি একটু বলেন।
0: ব্রেন হাইপার ভিজিলেন্স যেটা, সেটা হচ্ছে আপনি দেখবেন অনেক মায়েরা তাদের ছেলে মেয়ে হয়তো অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে যদি ডাকা হয় যে মা মা, সে হয়তো গভীর ঘুমিয়ে রয়েছে, সে হঠাৎ করে একদম ধড়পড় ধড়পড় করে উঠে বসলো, কি হয়েছে কি হয়েছে, মানে একটা এই টাইপের রিয়াকশন, ঠিক আছে। মানে এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে মায়েদের না একটা প্রচন্ড রকম ব্রেনে একটা এরকম স্টিমুলেশন একটা কাজ করে, যে বাচ্চাটার ব্যাপারে যে এই টয়লেট করলো, কাঁথা চেঞ্জ করতে হবে, ডাইপার চেঞ্জ করতে হবে বা ফিড করাতে হবে, তো এই যে সারাক্ষণ যে তার একটা মেন্টাল অ্যাওয়ারনেস, এবং এই মেন্টাল অ্যাওয়ারনেসটা থেকে তার যে এই পঞ্চ ইন্দ্রিয় সারাক্ষণ সজাগ, এই ব্যাপারটা কিন্তু চলতে থাকে। এবং এই ব্যাপারটাকে যদি রিল্যাক্স করা না হয় টেকনিক্যালি, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির লোকেরা পারে না, এগুলো মেনলি আমাদের সাথে কাজ করলেই, কোনো প্রফেশনালের সাথে কাজ করলেই হয়। তো কারণ আইডেন্টিফাই হয় না, হয়তো বাচ্চাটা ইয়ার্কি মেরে বা হেসে তার বন্ধুদের সাথে কথা বলছে, আমার মাকে ডাকলেই আমার মা এরকম মানে হাইপার হয়ে ঘুম থেকে ওঠে, কিন্তু এই ব্যাপারটা শুরুই হয় যখন সন্তান নতুন মানে সদ্যজাত আসে তার, কারণ আমরা তো ধরুন আমাদের মধ্যবিত্ত, বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলি, সেখানে কজন আর হাউস হেল্প পায় যে সারাক্ষণ বাচ্চাটাকে দেখার, কজনের আর ন্যানি এটসেট্রা এগুলো থাকে, থাকে না, এবার স্বাভাবিক ভাবে মাকেই এই দায়িত্বটা নিতে হচ্ছে, তো মায়েরই এই অ্যাওয়ারনেসটা থাকে। এবং এর ফলে কি হচ্ছে যে সেন্সরি অর্গান, আমাদের যে 5টা সেন্সরি অর্গান, এগুলো সারাক্ষণ স্টিমুলেট হয়ে থাকে, যার ফলে মা যখন ঘুমায়ও তখনও তার আর কি ওই ঘুমের মধ্যেও তাকে ডাকলে সে ওই রকম ধড়পড় করে ওঠে। এবং এটার সূত্রপাত হচ্ছে সদ্যজাত যখন আসে তখন।
1: উপায় কি আছে, চিকিৎসা কি আছে, আপনারা সাইকোলজিস্ট হিসেবে কোন দিকগুলোর উপরে খেয়াল রাখতে বলবেন বাড়ির অন্যান্যদের, এবং যিনি এই সমস্যায় ভুগছেন তার ক্ষেত্রেও কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? মানে আমি পুরো চিকিৎসা পদ্ধতিটাই জানতে চাইছি, সেটা বাড়ির লোকের ক্ষেত্রে এবং যিনি এই সমস্যায় ভুগছেন তার ক্ষেত্রেও, যেটা জানা অত্যন্ত জরুরি।
0: দেখুন কমিউনিকেশন হচ্ছে কি, ফ্যামিলি ডাইনামিক্সটা যাতে চেঞ্জ না হয় এবং কোন রকম ভাবে কমিউনিকেশন গ্যাপ মায়ের সাথে এই সময় যাতে না বিচ্ছিন্ন হয়, সেই ব্যাপারটা ভীষণ রকম ভাবে দেখাটা ইম্পর্টেন্ট। আর এর যে চিকিৎসা, চিকিৎসাটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যখনই প্রেগনেন্সিটা ডাক্তার আর কি কনফার্ম করছে, সেই সময় থেকেই যে কি কি কনসিকোয়েন্স একটা বাচ্চা হওয়ার পরে কি কি কনসিকোয়েন্স হতে পারে, সেই কনসিকোয়েন্স গুলোকে এক এক করে আইডেন্টিফাই করা এবং সেইগুলো অনুযায়ী চলা। এবং যে ধরুন যখন কাঁদছে বা যখন খ্যাঁক খ্যাঁক করছে, যখন মুখ করছে মা, মানে সদ্যজাত মা, সদ্যজাতের মা যখন ওইভাবে বিহেভ করছে, তখন সেই জিনিসগুলোকে এই খ্যাঁক খ্যাঁক করিস না তো, মানে এইভাবে না বলে, কারণ বডির যে পেন, তার একটা বডির পেনটা সে কোনোভাবে শেয়ার করতে পারছে না, কিন্তু মেন্টাল পেনটা সেই জিনিসটা কিন্তু শেয়ার যত যখন করছে, তখন অ্যাটলিস্ট শোনা বা সেই সিচুয়েশন থেকে তাকে কিছুক্ষণের জন্য হলেও রিলিফ দেওয়া, যে ঠিক আছে তুই আধ ঘন্টা একটু গিয়ে শো, বা তুই একটু আধ ঘন্টা একটু গান শোন, বা তুই জাস্ট এমনি নাম ভয়ে বসে থাক, শুয়ে থাক, বা কিছু একটা কর, রেস্ট নে, বা তোর পছন্দের যে কোনো একটা কাজ কর, তুই সেই জিনিসগুলো কর বলে তাকে একটা কিছুক্ষণ সময়ের জন্য রেস্ট দেওয়া, এটা বাড়ির লোক করতে পারে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ডিপ্রেশন যখনই ডিপ্রেশন হয় এখানে কর্টিসল ভীষণ রকম ভাবে হাই হয়ে যায়, যে কোনো আপনি ডিপ্রেশনের লোককে আপনি যদি দেখেন, মানে যারা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের স্কিন দেখবেন বা চুল দেখবেন, মানে এগুলো না আপনি দেখে বুঝতে পারবেন যে দে আর ইন ডিপ্রেশন। এক্ষেত্রেও তাই, তো সেই জিনিসগুলো যখন হবে লুকস নিয়ে, যে ঠিক আছে তুই কিছু টাকা নিয়ে যা গিয়ে পার্লার থেকে একটা ফেসিয়াল বা একটা ট্রিটমেন্ট, অবশ্যই যখন বাচ্চাটার 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে অন্তত মানে তার সেইটুকু সময় মাকেও রিকভারির জন্য দিতে হবে, গিয়ে তুই সেই জিনিসটুকু করে আয়। প্লাস ধরুন ওই যে বললাম যে একটা কনস্ট্যান্ট সাপোর্ট, সেই সাপোর্টটা আর কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা বাড়ির লোকের সাপোর্ট, সেই সাপোর্টটা দেওয়া, ঘুম একটা প্রচন্ড রকম, রেস্ট একটা ভীষণ রকম ইম্পর্টেন্ট। যদি ধরুন ফিড করানোর জন্য তো মাকে রাত্রিবেলা অনেকবারই উঠতে হয়, কিন্তু তা সত্ত্বেও যদি বাবা কিছুটা সময় দেখে, ফ্যামিলির লোকেরা যদি কিছুটা সময় অল্প অল্প করে, যদি বাচ্চাটা রাত জাগা মানে রাত জেগে সে হয়তো কাঁদছে বা কিছু, সেই জিনিসগুলো যদি

0: করে, তাহলে অতি অবশ্যই মা এই জিনিসটা থেকে অনেক তাড়াতাড়ি রিকভার করতে পারবে। মেডিসিন এক্ষেত্রে সত্যি কথা বলতে অনেক পরে এই ব্যাপারটা লাগে, সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে শুধুই বাড়ির লোকের সাপোর্ট, বাড়ির লোকের অ্যাভেলেবিলিটি, মানে যখনই সে বলছে তাকে কোন রকম ভাবে তার তাকে ভেন্ট আউট করতে দাও, তার যে সমস্যাগুলো হচ্ছে তাকে ভেন্ট আউট করতে দাও। তোমরা যদি টেকনিক্যালি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারো ভালো, যদি আগে থাকতে, মানে যদি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা ধরুন আগে থাকতে সেশন শুরু করে, মানে ডাক্তার যখন ডিক্লেয়ার করলো প্রেগনেন্সি যে হ্যাঁ মা প্রেগনেন্ট এবারে, তো যখন তখন থেকে বা অন্তত বাচ্চা হওয়ার 4-5 মাস আগে থাকতে হাজবেন্ডের সাথে ওয়াইফ এসে বা বাড়ির লোক এসে যদি তখন থেকে সেশন নেওয়া শুরু করে, তাহলে এই প্রবলেমটা হলে আইডেন্টিফাই করা যায় খুব সহজেই, এবং মাও আর কি মানে আইডেন্টিফাই করতে পারে যে তার এই প্রবলেম গুলো হচ্ছে। প্রবলেম গুলো যখন আইডেন্টিফাই করা যায় তখন প্রবলেমটা না অটোমেটিক্যালি 50% সলভ হয়ে যায়। ধরুন আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন, সেই ডাক্তার আপনার মানে হিউম্যান অ্যানাটমি তো চেঞ্জ হয় না, তো সে আপনার ধরুন চলা বা আপনার বডি দেখে, মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে একটা প্রেসক্রিপশন করে দিল। আর একজন ডাক্তারের কাছে আপনি গেলেন, সে কিন্তু আপনার কথাটা মন দিয়ে শুনলো, মন দিয়ে শুনে সে আপনাকে প্রেসক্রিপশন করলো, আপনি প্রেসক্রিপশনটা হাতে নিয়েই না দেখবেন অনেক লাইট ফিল করছেন। তার কারণ হচ্ছে যে আপনি ওখানে আপনার সমস্যাটা ভেন্ট আউট করতে পেরেছেন। তো এখানেও তাই, যদি ভেন্ট আউট করার জন্য শোনার জন্য হাজবেন্ড বা মা বাবা বা বাড়ির লোকেরা থাকে, ভেরি গুড, আর যদি সেটা না থাকে বা দেখছেন যে শোনার পরও ইমোশনাল সাপোর্ট পাওয়ার পরও মায়ের কোনো অসুবিধা হচ্ছে, তখন সাইকোলজিস্টদের কাছে যাওয়াটা বা প্রফেশনাল হেল্প নেওয়াটা খুবই জরুরি। মোটামুটি এতেই হয়ে যায়, কিন্তু তারপরেও যদি ব্যাপারটা অনেকটা বেশি প্রলং হয় বা লিঙ্গার করে, তখন কিন্তু মেডিসিন বা ডক্টরের প্রয়োজন হয়, তখন তারা অ্যান্টিডিপ্রেশন টাইপ ওষুধ তারা আর কি প্রেসক্রাইব করে।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
2: এরপর আপনাদের জন্য দুটি ঘোষণা, একটি আমার কলম আর একটি একরমে দুই নারী। প্রথমে আসি আমার কলমে। আমার কলম এবারের বিষয় জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সবসময় নক্ষত্রের মতো পদ দেখায়, যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি নিজেও তো হতে পারি। তোমার জীবনে সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mahilmhal.arkolkata@gmail.com। আর চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ক্ষেত্রে প্রথমে লিখবেন আমার কলম মহিলা মহল প্রযত্নের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অন্যদিকে এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধে লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আগেই বলেছি আরও একবার মেল অ্যাড্রেসটা বলে দিই mahilmhal.arkolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ক্ষেত্রে অবশ্যই প্রথমে লিখবেন এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্নের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল যাই পাঠান, পাঠাতে হবে কিন্তু 23 জুলাই এর মধ্যে।
1: আজ সময় একেবারে শেষ, শেষ সময়, বিদায় নেব আপনাদের থেকে। বন্ধুরা খুব ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যেতে যেতে শুনে নেব দেবব্রত বিশ্বাসের কণ্ঠে অপূর্ব রবীন্দ্রসঙ্গীত। দিয়ে

0: এতক্ষণ শুনলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন সোমা মুখোপাধ্যায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। সাপ্তাহিক এই বিজ্ঞান পত্রিকায় আপনারা নিয়মিতভাবে বিজ্ঞানের খবর শোনেন, বিজ্ঞানের বিশ্লেষণ শোনেন, বিজ্ঞানের এমন কিছু বিষয়বস্তু আপনাদের সামনে আমরা আনার চেষ্টা করি যেগুলো হয়তো রোজকার আলোচনায় আসে না। আজকেও তেমন কিছু আমরা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট একজন অতিথি। আমরা প্রথমে শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর।
2: বড় বড় তারাদের পেটের মধ্যে সব সময় একাধিক ছোট ছোট হালকা পরমাণু নিউক্লিয়াস জুড়ে গিয়ে বড় এবং ভারী নিউক্লিয়াসযুক্ত পরমাণু তৈরি হয়। একেই বলে নিউক্লিয়ার ফিউশন। এর ফলে প্রচুর আলো ও তাপশক্তি উৎপন্ন হয়। তারাদের পেট থেকে প্রচুর পরিমাণে শক্তি বিকিরিত হতে থাকে। তবে যখন এই সব তারাদের জ্বালানি শেষ হয়ে যায় তখন বাইরের চাপে সেই তারার মধ্য থেকে আর কোনো শক্তি বিকিরিত হয় না। তারাটা ক্রমশ চুপসে যেতে থাকে। তার সব ভর সংনমিত হয় কেন্দ্রস্থ এক বিন্দুতে। তখন তাকে বলা হয় ব্ল্যাক হোল। যে কোনো মহাজাগতিক বস্তু কাছাকাছি এলেই ব্ল্যাক

0: তাকে অঙ্গীভূত করে নেয় বা বলা যায় গিলে খায়, এমনকি আলোকেও সে গিলে খায়। সম্প্রতি বিজ্ঞানীরা বলছেন যে এদের মধ্যে কিছু কিছু তারা তাদের ভেতরে থাকা ডার্ক এনার্জির প্রভাবে বহির্মুখী চাপ সৃষ্টি করে, ফলে তা আর চুপসে যায় না। এগুলোকেই বলে গ্রহ স্টার। তাঁদের মতে এই গ্রহ স্টার আবার প্রসারিত হতে শুরু করে ছোটখাটো একটা মহাবিশ্ব তৈরি করে ফেলে। বাইরে থেকে মৃত তারাকে চুপসে দেয় যে শক্তি, তার থেকে এই ক্ষুদ্র মহাবিশ্বের প্রসারিত হওয়ার শক্তি বেশি হয়, ফলে উৎপন্ন মহাবিশ্ব স্থায়ী হয়, চুপসে যায় না। ফিজিক্যাল রিভিউ ডি জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় এই তথ্য জানা গেছে। এই বিষয়ে আরও গবেষণা চলছে।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। হঠাৎ করে একটি এলাকার মানুষ, ধরা যাক সেই এলাকাটি মধ্যপ্রদেশে, ধরা যাক ছত্তিশগড়ে, দেখলেন সুরতলা চারপে হাতি তাদের এলাকার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। হাতি সম্পর্কে মানুষ জানে না এমন নয়, কিন্তু তারা তাদের এলাকায় কোনোদিন হাতি দেখেনি। অদ্ভুত ব্যাপারটা, আলোচনা হলো কি করে হলো, কেউ কেউ একরকম ব্যাখ্যা দিলেন, কেউ আরেক রকম ব্যাখ্যা দিলেন, কিন্তু কিছুতেই বুঝে ওঠা গেল না যেখানে গত ৫০ বছরে একবারও হাতির পায়ের চিহ্ন পড়েনি, হাতির মলমূত্রের অবশিষ্ট কোথাও দেখা যায়নি, তেমন একটা জায়গায় হঠাৎ করে হাতির দল আনাগোনা শুরু করল। অবশ্যই হাতি হোক, বাঘ হোক, ময়ূর হোক, অন্যান্য পাখি হোক, সেগুলোর আচরণ সম্পর্কে জানার জন্য একটা যাকে বলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। সেখানে বৈজ্ঞানিকেরা চর্চা করেন কেন এগুলো হলো, এই আচরণ পাল্টালো কেন ইত্যাদি। আমরা যখন হাতির কথা দিয়ে শুরু করেছি, মনোনিবেশ করব সেখানেই এবং আমরা বোঝার চেষ্টা করব যেখানে দেখা যায় না হাতিকে সাধারণভাবে, হঠাৎ করে সেখানে উদয় হয় কি করে তাদের। আর এই বিষয়ে বলার জন্য আমাদের সঙ্গে যিনি আছেন, তিনি আকাশবাণীর অনুষ্ঠানের বিজ্ঞানের যে পরিবেশন সেগুলো যারা শোনেন তাদের সঙ্গে তিনি পরিচিত, তিনি শান্তনু ঘোষ। বিজ্ঞানী শান্তনু ঘোষ কাজ করেছেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় এবং তিনি নিজের বিজ্ঞান গবেষণার বাইরে জনপ্রিয় লেখালেখিতেও দীর্ঘদিন ধরে মনোনিবেশ করেছেন। আজকে তিনি উপস্থিত আছেন, আমরা তাকে জিজ্ঞাসা করব এই জায়গাটাই যে হঠাৎ করে হাতিদের উদয় যেখানে তারা একেবারেই থাকে না কি করে হয়।
2: খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এ প্রসঙ্গে বলতে গেলে আমি দীর্ঘদিন মধ্যপ্রদেশ নিয়ে কাজ করেছি, মধ্যপ্রদেশের প্রাণী নিয়ে। তো হঠাৎ ২০১৯ কি ২০ এরকম একটা সময়ে আমার কাছে খবর এলো বান্ধবগড় ন্যাশনাল পার্কে হাতি দেখা যাচ্ছে। একি রে ভাই, বান্ধবগড়ে হাতি এলো কোত্থেকে? ওখানকার পিসিসিএফ প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট আমার সাথে পূর্ব পরিচিত, একসাথে আমরা বহু কাজ করেছি, উনি আমাকে খবর দিলেন যে এরকম ওখানে হাতি দেখা যাচ্ছে এবং হাতিরা প্রায় গেঁড়ে বসেছে। হাতিরা কিন্তু ওখানে যে একটু বেড়াতে এলো চলে গেল এমনটা নয়, হাতিরা ওখানে প্রায় স্থায়ী ঠিকানা করে ফেলছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম এবং তারপরে আমি একবার গিয়েও ছিলাম যে এই হাতিরা এলো কোত্থেকে। ৪০-৫০টা হাতি তো চারটিখানি কথা নয়, এটা একটা স্ট্রে এলিফেন্ট, সলিটারি এলিফেন্ট, ইটস নট দ্যাট। অ্যাকচুয়ালি খুঁজতে গিয়ে দেখা গেল এই হাতিরা এসছে ছত্তিশগড় থেকে, ছত্তিশগড়ের সারগুজা, যশপুর এসব জায়গা থেকে, এবং ওখানে কয়েকটা স্যাংচুয়ারি আছে যেমন তোমর পিংলা, তারপরে সামারসোট, তারপরে আপনার বাদলখোর, এরকম কয়েকটা স্যাংচুয়ারি যেগুলো উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া। এখন মুশকিলটা হয়েছে কি, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে প্রচণ্ডভাবে ফরেস্টের অবস্থা খারাপ, জঙ্গলে হাতির দানা পানি নেই এবং ওখানে হেভি মাইনিং হচ্ছে। তার ফলে একে জঙ্গলের খাবার নেই আর হাতি মোটামুটিভাবে শান্তিপ্রিয় প্রাণী, তারা ওই আওয়াজ সইতে পারছে না, প্লাস খাবার নেই। তো তারা তখন কেউ তো বসে মার খাবে এমনটা নয়, তারা বেরিয়ে পড়ল খাবারের খোঁজে, শান্তির খোঁজে, এবং এই তখনই তারা ঢুকে পড়ল রায়গড় দিয়ে ছত্তিশগড়ে, এবং ছত্তিশগড়েও কিন্তু তারা খেলো এবং তারা খেয়ে কিছুটা হাতি, মানে ধরা যাক একটা দল, ৪০-৫০টা হাতির একটা দল, তারা ঢুকে গেল বান্ধবগড়ে। এই হচ্ছে মানে আমরা খুঁজতে গিয়ে পেলাম যে বান্ধবগড়ে হাতি এলো কোত্থেকে।
1: ঠিক, আর এইখানেই আলোচনাটা আমাদের শুরু হয়ে যায় একটা নির্দিষ্ট পরিভাষা নিয়ে, যেটা বলা হয় এইভাবে এলিফ্যান্ট করিডোর। এবার

0: সবুজ খাবার জঙ্গল থেকে যারা যেটা পায় সেটা প্রায় 250 থেকে 350 কিলোগ্রাম, এবং এতটা খাবার সে নষ্ট করে। কিন্তু তার মানে একটা হাতি পার হাতি পিছু কনজাম্পশন হচ্ছে ধরে নেওয়া যাক 450 থেকে 500 কিলোগ্রাম গ্রিন ফডার। এই এই পরিমাণ খাবার কিন্তু জঙ্গলকে সাপ্লাই করতে হবে, এক। দ্বিতীয় কথা, হাতির খাবারে সিজনাল পরিবর্তন ঘটে, সারা বছর হাতি একই খাবার খায় না। দুই, হাতি সারা বছর একই জায়গায় থাকে না, সে শীতের সময় যদি এমন জঙ্গল থাকে যেখানে শীত বেশি, তারা একটু ওপরের দিকে থাকবে যেখানে তারা গরম পাবে, মানে সূর্যের তাপ পাবে। বর্ষার সময় তারা এমন জঙ্গলে থাকবে না যেখানে তারা ওই অত বড় শরীর নিয়ে পিছলে হড়কে যেতে পারে, এবং বর্ষার সময় তারা এমন খাবার খাবে যাতে জলীয় অংশ কম থাকে, কিন্তু গরমের সময় কিন্তু জলীয় অংশ তাদের বেশি লাগবে,
1: উল্টোটা
0: এমন খাবার তারা চাইবে। এছাড়া আরেকটা জিনিস ভীষণ দরকার হাতির, হাতির খাবারে যেহেতু নুনের ঘাটতি আছে, নুন মানে ন্যাচারাল সল্ট যেটাকে বলে, সেই জন্য জঙ্গলের বিভিন্ন জায়গাতে থাকে সল্ট লিক, ন্যাচারাল সল্ট লিক, এটা ওই ফরেস্ট ডিপার্টমেন্টের উল্টে দেওয়া নুনের বস্তা নয়। এখন মুশকিলটা হয়েছে কি, জঙ্গল ফ্র্যাগমেন্টেড, জঙ্গল ছোট হয়ে গেছে, একটা জঙ্গলের মধ্যে এই সমস্ত কিছু জল, তারপরে নুনের জোগাড় মানে ন্যাচারাল সল্ট প্লাস বিভিন্ন রকমের খাবার, এগুলো সব একটা জঙ্গলে পাওয়া যাচ্ছে না, এবং তার ফলে হাতিকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে। যেখানে হয়তো যাচ্ছে সেই জায়গাটা আগে টানা জঙ্গল ছিল, সেটা কোনো কারণে ফ্র্যাগমেন্টেড হয়েছে, সেটা কোনো ডেভেলপমেন্টের প্রজেক্টের জন্য হতে পারে, অন্য কোনো কারণে হচ্ছে, একটা ফ্র্যাগমেন্টেশন হয়েছে। তার ফলে কি, হাতিরা ভীষণ এলোমেলো হয়ে গেছে তাদের জীবনটা। এখন অত বড় হাতি সে তো চাইবে বেঁচে থাকতে, সে তো চাইবে তার যে ডেইলি নিড সেগুলোকে পূরণ করতে। আর মানুষের হাতিতে ঝামেলাটা এইখানেই বাড়ছে, এইখানেই বাড়ছে। তারপর বিভিন্ন স্টাডি থেকে করে দেখা গেছে যে দুটো বড় জঙ্গল যেটা ফ্র্যাগমেন্টেড হয়েছে, মানে দুটো আলাদা হয়ে গেছে জঙ্গল, সেইখানে তো সেই দুটো জঙ্গল আর জুড়ে দেওয়া সম্ভব নয়, কারণ সেখানে প্রচুর বিভিন্নভাবে তার ফ্র্যাগমেন্টেশন হয়েছে, ডেভেলপমেন্ট প্রজেক্ট ধরুন, কোনো এয়ারফিল্ড বলুন, রেলের লাইন বলুন, বিভিন্নভাবে আলাদা হয়ে গেছে। এখন আমরা কি চিন্তা করেছি, আমরা দুটো জঙ্গলকে একটা করিডোরের মাধ্যমে জুড়ে দেওয়া, যাতে এলিফেন্ট ট্র্যাক, একটা হাতির কথা, হাতির চলাচলের একটা কথা আছে এলিফেন্ট ট্র্যাক, মাউথ দণ্ডি গড় বলে, দণ্ডি বলে, এই যে দণ্ডি বা ট্র্যাক, এখন স্টাডি ভালো এলিফেন্ট করিডোর সেটাই হবে যদি ভালোভাবে এলিফেন্ট ট্র্যাকটাকে ফলো করা যায়। তবে এটাও আবার ঠিক যে হাতি সবসময় ট্র্যাক দিয়ে চলাফেরা করবে এমনটাও নয়, সে ট্র্যাকের বাইরে যেতেই পারে।
1: এই জায়গাটা আসবো, তার আগে জিজ্ঞাসা করি, এই যে করিডোর শব্দটা আলোচনা করতে করতে আমরা যেখানে এসে পৌঁছলাম সেখানে আমরা বুঝতে পাচ্ছি যে তার মানে করিডোরটা মানুষের তৈরি করে দেওয়া, যাতে এই হাতির যে সংখ্যা,
0: অন্য জায়গায় যেও না, এ পথে এসো।
1: যেমন এভাবে উদাহরণ দেওয়া বা তুলনা টানা হয়তো ঠিক নয়, যেমন অরণ্যে আগুন লাগলে যাতে সেটা চারদিকে ছড়িয়ে না পড়ে, যেমন একটা ফায়ার লাইন তৈরি করে দেওয়া হয় শুকনো জিনিসপত্র জমিয়ে, যাতে আগুনটা সেই দিক থেকেই শুধু এগোতে পারে, কিছুটা যেন তাই, যে হাতিরা সুস্থ থাক, ঠিকঠাক থাক, কিন্তু তারা যেন মানুষের সংস্পর্শে না আসে, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায় সুস্থভাবে। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি শান্তনু ঘোষের সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে এই হাতি নিয়ে কাজ করেছেন। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় তিনি বিভিন্ন সময় প্রজেক্ট নিয়েছেন যাতে হাতিদের অবস্থা, হাতিদের সংখ্যা এগুলো বোঝা যায় এবং তারা কোন জায়গা থেকে কোন জায়গায় চলাচল করছে সেটারও একটা ভালোভাবে অনুসন্ধান করা যায়। তো এইটা করতে গিয়ে তার যেসব অভিজ্ঞতা হয়েছে আমরা সেগুলোই যাকে বলে আজকের অনুষ্ঠানে তুলে আনার চেষ্টা করছি। আপনি উল্লেখ করে গেলেন যে হাতি করিডোরে থাকবে এরকম কোনো কথা নেই, হাতি সুযোগ পেলে বাইরে বেরিয়ে আসবে, যেটা আমরা প্রায়শই দেখি এবং যেটা নিয়ে অভিযোগের অন্ত নেই, যেটা নিয়ে প্রশাসনেরও মাথা ব্যথা, কেননা প্রশাসনকে ক্ষতিপূরণ দিতে হয় প্রাণহানি হলে। এই করিডোর থেকে বেরিয়ে আসা এটা কি অত্যন্ত স্বাভাবিক ঘটনা নাকি সাম্প্রতিককালে বেড়েছে, কিভাবে দেখেন এটাকে?
0: করিডোর থেকে বেরিয়ে আসা স্বাভাবিক ঘটনা। এখন তার কারণ হচ্ছে এই করিডোরগুলোর যে লেংথ অ্যান্ড ব্রেথ, লম্বা এবং চওড়া, এগুলো খুব বেশি নয়। আমি একটা করিডোরের কথা বলছি, করিডোর কনসেপ্টটা কোথায় এলো, 2006 সালে কেরালাতে পেরিয়ার পেরিয়ার

0: জঙ্গল অনেকেরই জানা। পেরিয়ারের জঙ্গলের ওখানে আরেকটা জঙ্গল ছিল ছোট, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। এই দুটো জঙ্গলে কিছু হাতি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, কিন্তু একটা স্টাডি করে দেখা গেল যে এই দুটো জঙ্গলকে যদি কোনোভাবে জুড়ে দেওয়া যায় তাহলে হয়তো এই গোলমালটা অনেকাংশে কমানো যায়। এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি বলে একটা এনজিও, তারা কি করলো, তারা আমার বিশ্বাস দ্বারা গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়েছিল, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই টাকাটা তাদের পেমেন্ট করতে পারেনি বা করেনি বা দরকার হয়নি, তারা ফান্ডটাকে রেইজ করেছে এবং তারা প্রাইভেট ল্যান্ড কিনেছিল। প্রাইভেট ল্যান্ড কিনে তারা ওই ফরেস্ট ল্যান্ড, মানে প্রাইভেট ল্যান্ড মানে ওই ফরেস্টেড ল্যান্ড, ওই ফরেস্ট ল্যান্ডটাকে কিনে তারা দুটো জঙ্গলকে একসাথে মিলিয়ে দিয়েছিল। এইটাই হচ্ছে প্রথম কিন্তু এলিফ্যান্ট করিডোরের কনসেপ্ট, এইখান থেকে শুরু হলো
1: 2006।
0: তো তারপর থেকে পরবর্তীকালে অনেক প্রজেক্ট হয়েছে, কিছু কিছু আপনার ওপরে মানে জঙ্গলের ওপর দিয়ে কি বলে ওটাকে
1: পাহাড়ের মতো বা সেতুর মতো,
0: মানে আন্ডারপাস ওই তলা দিয়ে হাতি যাচ্ছে, হ্যাঁ এলিভেটেড ট্র্যাক, রাইট, এলিভেটেড ট্র্যাক তৈরি হয়েছে। তা ওয়ান অফ দি এটা এটা একটা ট্র্যাক তৈরি হয়েছে যেটা দিল্লি থেকে দেরাদুন অব্দি 15 কিলোমিটার লম্বা, এবং সেটাই সেটাই সবচেয়ে বড় এলিভেটেড ট্র্যাক।
1: না এই এলিভেটেড ট্র্যাক দিয়ে কি যাচ্ছে, গাড়ি যাচ্ছে?
0: হ্যাঁ এলিভেটেড ট্র্যাক ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, তলা দিয়ে অ্যানিমালস যাচ্ছে,
1: নিজ দিয়ে পশু পাখি
0: সমস্ত, শুধু অ্যানিমাল হাতি নয়, সব সব কিছুই যাচ্ছে তার তলা দিয়ে এলিফ্যান্ট। এইগুলো যদি ভালো করে স্টাডি করে করা যায় এগুলো খুব এফেক্টিভ।
1: আচ্ছা
0: কিন্তু শুধু এলিফ্যান্ট করিডোর দিয়ে কিন্তু হাতি সমস্যা মিটবে না।
1: না কিন্তু সেই প্রশ্নটাই আমরা করছিলাম যে বিভিন্ন সময় বলা যেতে পারে বছরের কিছু কিছু সময় হাতি বেরিয়ে আসছে, ওই পাকা ধানের গন্ধে ঢুকে পড়ছে, কখনো কখনো হয়তো একটু নেশাগ্রস্ত হওয়ার টানেই যেন চলে যাচ্ছে চাষির ঘরের পাশে, সেই ঘটনাগুলো ঘটেছে। এর কোনো পরিবর্তন সাম্প্রতিককালে হয়েছে? আপনি যেমন কারণগুলো উল্লেখ করলেন যে উন্নয়নের জন্য যেসব খোঁড়াখুঁড়ি যেসব নির্মাণ সেগুলো হচ্ছে, ফলে হাতি বাসস্থানকে বিঘ্নিত করছে, সেটা কি খুব বেশি করে দেখা যাচ্ছে ইদানিংকালে?
0: এটা বলতে গেলে অনেকগুলো ব্যাপার আসবে। যেমন ধরা যাক এলিফ্যান্ট পপুলেশন কি আমাদের বেড়েছে, যে এই যে ইয়েটা ব্যাপারটা হচ্ছে, আমি বলবো না বাড়েনি। এলিফ্যান্ট পপুলেশন গত 25 বছরে প্রায় 15-18% কমেছে। তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, এখন এলিফ্যান্ট সেন্সাস যেভাবে হচ্ছে সেটা অত্যন্ত বিজ্ঞানসম্মত উপায়। কীরকম এখন করছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এখন যেটা হচ্ছে এখন ডাবলিংয়ের একটা হাতিকে দুবার গোনার চান্সটা কমে গেছে। তার কারণ হচ্ছে যারা বিজ্ঞানী বা ফিল্ড ওয়ার্কার তারা এলিফ্যান্ট ডাং কালেক্ট করছে, একটা সোজা রাস্তায় এলিফ্যান্ট ডাং কালেক্ট করলো। শুধু যদি ডাং কালেকশন হয় তাহলে ডুপ্লিকেশন হওয়ার সমূহ সম্ভাবনা আছে।
1: হাতির মল থেকে চিহ্নিত করা,
0: হ্যাঁ হাতির মল থেকে চিহ্নিত করা শুধু নয়, হাতির মল থেকে ডিএনএ প্রোফাইল করলে তখন ডুপ্লিকেশনটা হবে না, এখন ডিএনএ প্রোফাইলিং হচ্ছে। তার ফলে যেটা দেখা যাচ্ছে হাতির সংখ্যা এখন কিন্তু সারা ভারতবর্ষে প্রায় 23-24 হাজারের কাছাকাছি। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে যেটা কিছুদিন আগে অবধি মনে করা হচ্ছিল 40 হাজার, এখন এখানে প্রশ্ন আছে। এই যে ডাং কালেকশন হচ্ছে এবং ডিএনএ প্রোফাইলিং হচ্ছে, এটা যেমন একদিক থেকে অত্যন্ত বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক, আবার অন্যদিকে কয়েকটা ব্যাপার আছে যে ডাং কালেকশন কি আমরা সব হাতির করতে পারলাম, ডিএনএ প্রোফাইলিং যদি আমি সব হাতির ডাং কালেকশন না করি হবে কী করে, এক এটার মধ্যে এই লিমিটেশনটা আছে। আর আগে যেভাবে হতো 30-40 বছর আগে যেভাবে হতো সেটা কীরকম ছিল, গরমের সময় হাতি ওয়াটার হলে যাবে, তখন আয় হাতি তরে গুনি এরকম একটা ব্যাপার করে ওই 1-2-3-4 করে হেড কাউন্ট, হ্যাঁ এটা একটা ছিল। আর তারপরে এখানে ডাং কালেকশন হতো, ডাং কালেকশন করে তখন কী করা হতো, ধরা যাক না মোটামুটি একটা হিসেব আছে, একটা হাতি নর্মাল হাতি দিনে 12-13 বার সে পার্জিং করবে, সে পায়খানা করবে। ধরা যাক আমি 100টা ডাং কালেকশন করলাম, এখন এই 100টাকে 12 দিয়ে বা 13 দিয়ে ভাগ করলে কটা হাতি পায়খানা করেছে বোঝা গেল, তারপর তার নাম্বারটা ওখান থেকে বোঝা বেরিয়ে আসবে। কিন্তু এখানেও সেই একই প্রশ্ন, এই ডাংটা আজকের না কালকের, এটা বোঝা খুব মুশকিল আছে, বিশেষ করে বর্ষার দিনে যখন হিউমিডিটি হাই থাকবে শুকোবে না, অত সহজে শুকোবে না। তো তখন তো ইয়ে করা খুব মুশকিল।

0: তারপরে আরেকটা যেটা ছিল, এগুলো সব মিলিয়েই সেন্সাসটা হতো, ট্রানজ্যাক্ট কাউন্ট, ধরা যাক 5 স্কোয়ার কিলোমিটারে বা 2 স্কোয়ার কিলোমিটারে কটা হাতি আছে, এইভাবে একটা স্ট্রেট অ্যাওয়ে ট্রানজ্যাক্ট কাউন্ট হতো।
1: আমরা একটা জিনিস বুঝতে পাচ্ছি, মানে যেহেতু আমাদের মূল আলোচনাটা হাতিদের করিডোর নিয়ে, সেই জায়গাটাতে সত্যি সত্যি কত হাতি চলাচল করছে এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে কিনা বোঝার জন্য হাতির সংখ্যাটাও আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং সংখ্যাটা যে দিনে দিনে সঠিক জায়গায় পৌঁছচ্ছে সে বিষয়ে আপনি আস্থাশীল।
0: একদম,
1: কিন্তু ওই জায়গাটাই চলে আসছে যে আমরা যদি খবরের কাগজে না পড়ি তাহলে আমরা মনে করি যে হাতিরা ঠিকই আছে, কোনো সমস্যা নেই, তারা বেরোচ্ছে না, কিন্তু বিজ্ঞানীরা আরো অনেক খবর রাখেন। শুধুমাত্র একজন মানুষকে হাতি আক্রমণ করেছে বা তাকে তাড়া করেছে এটার উপর নির্ভর করেন না খবরের কাগজে কোন পাতায় কোনটা বেরিয়েছে। তো এখন কি মনে হচ্ছে, এই করিডোরকে ব্যবহার করে হাতিদের চলাচল সুস্থ রাখাটা কি সার্থক হয়েছে নাকি সেখান থেকেও বেরিয়ে আসছে বেশি বেশি করে? এটা অবশ্যই একটা কোয়ালিটেটিভ আলোচনা।
0: এখন না, এখন ব্যাপারটা হচ্ছে কি, হাতিরা ছড়াচ্ছে, যেটা আগে বললাম হাতিরা ছড়াচ্ছে। এখন আমাদের দেখতে হবে হাতিরা ছড়িয়ে পড়ছে, মানে ধরা যাক এই যে আমি বললাম 23,000 বা 24,000 এই মুহূর্তে হাতির পপুলেশন, আমার ধারণা আরে ওটা আরেকটু বাড়বে, কারণ সব হাতি এই কাউন্টে আসেনি, এই সেন্সাস যেটা যেভাবে হচ্ছে সেটাভাবে আসেনি, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আই এম শিওর অফ ইট। তো কাজে আন্দাজের নাম্বারটা বলা আমার পক্ষে ঠিক না, কিন্তু হাতিরা ছড়িয়ে পড়ছে। আর কতগুলো ব্যাপার আছে যে হাতির জায়গায় ওই রকমভাবে মাইনিংটা বন্ধ করতে হবে, মাইনিং বন্ধ করতে হবে, মাইনিং বিশেষ করে ঝাড়খণ্ড এরিয়াতে মাইনিং ভীষণভাবে হচ্ছে, ছত্তিশগড়ের মতো জঙ্গলে ভরপুর জঙ্গল যেটা সারা ভারতবর্ষে, ছত্তিশগড় একটা ভীষণভাবে গ্রিন এরিয়া ছিল, সেটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন আমি একটু আগে বললাম যে ওই রায়গড় দিয়ে হাতি ঢুকছে, যেটা সেগুলো বেশিরভাগই উড়িষ্যার হাতি, কিছু ঝাড়খণ্ডের হাতি, এখন তারা এসে একটা শেল্টার নিচ্ছে ছত্তিশগড়ে, আবার ছত্তিশগড়ে তারা সেটেল করতে পারছে না, ছত্তিশগড়ে ধাক্কা খাচ্ছে, সেখান থেকে চলে যাচ্ছে মধ্যপ্রদেশ। এখন অন্তত এই জায়গাগুলো যদি তারা খানিকটা থিতু হতে পারে, কিন্তু আবার এখানে কতগুলো সমস্যা আছে, সমস্যা মানে হচ্ছে এগুলো স্টেট ওয়াইজ সমস্যা। আমার ওয়েস্ট বেঙ্গলের হাতি তো মধ্যপ্রদেশে যাচ্ছে না, যাচ্ছে কোথাকার হাতি, আপনার উড়িষ্যার হাতি, ঝাড়খণ্ডের হাতি। কাজেই সমস্যা যদি মেটে, সার্বিক সমস্যা মিটবে না, কিন্তু মেটা খুব মুশকিল আছে, মেটা খুব মুশকিল আছে, যাচ্ছে ওই দিকে। আর আমাদের এখানকার সমস্যা আলাদা, আমাদের এখানে সমস্যাটা কি, আমাদের এখানকার হাতিগুলো আসছে মেইনলি দলমা থেকে, এবং এখানে দলমা থেকে এসে আমাদের এখানে কিছু রেসিডেন্ট হাট তৈরি হয়ে গেছে, যারা আর ফিরছে না। এরা 3-4 এরকম রেসিডেন্ট হাট আছে, যাদের নাম্বারিং এক একটা হার্ডে 3-4, কোনোটাতে 5 এরকম, এবং তার বাচ্চাও দিচ্ছে।
1: এখানে বলতে কোন জায়গায় বলা হচ্ছে?
0: এখানে বাঁকুড়া, বর্ধমান, তারপর পুরুলিয়া, এই সমস্ত জায়গায় আর কি, অ্যাডজয়নিং এরিয়াস অফ দলমা।
1: এখানেই তো প্রশ্নটা এসে যাচ্ছে যে এইসব জায়গায় জঙ্গল তো অনেক পাতলা,
0: হ্যাঁ,
1: নিয়মিতভাবে হাতির খাবার যোগান দিয়ে টিকিয়ে রাখতে পারবে সে ক্ষমতা তাদের নেই, তাহলে তাদের মানে পর্যবেক্ষণে দেখা গিয়েছে তারা ফিরছে না, তাহলে তারা টিকছে কি করে?
0: মেইনলি ক্ষেতের খাবারকে,
1: ক্ষেতের
0: মেইনলি কাল্টিভেটেড ফিল্ড, এবং মানুষের ঘরদোর ভাঙছে সেখানে, ওই যেখানে ধানের গুদাম আছে, ধান স্টোর করা আছে বা অন্য খাবার আছে, কলা, আলু। হ্যাঁ, আর আরেকটা যেটা, হাতিকে বলা হয় ইন্ডিকেটর স্পিসিস, এটা খুব ইন্টারেস্টিং। ইন্ডিকেটর স্পিসিস মানে হচ্ছে একটা প্রাণী যদি কোনো জঙ্গলে থাকে, তাহলে ইন্ডিকেটর স্পিসিস হলে তাহলে বোঝা যাবে জঙ্গলের হেলথ খুব ভালো। কিন্তু এখন কিন্তু এই হাতিকে ইন্ডিকেটর স্পিসিস বললে আমার অন্তত হাসি পায়, তার কারণ হচ্ছে হাতি এখন যেসব জঙ্গলে থাকছে সেগুলো সব ছেঁড়া ফাঁটা জঙ্গল। মেদিনীপুরে যেসব জায়গায় থাকছে, পুরুলিয়ায় যেসব জায়গায় থাকছে, বা বাঁকুড়ায় যেসব জায়গায়, এগুলো কপিসিং ফরেস্ট, কপিসিং ফরেস্ট। কপিসিং ফরেস্ট মানে হচ্ছে এককালে শাল গাছ ছিল বড় বড়, সেগুলো কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বর্গীদের আমলে, বা যখন তখন ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যখন রাজারাজরা ছিল, ছোট ছোট রাজা ছিল, তখন তাদের ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কর দিতে হতো। হ্যাঁ, এবং এই যে বিএন রেলওয়ে, বিএন রেলের পত্তনও সেই জন্যই হয়েছিল, লগ ড্র্যাগে, লগ ক্যারিংয়ের জন্য। হ্যাঁ, তখন কী হয়েছে, সমস্ত শাল গাছগুলো কেটে একদম ঠুঁটো তৈরি হয়ে গিয়েছিল, ঠুঁটো মানে ছোট ছোট ইয়ে, এবং সেইখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছিল সেইগুলোকে খুব সিলেক্টিভলি, ধরা যাক 10 ব্রাঞ্চ বেরিয়েছে, সেখানে আমি 3 ব্রাঞ্চ রাখলাম, যাতে সেগুলো মোটা হয়। এইগুলো থেকেই যে আজকে শাল জঙ্গল যে তৈরি হয়েছে এগুলো হচ্ছে তারি ফল, এবং এটাকেই বলে কপিসিং ফরেস্ট। এই হাতিরা এখন থাকছে কপিসিং ফরেস্ট, কপিসিং শাল ফরেস্টে। সেখানে দু চারটে এদিক ওদিক গাছ আছে হাতিরা, যেটা আরও দরকার, এমনি ক্ষেতের ফসল পাচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হাতি জঙ্গলে যতটা খাবার দরকার হাতির, যখন ক্ষেতে হাতি খাচ্ছে, ধরা যাক ধান বা অন্য ডাল শস্য বা অন্য সবজি, তখন কিন্তু তার মোটামুটিভাবে আমি দেখেছি 80 কিলো 90 কিলো তো তার হয়ে যাচ্ছে, কারণ তার ক্যালোরি ভ্যালু অনেক বেশি। এবং এখানে জল পাচ্ছে, প্রচুর জল পাচ্ছে, যেটা হাতির একটা ডেইলি নিড, জল খাচ্ছে, খাওয়ার দরকার, তার চানের দরকার, এগুলো পাচ্ছে। সেই জন্য এইসব জায়গায় মোটামুটিভাবে টিকে থাকছে।
1: না, তার মানে আপনার কথায় যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই যে মাঠের শস্য, এটা প্রায় হাতির নিয়মিত খাবার হয়ে গেছে।
0: হ্যাঁ, প্রায় তাই।
1: এবার খবরের কাগজে সেটা ফুটে উঠুক না উঠুক, ঘটনাটা ঘটে চলেছে
0: একদম।
1: সেক্ষেত্রে করিডোর দিয়েও তেমন কিছু
0: না, এখানে এইসব জায়গাতে করিডোর আছে। আমাদের পশ্চিমবঙ্গে 26টা করিডোর আছে।
1: আচ্ছা,
0: 15টা নর্থ বেঙ্গলে আছে, 11টা সাউথ বেঙ্গলে আছে, আছে। কিন্তু সেগুলো থাকা না থাকা খুব সমান। নর্থ বেঙ্গলের করিডোর কিছু কাজ করে, এই সাউথ বেঙ্গলের করিডোর, সাউথ বেঙ্গলে খুব ইন্টারেস্টিংলি একটা হাতির থাকবার জায়গা আছে, ময়ূর ঝর্ণা বলে একটা ইয়ে আছে, ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ। সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু জিনিস টিনিস লাগিয়ে এলিফ্যান্ট ফডার লাগিয়েছিল, সব সেগুলো সব গ্রামের গরুরা খেয়ে চলে গেছে।
1: আচ্ছা,
0: মোটামুটিভাবে। হ্যাঁ, তো সেখানে অনেক মাইক্রোস্কোপি খুঁজলে হয়তো দু চারটে হাতির খাবার পাওয়া যেতে পারে, কিন্তু সেটা নট সাফিসিয়েন্ট ফর এলিফ্যান্ট, এলিফ্যান্টকে সাপোর্ট করার জন্য খাবার নয়।
1: তাহলে আমরা শেষ করতে চাইবো এইটা দিয়ে যে আপনার নিজের অনুসন্ধানে, নিজের পড়াশোনায় আপনি এই এলিফ্যান্ট করিডোরকে সব থেকে সফল হতে দেখেছেন কোন জায়গায় বা কোন রাজ্যে বা কোন এলাকায়?
0: এগুলো কিন্তু ওয়েস্টার্ন ঘাটে খানিকটা সফল, ওয়েস্টার্ন ঘাটে খানিকটা সফল,
1: মহারাষ্ট্রের দিকে,
0: কেরালাতে খানিকটা সফল, তামিলনাড়ুতে খানিকটা সফল। তামিলনাড়ুতে কিছু বেশ বড় বড় জঙ্গল খুব কায়দা করে মিলিয়ে দিয়েছে থ্রু এলিফ্যান্ট করিডোর, সেগুলো কিন্তু মোটামুটি পুরোটা না হলেও ভালোই কাজ করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, দুটো জঙ্গলকে মেলাবেন, সেই জঙ্গলটা তো থাকতে হবে, সেই করিডোরটা যে ইয়ে করবেন তার তো, তার মানে লম্বা চওড়াটা তো তার ভালো হতে হবে, সেখানে গাছপালা তো থাকতে হবে। অথচ মুশকিল হচ্ছে কি, আমাদের খাতায় কলমে আমাদের কিন্তু স্যাটেলাইট ইমেজিংয়ে আমাদের গ্রিন কাভার বেড়েছে, জানেন তো, আমাদের গ্রিন কাভার বেড়েছে,
1: মানে উপর থেকে দেখলে বনাঞ্চলের পরিমাণ বেড়ে গেছে।
0: ওখানে কি ঢোলকমলি, হ্যাঁ, পুটুস মানে ল্যান্টানা ক্যামেরা, তারপরে আইপোমিয়া দেখবেন একটা ইয়ের মতো ফুল হয়, ঘন্টার মতো একটা ফুল হয়, মানে এগুলো সব আগাছা আর কি। হ্যাঁ, তারপরে আকাশমণি, তারপরে আপনার ইউক্যালিপটাস, এইসব দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। এটাতে দেখা যাচ্ছে স্যাটেলাইট ইমেজিংয়ে আমাদের গ্রিন কাভার অনেক বেড়েছে। হ্যাঁ, আসলে 40% কমেছে প্রিস্টিন ফরেস্ট, 40% কমেছে প্রিস্টিন ফরেস্ট। এটা কোনো সুখের কথা নয় যে আমরা গ্রিন কাভার বেড়েছে, এগুলো তো কিছু নয়, আসল তো প্রিস্টিন ফরেস্ট, আদিম অরণ্য, আদিম অরণ্য কমেছে 40%।
1: মোট কথা যে অরণ্য শুধু ছোটখাটো নয়, বড় বড় প্রাণীদেরও
0: আবাস
1: বাঁচার রসদ দিতে পারে, থাকতে দিতে পারে, সেটাই আমাদের কাছে দুর্লভ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখানেই শেষ করবো, কিন্তু এটুকু বলবো যে আমরা খুব সুখে শেষ করলাম না। এটা ঘটনা যে বিগত কয়েক দশক ধরেই আমরা যখন হাতি নিয়ে আলোচনা করেছি, তখন এই আক্ষেপটা যেটা আমরা আজকে ব্যক্ত করলাম যে হাতিদের জন্য উপযুক্ত জায়গা নেই, কমে যাচ্ছে, আর তার ফলে জীবনধারণের তাগিদে তারা বেরিয়ে আসছে জঙ্গল ছেড়ে, এমনকি যেটা নিয়ে আজকে আলোচনা করেছি হাতিদের করিডোর, দুটো জঙ্গলের মধ্যখানের সেতু, সবুজ সেতু, সেটাকেও তারা পাত্তা দিচ্ছে না, বেরিয়ে আসছে। আমাদের এইগুলো ভাবতে ভালো লাগে না, কিন্তু বিজ্ঞান বোঝার চেষ্টা করেন যারা, তারা এই দিকে নজর রাখেন, বিজ্ঞানীদের সাহায্য নিয়ে, বিজ্ঞান গবেষণার সাহায্য নিয়ে এই নজর রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে আমরা আমাদের অস্তিত্বের ভিত্তিটাই হারিয়ে ফেলব। বিজ্ঞানী শান্তনু ঘোষ আজকে আমাদের এখানে এসেছেন, তাকে ধন্যবাদ জানাই। পরবর্তীকালেও এরকম বিষয় নিয়ে আরও শুনব এই ইচ্ছা রেখে শেষ করছি আজকের অন্বেষা। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অনিশায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ।

আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে আজ সন্ধ্যায় শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

কেমন আছেন সবাই? আজ সন্ধ্যায় অনুষ্ঠানে সকলকে স্বাগত। কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, এবং কদিন ধরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি হওয়া আর বৃষ্টি না হওয়ার মধ্যে অনেকটা কীরকম হয় জানেন, মানে যখন বৃষ্টি হয় না তখন মনে হয় এরে কতদিন বৃষ্টি হয়নি, আবার যখন বৃষ্টি হয় এ বাবা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, এইরকম আমরা বলি টলি আর কি। তো আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আমরা আজকে যে যে বিষয় নিয়ে অনুষ্ঠান করব, মহেন্দ্রনাথ গুপ্তের জীবন কথা, ডিনামাইটের কার্যকারিতা নিয়ে, এই আলফ্রেড নোবেলের প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন আজকের দিনেই, বিবেক এক্সপ্রেসের গল্প, দার্জিলিং হিমালয়ান এক্সপ্রেসের গল্প, আর পুকুরে ইলিশ চাষের প্রকল্প, এই রকম কিছু অনুষ্ঠান আমাদের থাকবে। আর সেই সঙ্গে থাকবেন আপনারা এবং আমরাও সকলে থাকব। প্রথমেই একটা ভালো লাগার গান শুনে নিই, যে গানটি শুনলে মনটা ভালো হয়ে যায়। শিল্পী রেজওয়ানা চৌধুরী, বন্যা।

রবীন্দ্রনাথ গুপ্ত, তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর ভারতীয় সন্ত, আধ্যাত্মিক গুরু, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন অন্যতম গৃহী প্রধান শিষ্য, শিক্ষাবিদ এবং জীবনীকার। 1854 সালে আজকের দিনে তার জন্ম। তিনি বিশ্ববিখ্যাত ধর্মীয় গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচয়িতা হিসেবে সমধিক পরিচিত, যা তিনি শ্রীম ছদ্ম নামে প্রকাশ করেছিলেন। শ্রী শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে তিনি মাস্টারমশাই নামেও অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। মহেন্দ্রনাথ গুপ্ত কলকাতার বিখ্যাত বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হেয়ার স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয়, FA পরীক্ষায় পঞ্চম এবং প্রেসিডেন্সি থেকে BA পরীক্ষায় তৃতীয় স্থান লাভ করেন। তিনি যশোহরের নড়াইল স্কুলে কলকাতা সিটি, রিপন, মেট্রোপলিটন, এরিয়ান, ওরিয়েন্টাল সেমিনারি, মডেল প্রভৃতি স্কুলে শিক্ষকতা করেছেন। রিপন, সিটি এবং মেট্রোপলিটন কলেজে তিনি ইংরেজি, অর্থনীতি, মনোবিজ্ঞান এবং ইতিহাস পড়াতেন। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি বিদ্যাসাগরের শ্যামপুকুর ব্রাঞ্চ স্কুলে প্রধান শিক্ষক ছিলেন। 1882 সালের 26 ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা হয়।

তার একটি ডায়েরি লেখার অভ্যেস ছিল। 1882 থেকে 1886 পর্যন্ত শ্রীরামকৃষ্ণের জীবনের শেষ 4 বছরে ঠাকুরের মুখে বলা প্রতিটি উপদেশ, উপমা, কথ্য ভাষা এবং চারপাশের পরিবেশ তিনি নিখুঁতভাবে স্টেনোগ্রাফিক বা সংক্ষিপ্ত আকারে ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছিলেন। সেই ডায়েরির ওপর ভিত্তি করে পরবর্তীতে 5টি খণ্ডে বিখ্যাত আধ্যাত্মিক গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশিত হয়, যা ইংরেজিতে। এই গ্রন্থটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী এবং ক্লাসিক গ্রন্থ হিসেবে পরিগণিত করা হয়। 1875 থেকে 1905 পর্যন্ত নানা স্থানে তিনি শিক্ষকতা করেন। শেষ 5 বছর নকরি ঘোষের কাছে ঝামাপুকুর মডার্ন ইনস্টিটিউট, বর্তমানে আমার স্ট্রিটের হিন্দু একাডেমি, সেখানকার অধ্যক্ষ ছিলেন এবং পরিচালন কমিটিতে ছিলেন। অদ্ভুত ত্যাগের জীবন মাস্টারমশাইয়ের। 3টি স্কুলে তার যে উপার্জন, সেই উপার্জন চলে যেত 3টি জায়গায়। একটি বড়নগরের মঠে সংসার ত্যাগী গুরু ভাইদের সেবায়, একটি মা সারদা দেবী ও সন্ন্যাসীদের সেবায় এবং তৃতীয় মাইনে চলত নিজের সংসার। মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই নামে বেশি পরিচিত ছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী শিষ্যদের কেউ কেউ তার শিষ্য, আর তার ছাত্ররা অনেকে পরে শ্রীরামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী হয়েছিলেন। উল্লেখযোগ্য সন্ন্যাসী ছাত্ররা হলেন স্বামী বিবেকানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী সুবোধানন্দ প্রমুখ। বিখ্যাত যোগী পরমহংস যোগানন্দ তার তরুণ বয়সে মহেন্দ্রনাথ গুপ্তের সান্নিধ্য লাভ করেন। যোগানন্দ তার বিশ্ববিখ্যাত বই অটোবায়োগ্রাফি অফ যোগী তে মাস্টারমশাইয়ের কথা উল্লেখ করেছেন। 1932 সালে 4 জুন ভোর রাতে মহান এই সাধক কলকাতার নিজস্ব বাসভবন কথামৃত ভবনে দেহত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি কথামৃতের 5ম তথা শেষ খণ্ডের প্রুফ দেখার কাজ সম্পন্ন করেছিলেন।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
3: নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
4: হ্যালো হ্যালো হ্যালো,
5: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
6: এবার একটু অন্যরকমের একটা খবরের কথা বলি। অন্যরকম খবর মানে এই খবরটা আপনাদের বেশ একটা ভালোই লাগবে। সেটা হচ্ছে, ভ্রমণের আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানো নয়, পথের প্রতিটি মুহূর্তেও লুকিয়ে থাকে অসংখ্য গল্প। আর সেই আবেগকে আরও রঙিন করে তোলে স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে 2011-12 সালে রেল বাজেটে চালু হওয়া ভারতের দীর্ঘতম ট্রেন রুট। দেশের উত্তর পূর্ব প্রান্তে আসামের ডিব্রুগড় থেকে দক্ষিণে শেষ প্রান্তে কন্যাকুমারী পর্যন্ত ছুটে চলা বিবেক এক্সপ্রেস, এটি শুধু একটা ট্রেন নয়, বরং ভৌগোলিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বৈচিত্র্যকে একেবারে কাছ থেকে দেখার অসাধারণ সুযোগ। প্রায় 4,150 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ অতিক্রম করতে সময় লাগে 75 ঘন্টা, অর্থাৎ টানা 3 দিনেরও বেশি সময় ধরে চলতে থাকে এই যাত্রা। এই দীর্ঘ সফরের মধ্যে যাত্রীরা দেখতে পান দেশের বিভিন্ন প্রান্তে বদলে যাওয়া প্রকৃতি, ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রার ছবি। ডিব্রুগড় থেকে যাত্রা শুরু করে বিবেক এক্সপ্রেস আসাম, নাগাল্যান্ডের সংলগ্ন অঞ্চল, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ডিব্রুগড় থেকে যাত্রা শুরু করে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাড়ুর ওপর দিয়ে ছুটে চলে। প্রতিটি রাজ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বদলে যায় প্রকৃতির রূপ। কোথাও সবুজ চা বাগান, কোথাও বিস্তীর্ণ ধান ক্ষেত, কোথাও নদী, কোথাও পাহাড় আর সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য, সব মিলিয়ে এই যাত্রা যেন চলন্ত জানালায় ভারতের এক জীবন্ত ক্যানভাস। এই দীর্ঘ ট্রেন যাত্রার অন্যতম আকর্ষণ হল ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে কাছ থেকে অনুভব করার সুযোগ। প্রতিটি বড় স্টেশনে বদলে যায় মানুষের ভাষা, পোশাক, খাবারের স্বাদ এবং স্থানীয় সংস্কৃতি। আসামের চা, বাংলার মিষ্টি, ওড়িশার ঐতিহ্যবাহী খাবার, দক্ষিণ ভারতীয় ইডলি ধোসা থেকে শুরু করে নানা আঞ্চলিক পদ, সবকিছুরই স্বাদ নিতে পারেন এই দীর্ঘ যাত্রাপথে। একই ট্রেনে বিভিন্ন রাজ্যের মানুষ একসঙ্গে ভ্রমণ করেন, ফলে একে অপরের সংস্কৃতি, ভাষা, জীবনযাত্রা সম্পর্কে জানারও সুযোগ হয়। অনেকের কাছে এই যাত্রা শুধুমাত্র ভ্রমণ নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক অভিজ্ঞতা। তবে এত দীর্ঘ সফরে বেরোনোর আগে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, আরামদায়ক পোশাক, ব্যক্তিগত পরিচ্ছন্ন সামগ্রী সঙ্গে রাখা জরুরি। যেহেতু যাত্রা 3 দিনেরও বেশি সময় ধরে চলে, তাই আগেভাগেই রিজার্ভেশন করে নেওয়াটা কিন্তু জরুরি। ভারতকে সত্যি কাছ থেকে দেখতে চাইলে একবার অন্তত এই দীর্ঘ ট্রেন যাত্রার একটা অভিজ্ঞতা নেওয়া যেতেই পারে। 75 ঘন্টা ধরে ট্রেন এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে ছুঁয়ে ছুঁয়ে যায় এই ট্রেনটা, বিবেক এক্সপ্রেস। একবার সফর করতে পারেন কিন্তু, একটা বড় সময় হয়তো, কিন্তু দেখবেন কোথায় দিয়ে কোথাও, যেখান দিয়ে যাচ্ছেন, ভাষা পাল্টে যাচ্ছে, সংস্কৃতি পাল্টে যাচ্ছে। এই যে পাল্টে যাওয়া এবং এই পাল্টে যাওয়াটাকে আপন করে নেওয়া, সেটার জন্যে বেশ খানিকটা সময় আপনারা না হয় ব্যয়ই করলেন। 3টে তো দিন, আমরা তো এই 3টে দিন যদি হাতে

সময় নিই তাহলে তিনটে দিনের বেশ সুন্দর করে বেশ খানিকটা সময় ভারী চমৎকার কাটে, তাহলে একবার চেষ্টা করতে পারেন কিন্তু বিবেক এক্সপ্রেসে।

জানি সবচেয়ে সুখ, ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক। ভাঁড়ে যা খাওয়ার সুখ আকাশে তো নেই, তার স্বাদ মেলে শুধু রেলগাড়িতেই। এই যে রেলগাড়ির গল্প আমরা এতক্ষণ শুনছিলাম, যে এতক্ষণ ধরে ট্রেনে যেতে হবে, ট্রেনের একটা মজা ছিল বা এখনও তো আছেই, যে ওই যখন স্টেশনে ট্রেনটা থামে, ওই চায়ে চায়ে করে সবাই আসে না, আর তখন আমরা ওই হাত বাড়িয়ে একটু চা খাই, তারপরে ওই যে হাতের মানে ভাতটা নিই, তারপর ট্রেনটা ছেড়ে দেয়, আমরা তাকে টাকা দিই, আর যে সেই যে গরম চাটা মাটির ভাঁড়ে খাওয়া, সেটা কিন্তু সত্যি অসাধারণ। ট্রেনের গল্প বলতে বলতে আরও একটা ট্রেনের গল্প। বিশ্বের প্রথম ইউনেস্কো স্বীকৃত রেলপথ হল DHR বা হিমালয়ান, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা বিশ্বের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সম্প্রতি ঐতিহাসিক সুকনা রেলওয়ে স্টেশনে একটি প্রাণবন্ত কমিউনিটি আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে টয় ট্রেন দিবস পালন করল। নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই উদযাপনে ঐতিহ্যভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্থানীয় শিশু ও তরুণ শিল্পীদের মধ্যে একটি অংশগ্রহণমূলক শিল্প কর্মশালার আয়োজন করা হয়। এই ঐতিহ্যকে উপলব্ধি এবং সংরক্ষণ করতে অনুপ্রাণিত করা হয়। এই কার্যসূচির মাধ্যমে মনোরমা সুকনা স্টেশনটিকে একটি ওপেন এয়ার আর্ট স্টুডিওতে রূপান্তরিত করা হয়। সেখানে নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ শিল্পীরা হাতে কলমে ছবি আঁকার সেশনে অংশগ্রহণকারীদের নির্দেশনা প্রদান করেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আশেপাশে প্রাকৃতিক দৃশ্যপট এবং এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে তরুণ অংশগ্রহণকারীরা ঐতিহাসিক ন্যারোগেজ রেলওয়ে সম্পর্কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিকে ফুটিয়ে তোলার শিল্পকর্ম করেন। আসলে এই যে দার্জিলিংয়ের যে ট্রেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটাতে একবার দার্জিলিং গেলে ওই ট্রেনে না চাপলে কেমন যেন একটা লাগে, ওই ট্রেন থেকে একটু ঘুমে চলে আসা এবং আবার ঘুম থেকে ফিরে দার্জিলিং চলে যাওয়া, এই যে একটা সুন্দর জার্নি, এই জার্নিটা তো আমাদের প্রিয় দার্জিলিংয়েরই গল্প। তো দার্জিলিং বললেই একজনের কথা মনে হয়, জানেন, এই দার্জিলিংয়ের গান, দার্জিলিংয়ের গল্প, সেই মানুষটির কথা, তিনি অঞ্জন দত্ত। তার একটা গান শোনা যাক, দার্জিলিংয়ের গল্পের গান।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম ৪৫ কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
4: এখন আবহাওয়ার কথা একটু আপনাদের জানিয়ে রাখি। আগামী ২৪ ঘন্টায় মূলত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা অথবা ভারী বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৯৮%, সর্বনিম্ন ৭৮%। বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় ৫৫.৪ মিলিমিটার। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা। এলোমেলো হাওয়ার গতিবেগ ৩৫ থেকে ৪৫ কিলোমিটার ঘণ্টায় বয়ে যেতে পারে, যেটা সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর, যার প্রভাবে আগামী ১৫-৭-২০২৬ থেকে ১৮-৭-২০২৬ পর্যন্ত মৎস্যজীবীদের বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে মাছ ধরতে না যাওয়া জন্যে।

সাফল্য পেয়েছেন। এবার শুরু হচ্ছে ষষ্ঠ তথা শেষ ধাপ। এই ধাপে সাফল্য এলেই বিশ্বজুড়ে এক অনন্য নজির গড়বে আমাদের এই ভারতবর্ষ। শনিবার কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্রে অত্যাধুনিক স্যালিডিটি গ্র্যাডিয়েন্ট রিসাইকুলারিটি অ্যাকুয়াকালচার সিস্টেমের উদ্বোধনের মধ্যে দিয়ে এই গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তবে গবেষণার সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গিয়েছে এই দেশের কৃত্রিম প্রজনন, অর্থাৎ ডিম থেকে সফলভাবে বাচ্চা ফোটানোর প্রক্রিয়া সম্পূর্ণ করা। এই ধাপেই এতদিন পর্যন্ত সম্পূর্ণ সাফল্য আসেনি, কারণ ইলিশ একটি পরিযায়ী মাছ। জীবনের একটি বড় অংশ সমুদ্রে কাটালেও প্রজননের সময় এরা নদীর উজানে উঠে আসে। স্বাভাবিক পরিবেশে লবণাক্ত জল থেকে মিঠে জলে আসা যে জৈব পরিবর্তন ঘটে, সেটিকে কৃত্রিমভাবেই তৈরি করাই বিজ্ঞানীদের কাছে সবচেয়ে কঠিন কাজ। দেখা যাক এই কাজে সাফল্য হতে পারেন কিনা আমাদের ভারতীয় বিজ্ঞানীরা।

আমি ছিলাম সুদীপ্ত মিত্র, বেশ খানিকটা সময় জুড়ে। আর আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকবেন, শুনুন এবং শোনাবেন আমাদের এই আকাশবাণী মৈত্রী।

সত্যি বাংলা আমাদের বুকের ভেতরেই থাক, আর আপনারা আমাদের বুকের মধ্যেই থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো লাগায় থাকুন। আজ সন্ধ্যায় এই পর্যন্তই, আপনাদের সঙ্গে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, শ্রবণ সঙ্গী গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গনে শুরুতেই কিন্তু আজকে চোখ রাখব এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টস হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই থাকবে বিশ্বকাপ ফুটবলের খবর। যেই বিশ্বকাপ ফুটবলের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রীড়া বিশ্ব, তো বিশ্বকাপ ফুটবলের আজকে কিন্তু প্রথম সেমিফাইনালে রাত্রিবেলা ভারতীয় সময় 12:30 সময় মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং স্পেন। খেলার পাশাপাশি উঠে আসছে দুই দেশের রাজনৈতিক মহলের তরজাও। এদিকে বিশ্বকাপের দাবিদার হল ফ্রান্স, বললেন কিংবদন্তি জার্মান গোলকিপার অলিভার কান। এদিকে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে কিন্তু একটু চিন্তার ভাঁজ ফ্রান্সের শিবিরে, কারণ সেমিফাইনালের আগে ফ্রান্সের অনুশীলনে সময়ে পুরো অনুশীলন না করেই উঠে গেলেন ফ্রান্সের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার এমবাপে, হালকা চোটের আভাস পাওয়া যাচ্ছে বলে খবর। এবার ক্রিকেট মাঠে চোখ রাখব ফুটবল মাঠে থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। শুরু হয়ে গেছে একদিনের আন্তর্জাতিক

সিরিজ তো টি টোয়েন্টি সিরিজে পর্যদুস্ত হওয়ার পরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজে আজ প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত। রোকো অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিং কোহলি জুটির প্রত্যাবর্তন হল ভারতীয় দলে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এখন ইংল্যান্ডের স্কোর 29 ওভার খেলার শেষে 6 উইকেটে 139। ব্যাট করছেন জো রুট, তিনি 28 বলে 23 রানে অপরাজিত রয়েছেন। অপরদিকে এল ডসন, তিনি 31 বলে 20 রানে অপরাজিত রয়েছেন। এদিকে ভারত অধিনায়ক শুভমান গিল, তিনি কিন্তু বলেছেন যে টি টোয়েন্টি সিরিজে হারের ছায়া একদিনের আন্তর্জাতিক সিরিজে পড়বে না। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত ইংল্যান্ডের যা সিচুয়েশন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে, তারপরে কিন্তু তার কথাই সত্যি বলে মনে হচ্ছে, কারণ যথেষ্ট বেকায়দায় এখনও পড়ে রয়েছে ইংল্যান্ড। অবশ্য খেলা অনেক বাকি, দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ক্রিকেট ফ্যানেদের জন্য। এদিকে ছেলেদের ক্রিকেটের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। ঐতিহাসিক লর্ডসের মাঠে ইতিহাস তৈরি করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসে প্রথম মেয়েদের টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডকে কার্যত 270 রানে গুঁড়িয়ে দিয়ে প্রথম টেস্ট জয় ভারতের মেয়েদের। এবার একটু চোখ রাখবো ঘরোয়া ফুটবলের দিকে। কলকাতা লিগ চলছে, কলকাতা লিগে পাঠচক্রকে 4-0 গোলে হারালো মোহনবাগান। ইস্টবেঙ্গল ছেড়ে এসে প্রথম ম্যাচেই কিন্তু মোহনবাগানের পক্ষে গোল করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিকে আজকে কলকাতা লিগে অভিযান শুরু করছে মোহামেডান স্পোর্টিং। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পরে জয় দিয়ে তারা এই অভিযান শুরু করতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রীড়ামহল। আজকে মোহামেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ রেনবো।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমেই যেদিকে আমাদের চোখ থাকবে, অর্থাৎ যেদিকে যে খবরটি থাকবে আজকে আমাদের আতশ কাঁচের তলায়, সেটি হল বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল, ফ্রান্স এবং স্পেনের দ্বন্দ্ব। আতশ কাঁচের তলায় আর তো মাত্র কিছুক্ষণ, তারপরেই কিন্তু মুখোমুখি হতে চলেছে ফ্রান্স এবং স্পেন। তবে আজ কিন্তু এই ফ্রান্স স্পেন মুখোমুখি হওয়ার অন্যতম একটি বড় কারণ হচ্ছে তাদের দুজনেরই একদম কনসিস্টেন্ট পারফরমেন্স। তো আজ মুখোমুখি ফ্রান্স স্পেন, দুপক্ষই বিশ্বকাপ জেতার প্রবল দাবিদার বলে মনে করা হচ্ছে। আর এই দ্বন্দ্ব দেখার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে গোটা ক্রীড়া বিশ্ব, কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। সৌজন্যে স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মারিয়ানো রাহায়ের একটি মন্তব্য, যেখানে তিনি বলেছেন যে এমন একটি ফ্রান্স দলের বিরুদ্ধে স্পেন খেলবে যে দলে ফরাসি নেই। এবং এই মন্তব্যের পরেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বিতর্ক, তীব্র প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পক্ষ থেকে ফ্রান্সের বিদেশমন্ত্রী জঁ নোয়েল বারো জানিয়েছেন মাঠেই এর জবাব দেবে ফ্রান্স। তার সঙ্গে তিনি এও বলেছেন যে ফ্রান্সে 26 জন ফুটবলারের মধ্যে 23 জনের জন্ম এই ফ্রান্সেই, সুতরাং তারা জন্মগতভাবেই ফ্রান্সের নাগরিক। তবে এরই মধ্যে কিন্তু চর্চা তুঙ্গে উঠেছে ইয়ামাল এবং এমবাপে লড়াই নিয়ে। দুজনেই অত্যন্ত প্রতিভাবান ফুটবলার এবং দুজনকেই ভবিষ্যতের তারকা বলে মনে করা হচ্ছে। তবে বিশ্বকাপে এখনও পর্যন্ত কিন্তু এমবাপের তুলনামূলকভাবে শান্ত হয়ে রয়েছেন ইয়ামাল। তবে সেমিফাইনালে তিনি জ্বলে উঠবেন কিনা সেই নিয়েই কিন্তু চলছে জল্পনা। এরই মধ্যে কিছুদিন আগে বেলজিয়ামের বিরুদ্ধে জিতে ইয়ামাল কিন্তু রীতিমতন হুঙ্কার ছেড়েছিলেন ফ্রান্সের দিকে। তিনি বলেছিলেন যে ফ্রান্স একমাত্র স্পেনকেই ভয় পায়। তবে এরই মধ্যে অনুশীলন শেষে ফ্রান্সের আদ্রিয়ান

র্যাবো বলে গেলেন যে ইয়ামালকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই ফ্রান্সের, গোটা স্পেন দলকে নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে। সুতরাং কার্যত ইয়ামালকে একটু উপেক্ষার ভাষাতেই যেন জবাব দিলেন ফ্রান্সের এই ডিফেন্ডার। তবে একটা কথা অনস্বীকার্য যে আজ রাতে কিন্তু অত্যন্ত এক গুরুত্বপূর্ণ ম্যাচে অত্যন্ত এক কঠিন লড়াই দেখতে চলেছে গোটা বিশ্ববাসী। দেখা যাক শেষ হাসি কে হাসে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রীড়া বিশ্ব এবং আমাদের মতন অবশ্যই ফুটবল ফ্যানেরা। আর তো মাত্র কিছুক্ষণের ব্যাপার, দেখাই যাক না ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য।

এরই মধ্যে ফ্রান্সকে নিয়ে কিন্তু একটা বড় দাবি করেছেন জার্মান কিংবদন্তি গোলকিপার অলিভার কান। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার র্যাঙ্কিংয়ে থাকা প্রথম চারটি দল সেমিফাইনালে উঠেছে, আর আজকে নির্ধারিত হবে হচ্ছে কোন দলটি, অর্থাৎ ফ্রান্স এবং স্পেনের মধ্যে কোন দলটি ফাইনালে উঠবে প্রথম সেমিফাইনালের আগে। এই খেতাব জয়ের দাবিদার কে? জার্মানির কিংবদন্তি অলিভার কানের ভোট কিন্তু ফ্রান্সের দিকে। প্রথম সেমিফাইনালে আজ রাতে ডালাসে মুখোমুখি স্পেন এবং ফ্রান্স, 24 ঘন্টা পরে আটলান্টায় নামছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। কেন ফ্রান্সকে এগিয়ে রাখছেন তিনি? কান বলেছেন যে এতদিন পর্যন্ত যা খেলা তিনি দেখেছেন তাতে একটা দলকে বেছে নিতে বললে তার ভোট থাকবে ফ্রান্সের দিকে, দলের ভারসাম্য, বেঞ্চের শক্তি এবং ম্যাচ জেতার সামর্থ্যের ভিত্তিতে ফ্রান্স সবচেয়ে পরিপূর্ণ দল। তিনি আরও যোগ করেছেন যে তবে শেষ চারে থাকা দলগুলোর মধ্যে ব্যবধান খুবই সামান্য, যে কেউ বিশ্বকাপ জিততে পারে। সুতরাং বলা যেতেই পারে যে অত্যন্ত মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটের পাশাপাশি ফুটবলও, এবং সেদিন যে কে ভালো খেলছে তার উপরই নির্ধারিত হবে কার মাথায় বিজয়ীর মুকুট উঠবে। সুতরাং একটা কথা বলা যেতেই পারে যে আজকের ম্যাচ কিন্তু অত্যন্ত উপভোগ্য হতে চলেছে। দেখা যাক আর তো মাত্র কিছুক্ষণের সময়ের অপেক্ষা।

এদিকে শুরু হয়ে গিয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজ। তিন ম্যাচের সিরিজে কিন্তু প্রথম ম্যাচ চলছে এখন, আর তার আগে কিন্তু বিরাট কোহলি একটা ব্যাপার পরিষ্কার করে দিলেন যে অবসরের কোনো পরিকল্পনাই তার নেই, বরং 2027 বিশ্বকাপে ভারতীয় দল ঠিক কিরকম হওয়া উচিত তা নিয়েই শুভমান গিলের সঙ্গে আলোচনা করছেন বিরাট কোহলি। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গিয়েছে একদিনের সিরিজ, এখানে খেলছেন বিরাট। শুভমান মনে করেন যে এই সিরিজ থেকেই কিন্তু প্রস্তুতি শুরু হচ্ছে আগামী বছর বিশ্বকাপের। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে শুভমান বলেছেন যে বিরাট ভাইয়ের সঙ্গে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকায় কাদের নিয়ে গেলে আমরা সুবিধা পেতে পারি এই নিয়ে আমাদের কথা হয়েছে, এখন থেকেই তাদের দেখে নেওয়ার কথাও হয়েছে আমাদের। তার সঙ্গে তিনি এটাও যোগ করেন যে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই আমাদের ব্যাটিং বিভাগে স্তম্ভ, এবং অবশ্যই বোলিং বিভাগে স্তম্ভ হচ্ছেন জসপ্রীত বুমরা। সুতরাং আশা করি একদিনের সিরিজে শুরুটা আমরা ভালোভাবেই করব। এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড কিন্তু 31.4 ওভার খেলে 6 উইকেটের বিনিময়ে 155 রান করেছে, রান রেট এখন 4.89, ব্যাটে রয়েছেন জো রুট, তিনি 30 রানে অপরাজিত 33 বল খেলেছেন, এবং এল ডসন, তিনি এখনও পর্যন্ত 29 রানে অপরাজিত 42 বল খেলে। ইন্ডিয়ান বোলিংয়ের দিকে তাকালে দেখা যাবে যে 7 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন বুমরা, 2 উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, তিনি 7 ওভার 4 বল করেছেন 29 রান দিয়েছেন, এবং ব্রার, গুরপ্রীত ব্রার, তিনি 7 ওভার বল করেছেন 51 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, এবং শুভ 2

তিনি পেশিবন দুবে তিনি পেয়েছেন এক উইকেট ছ ওভার বল করে, 27 রান দিয়ে এক উইকেট পেয়েছেন তিনি। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের স্কোর এখন 159 রান 6 উইকেটের বিনিময়ে 31 ওভার 5 বল খেলা হয়েছে।

0: এখন একটি বেতার প্রতিবেদন আপনাদের জন্য। এখন শুনবেন 74তম রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ওপর একটি বিশেষ বেতার প্রতিবেদন। এই প্রতিযোগিতায় 904.5 পয়েন্ট পেয়ে দলগত বিভাগে বিজয়ী হয়েছে ইস্ট বেঙ্গল অ্যাথলেটিক ক্লাব এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে 620.5 পয়েন্ট পেয়ে মোহনবাগান। এবারের প্রতিযোগিতার আসরে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি রতন কুড়ি। চলুন যাই সাইয়ে রাজ্য অ্যাথলেটিক্সের আসরে।
1: আমার নাম শম্পা গাইন, আমার বাড়ি মাছলন্দপুর, আমার ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা। আমি মালদা জেলায় অমিতাভ রয় স্যারের কাছে প্র্যাকটিস করি। আমি 74 স্টেট চ্যাম্পিয়নশিপে 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার রানে প্রথম হয়েছি। আমার খুব ভালো লাগছে। এর আগেও আমি অনেক জায়গায় ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি। এর আগে আমার 10 কিলোমিটারের টাইম ছিল 36:53, তো এই ইয়ারে আমি টাইম করেছি 36:30। 5 কিলোমিটারে আগের বছর আমার টাইম ছিল 17:23, এবছর আমি টাইম করেছি 17:09। ভালো লাগে, এর কাছে প্র্যাকটিসের জন্যই আমি ভালো করতে পেরেছি আগের বছরের থেকে। এবছরে আরও ভালো হতো, মাঝখানে আমার ইঞ্জুরি হয়েছিল, আমি তখন 2 মাস রেস্টে ছিলাম, আবার নতুন করে প্র্যাকটিস করে করলাম। যদি ইঞ্জুরিটা না থাকতো তাহলে আরও বেটার হতো, রেকর্ড হতো। 1 সেকেন্ডের জন্য আমার রেকর্ড হয়নি 5 কিলোমিটারে। 5 কিলোমিটারের রেকর্ড ছিল 17:08 আর আমি এখানে টাইম করেছি 17:09, তো 1 সেকেন্ডের জন্য রেকর্ডটা হয়নি। এখানে তো খুবই খারাপ লাগছে, ফার্স্ট হয়ে যতটা ভালো লাগে রেকর্ডটা করতে পারলে আরও ভালো লাগে। আমি শুরুটা আমার বাড়িতেই করেছিলাম, মনোজ কুমার বিশ্বাসের কাছে, যেটা আমার মামা হয়। পড়াশোনাও মামার কাছ থেকে শিখেছি ছোটবেলায়। যদি মামা খেলাধুলা জগতে না আনতো হয়তো আজকে আমি এখানে আসতে পারতাম না। আমার স্কুলের নাম যাত্রা নেতাজি বালিকা শিক্ষানিকেতন, কলেজের নাম নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। ভবিষ্যতে আমি চাইছি, এখনো তো কোনো রকম কোনো কাজ পাইনি, আমি চাইছি যে ন্যাশনালে একটা মেডেল পেতে পারি। প্র্যাকটিস করতে হয় রোজই 10 কিলোমিটার, কোনোদিন 16 কিলোমিটার, কোনোদিন 14 কিলোমিটার, কোনোদিন 8 কিলোমিটার। সকালে হার্ড ওয়ার্কআউট থাকে প্রত্যেক দিন, হার্ড ওয়ার্কে বা দিন যেমন 2 কিলোমিটার থাকে পাঁচটা থেকে ছটা, আর বলবার দিন কন্টিনিউ থাকে বা কখনো কন্টিনিউ মানে স্লো ফাস্ট কন্টিনিউ থাকে, বার দিন 400 মিটার রিপিটেশন থাকে, বৃহস্পতিবার দিন কন্টিনিউ থাকে, মানে কন্টিনিউ থাকে। স্যার যদি অন্য কিছু প্র্যাকটিস করায় তখন সেদিন অন্য কিছু প্র্যাকটিস করি। শুক্রবার দিন 1200 মিটার রিপিটেশন থাকে, মানে স্যার শনিবার দিন তো লং থাকবে। অমিতাভ রয় স্যার অরবিন্দ পার্ক মালদা এয়ারপোর্টের মধ্যে প্র্যাকটিস হয় আমাদের। আমি যে মালদাতে থাকি, রুম ভাড়া নিয়ে খরচাপাতি সব আমার নিজের। হ্যাঁ, আমি বড় বড় ম্যারাথন করি, তো ম্যারাথন করে ওখান থেকে যে টাকাগুলো পাই সেই টাকা দিয়েই আমি আমার খরচা চালাই। প্রয়োজন পড়লে বাড়িতে সাহায্য করি, আমারও যদি কখনো টাকা না থাকে তখন বাড়ি থেকে আমাকে সাহায্য করে। আরও অনেক অনেক ম্যারাথন, এত ম্যারাথনের নাম মনে নেই। ম্যারাথন অকেশনে অকেশনে হয়, তো ম্যারাথনে সেখানে কোথাও 50,000 থাকে। কোকড়াঝাড় ম্যারাথন যেমন অনেক ম্যারাথন আছে, 15ই আগস্ট যেমন অনেক জায়গায় ম্যারাথন থাকে, কারণ খবর পেলে তারপর নাম, কারণ খবর তো অনেক আগে থেকেই পাওয়া যায় না। যখন ম্যারাথন হয় তার 1 মাস আগে বা 15-20 দিন আগে বা কখনো 2-3 দিন আগে পেলাম। যদি এন্ট্রি ডেট ওপেন থাকে তাহলে করি, আর যদি ক্লোজ হয়ে যায় তাহলে করতে পারি না। যাবতীয় ম্যারাথনে যাতায়াত খরচা, খাওয়া খরচা, যদি কখনো কখনো অন্য মানে ম্যারাথনে খাওয়া খরচা দেয়, মানে খেতে দেয়, থাকতে দেয়, আবার কোনো কোনো ম্যারাথনে দেয় না। আমি তো সকালে 3 ঘন্টা, বিকালেও 3 ঘন্টা, 2.5 ঘন্টা মালদাতে প্র্যাকটিস করি। আমি তখন অলিম্পিকের মতো কোয়ালিটি আমার মধ্যে আসেনি, আগে ন্যাশনালে একটা মেডেল পাই। আমার নাম পিউ মালিক, আমি তালকোসর কোচিং সেন্টারের ছাত্রী। স্যারের নাম আশিষ সি, ডাক নাম বলাই। আমি পোল্যান্ডের হারেসে ফার্স্ট হয়েছি, ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে নেমেছিলাম। খুব ভালো লাগছে, ফার্স্ট হয়েছি। 800-এ থার্ড হয়েছি রিলেতে, 400-400 রিলেতে সেকেন্ড হয়েছি, আর 800-এ থার্ড হয়েছি। ভবিষ্যতের লক্ষ্য আমি আরও ভালো টাইম করব। আমি চাপাডাঙ্গার ফার্স্ট ইয়ারে পড়ি, চাপাডাঙ্গার রবীন্দ্র মহাবিদ্যালয় ফিজিক্যাল এডুকেশন। এখান থেকে আমার লাইফে যেন কিছু একটা হয় এটাই আমি চাই। আমি ইন্ডিয়াতেও

0: Limited by chance.
1: প্রিয়া দাস, আমি হেপ্টাথলন করেছি, ফার্স্ট হয়েছি টোটাল 3,293। আমি হার্ডেসে ফার্স্ট হয়েছি, জ্যাভলিনে ফার্স্ট হয়েছি, শর্টপুটে ফার্স্ট হয়েছি, লং জাম্পে সেকেন্ড, হাই জাম্পে সেকেন্ড, থাউজেন্ডে সেকেন্ড। আমার বাড়ি সোদপুরে, আমি সোদপুর এসএসসিতে প্র্যাকটিস করি কুন্তল স্যার আর পান্ডু স্যারের কাছে, মানে রুদ্র প্রতিম রয় স্যারের কাছে। ভালো লাগছে ফার্স্ট ইয়ারে আমি হার্ডে হেপ্টাথলনে পজিশন পেয়েছি, ভালো লাগছে অনেকটাই। হ্যাঁ, প্রথমবার 18-এ ফার্স্ট ইয়ার আমার।
2: শম্পা মণ্ডল, আমি শ্যামনগরে থাকি, মোহনবাগান ক্লাবের থেকে নেমেছি, আমি সোদপুর এসএসসিতে প্র্যাকটিস করি, আমার কোচ কুন্তল রয় স্যার। আমি 100 মিটার হার্ডেলসে সেকেন্ড হয়েছি, হাই জাম্পে ফার্স্ট হয়েছি, শর্টপুটে সেকেন্ড হয়েছি এবং 200-এ থার্ড হয়েছি। এটা ফার্স্ট দিন। আর সেকেন্ড দিনে আমি লং জাম্পে ফার্স্ট হয়েছি, জ্যাভলিনে সেকেন্ড হয়েছি আর 1,000 মিটারে ফোর্থ হয়েছি। টোটাল পয়েন্ট হয়েছে 3,161। আমি টোটাল ওম্যান আন্ডার 18 গার্লসের হেপ্টাথলনে সেকেন্ড হয়েছি।
3: ক্লাবের হয়ে নেমেছি, আমার বাড়ি তারকেশ্বরে। আমি আজ 1,000 মিটারে রেকর্ড করেছি, 3:05 সেকেন্ড টাইমিং করেছি। আমি আজকে খুব খুশি, আমি আজকে খুব গর্বিত। আমি এমন একটা ভালো কোচিংয়ে আছি এবং ভালো একটা কোচ পেয়েছি আমার জীবনে। আশিস সিং স্যার আমাকে খুবই সাপোর্ট করেছে, স্যারের জন্যই আজকে আমি এত দূরে পৌঁছাতে পেরেছি। প্রত্যেকটা অ্যাথলেটিক্স কাছে তাদের স্যারই তাদের কাছে সব। আমরা আজকে খুবই এক্সাইটেড এই জায়গাতে আজকে পৌঁছানোর জন্য। ন্যাশনালে গেলে চাই একটা পজিশন আনতে, ভালো টাইম করছে, আরও ভালো পারফরমেন্স করতে আরও চাই।
4: আমার নাম আশিস সি কোচ। ও ভালো প্র্যাকটিসও করে, মন দিয়ে সকাল বিকালও পরিশ্রমও করে, যা বলি তাই শোনে, ঠিক আছে। গ্রামে আরও ভালো পাওয়া যায় না, ঠিক আছে। কামাই কিছু নেই, কামাই করলেও বলে করে, এটা ওরও ভালো করে প্র্যাকটিস করে মন দিয়ে। তারকেশ্বর কোচিং সেন্টার আমাদের সকাল 6টা থেকে 9টা পর্যন্ত হয়, বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত হয়। এই যে টাইম করেছে আরও হচ্ছে বেটার করে ভালো করে, এর উপরে বিশ্বাস আছে, আশা করি ন্যাশনালে বেঙ্গলকে পদক দেবে, চ্যাম্পিয়ন হবে।
5: দেবনাথ মজুমদার, সচিব অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। 74তম রাজ্য প্রতিযোগিতায় মোট 25টা মিট রেকর্ড হয়েছে এবং দলগত চ্যাম্পিয়ন হচ্ছে ইস্টবেঙ্গল রানার্স মোহনবাগান। এই মিটের একটা অন্য দিক ছিল, প্রত্যেক বছরের মতো অ্যাথলেটিক কোচেস আসেন বেঙ্গল আমরা একটা বেস্ট হার্ডলার প্রাইজ স্বর্গীয় সুধীর পালের নামে দিয়ে থাকি, বেস্ট অ্যাথলেট আরেকটা প্রাইজ সেটা স্বর্গীয় কোচ সত্যরঞ্জন রায়, যার কাছে কিনা যতীনময়ী শিকদার প্র্যাকটিস করত, এবং আরেকটা প্রাইজ আমরা দিই বেস্ট প্রমিনেন্ট অ্যাথলেট। এটা প্রত্যেক বছরই যারা গত হন তাদের নামে আমরা দিই। এবার গত বছর যেরকম দীপঙ্কর বীর 60-এর দশকের 400 মিটার রানার, সে 60-এর দশকে উনি সময় করেছিলেন 49.1 সেকেন্ড। ওনার এই রেকর্ডটা পরবর্তীকালে গোলাম কিবরিয়া নতুন রেকর্ড করেন। এই তিনটে প্রথমে বেস্ট অ্যাথলেট হয় ইস্টবেঙ্গলের অমিত্র ঘোষ, উনি সিনিয়র গ্রুপে লং জাম্পে 25 বছরের মিট রেকর্ড ব্রেক করে, যেই রেকর্ডটা ছিল সঞ্জয় রায়ের, অমিত্র লাফিয়েছে 7.69 মিটার। আরেকটা যে বেস্ট হার্ডলার স্বর্গীয় সুধীর পালের নামে যেটা দেওয়া হয়, সেই প্রাইজটা পেয়েছে কর্ণ বাঘ, উনি সময় নিয়েছেন 52.25 সেকেন্ড। আর বেস্ট প্রমিনেন্ট অ্যাথলেট হয় শ্রীশান দাস, সেও ইস্টবেঙ্গল ক্লাবের, ও 110 মিটার হার্ডেলসে সময় নেয় 14.12 মিটার। এই তিনজনকে এসিবির তরফ থেকে পুরস্কার দেওয়া হয়। পরবর্তীকালে আমরা আরও দুজনকে স্পট আউট করেছি, একজন মালদার ছেলে যে কিনা ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটসে চান্স পেয়েছে, মাসুদুর হোসেন, এবং আরেকজন হচ্ছে তহুরা খাতুন। এদের দুজনকে আমরা পরবর্তীকালে বড় আকারে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছি। আর সব দিক দিয়ে দেখতে গেলে এই বছরের রাজ্য প্রতিযোগিতা সফল হয়েছে।
6: এতক্ষণ শুনছিলেন
0: 74তম রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতা নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনা রতন কুড়ি, প্রযোজনা আকাশবাণী কলকাতার ক্রীড়া বিভাগ।

0: আর এখন আপনাদের জন্য রয়েছে বিশ্বকাপ রঙ্গমঞ্চে। এখন বিশ্বকাপ রঙ্গমঞ্চে আমরা সাধারণত বলি বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপের ইতিহাস এবং ফিফা বিশ্বকাপকে ঘিরে কিছু অদ্ভুত তথ্য। সেরকমই একটি অদ্ভুত তথ্য এখন আপনাদের জন্য ফিফা বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: তো বিশ্বকাপ রঙ্গমঞ্চে একটু লক্ষ্য করলেই কিন্তু দেখা যাবে যে বিশ্বকাপে, বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশগুলোর সংখ্যা কিন্তু আস্তে আস্তে প্রত্যেক বিশ্বকাপের আসরেই বাড়তে থেকেছে। যেমন ধরুন, 1930 সালে প্রথম যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, তখন বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের মধ্যে সংখ্যা ছিল মাত্র 13। 1934 সালের দ্বিতীয় বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে দাঁড়ায় 16। 2022 অর্থাৎ এর ঠিক আগের বিশ্বকাপে সংখ্যাটা হয়ে দাঁড়ায় তার দ্বিগুণ, অর্থাৎ 32। 32টি দেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল 2022। এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কিন্তু বেড়ে হয়েছে 48। মজার ব্যাপার হল, আগামী বিশ্বকাপে অর্থাৎ 2030 যে বিশ্বকাপ হতে চলেছে তাতে অংশ নিতে চলেছে 64 দেশ, যা কিনা এখনও পর্যন্ত সর্ববৃহৎ হতে চলেছে। আর এই খবরেই কিন্তু আমাদের দেশের ফুটবল প্রেমীদের মধ্যে দানা বাঁধছে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন। এখন ইতিহাসের দিকে তাকালে দেখতে পারা যাবে যে 1950 সালে ফিফার তরফ থেকে কিন্তু ভারতকে বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ভারতীয় ফুটবল দল তাতে অংশগ্রহণ করেনি। সেই সময় ভারতীয় ফুটবলারদের বুট পরে খেলার অসুবিধার জন্য এবং অন্যান্য কিছু কারণে। তবে পরের বারের বিশ্বকাপে চূড়ান্ত 64 দলের মধ্যে ভারত চলে আসতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়ে গিয়েছে। এবং ভারত যদি চূড়ান্ত 64টি দলের মধ্যে চলে আসতে পারে, তাহলে বিশ্বকাপের মূল পর্বে আমরা আমাদের দলকে দেখতে পারব। সেদিকে কিন্তু আশায় বুক বেঁধে রয়েছে তামাম ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

এদিকে ফুটবল খেলা যখন চলছে, তারই সঙ্গে কিন্তু চলছে ক্রিকেটের খেলা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। প্রথম টেস্ট ম্যাচ হল লর্ডসের মাটিতে। শুনে একটু অবাক লাগছে, ব্যাপারটা হল ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের মধ্যে সর্বপ্রথম লর্ডস মাঠে খেলা হল। এটাই লর্ডসে প্রথম মহিলাদের কোনো টেস্ট ম্যাচ, এবং লর্ডসে প্রথম মেয়েদের টেস্ট খেলতে নেমে কিন্তু ঐতিহাসিক জয় পেল ভারত। হরমনপ্রীত কৌরের দল রীতিমতন 270 রানে কার্যত উড়িয়ে দিল ইংল্যান্ডকে। তৃতীয় দিনের শেষেই বোঝা গিয়েছিল যে ভারত ম্যাচ জিততে চলেছে। শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 4 উইকেট, আর ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজনীয় ছিল 457 রান। এই 457 রান তাড়া করতে নেমে সোমবার কিন্তু দ্রুতই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র 186 রানে। দ্বিতীয় ইনিংসে 4টে উইকেট নিলেন অফ স্পিনার স্নেহা রানা। ইংল্যান্ড সফরে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল ব্যর্থ হলেও লাল বলের ক্রিকেটে কিন্তু হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের দাপট অব্যাহত থাকল। ইংল্যান্ডের মাটিতে এই নিয়ে 10টি টেস্ট খেলল ভারত, কোনোটিতেই তারা কিন্তু হারেনি। শেষ 11টি টেস্টে ভারতীয় মেয়েরা 7টি জয় পেয়েছে এবং 3টি ড্র করেছে, আর 1টি মাত্র টেস্টে তারা হেরেছে। লর্ডসে এই প্রথম মেয়েদের কোনো টেস্ট ম্যাচ হল, এবং প্রথম সুযোগেই ইতিহাসে নাম তুলে ফেললেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা, ঋচা ঘোষ, শেফালি বর্মা, যষ্টিকা ভাটিয়ারা। 2 ইনিংস মিলিয়ে 7 উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার ক্রান্তি গৌর। ম্যাচের শেষে অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, আশা করছি আমরা আরও বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাব, লর্ডসে খেলার সুযোগ পাব।

ম্যাচের সেরা ক্রান্তি বলেছেন যে কখনো ভাবিনি এইরকম কিছু হবে। প্রথম ইনিংসে পাঁচ, দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়েছিলেন ক্রান্তি। তিনি আরও বলেন যে আমরা যেভাবে খেলছি তাতে অত্যন্ত গর্ববোধ হচ্ছে আমাদের নিজেদের ওপরই, এবং আমাদের পরিবারও আমাদের নিয়ে গর্বিত। শুধুমাত্র আপনাদের পরিবার নয়, গোটা ক্রিকেট বিশ্ব, গোটা ক্রিকেট প্রেমীরা আপনাদের নিয়ে গর্বিত।

সময় একদম শেষের দিকে, কিন্তু তার আগে আরও একবার আপনাদের জানিয়ে দিই যে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট চলছে তার একদম শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি কোন অবস্থায় রয়েছে। এখনও পর্যন্ত ইংল্যান্ড 177 রান করেছে 6 উইকেটের বিনিময়ে, 36 ওভার খেলা হয়ে গিয়েছে। জো রুট বর্তমানে 37 রানে অপরাজিত রয়েছেন, 43 বল খেলেছেন তিনি, এবং এল ডসন তিনি অপরাজিত রয়েছেন 41 রানে, 59 বল খেলা হয়েছে এবং এখনও পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত 178 রান 6 উইকেটের বিনিময়ে 36 ওভার 1 বল খেলার শেষে ইংল্যান্ড। কিন্তু ছোট থেকেই একটা কথা শুনেছি যে এভরিথিং দ্যাট ইজ দ্য বিগিনিং হ্যাজ এন এন্ড অলসো, অর্থাৎ যার শুরু আছে তার শেষ থাকাও বাধ্যতামূলক। এবং ঘড়ির কাঁটা আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের। আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। দুই বাংলার শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজও আবার উপস্থিত হয়ে গেছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে, নতুন বিষয় নিয়ে। তার আগে বন্ধুরা কেমন আছেন সেটা বলুন। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আর ভালো না থাকলেও ওই যে বলি আমি প্রত্যেকটা অনুষ্ঠানে যে ভালো থাকার চেষ্টা কিন্তু আমাদের করতেই হবে, ভালো থাকতে হবে। জানি গরমটা ভীষণ পড়েছে, গরমে সবাই আপনারা হাঁসফাঁস করছেন, আর এই গরম চলে যাওয়ার পরপরই আবার আজকাল দেখা যাচ্ছে গরমের মাঝে মাঝেও কিন্তু ভীষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রবল তিন চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এবং বর্ষাকাল তো এর পরপরই আসছে। তো এই সমস্ত কথা চিন্তা করে আমার যে সমস্ত বন্ধুরা গবাদি প্রাণীর পালন করেন তাদের জন্য আজকের অনুষ্ঠানটি মূলত আমরা সাজিয়েছি। আমরা জানি যে ঋতুভেদে নানা রকম রোগ জ্বালায় গবাদি পশু পাখি আক্রান্ত হয়, এতে দুধ, মাংস, ডিমের উৎপাদন ব্যাহত হয় এবং খামার বন্ধুরা লোকসানের সম্মুখীন হতে পারে। আর এই কারণেই কিন্তু একটু আগে ভাগেই জেনে নেওয়া দরকার যে আমাদের যে গবাদি প্রাণীরা রয়েছে তারা বর্ষাকালে কি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে, কি করেই বা আমরা বুঝবো যে তারা কি রোগে আক্রান্ত হয়েছে এবং কিভাবে তার প্রতিকার করব, প্রতিরোধ করব। এই সমস্ত বিষয় আজকে আমরা যদিও স্বল্প পরিসর, সেই স্বল্প পরিসরের মধ্যে একটু জেনে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং এই সমস্ত কিছু সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার, নমস্কার শ্রোতা বন্ধুরা।
1: ডক্টর সামন্ত, যেমন বলছিলাম যে এই বর্ষাকালে কিন্তু আমাদের যে গবাদি প্রাণীরা থাকে তারা প্রায়শই বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তো বর্ষাকালীন রোগ বলতে আমরা কি বুঝি, মূলত কোন কোন রোগগুলোকে বুঝি?
2: যেসব খামারি বন্ধুরা গবাদি পশু পাখি পালন করেন তারা প্রায় সকলেই জানেন যে ঋতুভেদে কিছু রোগের বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। অর্থাৎ গ্রীষ্মে একরকম, বর্ষায় একরকম, শীতের প্রারম্ভে আর একরকম, আবার শীতের শেষটায় অন্যরকম। তো এইভাবে এই যদি ঋতুভেদে আমরা রোগগুলোকে সাজাই তাহলে বর্ষাকালে বা বর্ষা শুরু হওয়ার ঠিক আগে যে ধরনের জীবাণু বা বিষাণুঘটিত বা পরজীবী ঘটিত রোগ গবাদি পশু সবচেয়ে বেশি আক্রান্ত হয় সেগুলোকেই আমরা বর্ষাকালীন রোগ বলে ধরে থাকি।
1: আর এই রোগগুলো মোটামুটি জীবাণু ঘটিত রোগ, সেটা আমরা চিনব কি করে?
2: হ্যাঁ, জীবাণু ঘটিত রোগ বেশ কয়েক প্রকারের হয় যেটা গবাদি পশু পাখিতে দেখতে পাওয়া যায়। যেমন তার মধ্যে আছে মূলত তড়কা বা অ্যানথ্রাক্স, গলা ফোলা বা যেটাকে শুদ্ধ ভাষায় বলে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, বজবজ বা ইংরেজিতে যাকে বলে ব্ল্যাক কোয়ার্টার, এছাড়া হচ্ছে পালান প্রদাহ বা ঠুনকো রোগ বা যেটাকে সহজভাবে আরো বলে ম্যাস্টাইটিস, তাছাড়া আছে উদরাময় বা ডায়রিয়া, নিউমোনিয়া, এই ধরনের রোগগুলো দেখতে পাওয়া যায়।
1: আচ্ছা,
2: এখন এইগুলো, এই কিছু কিছু রোগের ক্ষেত্রে কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট লক্ষণ আছে যেখান থেকে বোঝা যায় যে এই রোগটাই হয়েছে। যেমন ধরি আমরা তড়কা নিয়ে আলোচনা করি, তড়কা রোগটা সাধারণভাবে অ্যানথ্রাক্স নামে পরিচিত, ব্যাসিলাস অ্যানথ্রাসিস বলে একটা জীবাণু এর দ্বারা সংঘটিত হয়। এখন এই রোগে সাধারণভাবে কোনো লক্ষণ প্রকাশ করার আগেই প্রাণীটা মারা যেতে পারে।
1: আচ্ছা,
2: যদি মারা যায় তাহলে দেখা যায় যে এদের যে সমস্ত ছিদ্রপথ আছে, ধরা যাক সেটা নাসিকা রন্ধ্র হতে পারে বা পায়ু ছিদ্র হতে পারে, সেখান থেকে কিন্তু কাঁচা রক্ত বেরোয়। এটা একটা খুব সুনির্দিষ্ট লক্ষণ যেখান থেকে বোঝা যায় যে গরুটা তড়কা রোগে আক্রান্ত।
1: কিন্তু এটা আগে থেকে একেবারেই বোঝা যায় না।
2: যদি আগে থেকে হয় তাহলে দেখা যায় যে প্রবল জ্বর তার সাথে পাতলা পায়খানা এবং সাথে সাথে মৃত্যু। এবার প্রবল জ্বর পাতলা পায়খানা এটা অন্য আরো নানান রকম রোগে হয়েই থাকে, অতএব সেটা যে শুধু তর্কা রোগের জন্য হয়েছে এটা বলা খুব মুশকিল।
1: মানে আগে থেকে বুঝে আলাদা করা যাচ্ছে,
2: আগে থেকে বুঝে ক্ষেত্রে খুব একটা আলাদা করা যাচ্ছে না। তবে মৃত্যুর পরে ওই যে কাঁচা রক্ত বেরোয় এবং এই যে রক্তটা জমাট বাঁধে না, এটা থেকে বোঝা যায় যে এটা তর্কা রোগে আক্রান্ত।
1: তো এই রোগটা কি একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে বিস্তার করতে পারে?
2: নিশ্চয়ই একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ছড়াতে পারে। শুধু তাই নয়, এই রোগাক্রান্ত প্রাণীর মাংস যদি কেউ খুব একটা ভালো সিদ্ধ না করে রান্না করে খায় তাহলে কিন্তু মানুষের দেহও ছড়াতে পারে। এবং এরকম প্রচুর আউটব্রেকের ইতিহাস জানা যায় যেখানে এই ধরনের প্রাণী যেগুলো মারা গেছে তাদেরকে হয়তো জমিতে পুঁতে দেওয়া হয়েছে, সেই জমি খুঁড়ে অনেক সময় তারা বের করেছে এবং প্রাণীর দেহ সেখান থেকে তারা মাংস খেয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়েছে।
1: অর্থাৎ এইরকম যদি একটি প্রাণীকে দেখা যায় খামারে তাহলে সেই প্রাণীটি মৃত্যুর পরে হলেও তাকে আলাদা করে দেওয়া প্রয়োজন, তাই তো?
2: অবশ্যই অবশ্যই তাকে আলাদা করে দেওয়া প্রয়োজন এবং এর প্রতিরোধে কি করা উচিত সেটা আমরা আরো পরে আলোচনা করব। এছাড়া একটা রোগের কথা বলি, গলা ফোলা বা যেটাকে বলে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, এটা পাস্টুরেল্লা নামক একটা জীবাণু দ্বারা ঘটে এবং এতে প্রচন্ড জ্বর হয়, ঝিমুনি হয়, মাংসপেশি কাঁপতে থাকে। আর এছাড়া যেটা দেখা যায় লক্ষণ, মূল লক্ষণ যেটা, চোয়ালের নিচের অংশটা ক্রমশ ফুলতে থাকে।
1: আচ্ছা।
2: এবং সেটা হাত দিয়ে চাপ দিলে একটু থলথল করতে থাকে, তারপরে ক্রমশ পুরো মুখটা ফুলে যায় এবং তার সাথে রক্তযুক্ত পাতলা পায়খানা হয়। আর যদি উপযুক্ত চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু প্রাণীর মৃত্যু অবধি ঘটতে পারে।
1: আচ্ছা।
2: এখন এই গলা ফোলা রোগ সেটা যে শুধু বর্ষাকালে হয় তা নয়, কিন্তু বর্ষার শুরুতেই দেখা যায় যে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এরকম আরেকটা রোগ হচ্ছে বজবজে, বজবজের অন্য নাম হচ্ছে বাদলা। বাদলা কেন বলে, কারণ বাদল দিনে খুব বেশি হয়, তো এতে প্রচন্ড জ্বর হয়, তাছাড়া শ্বাসকষ্ট হয়, খোঁড়াতে থাকে, মাংসপেশির কোন একটা জায়গায় ফুলে যায় এবং সেখানে যদি হালকা চাপ দেওয়া হয় তখন একটা বজবজ শব্দ হয়। ব্যাপারটা কিছুই নয়, ওখানে জীবাণুগুলো আসলে বংশবৃদ্ধি করে এবং তারা সেখানে কিছু গ্যাস উৎপাদন করে যেটা মাংসপেশিতে জমা থাকে এবং যার ফলে এই আওয়াজটা হয়।
1: তাই সাধারণ ভাষায় এটাকে বজবজ,
2: সাধারণ ভাষায় এটাকে বজবজ বলে। এটা থেকে আমাদের খামারি বন্ধুরা খুব সহজেই রোগটাকে শনাক্ত করতে পারবেন এবং সেই তৎক্ষণাৎ এটার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। সেটা আপনি নিকটবর্তী সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যান এবং এর চিকিৎসার ব্যবস্থা করুন, কারণ যথাসময় চিকিৎসা না হলে কিন্তু এই প্রাণীরও মৃত্যু ঘটতে পারে।
1: আচ্ছা।
2: এরপর আসছে পালান প্রদাহ বা ঠুনকো রোগ, এটা অন্যভাবে ম্যাস্টাইটিস বলে। এটা সারা বছরের রোগ, বছরের যে কোনো সময়ই হতে পারে, তবে বর্ষাকালে কিন্তু এর প্রাদুর্ভাবটা বেশি। বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা এটা সংগঠিত হয়, তার মধ্যে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, ইকোলাই, মাইকোপ্লাজমা প্রভৃতির দ্বারা হয়। এটার মূল লক্ষণ যেটা আমার মনে হয় সব খামারি বন্ধুই জানেন, সেটা হচ্ছে পালানটা ফুলে ওঠে এবং তার সাথে দেখা যায় যে ওটা হালকা গরম হয়ে গেছে এবং ওটা যদি একটু হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে প্রাণীটা যন্ত্রণায় ছিটকে ওঠে, তার মানে ওটা প্রচন্ড ব্যথা হয়। আর দুধ বেরোনো বন্ধ হয়ে যায় বাঁট দিয়ে, তার বদলে কিছু রক্ত বা পুঁজ এগুলো বেরোতে থাকে। আর অনেক সময় বাঁটটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে বাঁটের যে মুখটা বা ছিদ্রটা ওটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায় এবং সাধারণভাবে খামারি বন্ধুরা এটাকে কানা বাঁটও বলেন, মানে যেহেতু ওই বাঁটটা থেকে আর কোন রকম দুধ পাওয়া যাচ্ছে না। এছাড়া বর্ষাকালে জীবাণু ঘটিত রোগ বলতে আরেকটা হয়, সেটা বাছুরের উদরাময় বা বলা হয় কাফ কলিবাসিলোসিস, এটা ইকোলাই নামক একটা জীবাণু দ্বারা সংগঠিত হয় এবং এতে বাছুরের প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা, দুর্গন্ধযুক্ত পায়খানা হয় এবং চিকিৎসা না করলে কিন্তু এটা মৃত্যু অবধি ঘটতে পারে। এই ধরনের জীবাণু ঘটিত রোগগুলো সাধারণত বর্ষাকালে দেখতে পাওয়া যায়।
1: আপনি বলছিলেন কিছু বিষাণু ঘটিত রোগের কথা।
2: হ্যাঁ, বিষাণু ঘটিত রোগ,
1: বিষাণু ঘটিত রোগ বলতে প্রাণীর কি, গবাদি প্রাণীর কোন কোন রোগের কথা বলছেন বা এগুলো কিভাবে হয়?
2: বিষাণু ঘটিত রোগ বলতে মূলত বর্ষাকালে যেটা দেখা যায় সেটা হচ্ছে এঁসো বা খুরিয়া, আর পিপিআর এটা মূলত ছাগলে দেখতে পাওয়া যায়, আর হয় বোভাইন ভাইরাল ডায়রিয়া বলে একটা রোগ হয় যেটা গবাদি পশুতে বা গরু বা মোষের মধ্যে দেখতে পাওয়া যায়।
1: আচ্ছা।
2: এঁসো রোগের লক্ষণ খুব নির্দিষ্ট, যারা বাড়িতে গবাদি পশু রাখেন বা গরু পালন করেন তারা প্রায় সবাই জানেন যে এসব রোগে কি কি লক্ষণ হয়, তাও আমি একবার এটা বলে দিই। সেটা হচ্ছে যে একটা তো জ্বর হয়, খাওয়াতে অনীহা দেখতে পাওয়া যায়, লালা নিঃসরণ হয় মুখ দিয়ে, এছাড়া হচ্ছে মুখ আর পায়ের খুরের ফাঁকে বা পালানে ছোট ছোট ফোসকা পড়ে প্রথম দিকে, তারপরে ফোসকাগুলো ফেটে যায় এবং ঘা তৈরি হয়।
1: আচ্ছা,
2: তো মুখে এরকম ঘা তৈরি হলে বা জিভের উপরে এরকম ঘা তৈরি হলে চিবাতে খুব অসুবিধা হয় এবং খাওয়ার ইচ্ছাটা চলে যায়, প্রাণীটা খুব দুর্বল হয়ে পড়ে। পায়ের খুরের ফাঁকে যদি ঘা তৈরি হয় তাহলে চলাফেরা করতে অসুবিধা হয়, আর পালানে যে ঘা তৈরি হয় সেখান থেকে আবার ওই পালান প্রদাহ বা ঠুনকো রোগ এটা হয়ে যেতে পারে। এখন এছাড়া ছাগলে এই সময় একটা বিশেষ লক্ষণ রোগ লক্ষণ দেখতে পাওয়া যায় যেটাকে বলে পিপিআর। পিপিআর শব্দটা বাংলা শব্দ তো একেবারেই নয়, এটা অ্যাকচুয়ালি একটা ফরাসি শব্দ।
1: আচ্ছা,
2: এর নাম হচ্ছে পেস্টিডিস পেটিটস রুমিনেন্স। এটা একটা বিষাণু ঘটিত রোগ, এটা প্যারামিক্সো ভাইরাস গোত্রের একটা বিষাণু এটা করে। বর্ষার শুরুতে এই রোগের প্রাদুর্ভাব ঘটে এবং বহু ছাগলের একসাথে মৃত্যু হয়।
1: আচ্ছা,
2: রোগের প্রাথমিক দশায় জ্বর, সর্দি, কাশি, হাঁচি ইত্যাদি দেখতে পাওয়া যায়। ক্রমশ সর্দির ধারাটা মোটা হতে থাকে, মুখের চারিদিকে ছোট ছোট গুটি দেখতে পাওয়া যায় যেগুলো অনেক সময় ফেটে গিয়ে ঘায়ের আকার নেয়, আর রোগের শেষের দিকে প্রচন্ড পাতলা পায়খানা এবং তারপরে মৃত্যু। অতএব উপযুক্ত সময় চিকিৎসা না করলে কিন্তু ছাগলটি বাঁচিয়ে রাখা সম্ভব না,
1: মানে এটাও একটা ভয়ঙ্কর দিকে যেতে পারে। আচ্ছা, আর এটাও কি একটা পশু থেকে আরেকটা পশুতে ছড়ায়?
2: এটা মারাত্মকভাবে একটা পশু থেকে আরেকটা পশুতে ছড়ায়, তবে এটা এখনো অবধি কিন্তু মানুষের দেহে ছড়ানোর সেরকম কোনো রিপোর্ট নেই বা জানা যায়নি।
1: মানে খামারে একটা পশু থেকে
2: আরেকটা ছাগল থেকে আরেকটা ছাগলের মধ্যে অবশ্যই ছড়াতে পারে,
1: সেজন্য সতর্ক থাকা খুব প্রয়োজন।
2: সেজন্য সতর্ক থাকতে হবে এবং দরকার হলে ওই অসুস্থ ছাগলটাকে প্রথমেই আলাদা করে দিতে হবে, না হলে ওটা থেকে আবার সুস্থ ছাগলের দেহ এটা ছড়িয়ে পড়তে পারে।
1: ঠিক ঠিক, এবং তাতে খামার বন্ধুরা বিশেষ ক্ষতির সম্মুখীন হতে পারে।
2: অবশ্যই সম্মুখীন হবেন।
1: ঠিক, আচ্ছা, কৃমি তো একটা খুব বড় ধরনের সমস্যা, তাই না, গবাদি পশুর ক্ষেত্রে? তো এই যে গবাদি পশুর দেহে যে কৃমির সংক্রমণ হয় সেটাও কি বর্ষাকালে বাড়ে বা তার প্রভাবটা কিরকম?
2: মূলত গবাদি পশুতে তিন ধরনের কৃমি সংক্রমণ দেখতে পাওয়া যায়, গোল কৃমি, চ্যাপ্টা কৃমি আর ফিতা কৃমি। এখন গোল কৃমির আবার দুটো ভাগ আছে, একটা বড় গোল কৃমি, একটা ছোট গোল কৃমি। বড় গোল কৃমিটা ছমাস বয়স পর্যন্ত বাছুরে হয় এবং দেখা যায় যে বাছুরটা ক্রমাগত রোগা হতে থাকে আর পেটটা মোটা হয়ে ঝুলে পড়ে, পাতলা পায়খানা তো হয়ই। আর ছোট গোল কৃমির ক্ষেত্রে এটা বড় গরুতে দেখতে পাওয়া যায়, লোমটা খসখসে হয়ে যায়, যদি দুধ দেওয়া গাভী হয় তাহলে দুধের পরিমাণ কমতে থাকে। আর চ্যাপ্টা কৃমিটা হচ্ছে বর্ষাকালে মূলত হয়, এবং এখানে পাতলা জলের মতো পায়খানা হয়, পেটে গ্যাস হয়, ঘরঘরে শব্দ হয় এবং শরীরে জলের অভাব দেখতে পাওয়া যায়। আর ফিতা কৃমি আর একটা হয় যেটা প্রায় সারা বছরই হতে পারে, সেখানে গরুটা ধীরে ধীরে রোগা হয়ে যায় এবং লেজ দিয়ে মলদার ঘষতে থাকে। এটা একটা খুব ভালো লক্ষণ যেটা থেকে বোঝা যায় যে এটা ফিতা কৃমি দ্বারা আক্রান্ত। প্রথম দিকে পায়খানাটা শক্ত হয়, পরে পাতলা হয়ে যায়, আর পায়খানার সাথে সাদা ফিতের মতো কৃমির খণ্ড বেরিয়ে আসতে থাকে, যেখান থেকে বোঝা যায় যে এটা ফিতা কৃমি দ্বারা আক্রান্ত।
1: আচ্ছা, তো ডক্টর সামন্ত, আমরা তো অনেকগুলো রোগের কথা শুনলাম এবং কোনোটি জীবাণু ঘটিত, কোনোটি বিষাণু ঘটিত বা কৃমির সংক্রমণ, তো এই সমস্ত রোগগুলোর তো কোনো না কোনো রকম ভাবে প্রতিরোধ করা যাবে এবং সেই প্রতিরোধ করতে আমরা কিভাবে পারি সেটা যদি একটু বলো।
2: দেখুন, জীবাণু ঘটিত রোগ প্রতিকার করতে গেলে মূলত আমাদেরকে সেটা কিছু ওষুধ আছে যেটা ব্যবহার করে রোগটা হয়ে যাওয়ার পর তার চিকিৎসা করা যায়। বিষাণু ঘটিত রোগের ক্ষেত্রে ওরকম কোনো চিকিৎসা কিন্তু নেই, এটা মানুষের ক্ষেত্রেও সত্যি এবং এটা পশু পাখির ক্ষেত্রেও সত্যি। সাধারণভাবে প্রতিকার করতে গেলে আমরা অ্যান্টিবায়োটিক ইত্যাদি ব্যবহার করে থাকি, তবে আজকাল অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে নানান রকম নিষেধাজ্ঞা জারি হচ্ছে, কারণ এই অ্যান্টিবায়োটিক অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে তাতে জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, ফলে পরবর্তীকালে তখন আর অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতে পারে না, বা অতএব আমাদের খুব সুচিন্তিতভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে।
1: আচ্ছা, আর যেটা বলছিলেন আপনি যে আমরা আগে থেকে যদি কোনো ব্যবস্থা করতে পারি অসুখগুলোকে, যাতে
2: অবশ্যই অবশ্যই আগে থেকে ব্যবস্থা করা মানে হচ্ছে সবচেয়ে ভালো ব্যবস্থা সেটাই, যাতে রোগ না হয়। কারণ রোগ হয়ে যাওয়ার পরে তার চিকিৎসার থেকে রোগটাকে যদি প্রতিরোধ করতে পারি তাহলে সেটাই সবচেয়ে ভালো। যেমন হচ্ছে তর্কা রোগের কথা আমরা আলোচনা করেছি, তো তর্কায় কিন্তু একটা খুব ভালো টিকা পাওয়া যায় যেটাকে বলে অ্যানথ্রাক্স স্পোর ভ্যাকসিন। এটা একটা জীবন্ত টিকা যেটা গরু ছাগল ভেড়াতে 1 মিলিলিটারে চামড়ার নিচে দেওয়া যায়। সাধারণত বর্ষার আগেই দেওয়া হয়, বছরে একবার দেওয়া হয়, চামড়ার নিচে। এটাও বর্ষার আগে বছরে একবার, আর বাছুরের ক্ষেত্রে 6 মাস বয়সের আগে এটা দেওয়া হয়ে থাকে। বাদলা রোগেরও এরকম একটা টিকা আছে যেটা ছাগলের 2 ml চামড়ার নিচে প্রয়োগ করা হয়। পালান প্রদাহ রোগের সেরকম ভাবে কোন টিকা পাওয়া যায় না, তার কারণটা বলে দিই, এটা হচ্ছে বহু জীবাণু দ্বারা সংগঠিত হয়।
1: আচ্ছা,
2: তো যার ফলে যে কোনো টিকা একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে, যেহেতু এখানে অনেকগুলো জীবাণু আছে সেই জন্য পালান প্রদাহের ক্ষেত্রে ওরকম কোন টিকা পাওয়া যায় না। সাধারণভাবে কিছু নিয়মাবলী আমাদের মেনে চলা উচিত, যেমন বাঁট ও পালানটা ভালো করে কোনো একটা অ্যান্টিসেপটিক দ্রবণ দিয়ে ধুয়ে ফেলতে হবে। পালানে কখনোই দুধ জমতে দেওয়া উচিত নয়, কারণ দুধ জমে থাকলে সেখানে জীবাণুরা দ্রুত বংশবিস্তার করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধ দোয়ানোর আগে এবং পরে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করা উচিত।
1: অর্থাৎ এটা একটা দৈনন্দিন পরিচর্যা,
2: কারণ হাত থেকে কিন্তু বহু জীবাণু পালানের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
1: আর আপনি উদারাময়ের কথা বলছিলেন, সেক্ষেত্রে কি করা যেতে পারে?
2: উদরাময় যদি প্রথম দিকে ধরা পড়ে তাহলে আমরা তার উপযুক্ত অ্যান্টিবায়োটিক সহযোগে চিকিৎসা করতে পারি। আর যদি দেখা যায় যে স্লাইড টেস্ট বলে একটা টেস্ট বা পরীক্ষা হয় যেখান থেকে বোঝা যায় যে এটা পরজীবী সংক্রান্ত কিনা বা কৃমি সংক্রান্ত কিনা, তাহলে সেই ধরনের ওষুধ প্রয়োগ করা যেতে পারে। এর জন্য আপনারা নমুনা সংগ্রহ করে নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পারেন, ওনারা পরীক্ষা করে আপনাদের বলে দেবেন যে এটা কি ধরনের উদরাময় ঘটেছে। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে মূলত জীবাণু ঘটিত রোগের কিভাবে টিকাকরণের মাধ্যমে আমরা তাকে প্রতিরোধ করতে পারি। এবারে আসি বিষাণু ঘটিত রোগের কথায়।
1: ঠিক আছে,
2: এসো বা খুরিয়ার কথা আমরা বলছিলাম। এসো বা খুরিয়ার ক্ষেত্রে একটা FMD অয়েল অ্যাডজুভ্যান্ট ভ্যাকসিন পাওয়া যায় যেটা বছরে 2 বার নিতে হয়, বর্ষার আগে আর শীতের আগে। গরু মোষের ক্ষেত্রে সাধারণত 10 মিলিলিটার প্রয়োগ করা হয় মাংসপেশিতে, ছাগলে 5 মিলিলিটার প্রয়োগ করে মাংসপেশিতে। এছাড়া এসো বা খুরিয়া রোগের ক্ষেত্রে যে ক্ষতগুলোর কথা আমি বললাম বা ঘায়ের কথা বললাম, সেখানে পটাশের লেই বা ফিটকিরি জল ব্যবহার করা যেতে পারে। রোগাক্রান্ত গরু বা গরুকে আলাদা রাখতে হবে, গোয়াল ঘর অবশ্যই পরিষ্কার রাখতে হবে, এবং রোগাক্রান্ত গরু যদি মারা যায় তাহলে তাকে চুন সহ 3-4 ফুট গভীরে পুঁতে ফেলতে হবে। এই ধরনের সাবধানতাগুলো কিন্তু নিলে ভবিষ্যতে এসো রোগের হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এরপর আসি PPR বা ছাগলের যে রোগের কথা বলেছিলাম, এর সঠিক কোনো চিকিৎসা নেই, কারণ আগেই বললাম এটা একটা বিষাণু ঘটিত রোগ। তবে লক্ষণ ভিত্তিক কিছু চিকিৎসা করা যায়, যেমন উদরাময় হলে তার উদরাময় প্রতিরোধ করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। এছাড়া লেভামিজল বলে একটা ড্রাগ এখানে প্রয়োগ করা হয়, তাতে কি হয় না, এটা যে সার্বিক ইমিউনিটি সেটা অনেকটা বেড়ে যায় এবং তাতে দেখা যায় যে PPR রোগ প্রতিরোধ করতে পারছে। তবে টিকাকরণ হচ্ছে এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম উপায়। PPR এর টিকা হচ্ছে 1 ml মাত্রায় চামড়ার নিচে দেওয়া হয় বর্ষার আগে বছরে একবার,
1: মানে এটা প্রতি বছরই
2: দিতে হবে।
1: আচ্ছা,
2: এবং টিকার সার্থকতা বজায় রাখতে সাধারণভাবে টিকাটাকে কিন্তু ঠান্ডায় রাখার ব্যবস্থা করতে হবে। এটা সব রকম টিকার ক্ষেত্রেই প্রযোজ্য, তবে PPR এর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কারণ এটা একটা জীবন্ত টিকা।
1: আচ্ছা,
2: অতএব এটা যদি আমরা অত্যধিক তাপমাত্রায় বাইরে নিয়ে এসে টিকাকরণটা করি তাহলে কিন্তু অনেক সময় টিকা কার্যকরী হয় না। আর এই ধরনের টিকাগুলো, এই PPR বা এসো বা খুরিয়া রোগের টিকা কিন্তু সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্র থেকে দেওয়া হয়ে থাকে, অতএব তাদের সাথে যোগাযোগ করলে তারা এই ব্যবস্থাটা করতে পারেন।
1: আচ্ছা, আপনারা তো দীর্ঘ দিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন এবং খামার বন্ধুদের সঙ্গে ওতপ্রোতভাবে আপনারা যুক্তও রয়েছেন। আমরা মোটামুটি গরু ছাগলের কথা বললাম, কিন্তু শুরুতে আমরা বলছিলাম যে পশু পাখি অর্থাৎ মানে হাঁস মুরগির কথাও এর মধ্যে কিছু ক্ষেত্রে এসে যায়। খামার বন্ধুরা হাঁস মুরগিও তো পালন করেন, তো সেক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে মূলত আমরা কি কি অসুখ বর্ষাকালে দেখতে পাই বা কতটা তারাও এর মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটা যদি অল্প পরিসরে বলে দেন।
2: হাঁস, হাঁসের কথা যদি বলেন, হাঁসের রোগ জ্বালা কিন্তু খুব কম। মানে হাঁসে সাধারণভাবে কিছু নির্দিষ্ট রোগ হয়, যেমন হচ্ছে একটা সবুজ পায়খানা বলে একটা রোগ হয়ে থাকে যেটা হাঁসে দেখতে পাওয়া যায়, ডাক প্লেগ বলে একটা রোগ হয় যেটা হাঁসে পাওয়া যায়। এছাড়া খুব হাঁসের মধ্যে খুব একটা রোগ জ্বালা দেখতে পাওয়া যায় না, যদি না আপনার খাবারে কোনো ঘাটতি থাকে। যেমন ধরুন ঘাটতি বলতে কি, যদি ভিটামিনের ঘাটতি থাকে বা মিনারেলের বা খনিজ পদার্থের ঘাটতি থাকে তাহলে কিছু লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যেমন হচ্ছে যে যে ডিম পারবে হাঁস সেই ডিমের খোসা পাতলা হয়ে যায়।
1: আচ্ছা,
2: ডিমের খোসা পাতলা হওয়ার অনেক রকম কারণ আছে, তার মধ্যে একটা কারণ অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি, আর এছাড়া হচ্ছে ডাক প্লেগ জাতীয় কিছু ভাইরাসের বা বিষাণুর আক্রমণের ফলেও এটা হয়ে থাকে। তো এছাড়া কিন্তু হাঁসের ক্ষেত্রে খুব একটা রোগ জ্বালা দেখতে পাওয়া যায় না, যে কারণে হাঁসে একমাত্র ডাক প্লেগের টিকা সরকারিভাবে উপলব্ধ এবং এই টিকা যথাসময়ে প্রয়োগ করা হয়ে থাকে। এটা সারা বছরই দেওয়া হয় বা প্রতিটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কোন একটা নির্দিষ্ট দিনে, যেটা ডাক্তারবাবুরা ঠিক করে নেন যে কবে দেবেন, তো সেই নির্দিষ্ট দিনে আপনার হাঁস মুরগি ইত্যাদিকে নিয়ে যদি আপনারা সেখানে যান তাহলে এই টিকাকরণটা করা হয়ে থাকে।
1: আচ্ছা,
2: আর কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুরা গ্রামে এসে একটা ক্যাম্প করেন যেখানে হাঁস মুরগির টিকা তারা প্রদান করে থাকেন।
1: আচ্ছা,
2: মুরগির কথা যদি বলেন, মুরগির কিন্তু সারা বছরে অনেক রকম রোগ হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রানীক্ষেত বা যেটা ঝিমুনি রোগ। রানীক্ষেত সারা বছরই হয়ে থাকে, তবে বর্ষাকালে প্রকোপটা একটু বেশি। রানীক্ষেত একটা বিষাণু ঘটিত রোগ, এতে গোটা বাড়িতে যে কটা মুরগি আছে সবাই একসাথে আক্রান্ত হয় এবং তারা সবাই একটা ঝিমুনি ভাব লক্ষ্য করা যায়, তার সাথে নাক দিয়ে জল বেরোয় এবং পাতলা পায়খানা ইত্যাদি দেখতে পাওয়া যায়। আরেকটা রোগ হচ্ছে মারেক রোগ, যেটা মুরগির মধ্যে বহুলভাবে প্রচলিত। মারেক রোগের মূল লক্ষণ হচ্ছে যে একটা বিশেষ ধরনের পশ্চার বা একটা বিশেষ ধরনের দৈহিক ভঙ্গি দেখতে পাওয়া যায়, যেভাবে এরা শুয়ে থাকে, একটা পা সামনের দিকে এগিয়ে থাকে আর একটা পা পিছন দিকে এগিয়ে থাকে, মানে দুটো পা একসাথে দেখতে পাওয়া যায় না।
1: আচ্ছা,
2: এই ধরনের দৈহিক ভঙ্গি থেকে বোঝা যায় যে এটা মারেক রোগে আক্রান্ত। তাছাড়া হচ্ছে যে এদের চোখের যে মনিটা এটা সাদা হয়ে যায়, এটা একটা অন্যতম লক্ষণ যেটা থেকে বোঝা যায় যে এটা মারেক রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। মারেক রোগের চিকিৎসা সেরকম কিছু নেই, কিন্তু মারেক রোগ প্রতিরোধ

0: এবার যেটা সবশেষে আপনার কাছে জানতে চাইবো ডক্টর সামন্ত, যে এই যে নানান রকম অসুখ বিসুখ আমাদের গবাদি প্রাণীদের আক্রান্ত করছে, তো সেই সমস্ত বন্ধুরা, খামার বন্ধুরা যারা এই পশুপালন নিয়ে রয়েছেন বা যাদের দিনের শেষে এদেরকে নিয়ে সংসারে একটা আয় ঢোকে, তারা যে মাঝে মাঝেই নানান রকম এই পশু প্রাণীদের অসুখ বিসুখ নিয়ে বিব্রত হন এবং তারা ক্ষতির সম্মুখীন হন, এই সময়ে তারা কোথায় গেলে সঠিক সহযোগিতা পাবেন, কিভাবে সহযোগিতা পাবেন, সেটা যদি একটু বলে দেন আমার শ্রোতা বন্ধুদের।
1: প্রথম কথা হচ্ছে যে প্রাণী চিকিৎসা যদি ভরসাযোগ্যভাবে পেতে হয় তাহলে আপনি নিকটবর্তী সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করবেন। এবং সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে দুরকমের ভাগ থাকে, একটা দেখবেন ওখানে ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসারের একটা অফিস থাকে, যেখান থেকে আপনার প্রাণী পালন সংক্রান্ত বিভিন্ন রকম লোনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আর যদি চিকিৎসা করাতে হয় তাহলে আপনাকে যেতে হবে ব্লক অ্যানিমেল হেলথ সেন্টার বা অ্যাডিশনাল ব্লক অ্যানিমেল হেলথ সেন্টার ইত্যাদিগুলোতে। এখানে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণী চিকিৎসকরা থাকেন এবং তারা যথাযথভাবে এবং খুবই অল্প পরিমাণের একটা ফিজের পরিবর্তে তারা চিকিৎসা প্রদান করে থাকেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সেন্টারগুলোতে ওষুধ থাকে, যার ফলে আপনাকে বাইরে থেকে ওষুধ কেনারও খুব একটা প্রয়োজন পড়ে না। টিকা এনাদের কাছে পাওয়া যায় এবং এনাদের সাথে যোগাযোগ করলে কোনো একটা গ্রামের তরফ থেকে এরা বিভিন্ন সময় গ্রামে গিয়ে ক্যাম্প করেন।
0: আচ্ছা,
1: ক্যাম্প নানান প্রকারের হয়, শুধু যে টিকাকরণের ক্যাম্প হয় তা নয়, এরা ইনফার্টিলিটি ক্যাম্প করেন, যেখানে এরা দেখেন যে আপনার গরুর মধ্যে যদি বন্ধত্ব থাকে তাহলে তার কারণ কি, এবং সেই কারণ খুঁজে বার করে তার উপযুক্ত চিকিৎসারও এরা ব্যবস্থা করেন। এছাড়া তো হেলথ ক্যাম্প এনারা করেই থাকেন, সেখানেও তারা উপযুক্ত চিকিৎসা প্রদান করে থাকেন।
0: আর সার্বিকভাবে এই পশুপালন যারা করছেন তাদের জন্য মানে সারা বছর ধরে কি ধরনের পরিচর্যা তারা করতে পারে, যে পরিচর্যা করলে তারা ক্ষতির সম্মুখীন কম হবেন এবং এই পশু সুস্থ থাকবে সারা বছর ধরে মোটামুটি, সেটা যদি একটু সার্বিকভাবে বলে দেন।
1: প্রথম কথা হচ্ছে পশুপালন করলে আপনাকে তার উপযুক্ত খাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়া হচ্ছে একটা অন্যতম উৎস, যেখান থেকে বিভিন্ন রকমের রোগ জীবাণু ঢুকতে পারে, আর যদি উপযুক্ত পুষ্টি না পায় তাহলে রোগ জীবাণুগুলো খুব সহজেই বংশবৃদ্ধি করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে রোগ প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টিকাকরণের ব্যবস্থা করা। টিকাকরণ করতে গেলে কতগুলো সাধারণ নিয়ম মানতে হয়, যেমন আপনি যদি অনেক দূর থেকে পশুটিকে হাঁটিয়ে নিয়ে যান কোন একটা সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে, তাহলে তার একটু বিশ্রামের ব্যবস্থা করুন, তারপরে তার টিকা দিন। টিকাকরণের পরে প্রচুর পরিমাণে জল খাওয়ান প্রাণীটিকে এবং প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল খাওয়ার ব্যবস্থা করুন। আর সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে যে প্রাণী আপনার বাড়ির সদস্যের মতো, অতএব তার উপযুক্ত পরিচর্যা করার দায়িত্ব আপনার। শুধুমাত্র লাভের আশায় যদি প্রাণী পালন করেন তাহলে কিন্তু সেই লাভের অঙ্কে আপনি পৌঁছতে পারবেন না, যতক্ষণ না প্রাণীটিকে আপনি আপনার বাড়ির সদস্য বলে মেনে নেবেন এবং তার উপযুক্ত পরিচর্যা ও প্রয়োজন পড়লে চিকিৎসার ব্যবস্থা করবেন।
0: মানে বাড়ির যে সন্তানটি রয়েছে বা বাড়ির যে অন্য সদস্যরা রয়েছে তাদেরকে যেমন পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়, তাদেরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, অসুখের পূর্বাভাস দেখা গেলেই তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়, টিকাকরণের ব্যবস্থা করা হয়, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বন্ধুরা আপনার বাড়িতে যে গবাদি পশুটি রয়েছে তার ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো অনীহা বা সেটাকে একটু এড়িয়ে গেলেন সেটা করলে কিন্তু একেবারেই চলবে না, তাই তো?
1: হ্যাঁ, একদম।
0: তো ডক্টর সামন্ত, আমরা আজকে চেষ্টা করলাম এই আমাদের স্বল্প পরিসরে যতটা আমার শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে দেওয়া যায়, এবং আজকে আমরা মূলত আলোচনা করলাম গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ প্রতিরোধ ও প্রতিকার এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে আমাদের সাথে এতক্ষণ কথা বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগ ডক্টর ইন্দ্রনীল সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা।
2: খিত খামারের কথা এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী, এখন আপনার স্বাস্থ্য।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ইমিউনিটির অভাবে কি কি লক্ষণ দেখা দেয়, বলছেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।
4: চলতি কথাই আমরা প্রায়ই বলে থাকি, যদি কারোর বারবার জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে তাহলে বলে থাকি ওই বাচ্চাটা বা ওই মানুষটা নিশ্চয়ই ইমিউনিটির সমস্যা আছে, যার জন্য তার বারবার এরকম ঠান্ডা লেগে যাচ্ছে বা ইনফেকশন হচ্ছে। সত্যি অর্থেই যদি এই ধরনের বারবার ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে সেটা আপনার আন্ডারলাইং ইমিউনিটির কোনো সমস্যা হয়ে থাকতে পারে। ইমিউনিটির সমস্যা বলতে আমরা প্রধানত দু ধরনের ইমিউনিটির সমস্যা বুঝি। একটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি, আর একটাকে বলি সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি। সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সির কথা আপনারা অনেকেই শুনে থাকবেন বা জেনে থাকবেন, যেমন HIV হলে যে অসুখটি হয় তার জন্য, বা দীর্ঘদিন ধরে যারা ধরুন সুগারে ভুগছেন বা কিডনির অসুখে ভুগছেন বা লিভারের অসুখে ভুগছেন, তাদের দীর্ঘদিন এই অসুখে ভোগার জন্য, রোগে ভোগার জন্য ইমিউনিটির ন্যাচারালি ডাউন হয় এবং সেই ডাউন হওয়ার জন্য তাদের বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়া টেন্ডেন্সি বাড়ে। তো এই কোনো সেকেন্ডারি কারণে, মানে কোনো অসুখের জন্য যদি ইমিউনিটি ডাউন হয় তাকে আমরা সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি বলি। ঠিক একইভাবে আরেকটি এন্টিটি আছে যার নাম হচ্ছে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি। এইটার ব্যাপারে আমরা খুব বেশি সচেতন নই। এটা সাধারণভাবে বাচ্চা ছেলেদের, কম বয়সী বাচ্চাদেরই বেশি হয়, বয়স্ক মানুষেরও হতে পারে কিন্তু বাচ্চাদেরই বেশি হয়ে থাকে। কোন কোন জিনিসগুলো থাকলে আমাদের বিশেষ বিশেষভাবে সতর্ক হতে হবে, কারণ এক্ষেত্রে যদি সময় মতন অসুখটা ধরা না পড়ে তাহলে অনেক ক্ষেত্রে এটা প্রাণঘাতী হতে পারে। যদি কোনো বাচ্চার প্রতি বছরে দুই বা তার বেশি কানে ইনফেকশন হচ্ছে, যদি কোনো বাচ্চার দুই বা তার বেশি সাইনাসে ইনফেকশন হচ্ছে একটা বছরে, স্পেশালি যাদের কোনো অ্যালার্জির সমস্যা নেই, যদি প্রতি বছরে একবার করে নিউমোনিয়া হচ্ছে অন্তত পরপর দুবছর হয়েছে, যদি কারোর ক্রনিক্যালি ডায়রিয়া হচ্ছে, বারবার পেট খারাপ হচ্ছে, সেই পেট খারাপের জন্য অ্যান্টিবায়োটিক লাগছে, ইঞ্জেকশন দিতে হচ্ছে, স্যালাইন দিতে হচ্ছে, ভর্তি করতে হচ্ছে, তাহলে সেই পেট খারাপটাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। যদি বারবার ভাইরাল ইনফেকশন হচ্ছে, সেটা জ্বর সর্দি কাশি হোক, হারপিস হোক, বিভিন্ন ওয়াট হোক, এই ধরনের জিনিসগুলো যদি হয়ে থাকে, বারবার হয়ে থাকে, যদি কোনো ইনফেকশন যদি হয় যেটা নর্মাল ওষুধপত্রতে বা নর্মাল ওরাল অ্যান্টিবায়োটিকে ক্লিয়ার হচ্ছে না, তার জন্য তাকে ভর্তি করে বারবার IV অ্যান্টিবায়োটিক, মানে চ্যানেলের মাধ্যমে বা স্যালাইনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, তাহলে সেটা নিয়ে আমাদের বিশেষ সতর্ক হতে হবে। যদি বারবার কারোর ঘা হয়ে থাকে, স্পেশালি যে ঘাগুলো যদি, মানে বড় বড় স্কিনের মধ্যে ঘা হচ্ছে বা কারোর কখনো লিভারে পুঁজ জমে যাচ্ছে, কখনো লাংসে পুঁজ জমে যাচ্ছে, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটা নিয়ে আমাদের বিশেষ সতর্ক হতে হবে। যদি মুখের মধ্যে বারবার সাদা ধরনের থ্রাশ বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে বা স্কিনে বারবার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে যেটা কোনোভাবেই সারছে না, তাহলে সেটাও আমাদের ভীষণ সতর্কতার সাথে নিতে হবে। বা ধরুন একটা টিউবারক্লোসিস, যেটা আমরা জানি টিউবারক্লোসিস সাধারণভাবে ওষুধপত্র খেলে ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো বাচ্চার টিবি হচ্ছে

0: তো সেই টিভিটা কোনোভাবে সারতে চাইছে না, বা সেটা বয়স্ক মানুষের ক্ষেত্রে হতে পারে, টিভি কোনোভাবেই সারতে চাইছে না, টিভির কোর্স কমপ্লিট হচ্ছে কিন্তু জীবাণু বডি থেকে ক্লিয়ার হচ্ছে না, তাহলেও বুঝতে হবে কোথাও না কোথাও ইমিউন সিস্টেমের সমস্যা আছে, যে সমস্যা থাকার জন্য এই ইনফেকশনগুলো বারবার হতে থাকছে। এবং স্পেশালি যদি বাড়িতে এই ধরনের ইনফেকশন হওয়ার বা ইমিউনিটির সমস্যার কোনো এরকম কোনো রোগী থাকেন যাদের এই ধরনের অসুখ আগে হয়েছে, তাহলে বিশেষভাবে সতর্ক হতে হবে। তাহলে এই 10টি লক্ষণ যদি কারোর বিশেষ ধরনের পরীক্ষা হয়, ইমিউন সিস্টেমের যে মেন কোষগুলো সেগুলো আলাদা করে পরীক্ষা করা যায়, তাদের সংখ্যা বা তাদের কার্যক্ষমতা ঠিক আছে কিনা, তাহলে সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা নির্দিষ্ট করে দেখে সেই ধরনের ওষুধপত্র বা সেই ধরনের এই যে ইমিউনিটি বাড়ানোর জন্য ইঞ্জেকশন পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইমিউনোগ্লোবুলিন ভরে এক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায়, সেইগুলো তাহলে আমাদের ইউজ করতে হবে। আদারওয়াইজ সেই মানুষটি এরকম বারবার ইনফেকশনে ভুগতে ভুগতে সেক্ষেত্রে একটা মৃত্যুর সম্ভাবনাও হয়ে থাকতে পারে। সেজন্য এই 10টি সাইন আমরা যেটা বললাম বা এই 10টি লক্ষণ আমরা যেটা বললাম সেটা নিয়ে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এগুলো থাকলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা করাতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ইমিউনিটির অভাবে কি কি লক্ষণ দেখা দেয়, বললেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন আকাশবাণী মৈত্রীতে আজ যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। আজ ভারতীয় সময়ে সন্ধে 7টায় যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অনাদি অতীত, উপস্থাপনায় সৃজনী পাল। 7:45 কবিকণ্ঠে কবি সুদেশনা মৈত্রের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনায় সেহনাজ আব্দুর রফ। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 একমাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা রায়, শুনবেন প্রথম পর্ব। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সিদ্ধার্থ মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, কলম এবং মেরামতকারী। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, রাগ চন্দ্র কৌন্স। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন গৌতম চক্রবর্তী, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন কমলাক্ষ মুখোপাধ্যায়। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সিদ্ধার্থ মজুমদার। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে আজ এরপর থেকে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন যুববাণী থেকে অনাদি অতীত, শ্রবণ সঙ্গী সৃজনী পাল।

শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আবার অনাদি অতীত থেকে তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আমি তোমাদের যুববাণীর বন্ধু সৃজনী হাজির হয়ে গিয়েছি স্টুডিওতে। অনাদি অতীতের যখন আড্ডা আজকে, তখন স্মৃতির পাতা থেকে মুছে যাওয়া কোনো গল্পই তোমাদেরকে বলবো। আমাদের দেশ নদ নদীর দেশ, কি তাই তো? তাই দেশের নদ নদীর ইতিহাসও অনেক প্রাচীন, নদীর প্রাকৃতিক গুরুত্বও অপরিহার্য। তাই ভারতীয় সংস্কৃতিতে কিন্তু নদীকে দেবী হিসেবে পূজো করার রীতিটা বেশ পুরনো। যদিও বর্তমানে ভারতে প্রায় 200টা নদী রয়েছে, আর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নদীর নামটা আমরা সকলেই জানি, তা হলো গঙ্গা। এছাড়াও যমুনা, গোদাবরী, সিন্ধু, গোমতী, নর্মদা, কৃষ্ণা, কাবেরীর মতো কত নদীর নাম আমরা জানি। অনেকেই কোনো না কোনো সময় সেই সমস্ত নদীগুলোকে নিজের চোখেও প্রবাহিত হতে দেখেছি। কিন্তু আজকে এমন একটা নদীর কথা বলতে যাচ্ছি যার নাম আমরা বইয়ের পাতায় অনেকবার দেখেছি, কিন্তু বাস্তব জীবনে এটাকে বয়ে যেতে দেখার সুযোগ তেমন একটা পাইনি বললেই চলে। পুরাণে বলা হয় যে এই নদীর পাশে বসে এক গুহাতে বেদব্যাস যখন বেদের মন্ত্র জোরে জোরে পাঠ করছিলেন এবং গণেশ তা লিপিবদ্ধ করছিলেন, তখন নদীর বয়ে যাওয়া জলের আওয়াজে বেদব্যাসের মন্ত্র পাঠে বেশ বিঘ্ন হচ্ছিল। তাই তিনি তখন রেগে গিয়ে এই নদীকে অভিশাপ দেন, আর অভিশাপ দেন যে এই নদীকে কেউ কখনো দেখতে পাবে না। ব্যাস সেই থেকেই এই নদী অন্তঃসলীলা বলে মানুষের বিশ্বাস। ঠিকই ধরেছ, কথা বলছি পৌরাণিক নদী সরস্বতীকে নিয়ে। বৈদিক যুগে সরস্বতীকে সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হতো, ঋগ্বেদেও এর উল্লেখ পাওয়া গিয়েছে বারবার। এই নদীর জল পান করেই নাকি ঋষিরা বেদ রচনা করেছিলেন। তবে এই নদীটা আদৌ ছিল কিনা বা আছে কিনা সেটাই একটা মস্ত বড় প্রশ্ন। একটা সময় তার অস্তিত্ব ছিল ভীষণ প্রকট, তারপরে সেটা একদমই প্রান্তিক হয়ে পড়ল। কিছু কিছু জায়গায় তো তার রীতিমতো অস্তিত্ব সংকট হয়ে যায়। তাই সব মিলিয়ে সরস্বতীর গল্প খুবই অদ্ভুত আর কিছুটা হৃদয় বিদারকও বটে। তবে সরস্বতীর গল্প বলতে গেলে কিন্তু আমাদেরকে শুধু নদীর গল্প বললে হবে না, বলতে হবে নদীর দুই পারের গল্প। কারণ সরস্বতীর গল্প বলতে গেলে সপ্তগ্রামের কথা উঠে আসবে, উঠে আসবে তাম্রলিপ্তের কথা। আর এই যে সপ্তগ্রামের কথা, সেটাতে যদি আমরা একটু ডুব দিই তাহলে কিন্তু দেখব যে ব্যান্ডেলের কিছু দূরে ত্রিবেণী বাঁশবেড়িয়া অঞ্চলটা ছিল সপ্তগ্রামের বিরাট বন্দর আর বেশ সম্পন্ন একটা জনপদ। কিন্তু এখন এই অঞ্চল দেখে সেই সব কিছু বোঝা বেশ মুশকিলই। এখন এই জায়গাটা ছোটখাটো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বিভক্ত হয়ে গিয়েছে, যেখানে বেশ কিছু কলকারখানা আছে। এখন তোমার মনে প্রশ্ন তো জাগতেই পারে যে সেখানে আবার কি ছিল, আর এই গল্পের মধ্যে সরস্বতী বা এলো কেমন করে? তার অস্তিত্ব আছে ত্রিবেণী সঙ্গমে, যেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী মুক্ত বেণী হয়ে ছুটে চলেছে সমুদ্রের দিকে। আবার এলাহাবাদের প্রয়াগে আমরা দেখতে পাই যুক্তবেণী। এই যুক্তবেণীটা কি? যুক্তবেণী মানে হল যেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী একসাথে মিশেছে। কিন্তু ত্রিবেণীতে ঠিক এর উল্টোটা হয়েছে, এখানে তিনটে নদী জট ছাড়িয়ে স্বতন্ত্র অস্তিত্ব।

দায়িত্ব গ্রহণ করেছে। এই যে সরস্বতী নদী এবং তার দুই পারের গল্প তোমাকে বলছি, তাই নিয়ে কিন্তু আজকে নানান জানা অজানা গল্প আমার ঝোলায় ভরে নিয়ে এসেছি, সেসব তো তোমাদেরকে বলবো, তাই নিয়ে থাকবে আড্ডাও। আর তার মাঝে মাঝে রেখেছি তোমার জন্য ভারী সুন্দর সুন্দর কিছু গান, রইল তার মধ্যে থেকেই একটা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটা শুনে চটপট ফিরে আসছি আবার আড্ডায়।

তোমাদের বলছিলাম সরস্বতী নদীর দুই পাড়ের গল্প। এক পাড়ে যেমন বললাম সপ্তগ্রামের কথা, অন্যদিকে সরস্বতীর আর এক পাড়ে ছিল তাম্রলিপ্ত বন্দর। বহু শতাব্দী ধরে এক সমৃদ্ধশালী অস্তিত্ব কিন্তু বজায় রেখেছিল এই বন্দরখানা। ঐতিহাসিকরা বলেন যে মেদিনীপুরের তমলুক অঞ্চলের অন্তর্গত তাম্রলিপ্ত বন্দরে যে সময় ফুলে ফেঁপে উঠেছিল, সেই সময় কিন্তু প্রবল স্রোতস্বিনী সরস্বতী ধারণ করত গঙ্গার মূল জলধারাকে। দামোদর এবং রূপনারায়ণের ধারাও সেখানে গিয়ে মিশে এমন এক প্রবল জলধারা সৃষ্টি করত যে সেই নদী অনায়াসে কিন্তু ভাসিয়ে নিয়ে যেতে বড় বড় বাণিজ্য তরি। এমনকি একটা সময়ে মৌর্য সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্যের একটা বড় কেন্দ্র হয়ে উঠেছিল কিন্তু এই অঞ্চলটা। তবে সেটা ঠিক ততদিনই যতদিন না সরস্বতী তার গতিপথ পরিবর্তন করে, মানে ওই ধরো অষ্টম শতাব্দী নাগাদ। আবার নবম শতাব্দী নাগাদ রূপনারায়ণ আর ভাগীরথীর সঙ্গে যোগাযোগের গতিপথে পলি পড়ে তা বন্ধ হয়ে যেতে লাগলো। ক্রমশ পরিত্যক্ত হতে থাকলো এই তাম্রলিপ্ত বন্দর। চতুর্দশ শতাব্দী নাগাদ সরস্বতী নদী গতি পরিবর্তন করে ঢুকে পড়ল সপ্তগ্রাম অঞ্চলে, তৈরি হলো বন্দর। এখনকার এই যে ত্রিবেণী থেকে মোটামুটি 4 কিলোমিটার দক্ষিণে কিন্তু ছিল এই সপ্তগ্রাম। বলা যায় খানিকটা তাম্রলিপ্তের পতনের সঙ্গে সঙ্গেই উত্থান হলো সপ্তগ্রামের। তার আগে অবধি কিন্তু সরস্বতী নদী বেঁধে রেখেছিল এই দুটো জায়গা, মানে সপ্তগ্রাম আর তাম্রলিপ্তকে। প্রচলিত মত অনুযায়ী সপ্তগ্রাম নামখানা এসেছিল 7টা গ্রাম থেকে, শিবপুর, বাঁশবেড়িয়া, খামারপাড়া, 30 বিঘা, বাসুদেবপুর, দেবানন্দপুর আর কৃষ্ণপুর, এই 7টা গ্রাম থেকে। বৌদ্ধ পালবংশীয় রাজারা বা হিন্দু সেনবংশীয় রাজারা কোনোদিনই তাম্রলিপ্তের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে খুব একটা হস্তক্ষেপ করেননি। পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীর দিকে একরকম এই সময়টাকে সপ্তগ্রামের ইতিহাসের স্বর্ণযুগ বলা যেতে পারে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, সপ্তগ্রাম কি সত্যি সত্যি শুধুমাত্র তাম্রলিপ্তর ছায়ায় ঢাকা একটা প্রান্তিক বন্দর ছিল? সপ্তগ্রামের আরও অনেক শতাব্দী প্রাচীন ইতিহাস কিন্তু সে কথা বলে না। আর্যরা এই অঞ্চলে খুব সম্ভবত আসে খ্রিস্টপূর্ব 4th শতাব্দী নাগাদ, আর ওই সময় থেকে ত্রিবেণী, মানে যেখানে 3টে নদী বিভক্ত হয়ে যাচ্ছে, সেটা একটা তীর্থস্থান হিসেবে গণ্য হতে থাকে। মনে করা হতে থাকে যে এখানে একবার স্নান করতে পারলেই সব পাপ ধুয়ে যাবে আর খুলে যাবে স্বর্গের দ্বার। কি তোমার জানা ছিল এইসব গল্প? তুমিও বুঝি ডুব দিয়ে এসেছো একবার, আর যদি বাকি থাকে ডুব দেওয়াটা, তাহলে সেটা বেশি দিনের জন্য পোস্টপোন না করাই ভালো। আহা, এখানেই গল্প শেষ নয়, আরও আছে, তবে বাকিটা একটা গানের পর ফিরে এসে বলছি।

তাম্রলিপ্তর গল্প যে তোমাদেরকে বলছিলাম, এই তাম্রলিপ্ত হিন্দু বৈষ্ণব বৌদ্ধ সমস্ত সংস্কৃতির সম্মিলিত এক আকর ছিল। ষোড়শ শতাব্দীতে এসে তাম্রলিপ্ত দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছিল। সে সময়ের শাসক ছিলেন জাফর খাঁ গাজী। তিনি সপ্তগ্রাম জয় করেছিলেন 1298 সাল নাগাদ। মৃত্যুর পর তাঁকে সমাধিস্থ করা হয় ত্রিবেণী ঘাটের কাছে। আজ অবধি জাফর খাঁ গাজীর এই সমাধি ও দরগা ত্রিবেণীর কিন্তু একটা বিশেষ দর্শনীয় স্থান, যদিও তা এখন প্রায় ভগ্ন। আর একজন শাসকের কথায় আসি, তিনি অবশ্য দিল্লির শাসক এবং ইতিহাসে তিনি পরিচিত পাগলা রাজা বলে। হ্যাঁ, ঠিকই ধরেছ, তিনি মোহাম্মদ বিন তুগলক। তিনি সপ্তগ্রামে একটা টাঁকশাল নির্মাণ করেছিলেন 1329 সালে। এখান থেকে শেষ পয়সা খোদাই হয়ে বেরোয় 1552 সাল নাগাদ। ঐতিহাসিকরা বলেন 1475 সালে সপ্তগ্রাম ছিল তার গৌরবের একদম শীর্ষে। সেই সময় চট্টগ্রাম বন্দরের পতনের ফলে বাংলার স্বাধীন রাজধানী স্থানান্তরিত হয়েছিল গৌড় থেকে এই সপ্তগ্রামে। বিপ্রদাস পিপলাই তার মনসামঙ্গল কাব্যতে বলেছেন সপ্তগ্রাম আর তার বন্দরের সমৃদ্ধির কথা। যেমন বলেছিলেন পর্তুগিজ পর্যটক টম পেরিস, কিন্তু আশ্চর্য কথা হল পর্তুগিজরা যখন 1530 সাল নাগাদ সপ্তগ্রামে আসতে শুরু করল, সরস্বতী নদীতে তখন পলি পড়তে শুরু করেছে। যদিও বন্দরের কাজ তখনও অব্যাহত আছে, অবশ্য ভাবলে কিন্তু ব্যাপারটা ততটাও আশ্চর্যের নয়। 1505 সালে ঘটে গেল এক ভয়ঙ্কর ভূমিকম্প, তার ফলে বদলে গেল ভূপ্রকৃতি। জমির ঢালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরস্বতী নদীতে পলি পড়তে শুরু হল, নদী আবার গতিপথ পাল্টাতে থাকল। সরস্বতী নদীর স্রোত কমে আসার সঙ্গে সঙ্গে কিন্তু হুগলি নদীর জলধারা বাড়তে থাকে। ইতিহাসের এই রকম সময়টা বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ 1535 সালে পর্তুগিজদের তিনি অনুমতি দিলেন চট্টগ্রাম আর সপ্তগ্রামে বাণিজ্য কুঠি নির্মাণ করার। কিন্তু ভারী মুশকিল হয়ে দেখা দিল এই জলের স্রোত। বড় বড় জাহাজগুলো তো সপ্তগ্রামে পৌঁছতেই পারছিল না। মাঝপথে তাদের থেকে মাল নামিয়ে ছোট ছোট জাহাজ আর নৌকোতে করে আনা হতো বন্দরে। সেই সময় পর্তুগিজরা নৌকাতে মাল তোলার জায়গায় এক একটা অস্থায়ী বাজার নির্মাণ শুরু করল। এই যে বাজারগুলো, সেই বাজারগুলো কিন্তু বেশ ভালোই চলত। তেমনই একটা জায়গা হলো বেতর, সেখান থেকেই আশেপাশের গ্রামগুলোতে জিনিসপত্র বিক্রি করত তারা। এই বেতর ছিল আদিগঙ্গার ঠিক মুখে। তাদের বিক্রি বার্তা শেষ হয়ে গেলে তারা, মানে পর্তুগিজরা, কি করত, সেই অস্থায়ী বাজারের যে কুড়ে ঘরগুলো ছিল সেগুলোতে আগুন লাগিয়ে দিয়ে চলে যেত। নদীর এই যে নাব্যতা, সেটা কমে যাওয়ায় সপ্তগ্রাম একটা সম্পদশালী জায়গা হওয়া সত্ত্বেও কিন্তু অতটা এক্সপোজার পেল না, মানে এতটা সকলের কাছে পৌঁছলই না। তার জায়গায় কিন্তু চট্টগ্রাম বেশ কিছুটা পরিচিতি লাভ করল, কারণ বণিকরা এই জলের স্রোতের কারণে চট্টগ্রামের দিকেই বেশি চলে যেতে থাকল। আর সপ্তগ্রামের বন্দর বড় বড় জাহাজ আনাগোনার জন্য আর উপযুক্ত রইল না। এরপর কি হল, কিভাবে বাকিটা, মানে কিভাবে সরস্বতী নদী আস্তে আস্তে ক্ষীণ হতে হতে একেবারে বিলুপ্ত হয়ে গেল, সেই গল্পটা তোমাদের বলবো। তবে তার আগে শুনে নিই আরও একটা সুন্দর গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

ধীরে ধীরে সপ্তগ্রাম বন্দরের নাব্যতা কমে গেল, আর তার ফলেই পর্তুগিজদের ধীরে ধীরে সপ্তগ্রাম ছেড়ে চলে যেতে হল। মুঘল বাদশাহ আকবরের কাছ থেকে ফরমান জোগাড় করে পর্তুগিজরা ভাগীরথীর পশ্চিম পারে গড়ে তুলল উগলিম বা হুগলি। কিন্তু তৎকালীন নথিপত্র অনুযায়ী কিন্তু পর্তুগিজরা প্রায় 1620 সাল পর্যন্ত সপ্তগ্রামের সঙ্গে কোনো না কোনোভাবে বাণিজ্য চালিয়ে গিয়েছিল। বর্তমান ত্রিবেণী বা বাঁশবেড়িয়ার চেহারা দেখে তার অতীত গৌরব আন্দাজ করা মুশকিলই বটে। সেগুলো এখন শুধু ছোট ছোট কয়েকটা জেলা শহর, যেখানে কিছু কলকারখানা আছে মাত্র। পর্যটকদের কাছে ত্রিবেণী সঙ্গম, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, পুরনো রাজবাড়ি বা কার্তিক পুজো ছাড়া দেখার সত্যি বলতে সেরম কিছুই নেই। কিন্তু পরবর্তীকালে পর্তুগিজরা অনেক ক্ষেত্রেই দিশা হারিয়ে ফেলল। বেআইনিভাবে পয়সা রোজগারের জন্য তারা হুগলির কাছাকাছি কোনো বাণিজ্য জাহাজ

তার থেকে জোর করে কর আদায় করত। ক্রীতদাস কেনা বেচার ব্যবসাও চলতে লাগল, হয়ে উঠল জলদস্যু। পর্তুগিজদের উপদ্রবে হুগলি নদীতে যাতায়াত করা ভীষণ বিপজ্জনক হয়ে উঠল। হুগলির নামই হয়ে গেল যে রোগস রিভার, অর্থাৎ কিনা ডাকাতের নদী। পর্তুগিজদের ব্যবহারে তিতিবিরক্ত হয়ে শাহজাহান সেনা পাঠিয়ে তাদের হুগলি থেকে উৎখাত করলেন। তখন 1632 সাল। এই যে এই সময়টা, মানে 16 শতাব্দী থেকেই সপ্তগ্রাম অঞ্চলে ভীষণ রকম রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। পাঠান আর মুঘলদের মধ্যে তো যুদ্ধ লেগেই থাকত। 17 শতাব্দীতে শোভা সিং এই অঞ্চলে ক্রমাগত বিদ্রোহ, লুট ও হত্যা করে এক ভয়ঙ্কর ভীতির পরিবেশ সৃষ্টি করল। এর উপর 18 শতাব্দী থেকে শুরু হলো বর্গী বা মারাঠা দস্যুদের আক্রমণ। বণিক শ্রেণী তো আগেই এই অঞ্চল ত্যাগ করেছিল। স্থানীয় শাসকরা যখন ইউরোপীয় উপনিবেশগুলোর হাতে মানে ক্ষমতা দেবে না বলে সেই লড়াইয়ে ক্রমশ পিছু হটছেন, তারপর এলো 19 শতাব্দীর সেই ভয়ঙ্কর বন্যা। সপ্তগ্রামের যেটুকু ছিল তাও শেষ হয়ে গেল। তবে সরস্বতী নদী ক্ষীণ স্রোতা হয়ে এখনও সেখানে বইছে। ত্রিবেণী থেকে শুরু করে হুগলি জেলার মগরা, পোলবা, সিঙ্গুর, চণ্ডীতলা হয়ে হাওড়ার ডোমজুর, আন্দুল, সাঁকরাইল হয়ে আবার সরস্বতী এসে মেশে ভাগীরথীতে। 77 কিলোমিটার যাত্রাপথে সরস্বতীকে দুটো নামে ভাগ করা হয়েছে। হুগলি জেলায় এর নাম উত্তর সরস্বতী আর হাওড়া জেলায় এর নাম দক্ষিণ সরস্বতী। কিছু কিছু এলাকায় এই নদী এত সরু যে প্রায় খালের আকার ধারণ করেছে। কিছু কিছু জায়গায় আবার সংস্কারের অভাবে বুঝে এসেছে। সরস্বতী নদী নিয়ে তো এমনও অনেক গল্পকথা চালু আছে যে মাঝে মাঝে সম্পর্কহীন কোনো কোনো জায়গায় একটা খাল বা একটা ছোট নদীকেও বলা হয় আসল সরস্বতী। তবে সে এখনও টিকে আছে কোনো মতে। এই ছিল আজকের গল্প। সময় তো আজ শেষ, এবার আমার যাবার পালা। আশা করি তোমার ভালো লেগেছে। পরবর্তীতে আরও নতুন কিছু গল্প নিয়ে আবার হাজির হব। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি সৃজনী। আবার আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো আর শুনতে থেকো যুববাণীর অনুষ্ঠান। তাহলে আজ আসি, টাটা। যেতে যেতে রইল রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা তোমার জন্য।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান

ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। কেন্দ্রের আয়কর বিভাগ 2026 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।
1: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে, এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
2: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां की सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है।
0: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি

0: তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ হোসেনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহী প্রতিরক্ষা মন্ত্রক মাম্বাসা এবং বাইয়া নামক ট্যাঙ্কার দুটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনীয় নাগরিক সহ আটজন ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে 771 মিলিয়ন মার্কিন ডলার গত বছরের তুলনায়, যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ কৃষির মতন দেশে সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ। 3রা অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলে চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ।
0: কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকার নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরের 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন।

0: ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দুই ম্যাচের বিজয়ী আগামী 19 জুলাই রাত 12:30 নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমির শাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান কবি কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কবিকণ্ঠে। আজকের অতিথি কবি সুদেষ্ণা মৈত্র, তার সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: স্পর্শ বিকেল ভেঙো না কালিন্দি, তাহাদের শান্ত জলছাপে শুয়ে আছে করতল দুই, আঙুলে কিরণ লেগে চুপ, ভেসে যাক অদেখা পাগল। না পাওয়ার রিক্ততা গান ধরুক পুরনো আবেগে, যেন সব গাছে ফুটেছিল ফুল, তাহাদের বকুল চিনিতে ভুল হয়নি কোথাও। এ পথে নিয়ম মেনে অস্ত যায় দিন, অস্ত যায় অতর্কিতে ছুঁয়ে ফেলা দুর্বা কোমল, বাকলে রুমাল জড়িয়ে লুকিয়ে ফেলা আলাপ নীরবতা চায়। তবু দুমুঠো জল উঠুক অছিলায়, একে অপরের দিকে চেয়ে থাকা মুহূর্তের ঝোঁকে একটু আলো থাক। আহা মরা নদী, সোনা মন, জেগে থাকো সামান্য কাল।
2: যার কণ্ঠে কবিতা পাঠ শুনতে শুনতে শুরু করলাম আজকের কবিকণ্ঠে অনুষ্ঠান। তিনি আমাদের এবারের অতিথি কবি সুদেষ্ণা মৈত্র। গত পর্বে শুনেছেন তার কবিতা যাপনের কথা, তার কণ্ঠে বেশ কিছু কবিতা, এখনো অনেক গল্প করা বাকি। কবিতা নিয়ে তো আপনার ঘর সংসার, কবিতার পেছনের গল্প আপনি জানিয়েছেন, কবিতা কিভাবে আসে আপনার কাছে। আচ্ছা, এই যে সাহিত্য চর্চার বিভিন্ন দিক, তার মধ্যে কবিতা যেমন আপনার অনেকটা জুড়ে আছে, অন্যান্য কোন কোন দিকে আমরা আপনাকে পাচ্ছি বা পেতে চলেছি?
1: লেখালেখির ভিতরে কোনো গল্প বা কোনো উপন্যাস যখন আমার ভালো লেগে যায়, তখন তুলনামূলক সমালোচনা করতে আমার বেশ ভালো লাগে। তো সেই ধরনের বেশ কিছু লেখা যেহেতু এখনো অবধি লিখে ফেলেছে, তাই সেখানে আমি রয়েছি। পাশাপাশি মাঝে মাঝে গল্প লেখা স্পর্ধা দেখিয়ে ফেলি, সেই স্পর্ধার জায়গা থেকে কিছু গল্প লিখেছি। উপন্যাসে এখনো হাত দিইনি, কারণ ভয় পাই।
2: তবে ভবিষ্যতে নিশ্চয়ই আপনাকে উপন্যাসিক হিসেবে আমরা পাব, কেননা শব্দের সংসারে যেহেতু আপনার নিত্য যাতায়াত, আপনি রোজ কিছু না কিছু লেখেন এবং গল্প ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এবং প্রশংসিত হয়েছে। আচ্ছা, আপনার এই যে প্রবন্ধের কথা বললেন, সেই প্রবন্ধের বইয়ের কি কোনো নাম আপনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন?
1: একখানা বই বের করেছিলাম, সেটা হচ্ছে নিজে এডিটর ছিলাম সেক্ষেত্রে, সেখানে আমিও লেখা দিয়েছি বেশ কিছু, সেটা স্বপ্নময় চক্রবর্তীর কথা সেলাই। হ্যাঁ, আর অপর একটি

0: লেখার বই, নিজের নিজেরই বেশ কিছু লেখাকে সংগ্রহ করে লেখা, সেই বইটির নাম দিয়েছিলাম নির্বাচিত কিছু গদ্য প্রবন্ধ। তার মধ্যে মূলত গল্পকার ঔপন্যাসিক রবিশঙ্কর বলের বেশ কিছু লেখা নিয়ে আমি চর্চা করেছিলাম।
1: আচ্ছা, এই যে আপনি আপনার যে লেখা গত পর্বেও আপনি পড়েছেন এবং যেটাকে আপনি কবিতা বলতে চাইছেন না সেই লেখায়, আমি নিজেও যখন পড়েছি আমার মনে হয়েছে যে কেমন একটা মন কেমনের সুর, কেমন কোথাও যেন একটা হারিয়ে যাওয়ার ডাক। তো আপনার যে গদ্য যখন আরো বেশি করে আসবে, কোথাও গিয়ে কি সেই কবিতাই তার মধ্যে লুকিয়ে থাকবে?
0: হ্যাঁ, এটা আমি লক্ষ্য করেছি এবং আমার মাঝে মাঝে মনে হয়েছে এটা বোধহয় এমনি আসছে, পরে বুঝতে পেরেছি না এটা আসলে আমিই দিচ্ছি, আমি করছি সচেতনভাবে। আমার লেখার ভিতরে আমি লেখা এমনভাবে লিখি যে তার ভিতর পাঠক না বুঝতে পারুক কবিতা লিখছি না গদ্য লিখছে, মানে এটা আমার থাকে পরিকল্পনা। অবশ্যই সমস্ত তথ্য থাকবে লেখার ক্ষেত্রে, যখন সেটা সমালোচনামূলক কিছু লেখা হচ্ছে, তুলনামূলক কিছু লেখা হচ্ছে, অবশ্যই তার মধ্যে সমস্ত তথ্য থাকবে, যাবতীয় যা রান্নার উপকরণ সমস্ত কিছুই থাকবে, কিন্তু রান্নার মধ্যে আমার এই নিজস্বতাটুকু আমি রাখতে চাই।
1: বেশ, আচ্ছা, আপনি অন্যান্য লেখা তো লিখছেন, এই যে কবিতার কথা বারবার আসছে, যেহেতু আমাদের আজকের এই অনুষ্ঠান কবি কণ্ঠে এবং কবিতাই আপনি মূলত লিখছেন, কবিতা লেখার মধ্যে কি সব থেকে বেশি তৃপ্তি আছে বলে আপনি মনে করেন?
0: একটা ভালো কথা বলবো, একটা খারাপ কথা বলবো। ভালো কথাটা আগে বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, কবিতা লেখার ভিতর এমন অনেক অনেক বড় পরিসর আমি কবিতার মধ্যে এঁটে ফেলতে পারি, মানে ভাবনার বিস্তৃতি বহুক্ষণ কিন্তু তার আঙ্গিক হচ্ছে 16 লাইনের বা 20 লাইনের। ফলে এটা তো একটা দারুণ ব্যাপার যে আমি এত কিছু কথা আমি এইটুকু একটা পরিসরের মধ্যে বলে ফেললাম। আর খারাপ কথাটা বলি যে কবিতা বোধহয় একটু যারা অলস বেশি তারা লেখে, কারণ খুব সহজে অনেক মানে শব্দের যদি দক্ষতা থাকে এবং তার যদি ঠিক ঠিকভাবে সেই সময় ইচ্ছে হয় লেখার, তাহলে ওই অতটা স্বল্প সময়ের মধ্যে এত বিস্তৃতির একটা আভা ছড়িয়ে দেওয়া সম্ভব। সেটা অলস না হলে কে কে লিখবে এরকম?
1: না, সেটা আমাদের একেবারেই মনে হচ্ছে না। তা আপনার এই অল্প সময়ের মধ্যে যেভাবে কবিতার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিঃসন্দেহে প্রতিষ্ঠিত করা, তো তা কখনোই প্রমাণ করে না যে কবিতা বা শব্দের ক্ষেত্রে আপনার কোনো রকম আদর্শ আছে। তবে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, আপনি নিজেও একটু আগে বলেছেন, গত পর্বে বলেছেন যে কবিতার পাঠক খাঁটি হোক, কম হোক কিন্তু খাঁটি হোক, এই রেশ ধরে আমি জিজ্ঞেস করি যে যে পরিমাণ গল্প উপন্যাস পড়া হয় বা তার বই বিক্রি হয়, কবিতার বই বিক্রি বা কবিতার পাঠক তুলনামূলকভাবে অনেক কম, অথচ একজন কবি তাকে তো জনপ্রিয় হতে হবে, মানে প্রাথমিকভাবে একজন কবিতা যখন লিখছেন শুধু নিজের জন্য লিখছেন, কোথাও প্রকাশিত হচ্ছে না সে এক কথা, যখন সেই কবিতা বই হিসেবে প্রকাশিত হচ্ছে কোথাও না কোথাও গিয়ে তার মনের মধ্যে তো এই ভাবনা থাকবে যে আমার বই অনেক পাঠকের কাছে পৌঁছে যাক, তাদের ভালো লাগুক বা না লাগুক আমার লেখা তাদের কাছে পরিচিতি পাক। তো সেক্ষেত্রে শুধুই কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো সেই জায়গাতেও একটা সীমাবদ্ধতা তৈরি হয়।
0: আচ্ছা, আমার ভীষণভাবে বিশ্বাস যে যারা সত্যি সত্যি খুব মগ্নভাবে কবিতা চর্চা করে, বক্তব্য প্রধান কবিতা নয়, অনুভূতির ঘরে টোকা মারার জন্য কবিতা চর্চা করে, তারা আসলে জনপ্রিয় হতে চায় না, তারা আসলে মনপ্রিয় হতে চায়। আর তারই পাশাপাশি তারা এমন পাঠককে খুঁজতে চায় যার হয়তো মুখ চেনে না, নাম জানে না, কিন্তু নিভৃতে কোথাও বসে সে তার কবিতাটা পাঠ করছে, পড়ছে, মূলত পাঠ নয় পড়ছে, মনে মনে পড়ছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো সকলেই জানি যে জীবনানন্দ দাশ তার জীবিতকালে কোনো স্বীকৃতি পায়নি, সেই অর্থে কিছুই পায়নি, প্রায় বুদ্ধদেব বসু যতটুকু যা চেষ্টা করেছিলেন বাদ বাকি আর কিছু হয়নি। মৃত্যুর পর প্রায় 20 বছর পর তাকে নিয়ে হইচই, তা জীবনানন্দীয় স্কুলে যাপন বৃত্ত শুরু হলো যাকে বলা যেতে পারে। তো সেক্ষেত্রেও আমরা জানি এই সময় দাঁড়িয়ে থেকে জীবনানন্দ দাশের কবিতা সাধারণ পাঠকরা কখনোই পড়তে চাইবে না, কোনোদিনও চাইবে না। এবার যেহেতু পেশাগতভাবে আমি শিক্ষকতা করি, তো আমাকে তার কবিতা পড়াতে হয় এবং ক্লাসরুমে পড়ানোর সবচেয়ে কি বলবো খারাপ ব্যাপার হচ্ছে যে কবিতা

0: তারপরে তাকে বুঝিয়ে দিতে হয়। এটা সত্যি খুব মানে কি বলবো, খুব দুরারোগ্য ব্যাধি, যে কবিতাটা পড়ার পরে তাকে শব্দ ভেঙে ভেঙে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে হয়, কারণ তাদের তো পরীক্ষা হলে পরীক্ষার খাতায় লিখতে হবে সেই জন্য। তো আমার মনে পড়ে যে আমি যখন কোনো এক সময় জীবনানন্দ দাশের কবিতা আমি আমি পুরো মনস্থ করে এসেছি যে আমি বোঝাবো না, আমি আগে পড়বো, এবং পড়বো, তাদেরকে একটা সিচুয়েশন সেট করে দিয়েছি ক্লাসরুমের ভিতরে যে তারা সব ব্যাগে মাথা দিয়ে ঘুমোবে, মানে ওইভাবেই পড়ে থাকবে আর কি, এবং আমি কবিতাটা পাঠ করতে করতে তাদের চারপাশ দিয়ে যাতায়াত করবো এরকম একটা। তার আগে অবধি ক্লাসরুমের সিচুয়েশন অন্যরকম ছিল, কারণ আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছিলাম কার কবিতা ভালো লাগে, এবং প্রথমেই যেটা এসেছে সেটা হচ্ছে কবিতা ভালো লাগে না। এটা সবচেয়ে বড় কথা, কবিতা ভালো লাগে না। এখনও আমি জানি যে দশজনের মধ্যে সাতজন বলবে কবিতা ভালো লাগে না, হ্যাঁ, তিনজন বলবে কবিতা ভালো লাগে, তার মধ্যে দুজন বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে, আর একজন যে আসবে সে হয়তো বলবে জীবনানন্দ দাশের কবিতা ভালো লাগে। তো সেইখানে দাঁড়িয়ে দু একজন উঠে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে, আমাকে খুব ভালো কথা, কোন কবিতাটা ভালো লাগে? তো তখন অনেক অনেক ভাবনা চিন্তা করে প্রশ্ন কবিতাটা তাদের স্মৃতিতে এলো, মা গো আমায় ছুটি দিতে বল। তো আমি বুঝলাম যে অনেকদিন আগে ভালো লেগেছিল, হয়তো ছুটি চেয়েছিল। তো তারপরে আমি 8 বছর আগের একদিন কবিতাটা ওই রকম একটা পরিস্থিতি তৈরি করে শোনাই, শোনানোর পরে শোনানো হয়ে গেল এবং আমি তাদের সাথে একটি কথাও বললাম না, বেরিয়ে গেলাম। পরের দিন আবার এসে ওই একই কবিতা, আমি আমি কিছুতেই ভাঙছি না কবিতাটাকে, মানে বোঝানোর স্তরে যাচ্ছি না, আমি শুধু শোনাচ্ছি, শুধু শোনাচ্ছি। 3 দিনের মাথায় একটি ছেলে হঠাৎ করে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো আমার অস্বস্তি হচ্ছে ভীষণ, খুব জেনুইন ওর চোখে মুখে দেখা যাচ্ছে অস্বস্তি হচ্ছে। আমি, কিসের অস্বস্তি হচ্ছে? তো বলছে যে আমি আমি নিতে পারছি না কবিতাটা, আমার আমার খুব অস্বস্তি হচ্ছে, আমি একটু বাইরে হেঁটে আসবো ম্যাডাম। আমার না কি ভালো লেগেছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, যে এই যে অস্বস্তিটা ভেতরে হচ্ছে, সেই অস্বস্তিটাই তো জীবনানন্দ দাশ 8 বছর আগের একদিন কবিতাটার ভিতর দিয়ে দিতে চেয়েছিলেন। তার মানে প্রবেশ করা যায়, সব দরজা খোল বন্ধ নয়। আসলে আমরা প্রথম থেকেই এত সস্তা দরের বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ি না, আমরা খাঁটি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সময় চলে যায়
1: না, সেই চেষ্টাটুকু আমাদের এই শিল্প মাধ্যমকে বাঁচিয়ে রাখতে গেলে তো রাখতেই হবে, সেই ইচ্ছেটা তো থাকবে এবং সেই বিষয়ে আরো কথা হবে। তবে আপাতত মনোপ্রিয় একটা কবিতা আপনার থেকে।
0: বিরহ কাতর তুমি শীত, সঙ্গসূত্রে হিম, ছুলেই কপাট খুলে দাও, এলো হাওয়া সারাদিন ওড়ে, বাতিল দালানে থমকায়, মাঠ নয় মাঠের নীরবতা, কুয়াশা আসলে গত প্রেম, চেয়ে থাকি ক্রমশ জড়তা, আমাকে করছে অশরীরী, ছিল আছে না থাকার নদী, মরা পার অসমাপ্ত চুপ, মুখের আদল ফেলে আসি, চলায় শোকের গতিকার, হাওয়ায় দুলতে থাকা হাত, এ ডানা দারুণ নির্ভার, পালকে শিশির দাও মেঘ, বিরহে সামান্য জল থাক।
1: সামান্য জলের আশীর্বাদ সঙ্গে নিয়ে আরো এগিয়ে যাই। আমাদের আজকের কবিকণ্ঠে অনুষ্ঠানের অতিথি কবি সুদেষ্ণা মৈত্র, তার কণ্ঠে আপনারা কবিতা শুনছেন, শুনছেন কবিতা নিয়ে তার ভাবনার কথা। জীবনানন্দের প্রসঙ্গ বারবার এসেছে আপনার কথায়, নিঃসন্দেহে বুঝতে পারছি জীবনানন্দ আপনার ভীষণ পছন্দের কবি। তো জীবনানন্দের কি কিছু প্রভাব আছে আপনার লেখার মধ্যে বা আপনার মননে?
0: হ্যাঁ, আমি একটা জিনিস নেওয়ার চেষ্টা এখনো করছি, ভবিষ্যতে হয়তো করে যাব, ততটা তো দক্ষতা নেই, অসাধারণ একজন কবি, মানে কি বলবো, আমি এখনো পড়ি, এখনো চমকে যাই, হয়তো সারা জীবন চমকে যাব। সেটা হচ্ছে যে ইন্দ্রিয়জাত যে অনুভূতি, ভয়ঙ্কর অনুভূতি, মানে কাকের আকাঙ্ক্ষা, কাকের আকাঙ্ক্ষার মতন ঘরে ফিরে আসার ইচ্ছে, কি তীব্র, মানে নাক কান ত্বক জিভ স্বাদ সব মিলেমিশে এই যে এতটা তীব্রভাবে বাঁচা, এইটা তো, এটা হাজার চেষ্টা করলেও যতই জীবনানন্দের স্কুলে গিয়ে ঘুরে ফিরে আসি নিতে পারা যাচ্ছে না, চেষ্টা করছি।
1: নিশ্চয়ই আপনার চেষ্টা জারি থাক। আপনি আপনার ছাত্র ছাত্রীদের কথা বলছিলেন যাদেরকে আপনি জীবনানন্দের কবিতা শুনিয়েছেন, মানে শোনার অভ্যেস

0: তৈরি করার একটা চেষ্টা করছেন। এই প্রসঙ্গে আমার বেশ কয়েকটা বিষয় জানার ইচ্ছে। প্রথমত, যে আপনার যে ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে আপনি এই সময়কার কবি, আপনি ভবিষ্যতের কথা যদি ভাবতে চান, তাহলে কি মনে হয় আপনার যে এদের মধ্যে কেউ কবিতা চর্চা করবে বা কবি হবে, বা কবিতাকে তাদের জীবন যাপনের অঙ্গ করবে বলে মনে হয়?
1: আচ্ছা, এই প্রশ্নটার উত্তরে ভীষণভাবে জড়িয়ে থাকে ভৌগোলিক অবস্থান। আমি কোথায় থাকি, আমি কোথায় পড়াই? কারণ ওই ঘামে ভরা দুপুরে যে ছেলেটা সদ্য বাবার আলুর জমি থেকে, আলুর চাষের পরে পরে উঠে এসেছে, পরের দিন ক্লাস করতে এসেছে, তাকে কিন্তু আমি যত চেষ্টা করি কোলরিজের কুবলা খান বোঝাতে পারবো না। তো ফলে আমার জীবনানন্দ দাশের সঙ্গে যদি আমি সম্পৃক্ত করার চেষ্টা করি, সেখানে আমি কিছু কিছু অবকাশ খুঁজে পাই। কেন খুঁজে পাই? কারণ হচ্ছে তার লেখাগুলো অনেক বেশি, যেহেতু ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়, এবং সেই অনুভূতির যে সমস্ত শব্দভাণ্ড, সেই সমস্ত শব্দভাণ্ডর সঙ্গে গ্রামীণ একটা যাপন বা প্রকৃতিজাত একটা যাপন ভীষণভাবে জড়িত থাকে, তাদের সঙ্গে আমি যোগাযোগ করাতে পারি। কিন্তু কখন পারছি? আমি এমএতে পড়াচ্ছি জীবনানন্দ দাস, তারা জীবনের একুশখানা বছর কাটিয়ে চলে এসেছে। সেই জীবন কাটিয়ে আসার মধ্যে যদি কবিতা না থাকে, তাহলে আমি যে সময় থেকে তাদেরকে শুরু করছি, সেই সময় থেকে তাদের মধ্যে আমি একটা মনোবীজ গঠন করতে পারবো হয়তো, কিন্তু পরবর্তীতে তারা কবিতার কাছাকাছি থাকতে চাইবে কি না তার নিশ্চয়তা আমি দিতে পারছি না। আর তবে হ্যাঁ, আমি এমন বেশ কিছু ছাত্রছাত্রীকে পেয়েছি যারা কবিতা, মানে যখন শুনছে আমার কাছ থেকে, তখন তারা কিন্তু কবিতা লিখছেও, এমনও পেয়েছি। ফলে এমনও পেয়েছি তার প্রথম কাব্যগ্রন্থ আমাকেই উৎসর্গ করেছে, এমনও পেয়েছি ছাত্রছাত্রীর মধ্যে থেকে। ফলে সেটা তো আমার কাছে সত্যি পাওয়া, কিন্তু এই পাওয়ার আশায় বসে থাকাটা আমার মনে হয় বোকামো হয়ে যাবে একটা। আর একটা কথা বলি, সেটা শুধুমাত্র এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নয়, কোভিড পেরোনোর পর একটা অদ্ভুত অন্ধকার মনোজগতে বাসা বেঁধেছে, সেই অন্ধকারটা এখনো অবধি ছাত্রছাত্রীরা কাটিয়ে উঠতে পারেনি। এবং না পারার যে শূন্য দৃষ্টি, সেটা ভীষণ রকমভাবে আমি কেন, যারা ক্লাসরুমে যায় প্রত্যেকে অনুভব করতে পারবে, যে যারা ছাত্রছাত্রীরা সামনে বসে থাকে, তাদের মধ্যে একটা অদ্ভুত শূন্য দৃষ্টি আছে। সেই শূন্য দৃষ্টির মধ্যে যখন তাকে পড়া বোঝানো হয়, সে শুনছে কি না তারও কোনো নির্ভরতা নেই, কোনো নিশ্চয়তা নেই। সেই ছাত্রকে বা সেই ছাত্রীকে আমি কি করে নিশ্চয়তা দেব যে তাকে আমি কবিতার পথ ধরে হাঁটাবো? তার আগে তো তার ঘরে আলো জ্বলতে হবে।
0: সেই এখানে আবার ওই সুকান্ত ভট্টাচার্যকে মনে পড়ে গেল, ক্ষুধার রাজ্যে আসলে পৃথিবী গদ্যময়। তবে এ কথাও সম্পূর্ণ সত্য নয় যে যেখানে, হ্যাঁ, যেখানে খিদের সমস্যা আছে সেখানে অবশ্যই আগে খিদের সংস্থান। কিন্তু যে কথা আপনি বললেন যে একটা বড় সংখ্যায় ছাত্রছাত্রীদের মধ্যে শূন্যতা, তারা কি করবে তারা জানে না, তারা দিশেহারা, অথচ তারা তাদের জীবনের, তারা প্রত্যেক দিনের একটা দীর্ঘ সময় একটা ছোট চারকোনা ডিভাইসের সঙ্গে কাটিয়ে দিচ্ছে। এবার আপনি গত পর্বে একটা মজার কথা বলেছিলেন যে আপনার কাছে একটা লেখার ফরমাইশ এসেছে এবং আপনি একবার, আপনার হঠাৎ করে মনে হয়েছে আপনি কি চ্যাটজিপিটির সাহায্য নেবেন? এইবার দেখুন যে যারা এই সময়ের ছেলে মেয়ে, তাদের কাছে তো চ্যাটজিপিটি জাস্ট একটা ক্লিক। তো সেক্ষেত্রে কোনো শিল্পচর্চায় কি এই ডিভাইস বা এই যে মাধ্যম তার হাত থেকে রক্ষা পাবে? স্বকীয়তা বা মৌলিকতা কি থাকবে, আপনার কি মনে হয়?
1: আচ্ছা, আমার কাছে কিন্তু চ্যাটজিপিটিটা অভিশাপ নয়, আশীর্বাদ। এটা আগে বলি, এআই আমার কাছে আশীর্বাদ, কারণ এআই এমন অসংখ্য কানাগলির ভিতর ঢুকে গিয়ে পথের সন্ধান করে দেয়, যেগুলো আমরা সচরাচর আজ অবধি হাতড়ে পাইনি। সেইখানে দাঁড়িয়ে চ্যাটজিপিটি অবশ্যই ভীষণ পজিটিভ একটা ভাইব। তারই পাশাপাশি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে মৌলিকতা, স্বকীয়তা, যে মানে যার শুরু থেকেই নিজের কোনো মানে সৃষ্টি নেই, যার নিজের শুরু থেকেই যার প্রতিটি চরণ, প্রতিটি পংক্তি অন্যের থেকে নেওয়া, সে চ্যাটজিপিটির আগেও তাই করত, চ্যাটজিপিটির পরেও তাই করবে। এবং চ্যাটজিপিটি আজকাল কবিতা লিখছে এবং ভালো লিখছে। ভালো লিখছে।
0: তাহলে কি কবি হিসেবে কোথাও গিয়ে আপনার একটা ইনসিকিউরিটি হচ্ছে যে কে জানে কোনোদিন হয়তো কবিদের আর কোনো অস্তিত্বই থাকবে না, চ্যাট জিপিটিতেই এক একজনের মানে কবিত্ব শক্তি প্রকাশ পাবে, বা চ্যাট জিপিটিই কবি?
1: না, আমার ইনসিকিউরিটি থাকছে না, এই কারণেই থাকছে না। কারণ হচ্ছে ওই শুরু থেকে এই একটা কথা বলেছিলাম না যে কবিতাটাই আমার ঘরবাড়ি, মানে আমাকে যদি পুরস্কৃত নাও করা হতো আমার তো যাওয়ার কোথাও ছিল না, আমি তো কোথাও যেতেও পারতাম না, আমাকে তো এখানেই ফিরতে হতো। ফলে চ্যাট জিপিটি আমার খ্যাতি কেড়ে নিতে পারে না, আমি তো খ্যাতি চাইছিলাম না সেই মুহূর্তে। হ্যাঁ, এখন ভীষণ এনজয় করছি, মিথ্যা কথা বলে লাভ কি। তবে খ্যাতির জন্য তো কবিতা লিখিনি কখনো, কোনোদিনও লিখিনি। আর আরেকটা জিনিস হচ্ছে, চ্যাট জিপিটি যাই করে নিক, বাংলা ভাষাটা খুব কঠিন সত্যি বলতে গেলে। জীবনানন্দ দাশের কবিতাগুলোকে অনেকে ইংরেজি অনুবাদ করেছে, কিন্তু জীবনানন্দ দাশের কবিতা যে একবার পড়ে ফেলেছে সে কোনো দিনও অন্য কোনো অনুবাদের কাছে যাবে না।
0: আসলে আমাদের এই বাংলা ভাষা বা প্রত্যেকটি মাতৃভাষায় যে মধু আছে, যে রস আছে, তাকে যদি আত্মস্থ করতে হয় তাহলে অবশ্যই সেই ভাষার একেবারে অন্তে যেতে হবে, তার মূলে যেতে হবে। তাই সেই ভয় আমরা রাখছি না, তবে আপাতত আরো বেশ কিছু আলাপচারিতার বিষয় আসবে, তবে কয়েকটা কবিতা শোনার পর।
1: আবর্ত। মেপে তোলা সুখ, মেপে তোলা অসম্পূর্ণ দায়, যে গলায় লেগে আছে এখনো ফেরার ডাক, সেখানে মাপের ভয় বেশি। দূরে ক্রমে দূরে টিলাগড়, বিবর্ণ হাত পাখা রোজ রাতে একা নড়ে ওঠে, অভ্যেসে সান্ত্বনা দেয়। মেপে রাখি খিদে, কিছুটা গড়িয়ে গেলে শরীরে আবার আচমন, যেন কেউ কিছুতেই ফুরোতে দেবে না চাওয়া পাওয়া।
0: চাওয়া পাওয়ার হিসেবে যাব না, তবে তার থেকে আরো কিছু কথা আপনার সঙ্গে বলে নিতে পারলে আমাদের শ্রোতা বন্ধুদের কবি হিসেবে আপনাকে একটু বেশি জানা হবে, এবং অবশ্যই কবিতা নিয়ে আপনার পথ চলার বিষয়েও আরো কিছু কথা যেটুকু সময় বাকি আছে তার মধ্যে জেনে নিতে চাইব। খুব অল্প বয়স থেকেই লেখালেখি করছেন, আপনি বললেন যে জনপ্রিয়তার জন্য তো আপনি লিখতে শুরু করেননি, এবং আপনি সেটা ভাবেনও না, আপনার লিখতে ভালো লাগে, লিখতে হবে তাই আপনি লেখেন। তো পুরস্কার পেয়েছেন এরকম বড় একটা সম্মান, একে যদি আমি পাশে রাখি তাহলে পুরস্কারের বাইরে বেরিয়েও এমন কি কোনো প্রশংসা আপনি পেয়েছেন যা শুনে আপনার মনে হয়েছে কোনো খ্যাতির থেকে কম কিছু নয়?
1: এই প্রশংসাটাই আমার ভালো লাগে, এবং এই প্রশংসার জন্য আমি মুখিয়ে থাকি। যারা অসংখ্য পেয়েছি, অসংখ্য শব্দটাও আবার খুব কন্ট্রাডিক্টরি শব্দ, হাতে গোনা পেয়েছি, এবং সেই হাতে গোনা প্রশংসাগুলো যারা করেছেন, যেখানে মনে হয়েছে আমার প্রশংসাগুলো অসাধারণ, দারুণ, আহা কি লিখলে, এইরকম নয়, খাঁটি, তাদেরকে আমি মানে নতমস্তকে আবারও প্রণাম জানাই, কারণ এই পাঠককেই আমি চাইছি।
0: কবিতা ছোটবেলা থেকে লেখা, আপনার মার আপনার লেখালেখির বিষয়ে বা আপনার কবিতা আপনার মায়ের কেমন লাগে কখনো জানতে চেয়েছেন?
1: আমার মায়ের কাছে আমি কখনো বসে থেকে আমার নিজের কবিতা শোনাইনি, সত্যি শোনাইনি। আমার প্রতিটা কবিতার সঙ্গে আমার মায়ের গন্ধ মিশে আছে, ভীষণভাবে মিশে আছে। আমার কবিতা লেখার সময়, এই যে আমি এখন আপনার সাথে কথা বলছি, আমার মনে হচ্ছে মা আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমার মায়ের তাকানোটা না এত এত কোমল একটা জিজ্ঞাসু চাওয়া, যে সে চাবার ভিতর মায়া আছে, কৌতূহল আছে, আমার কোনো খ্যাতির জন্য একটা আনন্দ আছে, কিছুটা ভয় মেশানো আছে, এই সবটা আমি মানে দূরে দাঁড়িয়ে থেকে পান করি, ঘ্রাণ নিই, এবং সেগুলো আমার কবিতা তৈরির ক্ষেত্রে, কবিতার শরীর, কবিতার আত্মা তৈরির ক্ষেত্রে এতটা প্রভাব ফেলে যে আমার কখনো মনেই হয়নি যে মাকে আমি আলাদা করে মায়ের কবিতা শোনাবো।
0: মা কখনো বলেছেন যে
1: মা পড়েছে, বা আমার নিজে কোনো একটা বই টেনে নিয়ে পড়েছে, পড়তে পড়তে মাকে দেখেছে কখনো একটু মিচকি হেসে উঠলো, মানে শব্দহীন হাসি যেগুলোকে বলে, তারপরে দেখলাম একটু চোখটা একটুখানি জলজল করে উঠলো, কিন্তু মা আমাকে কখনো, মা আমার আনন্দে দুঃখে কান্নায় রাগে সব সময়ের সঙ্গী, না আমার মনে পড়ছে না যে মা আমাকে কখনো তোর এই কবিতাটা দারুণ হয়েছে বলেছে, এবার আমি জিজ্ঞাসা করবো।
0: আসলে আমাদের মায়েরা মোটেই বলেন না।

0: মায়েরা প্রশংসা করেন কি জানি করেন কি না, মনে মনে আশীর্বাদ সবসময়ই থাকে, তবে বোধহয় তারা বিশ্বাস করেন যে মা বাবা যদি প্রশংসা করে দেয় তাহলে বোধহয় মানে ওইটাই তো একমাত্র জায়গা যেখানে আমরা শাসনটা পেতে পারি, সঠিক আমরা দিশা পেতে পারি যাদের থেকে তারা আমাদের মা বাবা।
1: সেই লুকোনো পকেটটা
0: একেবারেই, সেই লুকোনো পকেট আমাদের প্রত্যেকের জন্য থাক প্রত্যেকের মতো করে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি, এবার একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে, যদিও আপনি এই সময়ের একজন কবি এবং সাহিত্যিকও বটে, ছোটদের জন্য লেখা, ছোটদের জগৎটা, এই যে আপনি বলছিলেন না যে পড়ার মধ্যে একটা কল্পনার পৃথিবী তৈরি হয়, সেই পড়ার জগৎ তো ধীরে ধীরে কমে আসছে, এখন আমরা সবই প্রায় দেখছি, যা দেখার কথা নয় তাও আমরা দেখছি, তাহলে এই কল্পনার জগৎটা কোথায় যাবে? তো ছোটদের জন্য লিখতে ইচ্ছে করে না?
1: না, ছোটদের সঙ্গে আমার কথা বলতে খুব ইচ্ছে করে, লিখতে চাওয়ার অপেক্ষা আমার খুব ইচ্ছে করে যে তাদেরকে সঙ্গে নিয়ে বসে তাদের মধ্যে একটা করে, ওই রকম বলে না যে একটা করে শব্দের বীজ বুনে দিই, নতুন নতুন শব্দ, তারপরে তারা ওই শব্দগুলোকে নিয়ে একটুখানি খাবি খাক, তারপরে একটুখানি মাথা চুলকোক, তারপরে শব্দটার মানে জেনে নেওয়ার পর সেই শব্দটার মধ্যে ঘুরে বেড়াক। মানে আমার ইচ্ছে করে যে ওদের মতো করে ওদেরকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু কিছু মানে তারা কার মধ্যে ঘুরে বেড়াবে সেটা আমাদেরকে তৈরি করে দেওয়া উচিত, এবং সেই জন্য আমার লিখতে নয়, আমার তাদের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। হঠাৎ করে ধরুন একটা এমন শব্দ উচ্চারণ করলাম যে শব্দটা ওকে অনেকক্ষণ ধরে ভাবাচ্ছে, ভীষণ ভাবাচ্ছে, তারপরে একটু বড় হোক না, তারপরে না হয় কবিতা পড়বে।
0: বেশ, আমরা আশা করে থাকবো ছোটদের জন্য আপনার কলম থেকে অনেক কবিতা, অনেক গল্প, উপন্যাস বেরোতে পারে।
1: ছোটরা ছড়া পড়ুক, ছোটদেরকে এখন কবিতা পড়তে হবে না।
0: বেশ, ছোটরা ছড়ার জগতে থাক, তবে গল্প উপন্যাস আপনি শিশু কিশোরদের জন্য নিশ্চয়ই ভবিষ্যতে লিখবেন, সেটুকু ইচ্ছে অন্তত ছোটদের হয়ে আমি রেখে গেলাম।
1: আচ্ছা,
0: একদম শেষে চলে এসেছি, শেষ কবিতাতে যাব।
1: ভয় কি বিবর্ণতায় হাঁটে চোখ, যেন কোনোখানে নেই কিছু ধুলোরও আস্ফালন, সারি সারি বড় মেঘ মাথা ভর্তি লোক চলে যায়, কাকে ডেকে নামাবো পশার, আমারে মাংসের ঝুলি মৃতকোষ ঝাপটানো ডানা, প্রাণের পরেও থাকা ঝুটোপুটি প্রাণ, ওটুকু দেখিয়ে যা কেনা বেচা, এমন অভাব রোদের ঢালেও বসে অসুখের কথা বলে নবদম্পতি, এই গোলযোগ পেরিয়ে দূরের নদী মিঠি চলে যায়, কুয়াশায় যাব সেখানে ব্যবসা নয়, চোরাবালি ওঁত পেতে বসে কোথায় হারাব, নদী তুমি জল দিতে জানো বিবর্ণ সানাই ভেজা জল।
0: ছোট্ট করে জানতে চাইব কবিতা নিয়ে আপনার ভবিষ্যতের ভাবনা।
1: কবিতা নিয়ে অবশ্যই লিখে যেতে চাই, তবে যেটা আমি আগে বললাম যে কবিতাকে বেশ নির্মাণের ভূমিকা থেকেই বলছি যে গদ্যের মধ্যেও এমনভাবে জায়গা দিতে চাই যাতে পাঠক একই সঙ্গে কবিতা এবং গদ্যের আনন্দ নিতে পারে, তৃপ্তি নিতে পারে। আর কবিতাকে তো কোনো নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রিকভাবে গড়ে তুলতে পারবো না, তাই যতদিন আমার এই যুগের সঙ্গে তাল মেলানো সম্ভব ততদিন আমি কবিতাকেই আমার প্রধানতম আশ্রয়ের জায়গা হিসেবে মান্যতা দিচ্ছি।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আকাশবাণী মৈত্রীর কবিকণ্ঠে অনুষ্ঠানে আপনি এলেন, ভাগ করে নিলেন আপনার কবিতা এবং কথা, আবারও অন্য কোনো সময়ে নিশ্চয়ই আপনাকে অতিথি হিসেবে পাব, আপনার কবিতা নিশ্চয়ই শুনবেন আমাদের শ্রোতা বন্ধুরা। তবে আজকের মতো কবিকণ্ঠে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, আপনার আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল।
1: ধন্যবাদ,
0: নমস্কার।
1: নমস্কার।

এতক্ষণ শুনছিলেন কবি কণ্ঠে। আজকের অতিথি ছিলেন কবি সুদেশনা মৈত্র, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। অনুষ্ঠানটি পরপর দুটি পর্বে প্রচারিত হল, আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রযোজনা সেহনাজ আব্দুর রউফ।

এখন শুনবেন এক মাটি এক সুর, আজকের শিল্পী ঋষি চক্রবর্তী। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব।

0: নমস্কার, শুরু করছি এক মাটি এক সুর। প্রান্তিক যাপনের ছোট ছোট সুখ দুঃখ, প্রাপ্তি হতাশা, পরিশ্রম আয়াস, বিশ্বাস ধর্মাচরণ, আরো অনেক অনেক কিছুর স্বতঃস্ফূর্ত দরাজ ভাষ্যই হল লোকগান। সেই লোকগানের বিভিন্ন ধরন নিয়ে আজ এক মাটি এক সুর অনুষ্ঠানে এমন একজন জনপ্রিয় শিল্পী এসে উপস্থিত হয়েছেন, গম্ভীরা গান শুনে শুনেই যাঁর বড় হয়ে ওঠা, ভাওয়াইয়া গানের টানে যার পরাণ পাখি উদাস হয়েছে বারবার, স্বাভাবিক সহজতায় যার কণ্ঠে প্রাণ পেয়েছে লোকসঙ্গীত, বলার বোধহয় অপেক্ষা রাখে না শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো আন্দাজ খানিকটা করেই নিয়েছেন, তবু পোশাকি আলাপ তো করাতেই হয়, তিনি ঋষি চক্রবর্তী। নমস্কার, আকাশবাণী স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই ঋষি।
1: নমস্কার।
0: ঋষির কণ্ঠে লোকগান শুনতে শুনতে এবং ঋষি কেমন করে লোকশিল্পী হয়ে উঠলেন সেই গল্প করতে করতেই এক মাটি এক সুরকে আজ আমরা এগিয়ে নিয়ে যাব। ঋষি যেহেতু মালদার মানুষ, আপনি মালদাতেই বড় হয়ে ওঠা এবং যতটা জানি একান্নবর্তী পরিবারে বড় হয়ে ওঠা,
1: একদম ঠিক।
0: আপনাদের বাড়ির উঠোনে গম্ভীরা গান শুনে শুনেই, বা গম্ভীরা গান তো একটা যাত্রা পালার মতন, সেখানে নাটক থাকে, অভিনয় থাকে, থিয়েটার ফর্মে হয়, সেই গম্ভীরা গান দিয়েই কি আজকে শুরু করতে পারি এক মাটি এক সুর?
1: হ্যাঁ, আজকে করা যেতে পারে, না করার মতন কিছু নেই, কিন্তু মানে গম্ভীরার খুব মজাদার বিষয়, তো আমরা এটা নিয়ে আলোচনা পরে অবশ্য করবো। আগে যদি গান গাইতে হয় তাহলে গিয়ে নিতে পারি।
0: বেশ, গম্ভীরা গান শুনবো, তারপরে আমরা এগিয়ে যাব।
2: না না না না, হে কুনা গেল গে, না না গে, আরে এক না কথা শুনে যাও ভোলা, তুমি আসছো দয়ের হাসারে।

0: অসাধারণ একটা গান যেটা আমরা শুনলাম, তার সঙ্গে খুব ভীষণ রকম আমার মনে হচ্ছে ঋষিকে জিজ্ঞাসা করতে, এই যে লোক গান গাওয়া বা লোকশিল্পী হয়ে ওঠা, এটা সিরিয়াসলি কবে থেকে আপনি ভাবতে শুরু করলেন গানটাকে আপনার প্রফেশন হিসেবে বেছে নেওয়া?
1: গান প্রফেশন আমার তো, মানে আমি এখনো চাই না যে গান আমার প্রফেশন হোক, এটা আমি কোনোদিনও চাইনি, মানে একদম ছোটবেলা থেকেই চাইনি, তো এখনো চাই না। মানে আমার সবসময় ইচ্ছে যে এটা আমার ভালো লাগার জায়গা, এটা আমার ভালোবাসার একটা কোনো সম্পদ বলবো, আমার কাছে এটাই সম্পদ, তো এইটাকে আমি কোনো রকমভাবেই বাণিজ্যিক রূপ দিতে চাই না, এটা কোনো দিনই চাইনি, আমি এখনো চাই না। আমি এখনো চাই যে আমি যাতে অন্য কোনো কাজ করতে পারি এবং গানটা যাতে আমারই থাকে, আমার গান যাতে আমারই থাকে, আমি যাতে নিজের জন্য গাইতে পারি আর তার জন্য গাইতে পারি, যার জন্য এই সমস্ত জগৎ সংসার তার জন্য যাতে আমি গান গাইতে পারি। তো এটাকে আমি বলবো না যে ঠিক প্রফেশনালি গাওয়া, কিন্তু মানে উপায় নেই, আমাকে করতে হয়, এখন অনেক জায়গাতেই আমাকে যেতে হয়, এটা ভালোবাসার টানে যেতে হয়। এবং এটাও বলবো না যে আমি প্রফেশনালি করি না মানে যে আমি টাকা পয়সা নিচ্ছি না, তা নয়, আমাকে নিতেও হয়, কারণ আমার সাথে একটা দল রয়েছে এবং সেই দলের দায়িত্ব আমার একার একদম নিজের ঘাড়ে। মানে আমি যদি ওই কাজটা করি তাহলে আমার সাথে আরও হয়তো ছজন সাতজনের একটা যে দল, তাদের একটা সংসার চলবে, তো সেই জন্য আমাকে নিতেও হয়।
0: বেশ, মানে ঋষি নিজের জন্য গান গাইতে ভালোবাসেন এবং আমাদেরকেও শোনাতে ভালোবাসেন, মানে লোকগানের প্রতি আকৃষ্ট করাটাও ঋষির একটা কাজের মধ্যে পড়ে, একটা দায়িত্বের মধ্যে পড়ে।
1: অবশ্যই অবশ্যই, এটা শুধু আমার না, আমি তো বলি যে যারা যারা গান গাইছেন বিশেষ করে বাংলার মাটির গান গাইছেন, তাদের সবারই এটা একটা দায়িত্ব হওয়া উচিত,
0: একটা মাটির টান থাকা দরকার,
1: একটা দায়িত্ব হওয়া উচিত আমাদের প্রত্যেকের। এবং সেই দায়িত্বটা আমি বলছি, এটা যতটা অথেন্টিক ভাবে হয় ততটাই ভালো। মানে আমি যদি কোনো গান গাই বা কোনো অঞ্চলের গান যদি গাই, তাহলে আমার চেষ্টা করা উচিত যে সেই অঞ্চলের মতন করে যতটা সম্ভব সেটাকে তুলে ধরার, যাতে এটার কোনো বিকৃত রূপ আমি নিজের দিক থেকে না তুলে ধরি দায়িত্ব করে।
0: আমি এই প্রশ্নটা আপনাকে করতামই, এই যে আঞ্চলিক, এই লোকগান তো একরকম আঞ্চলিক, একটা ডায়ালেক্ট যে ভাষা, নাগরিক যে সমস্ত শিল্পী এখন লোকগান গাইছেন তারা কি সেই উচ্চারণ রাখতে পারছেন, করতে পারছেন?
1: না, এটা সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না।
0: একটা বিকৃতি থাকছেই বোধ হয়।
1: মানে বিকৃতি আমি বলবো যে এটা না করা ভালো, মানে বিকৃতি করার চাইতে আমি যে ভাষায় কথা বলি আমি সে ভাষাতে গানটা বরং গাই, সেটা বরং অনেক ভালো। মানে আমি কারোর ভাষা আমি রপ্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমি সেটাকে রপ্ত না করতে পেরে এমন একটা কিছু উচ্চারণ করলাম যেটা হয়তো ওখানকার মানুষ উচ্চারণ করে না, তো সেটা আমার দরকার নেই।
0: মানেটাও হয়তো
1: না, মানে না পাল্টা, কিন্তু আমি হয়তো কোন রকম ভাবে তাকে ছোটই করছি, যে তাকে অনেকটা, মানে আমি মালদার ভাষায় বলছি যে কুনহা গেলু গে, এরকম হয়তো কেউ বলতে গিয়ে বলো কুনঠে গেলু গে, হ্যাঁ, বা কোথায় চল্লিশ গে, তো এরকম যদি বলে দেয় তো তার মানে কি, মানে কথাটা ঠিক প্রপার হলো না, কিন্তু আমি চেষ্টা করলাম ওদের মতন করে কিছু
0: বলতে,
1: তো সেটার দরকার নেই। আমি তো মানেটা বুঝতে পারছি যে এটাই বলতে চাইছি, তো আমার মনে হয় যে তখন শুদ্ধ বাংলা ভাষাতে কথা বলাই ভালো, সে অঞ্চলের ভাষাতেই যে আমাকে গাইতেই হবে গানটা এমন তো নয়। আমি ওই গানের সুর ভাব সমস্ত কিছু এক রাখি, যেটা সবচেয়েতে বেশি দরকার সেটা হলো আমার ওই অঞ্চলের সুর, এইটা সবচেয়ে বেশি দরকার, অঞ্চলের সুর
0: এবং অঞ্চলের ভাব, যেটা আসে ভাষা থেকেও তো একটা ভাব আসে,
1: ভাষা থেকেও ভাব আসে,
0: ভাব আসে,
1: ভাষাও তো আমাদের, মানে সেরকম ভাবে আমাদের লোক সংস্কৃতি সৃষ্টি, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের পরিবেশ, সেই পরিবেশকে কেন্দ্র করে

0: সেখানকার কথ্য ভাষা, আর সেই ভাষা থেকে তাদের যাপন, জীবনযাপন, দৈনন্দিন জীবন এবং তাদের সেই দৈনন্দিন জীবন থেকে উঠে আসা গান,
1: মানে মনুষ্যত্ব থাকবে একদমই, মনুষ্যত্বই লোকগানের মূল ধুও বলা যায়।
0: অবশ্যই অবশ্যই, এটা শুধু লোকগান কেন, এখনকার জীবনেও তো মানে আমি বলবো যে এটা আমাদের প্রত্যেকের অ্যাপ্লাই করা উচিত। মনুষ্যত্ব না থাকলে আর মানুষ কি করে হলো,
1: একেবারেই তাই,
0: তাহলে তো আর মানুষ হলো না। এটা একটা খুব দামি কথা আছে যে সমস্ত প্রাণীরা, প্রাণী জগতের যত প্রাণীরা আছে, পশু পাখি কীট পতঙ্গ সবাই, মানে বাঘের ঘরে বাঘই জন্মায়, হাতির ঘরে হাতি জন্মায়, পিঁপড়ের ঘরে হয়তো পিঁপড়েই জন্মায়, একমাত্র প্রাণী মানুষ যার ঘরে মানুষ জন্মায় না, যার ঘরে পশুই জন্মায় বা দানবিক একটা আচরণ নিয়ে হয়তো কোনো পশু জন্মায়, যাকে মানুষ পরে হতে হয়,
1: এই
0: সে মানুষ হয়ে জন্মায় না, তাকে মানুষ হতে হয়। তো একমাত্র একটাই প্রাণী, সেই জন্যই তো জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষ। এত ধরনের তার চ্যালেঞ্জেস রয়েছে, এত কিছু শেখার রয়েছে, জানার রয়েছে,
1: একেবারেই। আমরা আরেকটা গানে যাই, গম্ভীরার পর কি গান শোনাতে ইচ্ছে করছে?
0: এই গানটা গাইতে গাইতে আমার ওই অঞ্চলের আরেকটা গানের কথা মনে পড়ছে, আমি বরং সেইটা একটা গেয়ে নিই ছোট করে, এটা আমি বেশি বড় গাইবো না, অল্প করে গাইবো, কারণ আমি এরপরে অন্য একটা গান গাইতে চাইছি সেই জন্য।

গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিয়ের গানে নানা রকম খুঁটিনাটি বিষয়বস্তু চলতেই থাকে। তো সেইরকম আরেকটা মজার গান, যে বউ বাড়িতে এসেছে, এবার নতুন বউকে নিয়ে মজা করা হচ্ছে, তো সেইরকম আরেকটা গান।

আসলে ঋষি যখন লোকগান গাইছে, আমি আগেও শুনেছি ঋষির গান আমাদের এই স্টুডিওতে, লোকগানের যে মাটির গন্ধ, সেই মাটির গন্ধে ম ম করছে। এর আগেও যখন শুনেছি বারবার, তখন মনে হয়

0: আহা, অসাধারণ একটা সুর আমাদের প্রাণের মধ্যে বোধহয় ছড়িয়ে দিলেন। ঋষি, যখন ছোটবেলা থেকে শুরু করলেন আপনি গানটা গাইবেন, নিজের জন্যই গাইবেন, প্রফেশনালি গাইতে তো আপনি চাইছেন না, গান গাইতে চানও না, আপনি গান করতে ভালোবাসেন, শোনাতে ভালোবাসেন, গুরু হিসেবে কাউকে বেছে নিতে ইচ্ছে হয়েছিল সেই সময়? মানে শিক্ষা কার কাছে, আমি গানের শিক্ষা গুরু হিসেবে কাকে বেছে নিয়েছিলেন?
1: একদম ছোটবেলায় তো এত কিছুর ধ্যান ধারণাই ছিল না, যে এই গান গেয়ে যে টাকা কামানো যায় এটাই জানতাম না একদম। মানে শহরের বাইরে গিয়ে বড় হওয়া, তো গ্রামাঞ্চলে বড় হওয়া, আর এমন একটা সময় যে সময়টা মানে আমরা সমাজের সম্পূর্ণ ট্রানজিশনটা দেখেছি, একদম রেডিও থেকে টিভি, টিভি হয়ে মোবাইল ফোন হয়ে সমস্ত রকম কম্পিউটার সমস্ত কিছু। তো একদম ছোটবেলাতে এটা মানে ধারণারই বাইরে যে গান গেয়ে কখনো টাকা মানে কামানো যায়, ইনকাম করা যায় বা প্রফেশনালি গান গাওয়া যায়, এটা তো ধারণাই ছিল না। ছোটবেলা থেকে গান গাইতাম মজা করে, তখন ছিল আনন্দটাই সব, যে আমি একটা গান গাইছি, গান গেয়ে আমি নিজে আনন্দ পাচ্ছি, আমি নিজে মজা পাচ্ছি, এবং আমাকে দেখে হয়তো আরও দশজন মজা পাচ্ছে বা দশজন আমার সাথে আরও ওই গানটা গাইছে। এটাই ছিল আমার ছোটবেলায় মানে গান গাওয়ার পেছনের যে মূল মন্ত্র হওয়া উচিত সেইটাই। তখন কোনো কিছু ফ্যাক্টর করতো না যে আমি কার কাছ থেকে কোন গানটা শিখলাম, তাকে ঠিক কতটা সম্মান জানাতে হবে, তখন মাথাতে এগুলো আসে না। একটু বড় হওয়ার পর যখন জানতে ইচ্ছে করলো যে আরে এরকম গান তো আছে, এর বাইরেও তো এত ধরনের গান আছে, আমাদের মালদা অঞ্চল ছাড়াও পাশে অন্যান্য জেলা রয়েছে, তাদেরও গান রয়েছে নিজস্ব গান, এই যখন জানার প্রক্রিয়াটা শুরু হয় তখন ধাপে ধাপে বিভিন্ন সময় যখন যেটা জানার দরকার পড়ে, ঠিক এই একটা কথা আছে না যে মন থেকে কিছু চাইলে তখন ইউনিভার্স হেল্প করে যে যাতে এই কাজটা হয়ে যায়, তো ওটা আপনার হাতেই হয়ে যায়। যে কোন গুরুর কাছে যে কখন যেতে হবে সেটা বেছে নেওয়ার তখন দরকার পড়ে না, ওটা মনে হয় ইউনিভার্স ইঙ্গিত দিয়ে দেয় যে আচ্ছা তোমার এটা খুব জানার আগ্রহ, তুমি এই মানুষটাকে তুমি এখন পাবে। তো সেরকম আমার জীবনে চলার পথে আমি প্রচুর মানুষজনকে পেয়েছি মানে আমার গুরু হিসেবে, যাদের থেকে আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। মালদায় থাকতে ওখানে ছিলেন মিহির গোস্বামী, ছিলেন শ্রী বৈদ্যনাথ ব্যানার্জি, এনারা দুজন, এবং ডক্টর আর্য চৌধুরী। আমি যেটুই বলি সম্পর্কে, যেহেতু অঞ্চলের মানুষ সেই জন্য, উনি দীর্ঘকাল এখানে ছিলেনও, কলকাতা শহরে উনি প্রচুর কাজ করেছেন, লোকগানকে নিয়ে উনি বিরাট জায়গাতে পৌঁছেছিলেন, এবং জার্মানি থেকে উনি স্বর্ণপদকও পেয়েছিলেন। তো ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। কলকাতায় আসার পর আমরা বহু মানুষের সান্নিধ্য পেয়েছি, বহু মানুষ থেকে শিখতে পেরেছি গুরুদের থেকে। পুরবী ভট্টাচার্য আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ, আমি পিসি বলি, তো পিসির কাছ থেকে যেমন অনেক কিছু আমি জানতে পেরেছি। এবং আরেকজন আমার খুব পছন্দের মানুষ, খুব ভালোবাসার এবং শ্রদ্ধার, তিনি হলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য, কালিকাদা, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি।
0: প্রথম গান শেখা আপনার কোনটা, মানে কোনটা গুরুর কাছে শিখলেন প্রথম, কোন গানটি
1: প্রথম গানটা গাওয়াই যায়? প্রথম গান বলতে তো একদম ছোটবেলায় শেখা, সেই গানটা গাইতে পারি এখনো অল্প করে, ছোট করে একটু গাইতে হলে।
0: বেশ,

0: আপনার সোসিওলজি নিয়ে পড়াশোনা, তারপর?
1: তারপর কিছুই ভাবিনি, মানে আমার আমার জীবনে কোনো চিন্তা ভাবনা নেই আসলে, মানে ছোটবেলা থেকেই খুব ভবঘুরে টাইপের আর কি, মানে কোনোদিনই কিছু
0: সহজতা এটা বোধহয় মিশে যায়, একাকার হয়ে যায়,
1: হয়তো ওই জন্যই হয়ে গেছে যে এখন হয়তো সেই গানই গাইছি আমি, নইলে হয়তো অন্য কাজ করতাম কিছু। তো যাই হোক, একদম ছোটবেলা থেকেই মানে লোকের অ্যাম্বিশন থাকে যে আমাকে এটা হতে হবে বা এরকম ধরনের আমাকে পড়াশোনা করা উচিত বা এতটাই পড়াশোনা আমার করা উচিত, আমার যেটা ছিল কোনো কালেই ছিল না, মানে আমি জানতাম যে যেটা হবে খুব সাবলীলভাবেই হবে, মানে তখন আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না। আমি খুব মানে বেশি ভাবতে পেরেছিলাম হচ্ছে এত দূরই যে যদি আমি গান গাই তাহলে হয়তো ট্রেনে গাইব, এইটা হয়তো আমার আল্টিমেট ছিল।
0: এরকম একটা চিন্তা ভাবনা কেন?
1: এটাই আমার আল্টিমেট ছিল যে আমি হয়তো ট্রেনে গান গাইব, ব্যাস ওখান থেকে আমার যেটুকু আসবে মানে ওটা দিয়ে আমার চলে যাবে,
0: সাধারণ একটা চাওয়া।
1: হ্যাঁ, আমার এর থেকে বেশি আমি আর কিছু ভাবতে পারিনি। একদিন ভিক্ষে করতে বেরিয়েছিলাম, আমি বাড়িতে খুব বকা খেয়েছিলাম, তারপর থেকে ওইটা আর করা হয়নি। তো তারপর থেকে আমি ভেবেছিলাম যে ঠিক আছে চলো এটাকে একটু চেঞ্জ করি, আমি ড্রাইভার হয়ে যাই, তাহলে গান গাইতে গাইতে গাড়ি চালাবো, দুটো কাজই হবে একসঙ্গে, দুটোই ভালো লাগার জিনিস, দুটো একসাথে করা যাবে। তো আমার কোনোদিনও ওরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমাকে এটা করতেই হবে, ওটা করতে হবে। তো সোশিওলজি আমার ওই জন্যই পড়া যে ওই টাইম পিরিয়ডটাতে মানে ক্লাস 11-12 আমি খুব একটু জনসেবামূলক কাজকর্মের মধ্যে লিপ্ত ছিলাম, কারণ আমার বাবার একটা এনজিও ছিল, এখনও আছে যদিও। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজকর্ম করত গ্রামেগঞ্জে, তা আমি তাদের সাথে যেতাম, গিয়ে আমিও সেই ধরনের কাজকর্ম করতাম, গিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা স্ট্রিট প্লেও করেছি আর কি, পথনাটিকা, বিভিন্ন রকমভাবে অ্যাওয়ারনেস মূলক বিভিন্ন রকম আমরা কাজকর্ম করেছিলাম। তখন করতে করতে গান ওই ওটার জন্য আমি বিশেষ করে আমি যেতাম যে আসলে গ্রামে যাওয়ার পর মানুষজন পাওয়া যেত না,
0: গানটাকে প্রথম থেকে প্রাণে ধরেছেন।
1: হ্যাঁ, এটা বলা যেতে পারে। ওই মানুষজন যেহেতু পাওয়া যেত না গ্রামে গিয়ে, তখন আমরা গান গাইতাম, একদম ঢোল দিয়ে আর হারমোনিয়াম থাকতো, ব্যাস আর কিছু না, আমরা বসে গান গাইতাম। ওই গান শোনার জন্য মানুষজন জড়ো হতো, এই যে মানুষজন জড়ো হলো তারপর আমাদের প্লেটা শুরু হলো।
0: মানে ঋষি, আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, ঋষি এতটাই সহজ সরল, এতটাই স্বাভাবিকভাবে ওর জীবনের পরিকল্পনাগুলো আমাদের কাছে এখানে তুলে ধরলো, মানে কখনো গান করতে করতে ট্রেনে ভিক্ষে করা, কখনো গান করতে করতে ড্রাইভার হওয়া, এই ইচ্ছেগুলো এখন কি ইচ্ছে? এই ইচ্ছেগুলো তো নিশ্চয়ই পিছনে ছেড়ে এসেছেন, এখন ইচ্ছেটা কি? এই যে লোকসঙ্গীত, তার এত অথই দৈরার পানি যাকে বলে, সেই পানিতে কিভাবে ভাসলেন?
1: মানে আমি তো জানি যে আমাকে ভাসিয়ে রেখেছেন আর কি, তিনি হয়তো ভাসিয়ে রেখেছেন, যিনি সমস্ত কাজটাই আমার সাবলীলভাবে হয়ে যাচ্ছে, যার হাত রয়েছে এর পেছনে, তিনি হয়তো সবকিছু করছেন, আমি হয়তো ভেসে আছি ওই জন্যই ভেসে আছি, যে আমার ভেতর থেকে ভেতরের সেই মানুষটা, মনের মানুষটা হয়তো বলছে যে ঠিক আছে তুই এই কাজটা কর, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আমার ওই যে বললাম কোনো চিন্তাভাবনাই নেই কোনো বিষয়ে, আমার আগামী দিন নিয়েও কোনো চিন্তা নেই যে আগামী দিনে আমি কোথায় থাকবো বা বাড়িটা কেমন হবে বা আদেও আমার কাছে তখন গাড়িটা থাকবে কি থাকবে না, কি আমাকে রাস্তায় শুয়ে থাকতে হবে, আমার কোনো চিন্তাভাবনা নেই। তো আর এটা না মূল মন্ত্র, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এটা আমাদের বাংলার যারা সাধক পুরুষ তারা যুগে যুগে এই কথাটা খুব ভালোভাবে বলে গেছেন যে মন্ত্র এটাই হওয়া উচিত, যদি চির আনন্দে থাকতে চাও তাহলে কোনো রকম প্রত্যাশা রেখো না জীবনের প্রতি, কোনো প্রত্যাশা, কোনো আশা চাওয়া পাওয়া, যার চাওয়া পাওয়াটাই নেই তার আর কি দুঃখ হবে,
0: তাই
1: তার আর কোনো দুঃখ নেই, সে তাহলে চির আনন্দ,
0: মানে বাউল
1: সবসময় আনন্দে থাকবে।
0: বাউল গানের খুব সহজ কথা যেটা, সেটা ঋষির চোখে মুখে ফুটে উঠেছে, মানে ঋষির মুখে এখন যে আনন্দটা আমি দেখতে পাচ্ছি সেটা শ্রোতা বন্ধুরা বোধহয় অনুভব করতে পারছেন ওর কথা দিয়ে। একটা গানে যাই নাকি?
1: হ্যাঁ অবশ্যই।
0: এবার কি গান শুনবো আমরা?
1: আমরা সাঁইজির বরং একটা গান গাই, লালন সাঁইয়ের একটা পদ গাই।
0: বেশ।

0: रात्रि समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজ। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন অনুষ্ঠান কথায় গানে।

অন্য সমস্ত রকম শিল্পকর্মের মধ্যে মিউজিক সম্ভবত একমাত্র শিল্প যা সবথেকে বেশি মানুষের কাছে পৌঁছেছে। মানে মিউজিক এমন একটা মাধ্যম যে মাধ্যমটাকে ভিত্তি করে পরের পর ভেঙে উড়িয়ে দেওয়া গেছে বহু বহু দেশের সীমা, বহু বহু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বহু বহু রকমের সোশিও ইকোনমিক ব্যারিয়ার। তার কারণ মিউজিকের নিজস্ব কিছু অ্যাপিল আছে। ঠিক সেই কারণেই সেই অ্যাপিল আমাদের এখানকার শিল্পীদেরও ছুঁয়ে যায়। যখন সাত সমুদ্র তেরো নদী পাড়ে অন্য কোথাও কোনো এক শিল্পী প্রতিবাদের গান বাঁধে, যে সুরে, যে ভাষায়, যেভাবে প্রতিবাদ করছেন, সেই সমস্ত কিছু কোনো না কোনোভাবে এই বাংলার শিল্পীদেরও অনুপ্রাণিত করেছে। ঠিক সেরকমই কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বব ডিলানের অবদান। বহুদূরে বব ডিলান গান বেঁধেছে, কিন্তু বব ডিলানের গান এখানকার বহু শিল্পীকে প্রভাবিত করেছে, যেরকম অঞ্জন দত্ত। অঞ্জন দত্তর বেশ কিছু গান বা গানই বব ডিলানের একটা প্রচ্ছন্ন ছোঁয়া আমরা টের পাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গান এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বা যে মেসেজটা দেওয়া হয়েছে সেই মেসেজটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে যে দেশকালের সীমানা পেরিয়ে সেই গান হয়ে উঠেছে আমাদের নিজেদেরও। ঠিক যেরকম খ্যাপা শহর, এই গানটার মিউজিক্যাল প্যাটার্ন এবং লিরিক প্রতিবাদের ভাষায় ডিলানের হার্ড রেইনস গনা ফল সেই গান থেকে অনুপ্রাণিত। আমরা গানটা বরঞ্চ একটু শুনে নিই।

বব ডিলানের গান একইভাবে ছুঁয়ে গিয়েছিল সুমন চট্টোপাধ্যায়কেও। আমেরিকান কিংবদন্তি বব ডিলানের গান কবির সুমনকে নানাভাবে অনুপ্রাণিত করে, তার একটা বড় উদাহরণ আজকে আমি আপনাদের শোনাব। বব ডিলানের কালজয়ী যুদ্ধবিরোধী গান ছিল ব্লোয়িং ইন দ্য উইন্ড। এর একটা বাংলা অনুবাদ করেছিলেন সুমন চট্টোপাধ্যায়। গানের নাম ছিল কতটা পথ পেরোলে তবে মানুষ।

বব ডিলানের ধারায় অনুপ্রাণিত হয়েছিল মোহিনের ঘোড়াগুলিও। বব ডিলানের গান যেমন প্রচলিত পপ ধারার বাইরে গিয়ে নাগরিক জীবনের হতাশা, যুদ্ধবিরোধী মানসিকতা ও রাজনৈতিক সমালোচনা তুলে ধরত, মোহিনের ঘোড়াগুলিও ঠিক তেমনই বাংলায় চলে আসা, দীর্ঘদিন ধরে চলে আসা কমার্শিয়াল বা সিনেমার গানের বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন ধারার গান তৈরি করা শুরু করে। তাদের সংবিগ্ন পাখিকুল অ্যালবামের গানগুলোতে নাগরিক জীবনের একাকিত্ব, কলকাতার জীবন এবং নানা রকম সামাজিক দৃষ্টিভঙ্গির কথা ছিল, যা সম্পূর্ণভাবে ডিলানের ওই ফোক রক ধারার সঙ্গে মিলে যায়। আজকের এই কথায় গানে অনুষ্ঠান এখানেই শেষ করব, কিন্তু যেতে যেতে রেখে যাব মোহিনের ঘোড়াগুলির সংবিগ্ন পাখিকুল অ্যালবাম থেকে টাইটেল ট্র্যাক সংবিগ্ন পাখিকুল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: সংবাদ আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি আগামীকাল থেকে কার্যকর হবে।
1: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের অপকর্মের জন্য আন্তর্জাতিক মহল জবাবদিহি চাইবে বলে ভারতের আশা। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গের চারটি স্থানে আলু ও পাটের বীজের জন্য প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়ার রাতভর হামলায় 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ফ্রান্সে আজ বাস্তিল দিবস উদযাপিত হচ্ছে, বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণ ইউরোপের বিভিন্ন দেশের সেনা ও বিমান বাহিনীর। ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ স্পেন ও ফ্রান্স মুখোমুখি হবে। ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলাদের অনূর্ধ্ব 13 বিভাগে খেতাব জয় ভারতের দীপাংশী জৈনের। আসছে বিস্তারিত খবরে, ভারত ও ব্রিটেনের মধ্যে সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি আগামীকাল থেকে কার্যকর হবে, সেই সঙ্গে সামাজিক সুরক্ষা চুক্তি ডিসিসিও কার্যকর হবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্টকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ ও কৃষির মতো দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। বাণিজ্য সচিব জানান, প্রথাগত বাণিজ্য উদারীকরণের গণ্ডি পেরিয়ে এই চুক্তিতে ডিজিটাল বাণিজ্য, সরকারি কেনাকাটা, উদ্ভাবন, MSME, শ্রম ও পরিবেশের মতো বিষয়গুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কাঠামোর লক্ষ্য হল বাণিজ্যকে সহজতর করা এবং একই সঙ্গে নিশ্চিত করা যাতে নিয়ন্ত্রক পদক্ষেপগুলি ব্যবসার ক্ষেত্রে অযৌক্তিক বাধার কারণ হয়ে না দাঁড়ায়। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন প্রসঙ্গে শ্রী আগরওয়াল বলেন, এই ব্যবস্থাটি ভারতীয় নিয়োগকর্তাদের জন্য লাভজনক হবে, এর ফলে বিভিন্ন শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়। এই যুগান্তকারী চুক্তিটি ভারতীয় রপ্তানি ক্ষেত্রকে ব্রিটেনের বাজারে 99% শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে।
1: দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে 771 মিলিয়ন মার্কিন ডলার গত বছরের তুলনায়, যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
0: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0: पश्चिम एशिया में जो भी गतिविधियां चल रही हैं उस पर हम लगातार नजर रखे हुए हैं। हमारा मानना है कि स्ट्रेट ऑफ हॉर्मुज के रास्ते सुरक्षित और आजाद नौ परिवहन और व्यापार के पक्ष, जिसका हम हमेशा से बात करते रहे हैं, इससे यह सुनिश्चित किया जा सकता है कि लोगों का आर्थिक सुरक्षा, उनके ऊर्जा का सुरक्षा पूरे दुनिया में, सिर्फ भारत में नहीं पूरे दुनिया में उस पर आधारित है। और ये नौ परिवहन अगर आजाद तरीके से चलेगा तो उनकी आर्थिक और ऊर्जा सुरक्षा को सुनिश्चित किया जा सकता है।
1: তিনি বলেন, ইরানের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করার পর মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে। নতুন দিল্লি তেহরানকে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়ে বলেছে এই ধরনের আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শ্রী জয়সওয়াল জানান, উত্তেজনা প্রশমনের পাশাপাশি পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনা ও কূটনীতির পথ বেছে নেওয়া উচিত।
0: We had issued a statement post summoning of the Deputy Chief of Mission of Iran. We conveyed to them our deepest concerns and that we strongly condemned what has happened. We lost precious Indian life and there are several Indian nationals who have been injured and a couple of them are also seriously injured. So we conveyed our strongest protest with the Iranian side on this particular matter that these attacks must stop at the earliest. At the same time, there should be de-escalation and the two sides should come to the negotiating table and take the path of dialogue and diplomacy so that peace and stability can be ensured in West Asia.
2: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের বেআইনি এবং জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। আন্তর্জাতিক মহল এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
0: The ongoing protests in Pakistan-occupied Jammu and Kashmir are a direct consequence of Pakistan's decades-long systemic exploitation, denial of fundamental rights and administrative oppression in areas under its illegal and forcible occupation. Rather than addressing the legitimate grievances of the local population, the Pakistani state has responded with excessive police brutality, blocking essential supplies, enforcing internet blackouts and deploying lethal force against unarmed civilians that has led to tragic fatalities. We expect and hope that the international community will hold Pakistan fully accountable to these egregious abuses and mistreats.
2: লরেন্স বিষ্ণু ক্যাং এর বিরুদ্ধে অভিযোগ বিষয়ে মুখপাত্র বলেছেন, ভারত সবসময় আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার, মানব পাচার, বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার এবং সংশ্লিষ্ট অপরাধী চক্র সমাজের জন্য গুরুতর হুমকি। সন্ত্রাসবাদ ও আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ দমনে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী ও ক্রমবর্ধমান সহযোগিতার কথাও তিনি প্রসঙ্গত উল্লেখ করেছেন। আনক্লোজ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেছেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভারতের অবস্থান সকলের জানা। তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী বেআইনি অবাধ নৌ চলাচল ও আকাশপথের ব্যবহার, সমুদ্রের অন্যান্য বৈধ ব্যবহার এবং নিরবচ্ছিন্ন বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
0: Our position on South China Sea issue is well known. We emphasize the importance of freedom of navigation and overflight and other lawful uses of the sea and unimpeded commerce consistent with international law as reflected in UNCLOS. We reaffirm that maritime disputes must be resolved peacefully and in accordance with UNCLOS and reiterate that the award rendered 10 years ago by the arbitral tribunal is a significant milestone and the basis for peacefully resolving disputes between the parties.
2: পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে শ্রী জয়সওয়াল বলেছেন, ভারতীয় পাসপোর্ট হল এমন একটি নথি যা পাসপোর্ট আইন 1967 অনুযায়ী ভারতীয় নাগরিকদের দেশ ত্যাগের বিষয়টি সরকার নিয়ন্ত্রিত। একটি সুপ্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ যাচাই বাছাই সম্পন্ন করার পরেই এটি প্রদান করা হয়। ভারতীয় নাগরিক বা অন্য কোন ব্যক্তিকে পাসপোর্ট প্রদানের বিষয়টি পাসপোর্ট আইন এবং পাসপোর্ট বিধিমালা 1980 দ্বারা পরিচালিত হয়। তিনি জানিয়েছেন, বর্তমানে 8% কম ভারতীয় নাগরিকের পাসপোর্ট রয়েছে। কানাডায় নির্যাস সংক্রান্ত বিষয়ে শ্রী জয়সওয়াল বলেছেন, রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের ডেপুটি কমিশনারের মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের সম্প্রতি প্রকাশ হওয়া সেই অভিযোগনামার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেখানে লরেন্স বিষ্ণুই সংগঠিত অপরাধী চক্রের সদস্যদের দায়ী করা হয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এমটি আল বাহিয়া এবং এমটি মোম্বাসা নামে দুটি জাহাজের ওপর হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সকালে নতুন দিল্লিতে অবস্থিত ইরান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকে বিদেশ মন্ত্রক তলব করে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। জাহাজ দুটিতে মোট 46 জন নাবিক এবং কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী এমটি আল বাহিয়ার 12 জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন প্রাণ হারিয়েছেন এবং আরেকজন আহত হন। এমটি মোম্বাসাতে থাকা 18 জন ভারতীয় নাগরিকের মধ্যে 9 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিদেশ মন্ত্রকে মৃত

0: ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি শোক ব্যক্ত করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতীয় মিশন এবং সংশ্লিষ্ট দপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত ভারতীয় নাবিকদের সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সেদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এদিকে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আজ ভারত ইরানের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনকে তলব করে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে আবহাওয়া ও মাটির গুণাগুণের উপর ভিত্তি করে কৃষি উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গে একটি রূপরেখা তৈরি করা হচ্ছে। আজ রাজ্যের সচিবালয়ে নবান্নতে আয়োজিত এক বৈঠকে মন্ত্রী জানান, কৃষি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকার যৌথভাবে এই রূপরেখা তৈরির কাজ করছে। শ্রী চৌহান উল্লেখ করেন যে চিনসুরা, মালদহ সহ পশ্চিমবঙ্গের চারটি স্থানে আলু ও পাটের বীজের জন্য প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। কৃষকদের জন্য ডিজিটাল পরিচয়পত্র তৈরি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকারের কাজের তিনি প্রশংসা করেন।
2: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुरा राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे।
0: সীমান্তে সুরক্ষাকে আরও সুদৃঢ় করে অনুপ্রবেশ সহ অন্যান্য অবৈধ কাজ রুখতে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে এখনও পর্যন্ত 1024 একরের বেশি জমি হস্তান্তর করেছে। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে গত শুক্রবার পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর সহ মোট 9 জেলায় সীমান্ত সুরক্ষা বাহিনী BSFকে মোট 1024.75 একর জমি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
1: সুপ্রিম কোর্ট আজ ভোজশালা মামলার নিষ্পত্তির লক্ষ্যে প্রতিদিন শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদনকারীদের পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে দেওয়ার অনুরোধ খারিজ করে দিয়েছেন। এই মামলায় আবেদনকারীরা আদালতের কাছে অনুরোধ করেছিল যাতে নির্দিষ্ট দিনে হিন্দুদের পূজার পাশাপাশি আগের মতো প্রতি শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীরা নামাজ আদা করতে পারেন। শীর্ষ আদালতের বেঞ্চ রাজ্য সরকারকে ওই নির্দিষ্ট জায়গা পাশে একটি খোলা জায়গার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে যাতে মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি শুক্রবার দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত নামাজে অংশ নিতে পারেন। তবে বেঞ্চ জানিয়েছে এই ব্যবস্থা সাময়িক।
0: 2026-27 অর্থবর্ষে এখনো পর্যন্ত 7,73,000 কোটি টাকা প্রত্যক্ষ কর আদায় করেছে আয়কর দপ্তর। 2025-26 অর্থবর্ষে এই সময়ের তুলনায় যা 16.11% বেশি। চলতি বছর প্রত্যক্ষ কর আদায়ের মধ্যে 3,35,000 কোটি টাকা কর্পোরেট কর।
1: মুম্বাই শেয়ার বাজার সেন্সেক্স আজ 561 পয়েন্ট পড়ে বাজার বন্ধের সময় 77,055 পয়েন্টে দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটি 159 পয়েন্ট হ্রাস পেয়ে দিনের শেষে 24,052 পয়েন্টে বন্ধ হয়।
0: দেশের পাইকারি মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার গত জুন মাসে 9.87% বৃদ্ধি পেয়েছে। মে মাসে এই বৃদ্ধির হার ছিল 9.68%। বাণিজ্য শিল্প মন্ত্রক সূত্রে জানানো হয়েছে খনিজ তেল, খাদ্য সামগ্রী, ধাতব এবং রাসায়নিক দ্রব্যের দাম বৃদ্ধি পাইকারি মূল্য সূচকের ঊর্ধ্বগতির কারণ।
1: কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দেশের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 উদ্বোধন করেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারত টেক্স প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ। প্রতি বছর এতে ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। MSME এবং উদ্যোক্তারাও এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি বস্ত্র শিল্পের জন্য সুফল বয়ে আনছে।
3: दुनिया के 130 देशों से ऊपर बायर आए हैं। अभी मोदी जी ने 56 देशों से FTA हो रहा, कुछ से हो गया है, कुछ से बाकी है। ये बताता है कि आज 60,000 से ऊपर एग्जीबिटर आए हैं। और सबसे बड़ी खासियत है, इस एक्सपो में 90% MSME आए हैं। मैं उम्मीद कर रहा हूं कि इस बार जो बायर आ रहे हैं ये सारे दुनिया के रिकॉर्ड को तोड़ेंगे।
0: ভারতীয় রেলকে আধুনিকীকরণের লক্ষ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রেলে একটি বড় নীতিগত সংস্কারের কথা ঘোষণা করেছেন। প্রচলিত কভার্ড বক্স ওয়াগনসের পরিবর্তে বিশেষ নকশা করা কন্টেইনারের মাধ্যমে এবার সার পরিবহন করা যাবে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব জানিয়েছেন, সার পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের অবদান 85%, কন্টেইনার ব্যবস্থাপনা সহজ এবং এর মাধ্যমে দূষণমুক্ত সার সংরক্ষণ করা সম্ভব। মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী রেলওয়েতে সংস্কার আনার জন্য ক্রমাগত উৎসাহ দিয়ে আসছেন। শ্রী বৈষ্ণব ফ্লাই অ্যাশ পরিবহনের ক্ষেত্রে একটি বড় সংস্কারের কথা ঘোষণা করেন।
1: अगर हम फ्लाई एश का एक अच्छा ट्रांसपोर्टेशन मैकेनिज्म बना सकते हैं तो देन वी कैन यूज फ्लाई एश इन इकोनॉमिक वे, सीमेंट में, प्रोडक्शन में यूज कर सकते हैं या फिर रोड कंस्ट्रक्शन या किसी दूसरे कंस्ट्रक्शन में हम काम में ले सकते हैं। अभी तक क्या चैलेंज आता था, रेल ट्रांसपोर्टेशन में जब उसको वैगन में भरते हैं तो फ्लाई एश बहुत फाइन होती है, उसको लोड करने के टाइम में बड़ा पॉल्यूशन होता है, फिर जब उसको ट्रांसपोर्ट करो, जब ट्रेन 100 की स्पीड से चलेगी तो बहुत सारी फ्लाई एश निकल के बाहर आ जाती है और पूरे रास्ते उसका ट्रांसपोर्टेशन का प्रॉब्लम होता है। सो दैट्स व्हाई वी ब्रॉट दिस रिफॉर्म। फ्लाई एश के लिए स्पेशल कंटेनर डिजाइन किया है जिसमें लोडिंग होगी टॉप से।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 24 তারিখ পর্যন্ত পরামর্শ পাঠানো যাবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ অথবা টোল ফ্রি নম্বর 1800-1178-00। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, এর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই জানিয়ে তিনি বলেন, সরকারের তরফে তার নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, 2007 সালে তসলিমার দ্বিখণ্ডিত উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল মহানগর। পরিস্থিতি সামাল দিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেনা মোতায়েন করতে বাধ্য হন। রাজ্য সরকার তসলিমার বিতর্কিত ওই বইটিতে নিষেধাজ্ঞা জারি করে, এরপর তাকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়।
2: ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরোধ ব্যবস্থা রাতভর চালানো রাশিয়ার 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। রাজধানী কিয়েভে অবশ্য বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়েছে। রাজধানীর আশেপাশে 17টি জায়গায় 25টি ড্রোন হামলা হয়েছে বলে ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে। বাহিনী আরও জানিয়েছে, এই হামলায় 2টি গুদামঘর ভস্মীভূত এবং 1টি স্কুল বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এবং তার আন্তর্জাতিক সহযোগী দেশগুলি যৌথভাবে একটি বহুল উৎপাদনযোগ্য আকাশ প্রতিরোধ ব্যবস্থা আগামী বছরের মধ্যে গড়ে তুলতে সক্ষম হবে। বর্তমানে জেলেনস্কি ফ্রান্সের বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে প্যারিসে রয়েছেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনে সক্ষম কিয়েভের সামরিক ঘাঁটিগুলিকে ধ্বংস করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়।
0: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টির জেরে মাটির বাড়ির ছাদ ধসে মহিলা ও শিশু সহ 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 12 জন। কোহার জেলার কাছে মালাজিন গ্রামে গত রাতেই ঘটনা ঘটে। বাড়িটিতে পারিবারিক অনুষ্ঠান চলাকালীন ছাদটি ধসে পড়ে বলে জানিয়েছে সে দেশের জরুরি বিভাগ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
2: ফরাসি বিপ্লবের সূচনা লগ্নের স্মরণে ফ্রান্সে আজ বাস্তিল দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে প্যারিসে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে সেনা ও বিমান বাহিনী অংশগ্রহণের মাধ্যমে ইউরোপের শক্তিশালী ঐক্য প্রদর্শিত হয়। এবারের বাস্তিল দিবস উদযাপনে উপস্থিত ছিলেন প্রায় 30 জন বিশ্ব নেতা। উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মেয়াদকালে এটি শেষ বাস্তিল দিবস উদযাপন। এবারই প্রথম সবচেয়ে বেশি সংখ্যক সেনা কুচকাওয়াজে অংশ নেয়। ইউক্রেন সহ বিভিন্ন দেশের 6,800 সেনা ছাড়াও বিভিন্ন দেশের সামরিক বিমানেতে অংশ নেয়। উল্লেখ্য, 1789 সালে 14 জুলাই বাস্তিল দুর্গ দখলের ঘটনাকে স্মরণ করে প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে। এই যুগান্তকারী গণ অভ্যুত্থানের ফলে ফরাসি রাজতন্ত্রের পতন ঘটে এবং আধুনিক ফ্রান্সের ভিত্তি স্থাপিত হয়। এবার খেলার খবর।
0: প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে ও স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। সেমিফাইনালে পরাজিত দুই দল শনিবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মুখোমুখি।

0: মুখোমুখি হবে। ফাইনাল রবিবার নিউ ইয়র্কে।
1: ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব ১৩ বিভাগে ভারতের দিব্যাংশী জয়ন চ্যাম্পিয়ন হয়েছেন। মেয়েদের অনূর্ধ্ব ১৩ বিভাগের ফাইনালে শীর্ষ বাছাই দিব্যাংশী মিশরের তালিয়া ইসলামকে ১২-১০, ১১-৯, ১১-২ গেমে হারিয়ে দেন। জার্মানির হ্যামবার্গে একটি সোনা ও দুটি ব্রোঞ্জ সহ ভারত এই প্রতিযোগিতায় মোট ৩টি পদক পেয়েছে। ছেলেদের অনূর্ধ্ব ১৩ বিভাগে প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার সুবাদে অ্যারন আরম্ভন ব্রোঞ্জ পদক জয় করেন। অনূর্ধ্ব ১৫ বিভাগে শেষ চার নিশ্চিত করার দরুন ধ্রুব জোহরি ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
0: দাবায় ফিশার র্যান্ডম সুইস চ্যাম্পিয়নশিপ র্যাপিড প্রতিযোগিতায় ভারতের বর্ষিয়ান গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলি রূপো জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন দেশেরই আরেক গ্র্যান্ডমাস্টার কৃষ্ণান শশীকরণ। সুইজারল্যান্ডের বিএলএ আয়োজিত এই প্রতিযোগিতায় সাত রাউন্ডের ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন সূর্য। শীর্ষ স্থানাধিকারী হয়ে সোনা জিতেছেন ফরাসি গ্র্যান্ডমাস্টার পাভেল তেত্রোবোভ, তার পয়েন্ট ৬।
1: জাপান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। টোকিও আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিনে মালয়েশিয়ার ওং লিং চিংকে ২১-১৪, ২১-১১ গেমে হারিয়ে দেন সিন্ধু। প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ভারতের আর এক প্রতিদ্বন্দ্বী উন্নতি হুডা আগামীকাল চীনা তাইপেইয়ের হুয়াং ইউ সানের বিরুদ্ধে খেলবেন। মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা তানিশা ক্রাস্টো জুটি স্কটল্যান্ডের আলেকজান্ডার ডান জুলি ম্যাকফারসন জুটিকে ২১-১৬, ২১-১৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আগামীকাল তারা চীনের ফেং ইয়ান ঝে হুয়াং ডাংপিং জুটির মুখোমুখি হবেন। অন্য ম্যাচে রোহন কাপুর রুথিকা গার্ডে জুটি প্রতিযোগিতার প্রথম দিনেই চীনের ফেং ইয়ান ঝে হুয়াং ডাংপিং জুটির কাছে ১১-২১, ১০-২১ গেমে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। পুরুষদের ডাবলসে চিরাগ শেট্টি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি ডেনমার্কের ম্যাটস ভেস্টারগার্ড ড্যানিয়েল লান্ডগার্ড জুটির কাছে প্রথম গেমে হেরে যান। এরপর খেলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ভারতীয় জুটি। এদিকে হরিহরণ আমসাকুনসন এবং এম আর অর্জুন জুটি তাইওয়ানের ইয়াং পোহান ও লি ঝে হুয়ে জুটির কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন।
0: এজবাস্টনে আজ তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে প্রথম ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য ২৫৯ রানের লক্ষ্য রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪৭/৫ বলে ২৫৮ রানে অল আউট হয়ে যায়। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে।
1: এবার দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ শুনবেন জীবন দেবতা।
2: ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়েও দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। নিজের মধ্যে থেকে অন্য আমিকে খুঁজে নেবার সাধনাতেই আজীবন পথ চলেছেন রবীন্দ্রনাথ।

এই জীবন দেবতা রূপী সত্তাটি নানা সময়ে নানানভাবে ধরা দিয়েছে তার সৃষ্টিতে, কখনো বা মিলে গেছে সর্বেশ্বরবাদের সঙ্গে। শোক, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছুর মধ্যেই মিলে মিশে আছেন জীবন দেবতা। প্রিয় বন্ধুর বাণী শুধু নয়, নিগূঢ় চেতনার ঊর্ধ্বে উঠে কখনো বা প্রাণে তার স্পর্শ পাওয়ার

রবীন্দ্রনাথ তার সব ব্যর্থতা বিফল বাসনা উৎসর্গ করেছেন এই জীবন দেবতার চরণেই। চিত্রা কাব্যগ্রন্থের সাধনা কবিতায় তিনি লিখলেন, এখানেও তুমি জীবন দেবতা, কোহিন নয়ন জলে সেই মধুমুখ, সেই মৃদু হাসি, সেই সুধা ভরা আঁখি, চিরদিন মোরে হাসালে কাঁদালে, চিরদিন দিল ফাঁকি। খেলা করিয়াছ নিষেদিন মোর সব সুখে সব দুঃখে, এ অজানাপুরে দেখা।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি আগামীকাল থেকে কার্যকর হবে।
1: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের অপকর্মের জন্য আন্তর্জাতিক মহল জবাবদিহি চাইবে বলে ভারতের আশা।
1: কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গে চারটি স্থানে আলু ও পাটের বীজের জন্য প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
0: প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন।
1: ইউক্রেনের বিমান বাহিনী দাবি রাশিয়ার রাতভর হামলায় 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
0: ফ্রান্সে আজ বাস্তিল দিবস উদযাপিত হচ্ছে। বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণ ইউরোপের বিভিন্ন দেশের সেনা ও বিমান বাহিনীর।
1: ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ স্পেন ও ফ্রান্স পরস্পরের মুখোমুখি হবে।
0: ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলাদের অনূর্ধ্ব 13 বিভাগে খেতাব জয় ভারতের দীপাংশী জৈনের। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: শন তুলে আনবো আমরা সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা উৎসব সিনহা।
1: তার ধারণা কি তরবারির চেয়েও বেশি, তারই মুখ দিয়ে বের হয় বিদ্রোহ, প্রেম বের হয়, গান কবিতা স্বাক্ষরিত হয়, শান্তি চুক্তি আবার বানানো হয় মারণাস্ত্রের নকশাও, একখানি অতি প্রাচীন এবং প্রয়োজনীয় জিনিস, আমাদের লেখার হাতিয়ার, আমাদের ভাবনার পথিক কলম, যা যুগ যুগ ধরে মানুষের চিন্তা আবেগ ও গল্পের বাহক। এই ছোট্ট বস্তুটির ইতিহাস যেমন দীর্ঘ তেমনি আকর্ষণীয়। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলেছি এক অনন্য শ্রবণ যাত্রায়, যেখানে আমরা কেবল কলমের কথা বলবো না, বরং সেই শিল্পীদের কথা বলবো যারা এই কলম তৈরি করেন আর প্রয়োজনে মেরামতির কাজও করেন নিপুণ দক্ষতায়। তারা আমাদের কলম কারিগর, যাদের হাতের কাজের গুরুত্ব আজও অপরিসীম। কলম তৈরির কারিগররা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। আধুনিক প্রযুক্তির যুগে মেশিনে তৈরি কলমের বাজারে তাদের হাতে তৈরি কলমের চাহিদা কমে গেলেও তারা তাদের ঐতিহ্য ধরে রেখেছেন। কলমের প্রাচীনত্ব ও সৌন্দর্যের কারণে তাদের হাতের কাজের কদর ক্রমবর্ধমান। আমরা কথা বলেছি প্রখ্যাত কলম নির্মাতা শ্রী সুধীন পাল মহাশয়ের সঙ্গে। কলম নির্মাণের কাজে তিনি অবিরতভাবে লেগে আছেন 1993 সাল থেকে। তিনি বলেন, কলম বা পেনকে আমরা বৃহত্তর ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করতে পারি, স্কুল রেঞ্জের পেন এবং প্রিমিয়াম রেঞ্জের পেন।
2: স্কুল রেঞ্জের পেন বলতে যেটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে এসেছি, যেমনি আর্টেক্সের পেন ছিল নর্মাল, যেটা ছাত্রছাত্রীরা ব্যবহার করবে ছোট সাইজের পেন, আর যেটা কালেক্টররা ব্যবহার করে সেটা একটু বড় সাইজের পেন হয়, তার নিবও বড় হয়, মানে হয়তো প্রায় 5 ইঞ্চি সাইজের পেন হয়, একটু বড় একটু মোটা।
1: আপনার কাছে এবার জানতে চাইবো পেন তৈরির পদ্ধতি।
2: পেন তৈরির পদ্ধতি হচ্ছে কি, একটা তো নর্মাল ইঞ্জেকশন মেশিনে বিভিন্ন রকমের, ধরুন পেনে যদি 9টা পার্ট থাকে বা 8টা পার্ট থাকে, সেই 8টা ডাই হয়, সেই 8টা ডাই স্টেপ বাই স্টেপ চলে ইঞ্জেকশন মোল্ডিং মেশিন, যেটা স্কুল রেঞ্জে পেন চলে। আর যেটা আরেকটু বেটার কোয়ালিটি হয়ে যাচ্ছে অ্যাবোনাইট অ্যাক্রেলিক, সেগুলো হচ্ছে কি আপনার ব্লেডে কেটে সেগুলো হ্যান্ডমেড তৈরি হয়, সেগুলোর প্রোডাকশনটা অত না, ধরুন সারাদিনে হয় 5 পিস হতে পারে, সেগুলো হ্যান্ডমেড পেন বলে এই হতে পারে। আর নর্মাল ইঞ্জেকশন মেশিনে সেটা স্কুল রেঞ্জে, সেটা বাল্কে প্রোডাকশন হয়, প্রতিদিন হয়তো একটা ইউনিট থেকে ধরে নিন 2000 পিসও হয়ে যেতে পারে। এটা প্লাস্টিক দানা যেটা পাওয়া যায় আমরা ধরুন নিয়ে আসলাম, সেটা হিট হয় মেশিনে, সেটা ওপর থেকে ছাড়তে হয়, তারপরে প্রেসারটা দিতে হয়, তারপরে ডাইসে সেই প্রেসারটা মানে ছাপটা উঠে যায়, সেই হিসাবে ধরুন পেনের বডি, ক্লিপ, ক্যাপ, সেকশন, বটম, সেই হিসাবে ডাইস থাকে, সেই হিসাবে ব্যাপারটা ডাইস বাই স্টেপ বাই স্টেপ হয়, তারপর ওটা অ্যাসেম্বলি হয়ে ফিটিং হয়, তারপর নিপ ফিটার লাগে, ক্লিপ লাগে, তারপরে পেন তৈরি। একটা মেয়েকে যেরকম বিয়েতে পাঠানো হয়, সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠানো হয়, সেরকম ব্যাপারটা, পেন তৈরি থেকে শুরু করে তাকে পলিশ করা, নিপ ফিটার লাগানো, ক্লিপ লাগানো, তাকে লাস্টে সেলোফিন দিয়ে তারপরে তাকে প্যাকিং করে ফাটনি আছে।
1: অনেক পেনের বডিতে দেখি মেটাল বডির, প্লাস্টিক বা ফাইবার যাই হোক না কেন, তার গায়ে দেখি অনেক রকমের ডিজাইন করা থাকে, ওগুলো কি আলাদা কোনো মিস্ত্রিরা করে নাকি আপনারাই নিজেরাই বানান?
2: না না না, ওটা আলাদা প্রিন্টার আছে তাদের কাছে, যেমন ফ্ল্যাট প্রিন্টিং হয় মানে স্কিনের, সিল্ক স্কিনের প্রিন্টিং, সেক্ষেত্রে ওই রাউন্ড প্রিন্টিং হয় যেটা চারদিকে বডির লাগবে, একটা ফ্ল্যাট প্রিন্টিং হয়।
1: একটা পেনের দাম কোন কোন জিনিসের উপর নির্ভর করে স্থির করা হয়?
2: ধরুন মেটেরিয়ালস যা হলো সেগুলো, প্রতিটা জিনিস নিপ ফিটার ক্লিপ সব পড়ে তারপর তার লভ্যাংশ রাখা হয়, এরকম ব্যাপার থাকে। আর অ্যাবোনাইট অ্যাক্রেলিক পেনগুলো তো অনেকটাই খরচের ব্যাপার থাকে, সেগুলো ধীরে সুস্থে তৈরি করার ব্যাপার থাকে, সেগুলো কস্টলি পেনই হয়ে যায়।
1: আর আপনার তৈরি করা পেন আপনি কোথায় কোথায় পাঠান সেটা যদি একটু বলেন।
2: আমাদের মেনলি চেন্নাই যায় আর তামিলনাড়ু, তারপর ওখান থেকে হয়তো কেরালা যায়, এই হচ্ছে মেন সাউথের বেস্টা বা কর্ণাটক।
1: এখন তো সবাই মোবাইলেই নোট নিচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে এই পেন মেকিং এর ফিউচার সম্পর্কে কি বলবেন? আমরা ডিজিটাল দিকে অ্যাডভান্স হচ্ছি থেকে থেকে।
2: প্রথমত তো পেন দিয়ে লিখলে হাতের লেখা সুন্দর হয়, এবং সাউথ ইন্ডিয়ায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি ছেড়ে দিচ্ছি, সাউথ ইন্ডিয়া এখনো পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত পেনে ব্যবহার আছেই। আর বল পেনে মানে পরিবেশ দূষণটাও হয়, বল পেন লিখলাম ইউজ্যান্থ্রোপেন, সেটা আমি ফেলে দিলাম, শুধু আমি একা ফেললাম, একটা ফেললাম, কিন্তু সেটা কথা না, কেউ কথা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ফেলছে, তাতে পরিবেশ দূষণ হয়, পেন একটা দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করতে পারে, বা তার দাদু রেখে গেছে, তার নাতি ব্যবহার করছে, এরকম ব্যাপার থাকতে পারে, পেনটা ফেলে দেওয়ার ব্যাপার না, যদি যত্ন করে রাখা যায়। পেনের যেটা বলবো যে বাজার, যেটা কুলে তো সাউথ ইন্ডিয়ায় তো আমাদের প্রচুরই পেন ফেন যায়, আর ইদানিং প্রচুর মানে নতুন নতুন আমি অল্প বয়সী ছেলেমেয়েও দেখছি যে পেন চাইছে। আর

0: যারা সিনিয়র লোক তারা তো চাইছেই, আমার কাছেই দেখেছি যে অফিস ফেরতা মানুষ এসে নিয়ে যায় পেন একদম। আমি বলছি যে আমি আজকে থাকছি না, বলছে একটু থাকুন পেনটা নিয়ে যাব, যেন মনে হচ্ছে যেন তাকে পরীক্ষা দিতে হবে এরকম আর। আজকে একটা মানুষের 7টা পেন 7 দিনে হলে হয়ে যায়, কিন্তু তাদের একটা নতুন পেন যদি আমি ছাড়ছি বা দেখছে সঙ্গে সঙ্গে তারা নিতে আসে, এইসব ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। এর একটা কালেকশনের ব্যাপার আছে বা এটা একটা ভালো দিক, মানে খারাপ তো দিক না, বাড়ছে দেখতে পাচ্ছি যে। এবং পুরনো ভিনটেজ পেন, সেকেন্ড হ্যান্ড পেন আমরা কালেকশন করি, তারাও এসে নিয়ে যায়, বা এমন সমস্যা হয়ে যায় যে একটা পেন কাস্টমার হয়তো 20টা।
1: এই যে পেন তৈরি বা পেন সারাই যাই বলি না কেন, এই পেশা বা এই ব্যবসার ভবিষ্যৎ কী?
0: ভবিষ্যৎ বলতে গেলে ধরুন এখন আমি যা দেখতে পাচ্ছি যে খুব যে ভালো তা না, তবু চলে যাওয়ার মতো। তবে হ্যাঁ, যদি বেটার কোয়ালিটির পেন বানানো যায় তাহলে তার ডিমান্ড থাকছেই।
1: কলমের মাধ্যমে সাহিত্যে অবদান রাখা সম্ভব হয়েছে কলম কারিগরদের কারণে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে শুরু করে শেক্সপিয়রের ম্যাকবেথ সবই রচিত হয়েছে কোনো না কোনো কারিগরের তৈরি কলমে। আর সেই কারিগরের হাতে তৈরি কলমে লেখা প্রতিটি শব্দ আজ পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিয়েছে। আমরা কথা বলেছি কলম মেরামতির শিল্পী শ্রী দিলীপ বসাক মহাশয়ের সঙ্গে। 14 বছর বয়সে বাবার হাত ধরে হাতেখড়ি, কাজ করছেন 45 বছরের বেশি সময় ধরে। তিনি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন কলম মেরামতি বিষয়ে নানান কথা।
2: সারাদিনে 2-3টার বেশি পেন রিপেয়ার করা যায় না, কাজটা এরকম, এ কিনে এনে ফিট করে দেবো না, এটাকে হ্যান্ডমেড তৈরি করতে হয়, যার জন্য সময়টা লাগে বা সময় দিতে হয়, বা যে কাস্টমার সময় দিতে রাজি না থাকে আমি রিফিউজ করে দিই।
1: সস্তা বা দামি যে কোনো জিনিসের রক্ষণাবেক্ষণ যত্ন নেওয়া খুব জরুরি, একইভাবে পেনেরও যত্ন নেওয়া খুব বেশি জরুরি। পেনের যত্ন নেওয়ার সার্বিক উপায়গুলো সম্পর্কে আমাদের একটু জানান।
2: পেন যখন আপনি ইউজ করবেন, ভুট করে পেনটা রেখে দেবেন না, আপনাকে একটু সময় দিতে হবে তাকে। আপনার 4টে পেন আছে, আপনি হয়তো এই সপ্তাহে একটা পেন দিয়ে লিখলেন, সামনের সপ্তাহে আপনি অন্য একটা পেন দিয়ে লিখবেন, তো সেই পেনটা যখন আপনি ইউজ করছেন তার ভেতরে কালিটা আছে, কালিটা ফেলে দিতে হবে, ভালো করে ওয়াশ করতে হবে পেনটা। ওয়াশ করার আগে সারা রাত্রি ধরুন পুরো পেনটাকে আপনি জলে ডুবিয়ে রাখলেন, জলে ডুবিয়ে রাখার ফলে কি হবে, আপনার যে মেটেরিয়ালটা আছে ওটা ড্রাই হবে না। তারপরে আপনি পরের দিন সকালবেলা ওটাকে ভালো করে ওয়াশ করলেন, জল ভরে আপনার যেই অবস্থায় পেনটা আপনি রাখেন সেরকমভাবে রেখে দিন, আপনার 2-1 বছর পেনটা হাত না পড়লেও পেনটা ড্যামেজ হবে না। এবার যদি আপনি ধরুন কালি ভরে ওই অবস্থায় পেনটা রেখে দেন, কালিটা প্রথমে শুকিয়ে যাবে, কালির ভেতরে একটা সেডিমেন্ট আর থাকে, অ্যাসিড থাকে, আপনার আস্তে আস্তে ওর পার্টগুলোকে ড্যামেজ করে দেবে, ওর নিপটা দেখবেন ফুটো ফুটো হয়ে গেছে, ওর ব্ল্যাডারটা গুলে যাচ্ছে, এটা হয় ওর ভেতরে যে কেমিক্যাল আছে কেমিক্যালটা গ্রো করে।
1: কোন ধরনের পেন রিপেয়ার করা বেশি কঠিন মানে আপনার অভিজ্ঞতায়?
2: সবথেকে টাফ ক্রিটিক্যাল হচ্ছে জার্মানি মেড পেন, কেন ওরা জার্মানরা এইরকমই মেকানিজম তৈরি করে, যা ওদের পেনগুলো হ্যান্ডেলিং করতে গেলে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়, আর ওদের পেন সবথেকে কস্টলিও হয়।
1: পেনের কালি কত রকম হয়?
2: জার্মানির কালিও আছে, USA কালি আছে, জাপানের কালি আছে, ইন্ডিয়ার কালি আছে, এক একটা কান্ট্রির কালি এক রকম দাম করেছে। আপনি কীরকম কালি ইউজ করবেন সেটা আপনাকে এক একবার কিনে এক্সপেরিমেন্ট করতে হবে।
1: কলম কারিগরেরা যে কেবল এমনি একটি জিনিস তৈরি করেন তা না, তারা সৃষ্টি করেন, তারা সৃষ্টি করেন এমন কিছু যা লেখকদের হাতে জীবন্ত হয়ে ওঠে। তাদের কাজের প্রতি আমাদের কৃতজ্ঞতা, কারণ তাদের শিল্পই আমাদেরকে ভাবতে, লিখতে এবং নতুন কিছু সৃষ্টি করতে সাহায্য করে। কলমের প্রতিটি অংশে মিশে থাকে তাদের সৃজনশীলতা, ঐতিহ্য এবং পরিশ্রম।
3: কলম নির্মাণ ও মেরামতি শুনলেন আজকের কলকাতা কলতানে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা উৎসব সিনহা। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।

বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশি

ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন, এক পশলা হোক কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

ছাইয়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: এখন শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, আহত 10 জন। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচল বিশ্বের

0: অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য, বলল বিদেশ মন্ত্রক। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমনমূলক নীতির সমালোচনা। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় সময় রাত 12:30 ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও একই দিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্যযাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
0: ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আগে যে শুল্ক 70% পর্যন্ত ছিল তা শূন্য হবে। সামুদ্রিক পণ্যে 21% বেশি শুল্ক তুলে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং পণ্য ও অটো যন্ত্রাংশে প্রায় 18% শুল্ক বাতিল হবে। চামড়া ও জুতো শিল্পে 16% পর্যন্ত শুল্ক শূন্য হবে। বস্ত্র ও পোশাক খাতে প্রায় 12% শুল্ক তুলে নেওয়া হবে। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ কার্যকর হওয়া উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এমটি আল বাহিয়া ও এমটি মোম্বাসা নামের দুটি জাহাজের উপর হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সকালে নতুন দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে বিদেশ মন্ত্রকে তলব করে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। জাহাজ দুটিতে মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী এমটি আল বাহিয়ার 12 জন ভারতীয় নাগরিকের মধ্যে 1 জন প্রাণ হারিয়েছেন, 1 জন আহত। এমটি মোম্বাসাতে থাকা 18 জন ভারতীয় নাগরিকের মধ্যে 9 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিদেশ মন্ত্রক মৃত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি শোক ব্যক্ত করেছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। এদিকে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমির শাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আজ ভারত ইরানের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ ও জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। আন্তর্জাতিক মহলে নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লি আশা প্রকাশ করে।
2: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया।
0: ভারত আগামীকাল থেকে হায়দ্রাবাদে ব্রিক্সের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠকের আয়োজন।

0: করছে। দুদিনের এই বৈঠকে ব্রিক্সভুক্ত দেশগুলির শ্রম কর্মসংস্থান মন্ত্রী এবং শীর্ষ সরকারি আধিকারিকরা অংশ নেবেন। ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থিত উন্নয়নের ভিত্তি নির্মাণকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 8.78 গিগাওয়াট স্থাপিত ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি সক্রিয়ভাবে কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। এছাড়া আরও 10টি নির্মীয়মান চুল্লির সম্মিলিত ক্ষমতা 8000 মেগাওয়াট। সরকার জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করতে এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভারত তার পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারিত করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे एमओयू साइन हुए राज्य सरकार के साथ।
0: কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনদান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন মিলেছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্র 1000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিব্যাঙ্গজনদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতার নন্দন চত্বরে আজ নদিনের দিব্যকলা মেলার সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনদের জন্য এই মেলা শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজনকে সমাজের মূলধারায় সামিল করা। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থবছরে এপর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই কর সংগ্রহের হার 16.11% বেশি। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথস্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত, এর আগে তা নির্ধারিত ছিল 14 জুলাই অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3রা অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব 13 বিভাগে ভারতের দিব্যাংশী জেন চ্যাম্পিয়ন হয়েছেন। জার্মানির হ্যামবার্গে 1টি সোনা ও 2টি ব্রোঞ্জ সহ ভারতীয় প্রতিযোগিতায় মোট 3টি পদক পেয়েছে। প্রখ্যাত দাবাড়ু এবং দেশের বর্ষিয়ান গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলী ফিশার র্যান্ডাম সুইস চ্যাম্পিয়নশিপ র্যাপিড প্রতিযোগিতায় রূপো জিতেছেন। সুইজারল্যান্ডের বিএলএ আয়োজিত এই প্রতিযোগিতায় 7 রাউন্ডের ম্যাচে 5.5 পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে 2টি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় 1 ভারতীয় নাগরিকের মৃত্যু। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। খবর শেষ হল, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল বুধবার অর্থাৎ 15 জুলাই 2026-এর আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:05 সুচিন্তন, এই অনুষ্ঠানে শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলোয় শুনবেন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে

বঙ্গাল ভৈরব এবং ভাটিয়ার রাগে খেয়াল পরিবেশন করবেন বিদুষী মালবিকা কানন। সকাল 6:30 এই মহাজীবন, এই অনুষ্ঠানে শুনবেন অক্ষয় কুমার দত্তর জীবন কথা। সকাল 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় শিল্পী সুমিত্রা সেন। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য, এই অনুষ্ঠানে শুনবেন কথিকা ইলিশের বিকল্প পিংবা, এ বিষয়ে বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। সকাল 7:05 লোকগীতি, সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, এদিনের গন্তব্য তামিলনাড়ুর ধনুষ্কোড়ি, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। সকাল 8:30 বুধ সকালে, বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নটভৈরব রাগে ইসরাজ পরিবেশন করবেন শিল্পী সৌগত দাস, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। সকাল 10:30 রামধনু, এ অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী দেবস্মিতা দাস, এরপরে লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়। বেলা 11:00 আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার, এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। বেলা 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী। দুপুর 12:30 নজরুল গীতি, দুপুর 1:00 নাটক ভুল রাস্তা, রচনা এবং প্রযোজনা বাদল সরকার। দুপুর 1:40 বাংলা পপ ও ব্যান্ডের গানের অনুষ্ঠান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর বিষয়ে আলাপি কলম, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। বিকেল 4:35 কলকাতা কলতান, এই অনুষ্ঠানে শুনবেন কলকাতা শহরে কলম নির্মাণ ও মেরামতি, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। বিকেল 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় যুথিকা নজির, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে শুনবেন বিশ্ব যুব দক্ষতা দিবস তাৎপর্য ও ভাবনা, এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 6:50 আপনার স্বাস্থ্য বিষয় তোতলামো ও তার সমাধান, বলবেন ডাক্তার সুশোভন দাস। সন্ধ্যে 7:00 নাটক ভুল রাস্তা, রচনা ও প্রযোজনা বাদল সরকার। রাত 8:00 বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 সিনেমা জগৎ, এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে বৃষ্টি দেব, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পুরিয়া ধনশ্রী রাগে ইসরাজ পরিবেশন করবেন সৌগত দাস, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন চন্দ্রকৌশ রাগে খেয়াল, পরিবেশনায় শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন গৌতম চক্রবর্তী এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন কমলাক্ষ মুখোপাধ্যায়।

শুনছিলেন চন্দ্রকৌন রাগে খেয়াল, পরিবেশনে ছিলেন শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। শিল্পীকে তবলা এবং হারমোনিয়ামে সহযোগিতা করলেন যথাক্রমে গৌতম চক্রবর্তী এবং কমলাক্ষ মুখোপাধ্যায়।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে।
1: শুনবেন উপমহাদেশের খবর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর পড়ছি সুভব্রত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন

0: আজ বিস্তারিত খবরে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এমটি আল বাহিয়া ও এমটি মোম্বাসা নামে দুটি জাহাজের উপর হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সকালে নতুন দিল্লিতে অবস্থিত ইরান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে বিদেশ মন্ত্রকে তলব করে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। জাহাজ দুটিতে মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী এমটি আল বাহিয়ার 12 জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন প্রাণ হারিয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। এমটি মোম্বাসাতে থাকা 18 জন ভারতীয় নাগরিকের মধ্যে 9 জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিদেশ মন্ত্রকে মৃত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি শোক ব্যক্ত করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ভারতীয় মিশন ও সংশ্লিষ্ট দপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত ভারতীয় নাবিকদের সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সেদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এদিকে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আজ ভারত ইরানের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: পশ্চিম এশিয়া মে যে গতিবিধিয়া চল রই হ্যাঁ উসপর হাম লাগাতার নজর রক্ষে হুয়ে হ্যাঁ। হামারা মাননা হ্যায় কি স্ট্রেট অফ হরমুজ কে রাস্তে সুরক্ষিত ওর আজাদ নৌ পরিবহন ওর ব্যাপার কে পক্ষ জিসকা হাম হমেশা সে বাত করতে রহে হ্যায়, ইসসে ইয়ে সুনিশ্চিত কিয়া জাসকতা হ্যায় কি লোগো কা আর্থিক সুরক্ষা উনকে উর্জা কা সুরক্ষা পুরে দুনিয়া মে সির ভারত মে নেই পুরে দুনিয়া মে উসপে আধারিত হ্যায় ওর ইয়ে নৌ পরিবহন অগর আজাদ তরিকে সে চলেগা তো উনকি আর্থিক ওর উর্জা সুরক্ষা কো সুনিশ্চিত কিয়া জাসকতা হ্যায়।
0: তিনি বলেন, ইরানের ডেপুটি চিফ অব মিশনকে তলব করার পর মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে। নতুন দিল্লি তেহরানকে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়ে বলেছে এই ধরনের আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শ্রী জয়সওয়াল জানান, উত্তেজনা প্রশমনের পাশাপাশি পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনা ও কূটনীতির পথ বেছে নেওয়া উচিত। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ ও জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগে সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে, এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তাঁর অভিযোগ। আন্তর্জাতিক মহল এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে মুখপাত্র বলেন, ভারত সবসময় আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার, মানব পাচার, বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার এবং সংশ্লিষ্ট অপরাধী চক্র সমাজের জন্য গুরুতর হুমকি। সন্ত্রাসবাদ ও আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ দমনে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী ও ক্রমবর্ধমান সহযোগিতার কথাও তিনি প্রসঙ্গত উল্লেখ করেন। আনক্লোজ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভারতের অবস্থান সকলের জানা। তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবাধ নৌ চলাচল ও আকাশপথের ব্যবহার, সমুদ্রের অন্যান্য বৈধ ব্যবহার এবং নিরবচ্ছিন্ন বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
2: Our position on South China Sea issue is well known. We emphasize the importance of freedom of navigation and overflight and other lawful uses of the sea and unimpeded commerce consistent with international law as reflected in UNCLOS. We reaffirm that maritime disputes must be resolved peacefully and in accordance with UNCLOS and reiterate that the award rendered 10 years ago by the arbitral tribunal is a significant milestone and the basis for peacefully resolving disputes between the parties.
0: ভারত ও ব্রিটেনের মধ্যে সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি আগামীকাল থেকে কার্যকর হবে। সেই সঙ্গে সামাজিক সুরক্ষা চুক্তি ডিসিসিও কার্যকর হবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্টকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান, আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা হবে। এই চুক্তিটি দুগ্ধ ও কৃষির মতো দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। বাণিজ্য সচিব জানান, প্রথাগত বাণিজ্য উদারীকরণের গণ্ডি পেরিয়ে এই চুক্তিতে ডিজিটাল বাণিজ্য, সরকারি কেনাকাটা, উদ্ভাবন, এমএসএম

এই শ্রম ও পরিবেশের মতো বিষয়গুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ডবল কন্ট্রিবিউশন কনভেনশন প্রসঙ্গে শ্রী আগরওয়াল বলেন, এই ব্যবস্থাটি ভারতীয় নিয়োগকর্তাদের জন্য লাভজনক হবে, এর ফলে বিভিন্ন শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়। এই যুগান্তকারী চুক্তিটি ভারতীয় রপ্তানি ক্ষেত্রকে ব্রিটেনের বাজারে 99% শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। শুনছেন উপমহাদেশের খবর।

0: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আবহাওয়া ও মাটির গুণাগুণের উপর ভিত্তি করে কৃষি উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গে একটি রূপরেখা তৈরি করা হচ্ছে। আজ রাজ্যের সচিবালয়ে নবান্নতে আয়োজিত এক বৈঠকে মন্ত্রী জানান, কৃষি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকার যৌথভাবে এই রূপরেখা তৈরির কাজ করছে। শ্রী চৌহান উল্লেখ করেন যে চিনসুরা, মালদহ সহ পশ্চিমবঙ্গের চারটি স্থানে আলু ও পাটের বীজের জন্য প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। কৃষকদের জন্য ডিজিটাল পরিচয়পত্র তৈরি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকারের কাজে তিনি প্রশংসা করেন।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुरा राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे।
0: সীমান্ত সুরক্ষাকে আরও সুদৃঢ় করে অনুপ্রবেশ সহ অন্যান্য অবৈধ কাজ রুখতে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে এখনও পর্যন্ত 1024 একরের বেশি জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে গত শুক্রবার পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর সহ মোট 9 জেলায় সীমান্ত সুরক্ষা বাহিনী BSFকে মোট 1024.75 একর জমি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ভোজশালা মামলার নিষ্পত্তির লক্ষ্যে প্রতিদিন শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদনকারীদের পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে দেওয়ার অনুরোধ খারিজ করে দিয়েছেন। এই মামলায় আবেদনকারীরা আদালতের কাছে অনুরোধ করেছিল যাতে নির্দিষ্ট দিনে হিন্দুদের পূজার পাশাপাশি আগের মতো প্রতি শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীরা নামাজ আদা করতে পারেন। শীর্ষ আদালতের বেঞ্চ রাজ্য সরকারকে ওই নির্দিষ্ট জায়গার পাশে একটি খোলা জায়গার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে যাতে মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি শুক্রবার দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত নামাজে অংশ নিতে পারেন। বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে এই ব্যবস্থা সাময়িক, চূড়ান্ত রায়ের পর বিষয়টি ফের পর্যালোচনা করা হবে। বিষয়টিকে অতীব স্পর্শকাতর বলে ব্যাখ্যা করে বেঞ্চ উভয় পক্ষকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশের ধর জেলার ভোজশালা চত্বরে দেবী সরস্বতীর মন্দির ছিল বলে দাবি করে সেখানে মুসলিম জনগণের নামাজ পাঠ নিষিদ্ধ ঘোষণা করে মধ্যপ্রদেশের হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে একগুচ্ছ আবেদনের শুনানি চলছে শীর্ষ আদালতে। 2026-27 অর্থবর্ষে এখনও পর্যন্ত 7,73,000 কোটি টাকা প্রত্যক্ষ কর আদায় করেছে আয়কর দপ্তর। 2025-26 অর্থবর্ষে এই সময়ের তুলনায় যা 16.11% বেশি। দেশের পাইকারি মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার গত জুন মাসে 9.87% বৃদ্ধি পেয়েছে। মে মাসে এই বৃদ্ধির হার ছিল 9.68%। বাণিজ্য ও শিল্প মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, খনিজ তেল, খাদ্য সামগ্রী, ধাতব এবং রাসায়নিক দ্রব্যের দাম বৃদ্ধি পাইকারি মূল্যসূচকের ঊর্ধ্বগতির কারণ। ভারতীয় রেলকে আধুনিকীকরণের লক্ষ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রেলে একটি বড় নীতিগত সংস্কারের কথা ঘোষণা করেছেন। প্রচলিত কভার্ড বক্স ওয়াগনসের পরিবর্তে বিশেষ নকশা করা কন্টেইনারের মাধ্যমে এবার সার পরিবহন করা যাবে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব জানান, সার পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের অবদান 85%। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলওয়েতে সংস্কার আনার জন্য ক্রমাগত উৎসাহ দিয়ে আসছেন। শ্রী বৈষ্ণব ফ্লাই অ্যাশ পরিবহনের ক্ষেত্রেও একটি বড় সংস্কারের কথা ঘোষণা করেন।
2: अगर हम फ्लाई ऐश का एक अच्छा ट्रांसपोर्टेशन मैकेनिज्म बना सकते हैं तो देन वी कैन यूज फ्लाई ऐश इन इकोनॉमिक वे, सीमेंट में, प्रोडक्शन में यूज कर सकते हैं या फिर रोड कंस्ट्रक्शन या किसी दूसरे कंस्ट्रक्शन में हम काम में ले सकते हैं। अभी तक क्या चैलेंज आता था, रेल ट्रांसपोर्टेशन में जब उसको वैगन में भरते हैं तो फ्लाई ऐश बहुत फाइन होती है।

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া এবং প্রতিমন্ত্রী জি বিবেক ভেঙ্কটাস্বামী হায়দ্রাবাদের সান্তনগর ইএসআইসি হাসপাতালে 211 কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ওপিডি ব্লকের উদ্বোধন করেন। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী দেশজুড়ে আরও 6টি ইএসআই প্রকল্পেরও ভার্চুয়াল উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তাসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই জানিয়ে তিনি বলেন, সরকারের তরফে তার নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টির জেরে মাটির বাড়ির ছাদ ধসে মহিলা ও শিশুসহ 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 12 জন। কোহাট জেলার কাছে মালাজিন গ্রামে গতরাতে এই ঘটনাটি ঘটে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে ও স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। দুটি দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটল্যান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ফাইনাল রবিবার নিউ ইয়র্কে। ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব 13 বিভাগে ভারতের দিব্যাংশী জৈন চ্যাম্পিয়ন হয়েছেন। মেয়েদের অনূর্ধ্ব 13 বিভাগের ফাইনালে শীর্ষ বাছাই দিব্যাংশী মিশরের তালিয়া ইসলামকে হারিয়ে দেন। পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন এবং আয়ুষ শেট্টি আগামীকাল জাপান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করবেন। লক্ষ্য জাপানের কেন্টা ওয়াটানাবের এবং আয়ুষ থাইল্যান্ডের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কুনলাভুত ভিথিৎসারণের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকে তলব নতুন দিল্লির। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের অপকর্মের জন্য আন্তর্জাতিক মহল জবাবদিহি চাইবে বলে ভারতের আশা। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি আগামীকাল থেকে কার্যকর হবে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গের চারটি স্থানে আলু ও পাটের বীজের জন্য প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ স্পেন ও ফ্রান্স মুখোমুখি হবে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান। দিন কয়েক আগে সাংবাদিক শুভঙ্কর মিশ্রের একটি সাক্ষাৎকার দেখছিলাম। সেখানে শুভঙ্কর কথায় কথায় বললেন মুম্বাইয়ের সিনেমা জগতের এক শিল্পী দম্পতির কথা। এই দম্পতির মধ্যে স্ত্রী চিরকালই চেয়েছিলেন সঙ্গীত শিল্পী হতে, ছবির জগতে কাজ করতে, কিন্তু স্বামীও যে এই কাজে জড়িয়ে যাবেন সেটা বোধহয় তিনি নিজেও ভাবতে পারেননি। তিনি চেয়েছিলেন যাতে তিনি তাঁর স্ত্রীকে একটা স্বতন্ত্র জায়গা করে দিতে পারেন। তবে মজা হল, স্বামী কিন্তু খুব তাড়াতাড়ি ফেম টু নেম সবই পেয়ে গেলেন, স্ত্রীর তা হল না। নিজের কেরিয়ার নিয়ে তিনি এতটাই ডিপ্রেসড হয়ে গেলেন যে বিয়ে সংসার সব ছেড়ে ছুড়ে দিয়ে তিনি চলে গেলেন সাধু সঙ্গ করতে। এরপর স্বামী 1 বছর অপেক্ষা করলেন তার স্ত্রীর, যখন তিনি এলেন না

তখন স্বামীও সব ছেড়ে চলে গেলেন স্ত্রীর কাছে। তবে বস্তুবাদী জীবন ছেড়ে দিলেও স্বামী কাজ করে চলেছেন নিরন্তর, কখনো ছবিতে মিউজিক দিয়েছেন, কখনো পরিচালনা করেছেন ছবি। এভাবেই চলতে চলতে 2006 সালে তার পরিচালনায় মুক্তি পেল ছবি ওমকারা। সে ছবিতে সঙ্গীত সংযোজনার কাজটিও করেছিলেন তিনি নিজেই। এ ছবিতে একটি গান ছিল, মনে আছে, জুবা পে লাগা লাগা রে নমক ইশক কা। এই গানে শিল্পী ছিলেন তার স্ত্রী এবং রাকেশ পণ্ডিত। এই ছবি এবং ছবির গান দুই বক্স অফিস নাড়িয়ে দেয়। দীর্ঘদিন চার্ট বাস্টারের একদম টপে ছিল এই গানগুলো। আর স্বাভাবিকভাবেই এই ছবির গান রিভাইভ করে স্ত্রীর মিউজিক্যাল কেরিয়ার। আশা করি এতক্ষণে শ্রোতা বুঝতেই পেরেছেন এখানে কাদের কথা বলা হচ্ছে। তবু যারা ধরতে পারলেন না তাঁদের উদ্দেশ্যে বলি, এখানে যাঁদের কথা বা যে সেলিব্রিটি কাপেলের কথা বলা হচ্ছেন তারা হলেন বিশাল ভরদ্বাজ এবং রেখা ভরদ্বাজ, যাদের ভালোবাসা রীতিমতো ফিল্মি কায়দায় বুনেছে একের পর এক দুর্ধর্ষ হিট। আর এইরকম ঘটনা কিন্তু খুঁজলে আরও পাওয়া যাবে। আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আছে এরকম বেশ কিছু রোম্যান্টিক শিল্পী জুটি। তারা তাদের জার্নিটাও কিন্তু কম রোমাঞ্চকর ছিল না, সেই গল্পই বলবো আজকের এই হারানো দিনের গানের আসরে। গল্প যুগলে সঙ্গীত, গল্পকার আমি সিদ্ধার্থ। তবে আমাদের গল্প কিন্তু শুধু কথায় নয়, হয় কথায় গানেও। আজকের এই আড্ডাও শুরু হবে সেরকমই এক জুটির গান দিয়ে।

আমাদের আজকের আড্ডায় সবার প্রথমে যে জুটিকে নিয়ে কথা বলবো তারা হলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং বেলা মুখোপাধ্যায়। যদিও এই সম্পর্কে

যখন সূচনা, তখন তিনি ছিলেন বেলা বন্দ্যোপাধ্যায়। আসলে ওই হেমন্তের বিবি হওয়ার আগে তিনি নিজেই ছিলেন সত্যজিতের ভাষায় বিবি বা জোড়া মৌমাছি, কিন্তু সেই মৌমাছি নাচি নাচি কিভাবে গেল প্রজাপতির কাছে সেও এক কাহিনী। বেলা বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সে নিজের বাবাকে হারান, তবে ঘটনার সময়ে তার বয়স অল্প হলেও দায়িত্ব স্বল্প ছিল না। তার মা বাকি ভাই বোন মিলিয়ে তাদের তখন সাতজনের সংসার। চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে বেলাদেবী ছিলেন সবচেয়ে বড়। তাই সংসারের লালন পালন করতে তিনি পড়াশোনার পাশাপাশি পেশাদারভাবে গান গাওয়া শুরু করেন। কিন্তু এই বেলা মুখোপাধ্যায়কে আমরা চিনতেই পারতাম না যদি না তার ছোট বোন আভা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়াতেন। বলা যায় বেলাদেবীর ফার্স্ট বিগ ব্রেক বা প্রথম সুযোগের যোগাযোগটা করে দিয়েছিলেন তিনি। আসলে সেই সময়ে কলকাতা তথা তৎকালীন বোম্বেতে প্রোডাকশন হাউস হিসেবে বেশ নাম করেছিল কলকাতার নিউ থিয়েটার্স। এই নিউ থিয়েটার্স কিন্তু বেশ পেশাদারভাবে তাদের কার্যনির্বাহ করত। সেখানেই শিশু শিল্পী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন আভা বন্দ্যোপাধ্যায়। এই কাজের সূত্রেই তার সঙ্গে বেশ পরিচিতি ছিল পঙ্কজ কুমার মল্লিকের। সে সময় তিনিও নিউ থিয়েটার্সে এক সঙ্গীত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ফলত দেখা হতেই আভা পঙ্কজবাবুকে বললেন তার দিদি বেলার কথা, তার প্রতিভার কথা। তবে এতে কিন্তু পঙ্কজবাবু সঙ্গে সঙ্গে কাজের সুযোগ করে দেননি। তিনি প্রথমে বেলাকে ডাকলেন, তার অডিশন হলো এবং স্বভাবতই সেই অডিশনে তার গান শুনে মুগ্ধ হয়ে গেলেন পঙ্কজ কুমার মল্লিক। তখন নিউ থিয়েটার্স কাশীনাথ বলে একটি নতুন হিন্দি ছবি বা বলা ভালো বাইলিঙ্গুয়াল ছবির প্রজেক্টে সবে হাত দিয়েছেন। এই কাশীনাথের গল্পকার ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরিচালক নীতিন বসু। সেই ছবিতেই প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্য কন্ট্রাক্ট সই করলেন বেলার সঙ্গে। অভিনেতা অসিত বরণের সঙ্গে সেই প্রথম ডুয়েট গাইলেন তিনি এবং প্রথম কোনো ছবিতে গান গাইলেন তিনি। সে গানের নাম ছিল ও বন মে পাঞ্ছি, বাংলা ভাষানে সে গানের নাম ছিল ও বনের পাখি। আর সেই হলো শুরু।

এই কাজের সূত্রেই এবার বেলা এবং আভার যাতায়াত শুরু হয় এই অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর অন্দরে। যদিও রেডিও অফিস ছিল তখন এক নম্বর গার্সন প্লেসে, তবে বলতে বাধ্য হচ্ছে সেই আকাশবাণীর অল ইন্ডে বসে আজকের সেই প্রেমের গল্প বলতে রোমাঞ্চ লাগছে বইকে। আসলে তাদের এই হেমন্ত বেলা সম্পর্কের ক্ষেত্রে আকাশবাণীর একটা বড় ভূমিকা ছিল। যদি খুব ভুল না করে থাকি তাহলে আকাশবাণীর মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের মহড়ায় দেখা হয়েছিল হেমন্ত বেলার। আসলে এই অনুষ্ঠানে সমবেত কণ্ঠে বা কোরাসে গান গাইতে বেশ কিছু শিল্পীর প্রয়োজন হতো, সেখানে কণ্ঠ মেলাতেন বেলা এবং আভা। আর ওদিকে হেমন্ত তখন বয়সে তরুণ হলেও গাম্ভীর্যে প্রবীণ, তাই বেলা তাকে অত্যন্ত সমীহ করে চলতেন। তবে সেই গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে থাকা সুদর্শন হেমন্তের সঙ্গে এক অদ্ভুত লুকোচুরি খেলতেন নাকি বেলা। একথা পরে হেমন্তবাবুও বলেছিলেন, তিনি লক্ষ্য করতেন মহড়ার সময় স্টুডিওর এক কোণে দাঁড়িয়ে একটি মেয়ে খুব মন দিয়ে গান গাইছে, কিন্তু তিনি সেদিকে তাকালেই সঙ্গে সঙ্গে মেয়েটি অন্য কোনো টেকনিশিয়ান শিল্পী বা মিউজিশিয়ানের আড়ালে লুকিয়ে পড়তেন। তবে সেই লুকোচুরি খেলাটা তরুণ হেমন্তেরও মন্দ লাগত না। হেমন্ত মুখোপাধ্যায় অত্যন্ত শ্রদ্ধা করতেন বেলা দেবীকে। হেমন্ত মুখোপাধ্যায় নিজেই স্বীকার করতেন যে 1945 সালে যখন তাদের বিয়ে হয় সেই সময় বেলা তার চেয়ে অনেক বেশি বিখ্যাত ছিল। অথচ বিয়ের পরে সেসব থেকে প্রাথমিকভাবে অবলীলায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন বেলা মুখোপাধ্যায়। আন্ডারস্ট্যান্ডিং খানিকটা ছিল এইরকম যে সংসারের খরচ চালাবেন হেমন্ত, আর সেই সংসারের হাল শক্ত করে ধরে থাকবেন বেলা। এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু মোটেই সহজ নয়। তবু কেন কে জানে, বেলা দেবী এসব নিয়ে দুবার চিন্তা করেননি, একইভাবে কোনোদিন আফসোসও করেননি কেরিয়ার থেকে সরে আসা নিয়েও। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার সীমান্তে সংসার সংগ্রাম সামলেছেন দক্ষ হস্তে।

এই গানে যাওয়ার আগে একটা কথা বললাম, সংসার সংগ্রাম। যদিও বলেছি মজা করি, কিন্তু এটা অত্যুক্তিও নয়। বিয়ের পর যখন দুজনে ধীরে ধীরে সংসার গুছিয়ে নিচ্ছেন, সেই সময় ওই 1950 সাল নাগাদ হেমন্ত মুখোপাধ্যায় ঠিক করলেন, সঙ্গীতের রূপকার হিসেবে অনেকদিন কাজ করলেন, এবারে ছবির রূপকার হবেন। অর্থাৎ সোজা ভাষায় তিনি চলচ্চিত্র প্রযোজক হবেন। ব্যাপারটা আজও যতখানি কঠিন, সেদিনও ঠিক ততখানি কঠিন ছিল। কেন কঠিন সে কথায় পরে আসছি, তবে তার আগে প্রযোজনার কথাটা বলি। তিনি প্রযোজনা করবেন, তাই ঠিক করলেন নিজের প্রযোজনা সংস্থা তৈরি করবেন, নাম রাখবেন হেমন্ত বেলা প্রোডাকশনস। বলতেই হয়, ব্যবসায়ী দৃষ্টিভঙ্গির নিরিখে এটা যথেষ্ট সাহসী এবং ঝুঁকির পদক্ষেপ ছিল। তবে সাহস জুগিয়েছিলেন স্ত্রী বেলা মুখোপাধ্যায়। শুধু তাই নয়, একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার কলকাতা এবং মুম্বাই বা তৎকালীন বোম্বেতে গিয়ে এই দুই জায়গাতেই তারা কাজ করবেন। এবারে আসি এই পুরো বিষয়টা বা ব্যাপারটা তো কঠিন কেন সেই কথায়। দেখুন, একটা ছবি প্রযোজনা করা কিন্তু মুখের কথা নয়। একজন প্রযোজককে অনেক কিছু মাথায় রেখে সমস্ত কাজটা পরিচালনা করতে হয়। শুধু বাজেট বানিয়ে সেই মূল্য ধরে দিলেই হয় না, এটা আমাদের একটা ভুল ধারণা। এই বিষয়টা ধাপে ধাপে হয়, আমি এবং অনেক ধাপেই হয়। আমি খুব সহজভাবে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কোনো একটি গল্প বাছা হয়, তারপর কোনো পরিচালককে নিয়োজিত করা হয় ছবি পরিচালনার জন্য। অনেক সময় প্রযোজক নিজেই পরিচালক হন। এরপর সেই গল্প অনুযায়ী বিভিন্ন চরিত্রাভিনেতাদের নির্বাচন করা হয়। এরপর থাকে ছবির গান, গান লেখা, সুর করা, তার রেকর্ডিং, ছবির শুটিং, মেকআপ, সেট, সেট ডিজাইনিং, সে একেবারে বিশাল বড় দক্ষযোগ্য ব্যাপার। কিন্তু এই পুরো কর্মযজ্ঞের পরিচালনা বা তার খরচ, সমস্ত কিছুর দায়ভার বইতে হয় প্রযোজককেই। তাই অর্থনৈতিক দিক থেকে একটা বড় ইনভেস্টমেন্টের বিষয় থাকে। এবার ছবি সফল হলে প্রযোজক নিবেশিত বা ওই ইনভেস্টেড অর্থ ফেরত পেয়ে তার উপর লভ্যাংশ পেয়ে থাকেন। আর ছবি যদি তথাকথিতভাবে বক্স অফিসে ব্যর্থ হয়, তাহলে তো ওই গেল। এবার এর সঙ্গে যদি কেউ দুই শহর মিলিয়ে কাজ করতে চান, তাহলে সেটা কিন্তু সত্যি বেশ বেশ কঠিন। শুধু তাই নয়, একই সঙ্গে শারীরিক এবং মানসিক ধকল যে কতখানি তা কহতব্য নয়। অথচ তাও এই অনিশ্চিত জীবনের দিকে পা বাড়িয়েছিলেন শুধুমাত্র ভালোবাসা, কিছু স্বপ্ন এবং সঙ্গীতকে সম্বল করে।

হেমন্ত এবং বিলা মুখোপাধ্যায় প্রচুর পরিশ্রম করেছেন। তবে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কথা জানলেও একই সময় বিলা মুখোপাধ্যায় যে কষ্টটা করেছেন সে বিষয়ে খুব একটা আলোচনা হয় না। অথচ হেমন্তের এই বিশাল সাফল্যের পেছনে তার অবদান কম নয়। হেমন্ত যখন নিজেকে এই ছবির জগতে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছিলেন, তখন বিলা তাকে মানসিকভাবে সাহস ও উৎসাহ দিয়েছিলেন। অনিশ্চিত আয়ের সময়েও তিনি ধৈর্য ধরে পাশে ছিলেন। বেলা নিজেও গান গাইতেন এবং রেকর্ডও করেছিলেন, কিন্তু সংসার ও সন্তানদের দেখাশোনার দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে তিনি নিজের সঙ্গীত জীবনকে অনেকটাই সীমিত করে দেন। হেমন্ত মুখোপাধ্যায়ের দীর্ঘ রেকর্ডিং, কনসার্ট ও চলচ্চিত্রের কাজের ব্যস্ততার মধ্যে পরিবারের দায়িত্বের বড় অংশ বেলাই সামলাতেন। এতে অবশ্য হেমন্ত তাঁর শিল্পচর্চায় মনোযোগ দিতে পেরেছিলেন। সবথেকে বড় কথা, ব্যর্থতার সময় সাহস যোগানো। চলচ্চিত্র প্রযোজনায় আর্থিক ক্ষতির পর হেমন্ত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু সেই সময়ও বিলা তাঁকে নতুন করে কাজে ফেরার জন্য বারবার উৎসাহ যোগিয়েছিলেন। বিলা নিজে কখনো প্রচারের আলো খোঁজেননি, বরং তিনি যেন কিছুটা বিশ্বাস করতেন যে হেমন্তের সাফল্যই তাঁদের সাফল্য। ভেবে দেখুন, যার আত্মপ্রকাশ হল 1943 সালে, তাও হিট প্লেব্যাকের ফলে, যার সামনে ছিল নিজেকে নামিয়ে

এবং দামি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার এক সুবর্ণ সুযোগ, যিনি চাইলেই হেলায় পড়ে নিতে পারতেন শ্রেষ্ঠত্বের শিরোপা। সে মাত্র দুবছর পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন তিনি এই সমস্ত কিছু থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেবেন। একই সঙ্গে দুই শহরে সংসার সামলানোর ঝক্কি পুইয়েছেন, সামলেছেন পরিবার সন্তান সমস্ত কিছু।

হেমন্ত মুখোপাধ্যায় এবং বেলা মুখোপাধ্যায়ের দাম্পত্য জীবন ছিল দীর্ঘ প্রায় 44 বছরের, কিন্তু তার যে বোধহয় কিঞ্চিত বেশি ছিল তাঁদের যৌথ কর্মজীবন। হেমন্ত মুখোপাধ্যায় এবং বেলা মুখোপাধ্যায়ের জীবন কেবল একজন বিখ্যাত শিল্পী ও তাঁর স্ত্রীর গল্প নয়, বরঞ্চ এই দুই সঙ্গীতপ্রাণ মানুষের একসাথে পথ চলার ইতিহাস। দুজনেই সঙ্গীতকে ভালোবাসতেন এবং কর্মজীবনের শুরুতে দুজনেরই শিল্পী হিসেবে পরিচিতি গড়ে ওঠে। বেলা মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রে গান গেয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন, আর হেমন্ত মুখোপাধ্যায় ধীরে ধীরে বাংলা ও হিন্দি সঙ্গীত জগতে নিজের স্বতন্ত্র স্থান তৈরি করেন। 1945 সালে তাঁদের বিবাহের পর জীবনের নতুন অধ্যায় শুরু হয়। এই পারস্পরিক সম্মানের একটি প্রতীক ছিল তাঁদের প্রযোজনা সংস্থা হেমন্ত বেলা প্রোডাকশনস। সংস্থার নামেই স্পষ্ট যে হেমন্ত তাঁর জীবনসঙ্গিনীকে শুধু পারিবারিক নয়,

সৃজনশীল যাত্রারও অংশীদার করতে চেয়েছিলেন। তাদের প্রযোজিত চলচ্চিত্র নীল আকাশের নিচে বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্বীকৃতি পায়। এই প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠার পরে এই ব্যানারের প্রথম চলচ্চিত্র ছিল নীল আকাশের নিচে। ছবিটি পরিচালনা করেছিলেন মৃণাল সেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে কলকাতার এক চীনা ফেরিওয়ালার জীবনকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি সমালোচকদের বেশ প্রশংসা লাভ করে। পরবর্তীকালে এই ছবি রাষ্ট্রপতির স্বর্ণ পদক অর্জন করে, যা সেই সময়ে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ছিল। পরবর্তীকালে হেমন্ত তার প্রযোজনা সংস্থার নাম পরিবর্তন করে রাখেন গীতাঞ্জলি প্রোডাকশনস। এই ব্যানারে তিনি একাধিক হিন্দি চলচ্চিত্র প্রযোজনা করেন, যেমন বেসাল বাদ, কোহরা, বিবি অর মকান, রাহগীর অর খাম এবং খামোশি। এসব ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব কিন্তু তিনি নিজেই পালন করেছিলেন। আর একটা কথা এখানে বলতেই হয়, এর মধ্যে বিশ সাল বাদ এবং খামোশি উল্লেখযোগ্যভাবে বাণিজ্যিক সাফল্য পায়। এই প্রতিটি ছবি ছিল হেমন্ত বেলা দম্পতির নিজস্ব প্রযোজনা সংস্থা গীতাঞ্জলি পিকচার্সের। বেলা মুখোপাধ্যায় এই ছবিগুলিতে মাইক্রোফোনের সামনে না থেকে নেপথ্য প্রযোজক এবং ব্যবস্থাপক হিসেবে পুরো চলচ্চিত্র নির্মাণের কাজটি সামলেছেন। হেমন্ত মুখোপাধ্যায় সুর সৃষ্টি এবং প্লেব্যাকে মগ্ন থাকতেন, আর বেলা মুখোপাধ্যায় ছবির শুটিং শিডিউল, কল টাইম থেকে শুরু করে ফিনান্সিয়াল নানা বিষয় সমস্ত কিছু দক্ষতার সঙ্গে তদারকি করতেন। এভাবেই দুজন দুজনের ঢাল হয়ে দাঁড়িয়ে থেকেছেন টিল ডেথ টুক দেম অ্যাপার্ট। সেই ভালোবাসা, সেই হাজার হাজার না দেখা আনরেকগনাইজড স্যাক্রিফাইসকেই কিছুটা পরিচিতি দেওয়ার চেষ্টায় আজকের এই অবতারণা। আর সেই ভালোবাসার কথা মাথায় রেখে এবারে চলে যাব পরবর্তী গানে, যে গানে সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, গানে কণ্ঠ দিয়েছেন বেলা মুখোপাধ্যায়।

শুনছেন হারানো দিনের গান। এখন আগামীকালের হারানো দিনের গানের বিষয়, বিষয় আদি কলকাতার বাবু কালচার ও বাংলা গান। বাবু আদরের ডাক কিংবা তেনারা, সেই যাদের কাজ বলতে দিন রাত ফুর্তি, তোমরা পায়রা ওরা বাজি পোড়াও। গানও অবশ্য শুনতেন তাঁরা, সমজদার কতটা ছিলেন তা বলা শক্ত, তবে সামনে পেতেন ডাক সাইটে গাইয়েদের। এদেরই মধ্যে রেকর্ড হলো কয়েকজন শিল্পীর গান। এবার সমাজে বাড়ল গাইয়ের কদর, সুর তাল লয়ের তুফান তোলা তেমন কিছু শিল্পীর গান আর গল্প থাকবে আগামীকালের হারানো দিনের গানে। গল্প শোনাবেন রঞ্জনা। শুনতে ভুলবেন না আগামীকাল ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গান। হেমন্ত মুখোপাধ্যায় বেলা মুখোপাধ্যায়ের পর এবার আসে অন্য এক দম্পতির কথায়, যাদের গল্প আজকের এই আসরে না বললেই নয়। তাঁরা হলেন সলিল ও সবিতা চৌধুরী, যাদের ভালোবাসা ছিল সমস্ত কিছু লঙ্ঘন করার মতো শক্তিশালী, আর গানের ক্ষেত্রে যাঁদের জুটি ছিল কালজয়ী। যে সময়ে হেমন্ত মুখোপাধ্যায় সিদ্ধান্ত নিচ্ছে নিজের প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করার, ঠিক সেই সময় ওই 1950-এর দশকের মাঝামাঝি সবিতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া রেডিও এবং মুম্বাইয়ের বেশ কিছু স্টুডিওতে একক শিল্পী হিসেবে অল্প বিস্তর গান গাওয়া শুরু করেছিলেন। এবার তিনি মূলত বাংলার বাইরে বড় হওয়ার কারণে তার বাংলা উচ্চারণে অবাঙালি একটা টান বা জড়তা ছিল। স্বাভাবিকভাবেই তা গানের রেকর্ডিংয়ের সময় খুবই অস্বস্তির কারণ হতো, তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে তিনি ভালো করে বাংলা বলা, বাংলা উচ্চারণ ইত্যাদি শিখবেন। সেই সময় সলিল চৌধুরীর সঙ্গে তার পরিচয় হয়। সলিল চৌধুরী সবিতার চমৎকার কণ্ঠস্বর চিনে নিতে ভুল করেননি, তিনি নিজেই সবিতার মেন্টর বা গুরু হয়ে ওঠেন। 1958 সালে সলিলের সুরে সবিতা প্রথম রেকর্ড করেন মরি হায় গো হায় এবং সুরেরও ওই ঝড়ো ঝড়ো ঝর্ণা গান দুটি। এই গান দুটি বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর খানিকটা সবিতা দেবী হয়ে ওঠেন সলিল সঙ্গীতের প্রধান ধারক।

1950-এর দশকের শেষের দিকে মুম্বাইয়ে সলিল চৌধুরী বম্বে ইউথ কয়ারে গান গাওয়ার সূত্রে সবিতার সঙ্গে তার পরিচয় হয়। সবিতার সুমিষ্ট গলা সলিল দাকে আকর্ষণ করে এবং তিনি সবিতার মেন্টর বা সঙ্গীত শিক্ষক হয়ে ওঠেন। একসঙ্গে রেওয়াজ ও কাজের মধ্যে দিয়েই তাদের প্রেম গভীর হয়। কিন্তু এই ভালোবাসা নিষ্কণ্টক ছিল না, কারণ সলিল চৌধুরী ছিলেন বিবাহিত। 1952 সালের জুলাই মাসে চিত্রশিল্পী জ্যোতি চৌধুরীকে বিয়ে করেছিলেন সলিল চৌধুরী। জ্যোতি দেবীর সঙ্গে আইনিভাবে পুরোপুরি বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই সলিল চৌধুরী সবিতা দেবীকে রেজিস্ট্রি বা কোর্ট ম্যারেজ করেন। যেহেতু ভারতীয় হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় ডিভোর্স ছাড়া দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ অবৈধ, তাই আইনি জটিলতা এড়াতে তারা দীর্ঘদিন কার্যত লিভ ইন রিলেশনশিপের মতো একসাথে থেকেছেন। এবার এই অবধি শুনে মনে হতেই পারে যে ছি ছি, এ তো একেবারে বাজে ব্যাপার। অথচ এখানেই পরিণত মানসিকতার পরিচয় দিয়েছিলেন জ্যোতি চৌধুরী। এ ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কোনো দিন কোনো গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে এসে কাদা ছোঁড়াছুড়ি করেননি, কোনো দিন অভিযোগ অনুযোগের তীরে বিদ্ধ করেননি সলিল চৌধুরীকে। খানিকটা যেন মেনে নিয়েছিলেন, যদিও সলিল চৌধুরীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে মুম্বাইতে তিনি একেবারে একা হয়ে পড়েন, মানসিকভাবেও খুব ভেঙে পড়েছিলেন। কিন্তু শক্ত হাতে হাল ধরে নিজেই বড় করেন তাদের দাম্পত্যের শেষ স্মৃতিচিহ্ন, তাদের তিন মেয়েকে। আরতি মুখোপাধ্যায়ের এক সাক্ষাৎকার থেকে জানা যায়, জ্যোতি এবং সলিলের মধ্যে ছাড়াছাড়ি হলেও সলিল চৌধুরীর মিউজিকের রয়্যালটি যেত জ্যোতি চৌধুরীর নামে। সেই রয়্যালটির টাকাও পরবর্তী সময় তিনি লিখে দিয়েছিলেন সবিতা চৌধুরীর নামে। তবে খারাপ লাগা থাকলেও কোথাও যেন চিরকাল ভালোবেসে গিয়েছিলেন সলিল চৌধুরীকে।

সলিল চৌধুরীর এই হঠকারিতার বিরোধিতা জ্যোতি চৌধুরী না করলেও করেছিলেন বহু মানুষ। আসলে সেই সময় নিরিখে লিভ ইন সম্পর্ক তৎকালীন সমাজ একেবারেই ভালো চোখে দেখেননি। বহু বড় শিল্পী সরাসরি সমালোচনা করেছিলেন সলিল চৌধুরীকে। কেউ মেনে নিতে পারছিলেন না যে সলিল চৌধুরীর মতো মানুষ এরকম হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন। যখন তিনি মুকেশ সাহেবের মুখোমুখি হয়েছিলেন, তিনিও পরিষ্কার বলেছেন, ইয়ে আপনে বহুত খারাপ কাম কিয়া হ্যায়। বিরোধিতা করেছিলেন মান্না দেও, সরাসরি বলেছিলেন, এ কি করলেন আপনি? শোনা যায় দূরত্ব বাড়িয়েছিলেন কিশোর কুমারও। তিনি স্বভাববিরুদ্ধভাবে সলিল চৌধুরী সম্পর্কে কোনো কটু কথা বা খারাপ মন্তব্য করেননি, কিন্তু তিনি সম্পর্কটিও একেবারেই ভালো চোখে দেখেননি। বিরোধিতা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ও। আসলে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সলিল চৌধুরীর সঙ্গীত জীবনের অন্যতম প্রধান স্তম্ভ এবং মেন্টর। সলিল চৌধুরীর কমিউনিস্ট আদর্শ এবং গণনাট্য সংঘ বা আইপিটি এর প্রগতিশীল ভাবমূর্তির কারণে হেমন্তবাবু তাকে অত্যন্ত সম্মান করতেন। কিন্তু সলিল চৌধুরী যখন সবিতা দেবীর সাথে নতুন করে সংসার শুরু করলেন, তখন হেমন্তবাবু প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি সরাসরি কোথাও ক্ষোভ প্রকাশ না করলেও তিনি বলেছিলেন যে এই সিদ্ধান্ত একেবারেই সলিল সুলভ নয়, বরঞ্চ আদর্শচ্যুত। এরপর থেকেই সলিল চৌধুরীর সঙ্গে তার সম্পর্কে বড় ফাটল ধরে। এমনকি স্টুডিও টেকনিশিয়ান থেকে মিউজিশিয়ান সকলেই প্রায় আড়ালে হাসাহাসি করতেন তাকে নিয়ে। এই সমস্ত কারণেই মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতে সলিল চৌধুরীর বোম্বেতে নতুন কাজ পাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। আর সেই অর্থনৈতিক ধাক্কাটা সামলাতে হয় সলিল এবং সবিতাকে। শেষে এমন একটা সময় আসে যখন তিনি বাধ্য হয়েছিলেন দক্ষিণ ভারতীয় নানান ছবিতে সুরারোপ করতে। তবে সেই সময় সলিল চৌধুরীর পাশে দাঁড়িয়েছিলেন লতা মঙ্গেশকর। তার মতে সলিল চৌধুরীর ব্যক্তিগত জীবন সলিল চৌধুরীর নিজস্ব ব্যাপার, এর সঙ্গে তার শিল্পকর্মের কোনো সম্পর্ক নেই। তাছাড়া সলিল চৌধুরী অত্যন্ত প্রতিভাবান একজন সঙ্গীত পরিচালক, তাই তার সুর দেওয়া গানের অসম্মান করার কোনো মানেই হয় না। তবে এতে খুব একটা লাভ হয়নি। শেষে পেটের তাগিদেই দুজনে মুম্বাই ছেড়ে পাড়ি দিলেন কলকাতা, শুধু গান আর ভালোবাসাকে সম্বল করে। সম্পর্ক ভালো হবে না খারাপ সে কথা কেউই বলতে পারেন না, খালি যেটা হয় সেটা হলো এই সম্পর্ক। এক অমোঘ আকর্ষণ থেকে তৈরি হয় এই সম্পর্ক, একেই বোধহয় প্রেমে পড়া বলে। আসলে মনোবিদরা বলেন, অনেক উঁচু থেকে পড়লে সে ঘটনা আমাদের ব্রেন যেভাবে রেসিপ্রোকেট করে, যেভাবে ব্রেন সর্বত্র আমাদের শরীরে একটা সিগন্যাল পাঠায়, ঠিক সেভাবেই যখন কাউকে আমরা ভালোবেসে ফেলি আমাদের ব্রেন

সেইভাবে রিয়াক্ট করে। তাই তো আমরা প্রেমে পড়ি, আর সেই প্রেমের কী শক্তি তা তো আমরা জানি। কোনো শিল্পী কেটে ফেলে দিলেন নিজের কান, কেউ লিখে ফেললেন একটা গান, কেউ কবিতা, কেউ ছেড়ে চলে যান সব কিছু, আবার কেউ ফিরে আসেন খুব কাছে। তবে ভালোবাসার ক্ষেত্রে শিল্পীরা চিরকালই একটু এক্সট্রিম। তাই ভালোবেসে হবে ট্রয়ের যুদ্ধ, ভালোবেসে হবে মৃত্যু। সাথে কি বলে, লাভ ক্যান মেক ইউ ডু ফানি থিংস। আর সেই ঘটনার সাক্ষী থেকেই আজকের এই অনুষ্ঠান এবার গোটানোর সময় এসছে। কথা বললাম হেমন্ত মুখোপাধ্যায়, বেলা মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরী ও সবিতা চৌধুরীকে নিয়ে। খুঁজলে এরকম দম্পতি বা এরকম শিল্পী দম্পতি, সেলিব্রিটি দম্পতি এরকম অনেক আছে। তাদের নিয়েও পরে অন্য কোনো সময় আবার অনুষ্ঠান করা যাবে। তবে আজকের মতো কিন্তু এই পর্যন্তই, এখান থেকে বিদায় নেব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ। যেতে যেতে আপনাদের জন্য রেখে যাচ্ছি সলিল চৌধুরীর সুরে, সবিতা চৌধুরীর কণ্ঠে, ঘুম আয় গানটি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় অনুযায়ী 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 23 সেকেন্ড এবং বাংলাদেশের সময় অনুযায়ী 12:28 হয়ে 55 সেকেন্ড। শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:25। এখন সময়টা আধুনিক বাংলা গানের। এ অনুষ্ঠানে প্রথমে শুনবেন মান্নাদের কণ্ঠে পরপর কয়েকটি আধুনিক বাংলা গান, শিল্পী মান্না দে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান, শিল্পী মান্না দে।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আধুনিক গান শুনছেন মান্নাদের পর এবারে পরপর কয়েকটি গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে, শিল্পী অখিল বন্ধু ঘোষ।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান। অখিল বন্ধু ঘোষের পরে এবারে কিশোর কুমার।

আধুনিক গানের অনুষ্ঠানে প্রথমে মান্না দে, তারপরে অখিল বন্ধু ঘোষ এবং সবশেষে কিশোর কুমারের কণ্ঠে আধুনিক বাংলা গান শুনলেন। আধুনিক গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:53। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন কুহক ছায়াছবির গান, পরপর 6টি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম কুহক।

কুহক ছায়াছবির গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে বাঘিনী ছায়াছবির গান, প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম বাঘিনী।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে বাঘিনী ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গান শুনছেন। বাঘিনী ছায়াছবির পরে এবারে ইন্দ্রাণী ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম ইন্দ্রাণী।
1: ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ।

0: Vești tu.
1: ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছেন। এবারে গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে ইন্দ্রাণী ছায়াছবির গান।
0: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।

নানা রঙের গানের অনুষ্ঠানে আজ শুনলেন লোকগীতি, প্রথমে নির্মলেন্দু চৌধুরী এবং পরে অমর পালের কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4টে বেজে 1 মিনিট হয়ে 10 সেকেন্ড, আর ভোর 4টে মানে সময় এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন গুণকেলির আগে খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত।

107 FM Rainbow Prachar Tarange এই মুহূর্তে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন গুণ কে লি রাগে খেয়াল, শিল্পী ছিলেন উজ্জ্বল দত্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন গুজ্জরি টোরি রাগে সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত।

0: সুপ্রভাতি, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে গুণখেলির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন উজ্জ্বল দত্ত। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ গুজ্জরি টরির আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন অয়ন সেনগুপ্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 5টা বেজে 45 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

এই বর্ষায় বাদল বাউল অবশ্যই তার একতারা বাজিয়ে গান করে চলে, কিন্তু একেবারে এই ভোরের সময় যখন রবীন্দ্রসঙ্গীত গান শুনতে শুনতে যখন আমরা আমাদের জীবনের পথে এগিয়ে চলি, তখন সত্যিই মনে হয় যে এই বাদল বাউল শুধুমাত্র তার একতারা বাজিয়ে যতই গান করুক না কেন, আমাদের এই রবীন্দ্রসঙ্গীতেই গান বর্ষার এগুলো শুনতে শুনতেই কখন যেন আমাদের জীবনে বর্ষা নেমে আসে সেটা আমরা বোধহয় বুঝতে পারি না। তাই সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের আনন্দধ্বনি, যেখানে রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্র গান রবীন্দ্র কথা সেসব নিয়েই আগামী এক ঘন্টা তোমাদের সঙ্গে থাকব একদম আমার হৃদয়, সম্পূর্ণভাবে হৃদয় নিয়ে তোমাদের সঙ্গে।

ওই যে ঝড়ের মেঘে ঝড় বয়ে আসে, আমাদের জীবনেও ঝড় আসে একেবারে এইরকম প্রভাত বেলার ঝড়। সে ঝড়ে কখনো কখনো আমরা বেসামাল হয়ে যাই, আবার কখনো কখনো সেই ঝড় সামলে উঠি। কিন্তু এই যে প্রকৃতির সঙ্গে

একটা অদ্ভুত প্রেম, সেই প্রেম আমরা হয়তো আমাদের জীবনের ঝড়ের সময় বুঝতে পারি না, কিন্তু এই প্রকৃতির সঙ্গে প্রেমের সম্বন্ধকে গুরুদেব রবীন্দ্রনাথ কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন, সৃষ্টি করেছেন প্রেম এবং প্রকৃতির গান, আবার প্রার্থনার সঙ্গে প্রেমের সম্পর্ক রেখেছেন, আহ্বান করেছেন পূজা, প্রকৃতি, বিচিত্র, বিশ্ব, স্রষ্টা, কোনো কিছুকেই বাদ দেননি। এক এক রূপে তিনি এক এক জনকে আহ্বান করেছেন। আবার এই যে শ্রাবণ সন্ধ্যায় তিনি এক প্রবন্ধে বলেছেন, আজ কেবলই মনে হচ্ছে এই যে বর্ষা, এ তো এক সন্ধ্যার বর্ষা নয়, এ যেন আমার সমস্ত জীবনের এক অবিরল শ্রাবণ ধারা, যত দূর চেয়ে দেখি আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নিবিড় অন্ধকার, তারই দিক দিগন্তরকে ঘিরে অশ্রান্ত শ্রাবণের বর্ষণে প্রহরের পর প্রহর কেটে যাচ্ছে, আমার সমস্ত আকাশ ঝা ঝা করে বলছে, কই সে গোঙাইবি হরি দিনে দিন রাতিয়া, কিন্তু তবু এই যে আমাদের দুঃখ, বেদনা, বিরহ, এটা তো একেবারে শূন্য নয়, এই যে অন্ধকারের, এই যে শ্রাবণের বুকের মধ্যে একটা নিবিড় রস, একটা গোপন প্রেম লুকিয়ে আছে, একটা অদ্ভুত নিবিড় রস, সেটা অত্যন্ত গোপনে ভরা রয়েছে, অনেকটা ওই জল ভরা সন্দেশের মতো, বাইরেটা বেশ শক্ত অথচ সেই মিষ্টিতে কামড় দিলেই ভেতর থেকে একটা অদ্ভুত রস যেরকম বেরিয়ে আসে, ঠিক সেই রকমই এই যে বর্ষা, এই বর্ষার মধ্যে যে প্রেমটা রয়েছে, সেই বর্ষার মধ্যেই যে একটা গভীর, একটা নিবিড় রস লুকিয়ে আছে, সেটার কজন বুঝতে পারেন, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। আর সেই কারণেই এমন এক বিকশিত বনের সজল গন্ধ যেটা তিনি পেয়েছিলেন, আর সেখানেই বোধহয় ওই যে পূব সাগরের পার হতে কত কিছু ভেসে আসে সেগুলো বোধহয় তিনিই বলতে পেরেছিলেন, তিনিই বলতে পেরেছিলেন বরিশোধারা মাঝে শান্তির বাড়ি, এই যে বৃষ্টিকে তিনি বরিশোধারা মাঝে শান্তির বাড়ি হিসেবে কল্পনা করেছেন। আসলে ওই যে তপ্ত দাবদাহ গরম সময় যেটা তিনি পেরিয়ে এসেছেন, তারপরে যখন এই বৃষ্টিটা আসে তখন সত্যিই যেন সেটা মনে হয় এই বরিশোধারা মাঝে শান্তির বাড়ি, সত্যি আমাদের মন প্রাণ জুড়িয়ে দেয় যখন প্রচণ্ড গরমের পর যখন আমরা সেই শীতল অনুভূতিটা আমাদের দেহে মনে প্রাণে পাই, তখন সত্যি সেটা আমাদের কাছে বরিশোধারা মাঝে কিরকম শান্তির বাড়ি বলেই মনে হয়। আর এই যে ছোট ছোট উপলব্ধিগুলো তিনি করেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, সেগুলোকেই তিনি উপলব্ধি করেছেন গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, নাটকের মাধ্যমে, বিভিন্নভাবে তিনি আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন, আর আমরাও নেওয়ার চেষ্টা করেছি সেগুলো একদম আমাদের মতন করে।